শুনছিলেন শিল্পী শ্রেয়া গুহ ঠাকুরতার কণ্ঠে ছায়া ঘনাইছে বনে বনে। অনুষ্ঠানের প্রায় শেষ লগ্নে পৌঁছে গিয়েছি। যারা শুনছেন সকলকে স্বাগত। ছটা পর্যন্ত সঙ্গে রয়েছি সৌম্যকান্তি, যদিও একটু অগ্রিম বিদায় চেয়ে নেব। যারা এতক্ষণ সঙ্গে ছিলেন সকলকে অনেক শুভেচ্ছা অভিনন্দন। আবার এরকম কোনো মাঝরাত অথবা ভোর রাতের অনুষ্ঠানে সঙ্গে থাকতে পারবো, এরকম প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় চেয়ে নিলাম। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশের মানুষটিকে খুব ভালো রাখবেন। অনুদিত কবিতা কাব্যগ্রন্থের দ্বিতীয় রচনা বিসর্জন। যে তোরে বাসেরে ভালো তারে ভালোবেসে বাছা, চিরকাল সুখে তুই রোষ। বিদায় মোদের ঘরে রতও নাছিলি তুই, এখন তাহারি তুই হোস। আমাদের আশীর্বাদ নিয়ে তুই যারে, এক পরিবার হতে অন্য পরিবারে। সুখ শান্তি নিয়ে যাস তোর পাছে পাছে, দুঃখ জ্বালা রেখে যাস আমাদের কাছে। হেথা রাখিতেছি ধরে, সেথা চাহিতেছে তোরে, দেরি হলো যা তাদের কাছে। প্রাণের বাছাটি মোর লক্ষ্মীর প্রতিমা তুই, দুইটি কর্তব্য তোর আছে। একটু বিলাপ যাস আমাদের দিয়ে, তাহাদের তরে আসা যাস সাথে নিয়ে। এক বিন্দু শ্রুদিস আমাদের তরে, হাসিটি লইয়া যাস তাহাদের ঘরে। শুনছিলেন বিসর্জন। এবারে শিল্পী ডক্টর শ্রেয়া দত্ত রায়।

আজকের আনন্দধ্বনি অনুষ্ঠানের শেষ গান শিল্পী শ্রেয়া গুহ ঠাকুর তার কণ্ঠে। 107 FM রেনবো প্রচার তরঙ্গে পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

আকাশবাণী মৈত্রী, শুরু হলো প্রথম অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় সকাল 6টা বেজে 1 মিনিট হয়ে 32 সেকেন্ড, বাংলাদেশের সময় সকাল 6টা বেজে 32 মিনিট হয়ে 11 সেকেন্ড। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

এবার জানিয়ে দেব আজকের আবহাওয়া সংক্রান্ত খবর। আগামী ২৪ ঘন্টায় আকাশ সাধারণত মেঘলা থাকবে, কয়েক দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে এবং গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার মান যথাক্রমে সর্বোচ্চ ৯৬% এবং সর্বনিম্ন ৭৭%। গত ২৪ ঘন্টায় ৬.৭ মিলিমিটার বৃষ্টিপাত ঘটেছে। পশ্চিমবঙ্গের উপকূল এবং ওড়িশা উপকূল এবং উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন সমুদ্রে ২৭ জুলাই থেকে ঘন্টায় ৫৫ থেকে ৬৫ কিলোমিটার বেগে যে দমকা ঝোড়ো হাওয়া বইছিল, যার ঝাপটার গতি ৭৫ কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত পৌঁছে যাওয়ার সম্ভাবনা ছিল, ২৮ জুলাই এই হাওয়ার বেগ ধীরে ধীরে কমে ৩৫ থেকে ৪৫ কিলোমিটার প্রতি ঘন্টা হবে এবং গতি ৫৫ কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত থাকতে পারে। তাই ২৮ জুলাই পর্যন্ত অর্থাৎ আজকে পর্যন্ত পশ্চিমবঙ্গের উপকূল, ওড়িশা উপকূল এবং উত্তর বঙ্গোপসাগরে মৎস্যজীবী বন্ধুদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ।

0: দেওয়া হচ্ছে। জানিয়ে দিলাম আবহাওয়ার বিষয় সম্পর্কে, এবং এবার শুনবেন সুচিন্তন। আজ শুনবেন অন্নদা শঙ্কর রায়ের রচনা থেকে পাঠ।
1: বিংশ শতাব্দীর মানুষ কোথায় এসে উপনীত হয়েছে চেয়ে দেখি। সৌরজগতের বিরাট খেলাঘরে আমাদের এই ছোট্ট পৃথিবীটি একটি লাটিমের মতো ঘুরঘুর করছে। ধূমকেতুর পুচ্ছের বাতাস লেগে যে কোনোদিন মাথা ঘুরে পড়তে পারে, এবং একদিন যে সন্নিপাতের রোগীর মতো এর তাপ চলে যাবে, এও একরকম স্থির। সৌরজগতের খেলাঘরটাও অতি বৃহৎ নয়, এবং সমগ্র জমিটারও জরিপ হয়ে গেছে। স্পেস নাকি অসীম নয়। মানুষের জ্ঞান এখন ডিমের ভেতরকার পক্ষী শাবকের মতো, ব্রহ্মাণ্ডের ছাতে মাথা ঠুকে বলছে ভিতরে স্থানাভাব, ছাঁত ফুরে বেরুতে চাই। এদিকে ধরা পড়ে গেছে মানুষ একটা বিচ্ছিন্ন সৃষ্টি নয়, পশু পাখি উদ্ভিদের সঙ্গে তার পারিবারিক সাদৃশ্য আছে। উদ্ভিদে ও মানুষে যে প্রভেদ, সেটা একই দেহ মনের উনিশ বিশ। মরণের পরে যদি স্বর্গ নরক থাকে, তবে প্রত্যেকটি তৃণও স্বর্গ নরকে যাবে, অথচ তাদের পাপ পুণ্য নির্দেশ করে দেবার জন্য কোনো ঋষিমুনি বা অবতার জন্মাননি। যদি তৃণরূপে জন্মে থাকেন তো আমরা অজ্ঞ। তারপর দেখছি সূর্য চলছে, নক্ষত্র চলছে, অণু চলছে, পরমাণু চলছে, বিজ্ঞান চলছে, অর্থনীতি চলছে, পার্লামেন্ট চলছে, ব্যাংক চলছে, সকলের সঙ্গে আমরাও চলছি। পৃথিবীর কোলে বসে মহাশূন্যে, এরোপ্লেনের পিঠে বসে বায়ুমণ্ডলে, মোটরের কাঁধে বসে দেশ দেশান্তরে, সবাই পথিক, আমরাও পথিক। এই চলনশীল জগতে স্থির তো কেউ নয় ও কিছু নেই। স্থির কি কেবল নীতিসূত্র? জীবন থেকে স্থৈর্য চলে গেছে। প্রতিদিন আমরা এমন সব সংকটে পড়ছি, যখন চুরি করিও না বা গুরুজনকে মান্যও করি, আমাদের হাস্য উদ্রেক করছে। সুদ নেওয়া যদি দুর্নীতি হয় তো ব্যাংক তুলে দিতে হয়। জুয়া খেলা যদি দুর্নীতি হয় তবে স্টক এক্সচেঞ্জ থাকে না। চুরি করা যদি দুর্নীতি হয় তো উঁচু ডিভিডেন্ড আসে কোত্থেকে? যুদ্ধ করা যদি দুর্নীতি হয় তো অসংখ্য সৈনিক, নাবিক, বন্দুকওয়ালা, বারুদওয়ালা ও তাদের কারখানার মজুর বেকার হয়। সবচেয়ে কঠিন হয় সেই সব মানুষের জীবন যারা কোনো একটা দুর্নীতির সঙ্গে পরোক্ষভাবে লিপ্ত, যেমন মিথ্যাবাদী সংবাদপত্রের কম্পোজিটর বা উঁচু ডিভিডেন্ডওয়ালা ব্যবসাদারের কেরানি বা বন্দুকের কারখানার মজুর বা আসামের চা বাগানের সামান্য অংশীদার। আধুনিক জগতে এমন মানুষ কজন থাকতে পারে যারা পরোক্ষেও পাপের সহযোগী নয়? এক মুঠো ভাতের সঙ্গে কত কৃষকের দুর্দশা, কত মহাজনের দুষ্কৃতি, কত দালালের দস্যুতা জড়িত রয়েছে ভাবতে বসলে খাওয়া হয় না। একখানা কাপড়ের সঙ্গে কত মজুরের রক্ত, কত মালিকের লোভ, কত পরাজিত প্রতিযোগীর হাহাকার ওতপ্রোত রয়েছে ভাবতে গেলে উলঙ্গ থাকতে হয়। সব ছেড়ে যদি বাতাস খেয়েও বাঁচি, তবু কত অনুবীক্ষণাতীত প্রাণীর প্রাণী! এর একটা সরল মীমাংসা করেছেন কোনো কোনো হিতৈষী। নিজের ক্ষেত নিজে চষো, নিজের কাপড় নিজে বোনো, অন্যের সঙ্গে সম্বন্ধ না রাখলে অন্যের প্রতি অন্যায় করার উপলক্ষ জোটে না। অন্যে যদি তোমার প্রতি অন্যায় করে তো অন্যের সঙ্গে তুমি অসহযোগ করো। প্রত্যেকে যদি আপনাতে আপনি সম্পূর্ণ হয় তো দ্বন্দ্বের কারণ থাকে না।
0: সুচিন্তন অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আজ শুনলেন অন্নদা শঙ্কর রায়ের রচনা থেকে পাঠ। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এরপরে শুরু হচ্ছে অনুষ্ঠান প্রথম আলো। শুনবেন সরোদ, শিল্পী রাজীব চক্রবর্তী, রাগ বৈরাগী এবং জৌনপুরী।

প্রথম আলো অনুষ্ঠানটি এখানেই শেষ হলো। শুনছিলেন সরোদ, শিল্পী রাজীব চক্রবর্তী। শুনলেন রাগ, বৈরাগী এবং জৌনপুরী। একটু পরেই শুরু হবে সংবাদ।

আকাশবাণী খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে লোকসভায় গতকাল পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 পেশ করেছে সরকার। অযোধ্যার রাম মন্দিরে অনুদান তছরূপের অভিযোগের তদন্তে 4 সদস্যের সিট গঠন করা হয়েছে বলে উত্তরপ্রদেশ সরকার সুপ্রিম কোর্টে জানিয়েছে। পঞ্চম সদস্য হিসেবে একজন ফরেন্সিক অডিটরকে অন্তর্ভুক্ত করতে বলেছে শীর্ষ আদালত। সরকার খেলনা ক্ষেত্রের উন্নয়ন এবং 2032 সালের মধ্যে আন্তর্জাতিক খেলনা বাজারে টাস্কফোর্স গঠনের কথা ঘোষণা করেছে। বাণিজ্যিক জাহাজ এমভি ওমরফিতে আক্রমণের ফলে ভারতীয় নাগরিকের মৃত্যুর ঘটনায় বিদেশ মন্ত্রক এদেশে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে। পাক অধিকৃত জম্মু কাশ্মীরে প্রথম পর্যায়ের বিধানসভা নির্বাচনকে ঘিরে ব্যাপক হিংসার ঘটনায় একজনের মৃত্যু, আহত কয়েকজন। নাইজেরিয়ার কাদুনায় বন্দুকবাজের গুলিতে অন্তত 30 জন নিহত। ভারতের শর্মিলা ধানকার কমনওয়েলথ গেমসে মহিলাদের শটপাটে সোনা জিতেছেন। আসছে বিস্তারিত খবরে। প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে লোকসভায় পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 পেশ করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং গতকাল সভায় বিলটি পেশ করেন। এই বিলে 2024 সংশ্লিষ্ট আইনের বেশ কিছু সংশোধন করা হয়েছে। প্রশ্ন ফাঁসের মতো গর্হিত অপরাধের ক্ষেত্রে সাজা হিসেবে 10 বছরের কারাদণ্ড, 10 কোটি টাকা পর্যন্ত জরিমানা এবং দোষীদের সম্পত্তি বাজেয়াপ্ত করার সংস্থান রাখা হয়েছে। মামলার তদন্ত দ্রুত শেষ করার লক্ষ্যে প্রতিটি রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চল কর্তৃপক্ষকে দৈনন্দিন শুনানির জন্য বিশেষ ফাস্ট্র্যাক আদালত স্থাপনের কথাও বলা হয়েছে। এতে এ ধরনের অপরাধের তদন্ত থানায় অভিযোগ দায়ের হওয়ার দিন থেকে পরবর্তী 2 মাস এবং চার্জশিট পেশ করার পর থেকে 3 মাসের মধ্যে শুনানি সম্পন্ন করার প্রস্তাবও রয়েছে এই বিলে। অযোধ্যার রাম মন্দিরের অনুদান তছরূপের অভিযোগের তদন্তে লখনউ রেঞ্জের পুলিশের ইন্সপেক্টর জেনারেল এস কিরণের নেতৃত্বে 4 সদস্যের সিট গঠন করা হয়েছে বলে উত্তরপ্রদেশ সরকার সুপ্রিম কোর্টে জানিয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং 2 বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি ভি মোহনার বেঞ্চ রাজ্য সরকারকে সিটের 5ম সদস্য হিসেবে একজন ফরেন্সিক অডিটরকে অন্তর্ভুক্ত করতে বলেছেন। 2 সপ্তাহের মধ্যে এই বিশেষ তদন্তকারী দলকে প্রথম স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে হবে। উত্তরপ্রদেশ সরকারের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা শীর্ষ আদালতে জানান, চলতি মাসের 25 তারিখে দেওয়া আদালতের পরামর্শ মেনেই এই সিট গঠন করা হয়েছে। দলে রয়েছেন ডিআইজি র্যাঙ্কের এক আধিকারিক, একজন সিনিয়র এবং অতিরিক্ত পুলিশ সুপার। অনুদান তছরূপের সিবিআই তদন্তের দাবিতে একগুচ্ছ আবেদনের শুনানি হয় সর্বোচ্চ আদালতে। কেন্দ্র আগামী মাসের 25 তারিখ থেকে ইনস্টাগ্রামের ওপর নিষেধাজ্ঞা আনতে চলেছে। সমাজ মাধ্যমে প্রকাশিত এই ধরনের খবর সম্পূর্ণ ভুয়ো বলে সরকার স্পষ্ট জানিয়েছে। প্রেস ইনফরমেশন ব্যুরো পিআইবির ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে, এই ধরনের খবরের কোনো সারবত্তা নেই। সরকার কখনোই এই ধরনের কোনো ঘোষণাও করেনি। সঠিক তথ্যের জন্য শুধুমাত্র বিশ্বস্ত সরকারি সূত্রের ওপর আস্থা রাখার জন্য পিআইবির পক্ষে নাগরিকদের পরামর্শ দেওয়া হয়েছে। এই ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচারিত বা প্রকাশিত হলে অবিলম্বে 9187997112 এই নম্বর অথবা ফ্যাক্ট চেক @piib.gov.in এই ইমেলে যোগাযোগ করতেও বলা হয়েছে। সংসদ ভবনে আজ সকালে এনডিএ সংসদীয় দলের সাপ্তাহিক সভা মঙ্গল মিলন বসবে। সংসদের অধিবেশন চলাকালীন প্রতি মঙ্গলবার এই সভার আয়োজন করা হয়। এনডিএ জোটের কৌশল স্থির করার লক্ষ্যেই এই বৈঠক। এর আগে গত 21 তারিখে বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভবিষ্যতে পরীক্ষার প্রশ্ন ফাঁস রুখতে সমন্বিত পদক্ষেপের আহ্বান জানান। নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস কাণ্ডের সঙ্গে জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত করা হবে বলেও তিনি জানান। বিহার ও অসম সরকার নিট ইউজি পরীক্ষায় অনিয়মের অভিযোগে বিক্ষোভ আন্দোলনে অংশগ্রহণকারীদের ওপর থেকে মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। তাদের বিরুদ্ধে আপাতত কোনো আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে না বলেও জানা গেছে। বিহারের স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, 26 জুলাই সন্ধে 6টার আগে দাখিল করা সমস্ত FIR, ফৌজদারি অভিযোগ ও শোকজ নোটিশ অবিলম্বে প্রত্যাহারের জন্য সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। সরকারি সূত্রে জানা গেছে, এ ব্যাপারে কাউকে গ্রেপ্তার অথবা আটক করা হলে তাকেও ছেড়ে দেওয়া হবে। অসমেও স্বরাষ্ট্র ও রাজনৈতিক দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরনের বিক্ষোভ প্রদর্শনের অভিযোগে দায়ের করা মামলায় যে 13

দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল, রাজ্য সরকার তাদের বিরুদ্ধে আর কোনো আইনি ব্যবস্থা না করার সিদ্ধান্ত নিয়েছে। সরকার খেলনা ক্ষেত্রের উন্নয়ন এবং 2032 সালের মধ্যে আন্তর্জাতিক খেলনা বাজারে টাস্কফোর্স গঠনের কথা ঘোষণা করেছে। কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যমন্ত্রী পীয়ূষ গোয়েল গতকাল নতুন দিল্লিতে শিল্প ও অভ্যন্তরীণ বাণিজ্য উন্নয়ন দপ্তর DPIIT আয়োজিত এক বৈঠকে একথা জানান। 2032 সালের মধ্যে ভারত

0: উৎপাদনের ক্ষমতা বৃদ্ধি এবং কাজের পরিবেশ উন্নত ও সহজ করার মতো বিষয়গুলির উপরেও আলোকপাত করবে এই টাস্ক ফোর্স। অনুষ্ঠানে শ্রী গোয়েল বলেন, ভারতে খেলনা শিল্পের উন্নয়নে বিকশিত ভারতের লক্ষ্য অর্জনে দেশের অগ্রগতিকেই প্রতিফলিত করে। অত্যাধুনিক প্রযুক্তি, আন্তর্জাতিক গুণমান, অভ্যন্তরীণ উৎপাদন ব্যবস্থা আরও প্রসারিত করার উপর মন্ত্রী সংশ্লিষ্ট উদ্যোগপতিদের আহ্বান জানান। ভারতের খেলনার ব্র্যান্ডগুলিকে আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি দানের লক্ষ্যে উদ্ভাবন, নকশা, গুণগত মান উন্নয়ন এবং দীর্ঘস্থায়ী ব্যবস্থা গ্রহণের ওপরও জোর দেন তিনি। কেন্দ্রীয় পঞ্চায়েতি রাজ মন্ত্রী রাজীব রঞ্জন সিং বলেছেন, ভারতের গণতান্ত্রিক ও উন্নয়নমূলক যাত্রায় পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নতুন দিল্লিতে গতকাল আত্মনির্ভর পঞ্চায়েত কর্মসূচি এবং সমর্থ পঞ্চায়েত পোর্টালের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়ে শ্রী সিং জানান, বিকশিত ভারত 2047 লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে আর্থিকভাবে শক্তিশালী, প্রযুক্তিচালিত ও স্বনির্ভর পঞ্চায়েত গড়ে তোলার ক্ষেত্রে এই উদ্যোগগুলি একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। তিনি আরও বলেন, ডিজিটাল সরঞ্জাম ও সুস্থায়ী আয়ের মাধ্যমে পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করলে তা তৃণমূল স্তরে শাসন ব্যবস্থার উন্নতি ঘটাবে এবং অন্তর্ভুক্তিমূলক গ্রামীণ উন্নয়নের গতি ত্বরান্বিত করবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বাণিজ্যিক জাহাজ এমভি ওমরফিতে আক্রমণের ফলে এক ভারতীয় নাগরিকের মৃত্যুর ঘটনায় বিদেশমন্ত্রক ভারতে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ডক্টর আলেকজান্ড্রা পোলিশচুককে তলব করেছে। ঘটনায় উদ্বেগ প্রকাশ করে মন্ত্রক বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে এ ধরনের হামলার কড়া নিন্দা করেছে। যুদ্ধের প্রতিকূল প্রভাব, সামুদ্রিক যাতায়াত, স্বাধীনভাবে জাহাজ চলাচল এবং আন্তর্জাতিক বাণিজ্যের ওপর পড়ছে বলে উল্লেখ করা হয়েছে। এক বার্তায় বিদেশমন্ত্রক জানিয়েছে, ভারতের এই কড়া বার্তা ইউক্রেন প্রশাসনের কাছে পৌঁছে দিতে বলা হয়েছে রাষ্ট্রদূতকে। চীন সফররত বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি সেদেশের উপবিদেশমন্ত্রী হুয়া চুনিয়াং এর সঙ্গে সাক্ষাৎ করেছেন। বেইজিংয়ে দ্বিপাক্ষিক সম্পর্কের সমস্ত দিক নিয়ে কথা বলেছেন তারা। বাণিজ্যিক ও অর্থনৈতিক অংশীদারিত্ব বৃদ্ধি এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে তাদের কথা হয়েছে। চীনে ভারতীয় দূতাবাসের দেওয়া তথ্য অনুযায়ী দুপক্ষই ভারত চীন সীমান্ত এলাকায় শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখার বিষয়ে সহমত হয়েছেন। এর আগে শ্রী মিস্ত্রি বেইজিংয়ে চাইনিজ পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্স সিপিপিসিসির চতুর্দশ জাতীয় কমিটির উপমহাসচিবের সঙ্গে বৈঠকে দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধির পন্থা পদ্ধতি নিয়ে আলোচনা করেন। পাক অধিকৃত জম্মু কাশ্মীরের প্রথম পর্যায়ের বিধানসভা নির্বাচনকে ঘিরে ব্যাপক হিংসার ঘটনায় একজনের মৃত্যু হয়েছে, আহত আরও বেশ কয়েকজন। পিপলস পার্টি পিপিপি জানিয়েছে, পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ গোষ্ঠীর সমর্থকদের গুলিচালনায় তাদের কর্মী মুক্তার ইউনুস প্রাণ হারিয়েছেন, আহত আরও কমপক্ষে দুজন। পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি এই ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন। প্রাথমিকভাবে এই নির্বাচন এক দফায় হওয়ার কথা থাকলেও পরে তা তিন দফায় করার কথা ঘোষণা করা হয়। গতকাল ছিল প্রথম দফা, শেষ দফার ভোট নেওয়া হবে আগামী 10ই আগস্ট। পিপিপি ও পিএমএলএন একে অপরের বিরুদ্ধে ভোটে কারচুপি ও হিংসায় জড়িত থাকার অভিযোগ এনেছে। দুপক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের জেরে কয়েকটি কেন্দ্রে ভোটগ্রহণ ব্যাহতও হয়। প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের পাকিস্তান তেহরিক এ ইনসাফ পিটিআই এই ভোট বয়কট করে। অন্যদিকে জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি জেএএসির ওপর নিষেধাজ্ঞা আরোপ করায় তারা ভোটে দাঁড়াতে পারেননি। নাইজেরিয়ার কাদুনায় বন্দুকবাজের গুলিতে অন্তত 30 জনের মৃত্যু হয়েছে, আহত বেশ কয়েকজন। সিভিল সোসাইটি সংগঠন সাউদার্ন কাদুনা পিস অ্যান্ড সিকিউরিটি নেটওয়ার্কের চেয়ারম্যান ডেরেক ক্রিস্টোফার জানান, কাদুনার ন্যারিটন গ্রামে এই হামলার ঘটনা ঘটে। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেন্সকি গতকাল নবনিযুক্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহামের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সপ্তাহখানেক আগে বার্নহাম নতুন দায়িত্ব গ্রহণের পর এটি প্রথম কোনো বিদেশি নেতার সেদেশ সফর। ভারতের শর্মিলা ধানকার কমনওয়েলথ গেমসে মহিলাদের শর্টপাট F57 ইভেন্টে সোনা জিতেছেন। এটি ভারতের দ্বিতীয় স্বর্ণপদক। 5টি রূপো এবং 3টি ব্রোঞ্জ সমেত ভারতের মোট পদক সংখ্যা এখন 10। কমনওয়েলথ গেমসে প্যারা অ্যাথলেটিক্স বিভাগে প্রথম ভারতীয় হিসেবে সোনা জয় করে ইতিহাস সৃষ্টি করেছেন শর্মিলা। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রশ্ন ফাঁস কাণ্ডের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে লোকসভায় গতকাল পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অব আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 পেশ করেছে সরকার। সরকার খেলনা ক্ষেত্রের উন্নয়ন এবং 2032 সালের মধ্যে আন্তর্জাতিক খেলনা বাজারে টাস্ক ফোর্স গঠনের কথা ঘোষণা করেছে। খবর শেষ হলো, এর পরের খবর সকাল 7:25।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594।

0: নিরানব্বই কিলো হার্টজে। এই মহাজীবন। আজ শুনবেন গগনেন্দ্রনাথ ঠাকুরের জীবন কথা।
1: কাকা রবীন্দ্রনাথের চেয়ে ভাইপো গগনেন্দ্রনাথের বয়স ছ বছর কম। গগনেন্দ্রনাথের জন্ম 1867-তে। তাঁর পিতা গুণেন্দ্রনাথ ঠাকুরের বাসনা ছিল যে বড় ছেলে গগনেন্দ্রকে তিনি বিলেতে পাঠাবেন ব্যারিস্টারি পড়াতে। কিন্তু মাত্র 34 বছর বয়সে মৃত্যু হয় গুণেন্দ্রনাথের। পিতার মৃত্যুর সময় গগনেন্দ্রনাথের বয়স ছিল মাত্র 14। তখন তিনি সেন্ট জেভিয়ার্স স্কুলের ছাত্র। ব্যারিস্টার হওয়া হল না তাঁর। চিত্রকর হিসেবে গগনেন্দ্রনাথ ভারত শিল্পের ইতিহাসে স্থান পেলেন অতি গুরুত্বের সঙ্গে। গগনেন্দ্রনাথের মা সৌদামিনী দেবীর স্বদেশ চেতনা ছিল প্রবল। সৌদামিনী বিলেতি ডিজাইনের গয়নার বদলে ঠাকুরবাড়িতে দেশীয় কারিগরদের ডেকে আনতেন গয়না করাতে। যখন ব্রিটিশদের কড়াকড়িতে অনেক বাড়িতেই চরকা কাটা ভয়ে বন্ধ হয়ে যায়, বন্ধ করেননি সৌদামিনী। মার স্বদেশপ্রীতি সঞ্চারিত হয়ে যায় বড় ছেলের চেতনায়। ব্রিটিশ বিরোধী ব্যঙ্গচিত্র গগনেন্দ্রনাথ অনেক এঁকেছেন। বলা যায় যে ভারতবর্ষে কার্টুনের তিনি হচ্ছেন পথিকৃৎ। তবে তার কার্টুন তিক্ত নয়, তা সবসময় ছিল হাস্যকরোজ্জ্বল। যেমন রবীন্দ্রনাথ প্লেনে করে যাচ্ছেন, হাওয়ায় তার দাড়ি উঠছে, এটাও তার একটা কার্টুনের বিষয় ছিল। বাড়ির প্রেসেতে ব্রিটিশ ডিটেকটিভ পুলিশদের তল্লাশি হয়ে গেছে। তারা দেখে গেছে প্রেসে কি ছাপা হয়, কি আঁকছেন গগনেন্দ্রনাথ। কিন্তু তিনি ভয় থেমে যাননি। চিত্তরঞ্জন দাস যখন অরবিন্দ ঘোষের সপক্ষে মানিকতলা বোমার মামলা লড়ছেন, নেপথ্য থেকে তার খরচ জুগিয়েছেন গগনেন্দ্রনাথ ঠাকুর। লাট, লর্ড কারমাইকেল এবং লেডি কারমাইকেল চিত্রকর গগনেন্দ্রনাথের গুণগ্রাহী বলে সেই সময়ের পুলিশকর্তা চার্লস ট্রেগার্ট গগনেন্দ্রনাথকে অভিযুক্ত করতে পারেননি। বঙ্গভঙ্গের উত্তাল দিনে ভাই অবনীন্দ্রনাথের মতন তিনিও রাস্তায় নেমেছেন কাকা রবীন্দ্রনাথের পাশে। খানিক বয়স হতে শিল্পচর্চার চেয়ে দেশের উন্নয়নমূলক নানা কাজে তার মন বেশি গেল। বিভিন্ন স্বদেশী সমিতি, ফান্ড তোলা, সামাজিক কাজ এসবে ব্যস্ত হয়ে থাকতেন। শিল্পচর্চা অনেকটা হয়ে দাঁড়ায় তার শখের কাজের মতন। ভাই অবনের নাম চারদিকে ছড়াক, সবাই তাকে চিনুক, এটাতেই তার বেশি আনন্দ। অবনীন্দ্রনাথের সঙ্গে তার একটা তফাত ছিল, তিনি অত বড় সাহিত্যিকও ছিলেন না। জীবনে একটিমাত্র বই লিখেছিলেন ছোটদের জন্যে, ভোঁদর বাহাদুর। গগনেন্দ্রনাথ ভারতীয় চিত্রকলার নবযুগের যারা দিশারি তাদের একজন। তিনি অবনীন্দ্রনাথের মতন কলকাতায় আর্ট স্কুলে কোনো ইতালীয় মাস্টারের কাছে চিত্রচর্চা শেখেননি। কম বয়সে বাবার বন্ধু হরিনারায়ণ বন্দ্যোপাধ্যায়ের কাছে কিছুদিন শিখেছিলেন। তারপর একজন জাপানি শিল্পীর কাছে জল রঙের টেকনিক শিখেছিলেন। 1920 পরেতে আধুনিক ও সমকালীন ফরাসি ছবির নানা উপাদান তাঁর মাথায় ঘুরেছে এবং বেঙ্গল স্কুলের ধারার বাইরে গিয়ে তিনি একক স্বাধীন পথে চিত্রচর্চা করেছেন। ফটোগ্রাফি, প্রিজিমের আলোছায়া, ক্যালাইডোস্কোপ এসব নিয়ে খুব মেতে থাকতেন। ফলে এমন সব ছবি করেছেন যার সঙ্গে বহু কলা সমালোচক পিকাসো বা জর্জ ব্রাক প্রবর্তিত কিউবিজমের কম বেশি মিল খুঁজে পেতে উৎসাহী হয়েছেন। নানান রকম পরীক্ষা নিরীক্ষা করতে তিনি ভালোবাসতেন। একসময় সিলিউট এঁকেছেন যা অনবদ্য। কিছু করেছেন রহস্য লোকের ছবি, সাদা কালো সেই সব ছবিতে অবগুণ্ঠিতা রমণীরা বয়ে আনে অচেনা জগতের বারতা। মনুষ্যক্ষুর মাধ্যমে তিনি পরলোকের অনন্ত অন্ধকারের সন্ধান করেছেন। রবীন্দ্রনাথের জীবন স্মৃতির ছবি রক্তকরবীর প্রচ্ছদ তাঁরই করা। দার্জিলিং, পুরী, চৈতন্যলীলার সিরিজ আমাদের সাংস্কৃতিক সম্পদ। চিত্রকলা চর্চায় গগনেন্দ্রনাথের কোনো পূর্বসূরি যেমন নেই, উত্তরসূরিও নেই। তিনি একক এবং অনন্য। জীবনের শেষ 8 বছর তিনি পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েন। তার কোনো বাকশক্তি ছিল না, তাকিয়ে থাকতেন, চোখ দিয়ে জল পড়ত। মন সজীব, দেহ পঙ্গু। 1938-এ তাঁর দেহান্ত হল। কাকা রবীন্দ্রনাথ তখন লিখলেন, রঙের রেখার তীর হতে তীরে ফিরেছিল তব মন, রূপের গভীরে হয়েছিল নিমগন। গেল চলি তব জীবনের তরি রেখার সীমার পার, অরূপ ছবির রহস্য মাঝে অমল শুভ্রতার।
0: এই মহাজীবন অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন গগনেন্দ্রনাথ ঠাকুরের জীবন কথা।

0: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে আপনি শুনছেন অনুষ্ঠান। যথারীতি প্রতিদিনের মতো আমাদের অনুষ্ঠান একের পর এক নানান স্বাদের, নানান আলোচনার, নানান অনুভূতির, নানা ভাবনার। এরই মাঝে জানিয়ে দিই, এই মাসে ঐতিহাসিক শহরের বিষয় সম্পর্কে
1: ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, শুনতে ভুলবেন না।
0: এক এক করে জানিয়ে দেব আমাদের অনুষ্ঠানগুলি সম্পর্কে, বিভিন্ন অনুষ্ঠান যেগুলি আপনারা অবশ্যই মনে রাখুন এবং অনুষ্ঠানের মারফত আমাদের সঙ্গে যুক্ত হয়ে থাকুন। এক এক করে জানিয়ে দিই,
2: অগস্ট মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় অগ্নিযুগের অচেনা। ছোট ছোট রাজ্য, সামান্য রাজা বা রানী, সর্দার বললেও ভুল হয় না, সেই তারাই নাকাল করে ছাড়ত ইংরেজদের। অথচ তাদের কথা ফুটে ওঠে না বইতে লেখা ইতিহাসে, আসে না আরো অনেকের কথা। বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্র সশস্ত্র সংগ্রামে মদত দিয়ে পড়ে গেল ইংরেজদের বিষ নজরে, পালাতে হলো সাগর পাড়ে। দেশকে স্বাধীন করতে নিবেদিত এমন অজস্র মানুষের কথা থেকে যায় অগোচরে। অগস্ট মাসে বুধ সকালে জানতে চায় তাঁদের কীর্তির কথা। এ মাসের বিষয় অগ্নিযুগের অচেনা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।

আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী দেবব্রত বিশ্বাস।

রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানটি এখানেই শেষ হল। শুনছিলেন শিল্পী দেবব্রত বিশ্বাসের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।
2: আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে কৃষক বন্ধুদের জন্য।
3: গ্রামবাংলা শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকে শুনবেন পাট পচানোর উন্নত প্রযুক্তি। এ বিষয়ে বলছেন পশ্চিমবঙ্গ সরকারের যুগ্ম কৃষি অধিকর্তা পরিকল্পনা ডক্টর রামপ্রসাদ ঘোষ।
4: দেখুন, এখন আমাদের কৃষক বন্ধুরা পাট কেটে জাগ দেওয়া বা পচানোর প্রক্রিয়া শুরু করেছেন। সাধারণভাবে কৃষক বন্ধুরা পাট কেটে কয়েকদিন জমিতে ফেলে রাখেন, তারপরে সেই পাতাগুলো ছড়িয়ে জলাশয়ে নিয়ে যান, ছোট ছোট বান্ডিল করে, মানে আটি বেঁধে, এবং জলাশয়ে তারা জাগ দেন। জাগ দেওয়ার পরে সেই পাটটা, যে জলের মধ্যে যে মাইক্রোবস বা জীবাণু আছে, তারা পাটের তন্তুগুলোকে আলাদা করে দেয়, এবং পাট পচানো হয়ে গেলে সেই তন্তুগুলোকে তারা পাট গাছ থেকে আলাদা করে জলে ধুয়ে সংগ্রহ করেন এবং শুকিয়ে বাজারজাত করেন বা গোদামজাত করেন। তো এই প্রক্রিয়াতে আমরা দেখেছি যে কিছু কিছু আমাদের যারা পাট নিয়ে গবেষণা করছেন, আইসিআরে দুটি গবেষণাগার আছে, একটা আছে আইসিআর ক্রাইজাপ এবং আইসিআর নিনফেট, তারা কিছু নতুন প্রযুক্তি ডেভেলপ করেছেন, এবং আমরাও ফিল্ড লেভেলে দেখেছি, আমরাও কৃষকদের জমিতে দেখেছি, সেই প্রযুক্তিগুলো অনেকাংশেই কৃষকদের কাছে কার্যকরী হবে। এবং সেই প্রযুক্তিগুলো যদি কৃষকরা পাট পচান, তাহলে আরও ভালো উন্নত আঁশের, গুণমানের আঁশ তারা পেতে পারবেন। তো সেই প্রযুক্তির মধ্যে আমরা প্রথমেই যেটা বলি, ক্রাইজাপ সোনা, ক্রাইজাপের উদ্ভাবিত একটি পাউডার বা লিকুইড ফর্মের তারা ডেভেলপ করেছেন। সেই ক্রাইজাপ সোনা যদি জাগ দেওয়ার সময় জাকের মধ্যে ধাপে ধাপে যদি কিছুটা ক্রাইজাপ সোনা দেওয়া যায়, তাহলে পাট পচন ক্রিয়াটা ত্বরান্বিত হয় এবং আঁশের গুণমান অনেকটা ভালো হয়, এবং কিছু ক্ষেত্রে আমরা দেখেছি যে পাটের আঁশের পরিমাণটাও কিছুটা সাধারণ অবস্থা থেকে বেশি পাওয়া যায়। এরপরে আসছি যে নিনফেট সাথী, যেটা নিনফেট থেকে ডেভেলপ করেছে, তারাও একটা পাউডার তৈরি করেছে। এই পাউডারটা জীবাণুগুলো পাট পচন প্রক্রিয়াটাকে কাজ করে, সেই জীবাণুগুলোকে তারা খাদ্য হিসাবে তাদেরকে সংখ্যা বৃদ্ধি এবং তাদের সক্রিয়তা বৃদ্ধিতে সাহায্য করে, যার ফলে এক্ষেত্রেও কিন্তু যদি আমরা জাগের মধ্যে আমাদের নিনফেট সাথী দেয়া হয়, তাহলে পাটের পচন প্রক্রিয়াটা ত্বরান্বিত হবে, কম দিনে পাট পচবে এবং পাটের আঁশের গুণমান ভালো হবে, যেটা আমরা সোনালি তন্তু সেটা পেতে পারব। আমরা আরেকটি ক্রাইজাপের প্রযুক্তি আমরা দেখেছি এবং ফিল্ড লেভেলে আমাদেরও কিছু ডেমনস্ট্রেশন আমরা করেছি, তাদের ফিল্ডে ডেমনস্ট্রেশন করানোর সুবাদে তাদের সাথে বহুদিন ইন্টারাকশন হয়েছে। এই প্রযুক্তিটা হচ্ছে কম জলে পাট পচানো। কৃষক বন্ধুরা, আমরা দেখেছি যে জমি থেকে জলাশয় অনেক ক্ষেত্রে দূরে থাকে, সেখানে যদি তার জমির কিছুটা অংশ অল্প একটু কোদাল দু কোদাল যদি মাটিটা তুলে চারদিকে সেটা প্রাচীর করে দেওয়া যায়, মানে তার এক বিঘা জমির একটা কর্নারে যেখানটা নিচু, সেখানে যদি তিনি ছোট্ট জলাশয় তৈরি করে তার মধ্যে একটু ওই শন বা ধনচা দিয়ে বা ক্রাইজাপ সোনা এগুলো নিনফের সাথে এগুলো দিয়ে জলটা, মাইক্রোবসের পপুলেশনটা, মাইক্রোবসের সংখ্যাটা বাড়িয়ে নিয়ে তার মধ্যে যদি পাটটা পচান, এবং পাট পচন প্রক্রিয়া সম্পূর্ণ হলে যেহেতু এটা বাঁধ দেওয়া আছে, বাঁধের একটুখানি অংশ দিয়ে পচা জল, কালো জলটা যদি বের করে দেওয়া যায়, তাহলেও কিন্তু আমরা উন্নত গুণমানের পাট পেতে পারি। এছাড়াও আমাদের আরও কিছু গবেষণা চলছে যে পাটের আঁশটাকে ছাড়িয়ে, মানে ছালটাকে ছাড়িয়ে তারপরে পচন করা, যেটা আমরা রিবোনার বলি, সেই প্রক্রিয়াও কিন্তু ক্রাইজাপ এবং নিনফেট দুটোরই ইনস্টিটিউটের বিজ্ঞানীরা কিছু নতুন নতুন ডেভেলপ করছেন। এখন অবধি কৃষকরা, এটা যেহেতু অনেক সময়সাপেক্ষ ব্যাপার, কৃষকরা এখনও এই জুট রিবোনার এটা কিন্তু অ্যাডপ্ট করেননি। আমরা আরেকটু যেগুলো নতুন নতুন ডেভেলপ হচ্ছে সেগুলো কৃষকদের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, এবং আরেকটা পরামর্শ দেব যে কৃষকরা যেন কোনোভাবেই পাট পচানোর জাকের উপরে যে কাদা দেয়া বা কলা গাছ দেয়া, এই দুটো জিনিস যেন কখনোই দেবেন না, তাহলে কিন্তু আঁশ সোনালি তন্তুর জায়গায় কালচে হয়ে যাবে।
3: এতক্ষণ শুনলেন পাট পচানোর উন্নত প্রযুক্তি, এ বিষয়ে বললেন পশ্চিমবঙ্গ সরকারের যুগ্ম কৃষি অধিকর্তা পরিকল্পনা ডক্টর রামপ্রসাদ ঘোষ।
2: কৃষক বন্ধুদের জন্য এখানেই শেষ হল প্রযোজনা, আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।

এবার জানিয়ে দিই, আজ অর্থাৎ 28শে জুলাই মঙ্গলবারের আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের অনুষ্ঠান সম্পর্কে। এখন 7:05 শুনবেন লোকগীতি, 7:15 শুনবেন আসুন বেরিয়ে যান ভারতে, উপস্থাপনায় থাকব আমি শ্রীমন্তী মুখোপাধ্যায়, 7:35 সকালের আড্ডা অনুষ্ঠানে উপস্থাপনায় থাকব আমি শ্রীমন্তী মুখোপাধ্যায়, 8:30 ঐতিহাসিক শহরের কথা এই অনুষ্ঠানে জাঞ্জিবার সহজে শহরের কথা শুনবেন শ্রাবণী চট্টোপাধ্যায়ের কণ্ঠে, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস, সম্পাদনা রিয়া ঘোষ। 8:45 কথাকার এ অনুষ্ঠানে আমার বাবা গিরীন চক্রবর্তী, এই প্রসঙ্গে বলবেন চন্দা চট্টোপাধ্যায়। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল, পরিবেশনায় অরুণ কুমার বসু, রাগ জৌনপুরী, তবলায় নবারুণ দত্ত এবং হারমোনিয়ামে সোমনাথ বর্ধন। 9:30 শুনবেন মনের মতো গান, উপস্থাপনায় ঈশিতা দাস অধিকারী। 10:30 রামধন অনুষ্ঠানে শুনবেন প্রথমে নজরুলগীতি শিল্পী অসীমা দুবে এবং তারপরে শুনবেন লোকগীতি শিল্পী মানস ভৌমিক। 11:00 গ্রামীণ মহিলাদের জন্য এই অনুষ্ঠানে স্বনির্ভর দল ও স্বনির্ভর পরিবার, এই প্রসঙ্গে আলোচনা শুনবেন সুস্মিতা চৌধুরী এবং স্বাগতা মণ্ডল মল্লিক এবং অনিন্দিতা মজুমদারের সঙ্গে। 11:30 রম্যগীতি, 12:00 যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় থাকবে সুইটি প্রামাণিক এবং 12:30 শুনবেন নাটক জোকার, রচনা প্রচেত গুপ্ত, বেতার নাট্যরূপ সমর চৌধুরী, প্রযোজনা বরুণ দাস। 1:40 শুনবেন বাংলা ব্যান্ডের গান।

ভারতীয় সময় দুপুর 2:30 মৈত্রী প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের সমাপ্তি এবং দ্বিতীয় অধিবেশন শুরু হবে ভারতীয় সময় বিকেল 3:30। বিকেল 3:35 শুনবেন অনুরোধের আসর, বিকেল 4:05 শুনবেন মহিলাদের আসর। রেডিও ক্লিনিক বিষয় হচ্ছে বিশ্ব হেপাটাইটিস দিবস, উপস্থাপনায় অনিন্দিতা মল্লিক। 4:35 অন্বেষা, এই অনুষ্ঠানে অধ্যাপক শিবাজি রাহার সাক্ষাৎকার গ্রহণ করেছেন ডক্টর মানুষ প্রতিম দাস। 5:05 আজ সন্ধ্যায় অনুষ্ঠানে উপস্থাপনায় থাকবেন রমা ঘোষ। 5:50 শুনবেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় অর্ক বন্দ্যোপাধ্যায়। 6:20 ক্ষেত খামারের কথা, অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন চৈতালি মল্লিক। 6:50 আপনার স্বাস্থ্য, এই অনুষ্ঠানে বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে বলবেন ডাক্তার সুজয় রায়। 7:00 যুববাণী থেকে, মাফ করবেন, 7:00 যুববাণী থেকে গল্প বলি শোনো অনুষ্ঠানে উপস্থাপনায় থাকবেন ব্রতদীপ চক্রবর্তী। 7:45 কবি কণ্ঠে অনুষ্ঠানে কবি শুভ দাশগুপ্তের সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণ করেছেন শর্মিষ্ঠা সরকার। রাত 8:15 এক মাটি একশোর অনুষ্ঠানে শুনবেন লোকশিল্পী অনুরূপ মল্লিকের সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে পুনম বাগ। রাত 9:00 কথায় গানে অনুষ্ঠানে উপস্থাপনায় থাকবেন অরিজিৎ ঘোষ। 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 কলকাতা কলতান, জাপানিদের বাংলা শেখা, এই অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন তৃষিতা মুখোপাধ্যায়। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে জিলা কাফি রাগে শরৎ পরিবেশন করবেন রাজীব চক্রবর্তী এবং তবলায় সহযোগিতা করবেন ইমন সরকার। 10:45 উপমহাদেশের খবর, রাত 11:00 হারানো দিনের গান অনুষ্ঠানে উপস্থাপনায় থাকবেন অরিজিৎ ঘোষ। জানিয়ে দিলাম আজ অর্থাৎ 28 জুলাই মঙ্গলবারের সারা দিনের অনুষ্ঠান সূচি সম্পর্কে। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান

প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন লোকগীতি, প্রথম গানটি শিল্পী স্বপন বসুর কণ্ঠে।

লোকগীতির অনুষ্ঠান এখানেই শেষ হলো। শুনছিলেন লোকগীতি আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে, অর্থাৎ মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: শুরু হচ্ছে অনুষ্ঠান, আসুন বেরিয়ে যান ভারতে।

আজ আপনাদের নিয়ে চলেছি ভারতের অন্যতম একটা সুন্দর রাজ্য মেঘালয়, এমন একটা জায়গায় যেখানে আকাশ যেন হাত বাড়ালেই ছোঁয়া যায়। পাহাড়ের বুক জুড়ে ভেসে বেড়ায় সাদা তুলোর মতো মেঘ, আর প্রকৃতি নীরবে বলে হাজারো হাজারো গল্প। আজকের গন্তব্য লাইটলুম ক্যানিয়ন, এবং লাইটলুম পেরিয়ে আর 10 কিলোমিটার পেরিয়ে আমরা রাফলাংও যাব। এই লাইটলুম এবং রাফলাং একটাই পরিচয়, অপরূপ সৌন্দর্য। ভাবুন তো, আপনি দাঁড়িয়ে আছেন একটা পাহাড়ের কিনারায়, সামনে যতদূর চোখ দেখা যায় শুধু সবুজ পাহাড়ের ঢেউ, সবুজ পাহাড়ের ঢেউ, নিচে গভীর উপত্যকা। হঠাৎ কোথা থেকে একদল মেঘ এসে আপনার চারপাশ ঢেকে দিল, কয়েক সেকেন্ড পরেই সেই মেঘ আবার সরে গেল, যেন প্রকৃতি নিজেই পর্দা সরিয়ে আবার নতুন দৃশ্য দেখাচ্ছে। এই অনুভূতির নামই লাইটলুম ক্যানিয়ন। খাসি ভাষায় লাইটলুম শব্দের অর্থ পৃথিবীর শেষ প্রান্ত। সত্যি এখানে দাঁড়ালে মনে হয় পৃথিবী যেন এখানেই শেষ হয়েছে, সামনে শুধু পাহাড় আর আকাশের মিলন। শিলং শহর থেকে মাত্র 1 ঘন্টার পথ। আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা ধরে যেতে যেতে চোখে পড়বে পাইন গাছ, ছোট ছোট খাসি গ্রাম, সবুজ মাঠ আর মেঘের রাজত্ব। পথটাই যেন ভ্রমণের অর্ধেক আনন্দ। লাইটলুমে পৌঁছে প্রথমেই আপনি দেখবেন বিশাল একটা ভিউ পয়েন্ট। এখান থেকেই দেখা যায় গভীর উপত্যকা, দূরে ছড়িয়ে থাকা ছোট ছোট গ্রাম আর পাহাড়ের গা বেয়ে নেমে আসা বিখ্যাত পাথরের সিঁড়ি। শুনলে অবাক হবেন, এই সিঁড়ির সংখ্যা 3000-এরও বেশি। নিচের রাসং গ্রামের মানুষেরা প্রতিদিন আজও এই পথ দিয়ে যাতায়াত করেন। যারা ট্রেকিং ভালোবাসেন তারাই সিঁড়ি বেয়ে কিছুটা নেমে যেতে পারেন, তবে পুরোটা ওঠানামা করাটা বেশ কঠিন, তাই সময় ও শারীরিক সক্ষমতা বুঝে সিদ্ধান্ত নেওয়া ভালো। লাইটলুমে ভোরে সূর্যোদয় আর বিকেলে সূর্যাস্ত দুটোই অসাধারণ। সূর্যের প্রথম আলো যখন পাহাড়ের গায়ে পড়ে, তখন মনে হয় যেন পুরো উপত্যকা সোনার আলোয় ভেসে গেছে। আর বিকেলে সূর্য ডোবার সময় আকাশ লাল, কমলা, গোলাপি আর বেগুনি রঙে রঙিন হয়ে ওঠে। প্রকৃতিপ্রেমী ফটোগ্রাফার সবার কাছেই এটা একটা স্বপ্নের জায়গা। তবে এখানেই শেষ নয়, এবার চলুন আরও একটি কম পরিচিত জায়গা এখান থেকেই ঘুরে আসি। আসলে পাহাড়ে ঘুরতে যাওয়া মানেই কিন্তু কেবল একটা জায়গা নয়, একটা জায়গাকে লক্ষ্য করে তার আশপাশটাও ঘুরে দেখা, যেমন তার প্রকৃতি, যেমন তার পরিবেশ, তেমনি তার মানুষজন। তাই আমরা যারা লাইটলুম যাব বলে ঠিক করছি, তারা লাইটলুম থেকে কিন্তু একটু এগিয়ে গিয়ে রাফলাং ক্যানিয়নটাও দেখে আসব। শিলং থেকে ওই একই রকম 1 ঘন্টার পথ, আর যদি লাইটলুম থেকে যাওয়া হয় আর 10 কিলোমিটার মতো, মিনিট 10-20। এখনও এটাকে, এই জায়গাটাকে খুব বেশি পর্যটক নজরে আনতে পারেননি, তাই এখানে গেলে আপনি পাবেন এক অন্যরকম শান্তি। এখানে কোনো ভিড় নেই, কোলাহল নেই, আছে শুধু বাতাসের শব্দ, পাখির ডাক আর সবুজ পাহাড়ের অসীম বিস্তার। রাফলাংয়ের সবচেয়ে বড় আকর্ষণ তার এই ঢেউ খেলানো সবুজ তৃণভূমি, দূরে দূরে পাহাড় আর মাঝখানে ছোট ছোট জলধারা, আর বর্ষার সময় চারদিক যেন সবুজ মখমলের চাদরে ঢাকা পড়ে যায়। অনেকে এই জায়গাটিকে মেঘালয় লুকিয়ে থাকা রত্ন বলে থাকেন। আচ্ছা, আপনারা কি নাগাল্যান্ডে জুকু ভ্যালির ছবি দেখেছেন? এই লাইটলুম এবং রাফলাংয়ে গেলে অনেকটা তার মতোই যেন

0: খাবে মেঘালয়কে। রাফলাংয়ের কাছেই রয়েছে রাফলাং ড্যাম, বিশাল জলাধার, চারপাশে সবুজ পাহাড় আর নীল আকাশের প্রতিফলন। এই দৃশ্য মনকে এক অদ্ভুত প্রশান্তি দেবে। সকালবেলা কিংবা বিকেলের আলোয় ড্যাম এলাকাটি যেন একটা জীবন্ত ছবি। অনেকে এখানেই বসে ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দিতে পারেন, কেউ ছবি তোলেন, কেউ বই পড়েন, আবার কেউ শুধুই সব ছেড়ে প্রকৃতির শব্দ শোনেন। আসলে আমরা প্রকৃতি থেকে, সেটা হতে পারে প্রকৃতি পরিবেশ অথবা আমাদের আত্মপ্রকৃতি, তার থেকে যেন কোথাও দূরে চলে যাই। প্রতিদিনের যে দিন আনি দিন খাই আমাদের, সকাল থেকে ওঠা, নানান কাজ, দৌড়াদৌড়ি এবং আবার রাত্রিরে কোনোভাবে বিছানায় ঘুমিয়ে পড়া, পরিশ্রম, রাগ, অভিযোগ, মতবিরোধ, এই সব নিয়ে আমরা যেন ভারাক্রান্ত হয়ে পড়ি। আর তখনই ডাক দেয় সেই সেই অজানা অজানা জায়গাগুলি, বলে আসুন বেরিয়ে যান। অনুষ্ঠানের সঙ্গে রয়েছি আমি শ্যামন্তী মুখোপাধ্যায় এবং বলছি যে আমরা লাইটলুম ক্যানিয়ন এবং রাফলাং ক্যানিয়ন যদি যাই তাহলে আমরা কি কি আমাদের প্ল্যানিংয়ে রাখতে পারি। আর যদি পাখি দেখতে ভালোবাসেন তবে রাফলাং আপনার জন্য দারুণ জায়গা। ভোরবেলা নানা প্রজাতির পাখির ডাক এই পাহাড়ি অঞ্চলকে আরও জীবন্ত করে তোলে। আচ্ছা, যদি আপনারা লাইটলুম যান তাহলে কোথায় থাকবেন? সবচেয়ে ভালো ব্যবস্থা হলো শিলং শহরে থাকা। শিলংয়ে ছোট হোমস্টে থেকে শুরু করে সুন্দর বুটিক, হোটেল আর যদি বিলাসবহুল রিসর্ট চান তাও আছে। শিলংকে কেন্দ্র করে একদিন লাইটলুম আর একদিন রাফলাং ঘুরে নিতে পারবেন, বা একই দিনে লাইটলুম থেকে রাফলাং। এতে তাড়াহুড়ো হবে না, আবার পথও আরামদায়ক। আরেকটা কথা যেটা মনে রাখবার, সেটা হচ্ছে খাবারের কথা। শিলংয়ে গেলে অবশ্যই স্থানীয় খাসি খাবার যাদোহ দোহের নিয়েই, তরিম্বাই এবং বাঁশের কুড়ি দিয়ে তৈরি করা বিভিন্ন পদ এবং স্থানীয় চা খেয়ে দেখবেন। লাইটলুমের সঙ্গে কিন্তু মেঘালয়ের স্থানীয় খাবার একটা অন্য মাত্রা এনে দেবে। এছাড়া আপনাদের পছন্দ মতো ভারতীয়, বাঙালি বা চাইনিজ খাবার অনায়াসেই পেয়ে যাবেন সব জায়গায়। এবার বেড়াতে যাওয়ার আগে সবথেকে জরুরি যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে যে কখন সবথেকে যাওয়া ভালো। অক্টোবর থেকে এপ্রিল এই সময়টায় আকাশ পরিষ্কার থাকে, পাহাড়ের দৃশ্য সবচেয়ে সুন্দর, যে কোনো পাহাড়েই যেমন। তবে যদি আপনি মেঘ ভালোবাসেন, মনে রাখতে হবে মেঘালয়, তাহলে কিন্তু পাহাড়ের গায়ে মেঘের নাচ দেখতে জুন থেকে সেপ্টেম্বরের বর্ষাকাল আপনার জন্য সেরা। তবে বর্ষায় যেতে গেলে অবশ্যই ভালো গ্রিপের জুতো, রেইনকোট বা ছাতা সঙ্গে রাখবেন। এই সফরে একই সঙ্গে ঘুরে দেখতে পারেন উমিয়াম লেক, শিলং পিক, এলিফ্যান্ট ফলস, মাউফলাং সিক্রেট ফরেস্ট, ডন বস্কো মিউজিয়াম এবং ঐতিহ্যবাহী স্মিট গ্রাম। সব মিলিয়ে দিন তিন থেকে চার দিনের মধ্যে একটা দারুণ ভ্রমণ হয়ে যাবে। একেবারে মেঘালয় আর সব জায়গা আপনি যেতে পারবেন না, তাই লাইটলুমকে ধরেই খানিকটা ঘুরে ফেলুন। তবে একটা কথা সবসময় মনে রাখবেন, এই সবুজের মাঝে যখন যাচ্ছেন সেই সবুজকে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত যেন আমরা না করে ফেলি, সেইটা যেন মাথায় থাকে। আমাদের প্রয়োজন এখন প্লাস্টিক, পলিথিন, নানান রকমের রিউজেবল মেটিরিয়াল, যেগুলো আমরা ব্যবহার করেই ফেলে দিই, সেগুলো যেন কখনোই প্রকৃতির কোলে আমরা ফেলে না আসি। প্রকৃতির কোল নরম, সুন্দর, সজীব থাকুক। আজকে আপনাদেরকে নিয়ে গেছিলাম মেঘালয়ের লাইটলুম ক্যানিয়ন। আসুন বেরিয়ে যান ভারতে অনুষ্ঠানের সঙ্গে ছিলাম আমি শ্যামন্তী মুখোপাধ্যায়। অনুষ্ঠান শুনছিলেন মৈত্রী প্রচার তরঙ্গে। আবার কখনো অন্য কোনো দিন অন্য কোনো গন্তব্য নিয়ে সঙ্গে থাকব আপনার সঙ্গে। আজ আসি।
1: আকাশবাণী খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। বিহার ও অসম সরকার নিট ইউজি পরীক্ষায় অনিয়মের অভিযোগে বিক্ষোভ আন্দোলনে অংশগ্রহণকারীদের ওপর থেকে মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে লোকসভায় গতকাল পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 পেশ করেছে সরকার। সরকার খেলনা শিল্পের উন্নয়নে টাস্ক ফোর্স গঠনের কথা ঘোষণা করেছে। চীন সফররত বিদেশ সচিব বিক্রম মিশ্রি সেদেশের উপবিদেশ মন্ত্রী হুয়া চুনিয়াংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে কথা বলেছেন। পাক অধিকৃত জম্মু কাশ্মীরে প্রথম পর্যায়ের বিধানসভা নির্বাচনকে ঘিরে

মহিলাদের শটপাটে সোনা জিতেছেন, এই নিয়ে ভারতের পদক সংখ্যা হল 10। আজ সেই বিস্তারিত খবরে, বিহার ও অসম সরকার নিট ইউজি পরীক্ষায় অনিয়মের অভিযোগে বিক্ষোভ আন্দোলনে অংশগ্রহণকারীদের ওপর থেকে মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। তাদের বিরুদ্ধে আপাতত কোনো আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে না বলেও জানা গেছে। বিহারের স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, 26 জুলাই সন্ধে 6টার আগে দাখিল করা সমস্ত FIR, ফৌজদারি অভিযোগ ও শোকজ নোটিশ অবিলম্বে প্রত্যাহারের জন্য সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। সরকারি সূত্রে জানা গেছে, এ ব্যাপারে কাউকে গ্রেপ্তার অথবা আটক করা হলে তাকেও ছেড়ে দেওয়া হবে। অসমেও স্বরাষ্ট্র ও রাজনৈতিক দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরনের বিক্ষোভ প্রদর্শনের অভিযোগে দায়ের করা মামলায় যে 13 জনকে গ্রেপ্তার করা হয়েছিল, রাজ্য সরকার তাদের বিরুদ্ধে আর কোনো আইনি ব্যবস্থা না করার সিদ্ধান্ত নিয়েছে। প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে লোকসভায় পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 পেশ করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং গতকাল সভায় বিলটি পেশ করেন। এই বিলে 2024 সংশ্লিষ্ট আইনের বেশ কিছু সংশোধন করা হয়েছে। প্রশ্নপত্র ফাঁসের মতো গর্হিত অপরাধের ক্ষেত্রে সাজা হিসেবে 10 বছরের কারাদণ্ড, 10 কোটি টাকা পর্যন্ত জরিমানা এবং দোষীদের সম্পত্তি বাজেয়াপ্ত করার সংস্থান রাখা হয়েছে এই বিলে। মামলা তদন্ত দ্রুত শেষ করার লক্ষ্যে প্রতিটি রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চল কর্তৃপক্ষকে দৈনন্দিন শুনানির জন্য বিশেষ ফাস্ট ট্র্যাক আদালত স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে এই বিলে। সরকার খেলনা ক্ষেত্রের উন্নয়নে একটি টাস্কফোর্স গঠনের কথা ঘোষণা করেছে। কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীয়ূষ গোয়েল গতকাল নতুন দিল্লিতে শিল্প ও অভ্যন্তরীণ বাণিজ্য উন্নয়ন দপ্তর DPIIT আয়োজিত এক বৈঠকে একথা জানান। 2032 সালের মধ্যে ভারত যাতে আন্তর্জাতিক খেলনা বাজারে অন্তত 5% জায়গা করে নিতে পারে, টাস্কফোর্স সে ব্যাপারেও সহায়তা করবে। দেশের খেলনা শিল্পকে আন্তর্জাতিক শৃঙ্খলের সঙ্গে সুসমন্বিত করা, উৎপাদন ক্ষমতা বৃদ্ধি এবং কাজের পরিবেশ উন্নত ও সহজ করার মতো বিষয়গুলোর ওপরেও আলোকপাত করবে এই টাস্কফোর্স। অনুষ্ঠানে শ্রী গোয়েল বলেন, ভারতে খেলনা শিল্পের উন্নয়নে বিকশিত ভারতের লক্ষ্য অর্জনে দেশের অগ্রগতিকেই প্রতিফলিত করে। অত্যাধুনিক প্রযুক্তি, আন্তর্জাতিক গুণমান, অভ্যন্তরীণ উৎপাদন ব্যবস্থা আরও প্রসারিত করার ওপর মন্ত্রী সংশ্লিষ্ট শিল্পোদ্যোগীদের আহ্বান জানান। ভারতের খেলনার ব্র্যান্ডগুলিকে আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি দানের লক্ষ্যে উদ্ভাবন, নকশা, গুণগত মানোন্নয়ন এবং দীর্ঘস্থায়ী ব্যবস্থা গ্রহণের ওপরেও জোর দেন তিনি। সংসদ ভবনে আজ সকালে এনডিএ সংসদীয় দলের সাপ্তাহিক সভা মঙ্গল মিলন বসবে। সংসদের অধিবেশন চলাকালীন প্রতি মঙ্গলবার এই সভার আয়োজন করা হয়। এনডিএ জোটের কৌশল স্থির করার লক্ষ্যেই এই বৈঠক। এর আগে গত 21 তারিখের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভবিষ্যতে পরীক্ষার প্রশ্ন ফাঁস রুখতে সমন্বিত পদক্ষেপের আহ্বান জানান। নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস কাণ্ডের সঙ্গে জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত করা হবে বলেও তিনি জানান। কেন্দ্র আগামী মাসের 25 তারিখ থেকে ইনস্টাগ্রামের ওপর নিষেধাজ্ঞা আনতে চলেছে। সমাজ মাধ্যমে প্রকাশিত এই ধরনের খবর সম্পূর্ণ ভুয়ো বলে সরকার স্পষ্ট জানিয়েছে। প্রেস ইনফরমেশন ব্যুরো PIB ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে, এই ধরনের খবরের কোনো সারবত্তা নেই, সরকার কখনোই এই ধরনের কোনো ঘোষণাও করেনি। সঠিক তথ্যের জন্য শুধুমাত্র বিশ্বস্ত সরকারি সূত্রের ওপর আস্থা রাখার জন্য PIB পক্ষে নাগরিকদের পরামর্শ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্কাইরুট এয়ারোস্পেসের পবন চন্দনা এবং নাগা ভারত ডাকার সঙ্গে বৈঠক করেছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী মোদী বলেন, বিক্রম-1 রকেটের সাফল্য নিয়ে তাঁদের কথা হয়েছে। প্রধানমন্ত্রীকে ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করেছেন তারা। মহাকাশ ক্ষেত্রে বেসরকারি উদ্যোগকে উৎসাহ দানের ওপর জোর দেন তিনি। আজকের প্রসঙ্গের এবারের বিষয় অভিন্ন দেওয়ানি বিধি। রাজ্য সরকারের অভিন্ন দেওয়ানি বিধি খসড়া বিল পর্যালোচনায় গঠিত বিশেষ কমিটির অন্যতম সদস্য এবং কলকাতা হাইকোর্টের আইনজীবী ওসমান মল্লিকের সঙ্গে কথা বলেছেন কাশফিন নাহার। অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, DTH বাংলা পরিষেবা ও আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। চীন সফররত বিদেশ সচিব বিক্রম মিশ্রী সেদেশের উপবিদেশ মন্ত্রী হুয়া চুনিয়াং এর সঙ্গে সাক্ষাৎ করেছেন। বেইজিংয়ে দ্বিপাক্ষিক সম্পর্কের সমস্ত দিক নিয়ে কথা বলেছেন তাঁরা। বাণিজ্যিক ও অর্থনৈতিক অংশীদারিত্ব বৃদ্ধি এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে তাদের আলোচনা হয়েছে। চীনে ভারতীয় দূতাবাসের দেওয়া তথ্য অনুযায়ী, দুপক্ষই ভারত চীন সীমান্ত এলাকায় শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখার বিষয়ে সহমত হয়েছেন। এর আগে শ্রী মিশ্রী বেইজিংয়ে চাইনিজ পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ

0: কনফারেন্স সিপিপিসিসির চতুর্দশ জাতীয় কমিটির উপমহাসচিবের সঙ্গে বৈঠকে দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধির পন্থাপদ্ধতি নিয়ে আলোচনা করেন। পাক অধিকৃত জম্মু কাশ্মীরে প্রথম পর্যায়ের বিধানসভা নির্বাচনকে ঘিরে ব্যাপক হিংসার ঘটনায় একজনের মৃত্যু হয়েছে, আহত আরও বেশ কয়েকজন। পিপলস পার্টি পিপিপি জানিয়েছে, পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ গোষ্ঠীর সমর্থকদের গুলি চালনায় তাদের কর্মী মুক্তার ইউনুস প্রাণ হারিয়েছেন, আহত আরও কমপক্ষে দুজন। পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি এই ঘটনায় গভীর শোক ব্যক্ত করেছেন। প্রাথমিকভাবে এই নির্বাচন এক দফায় হওয়ার কথা থাকলেও পরে তা তিন দফায় করার কথা ঘোষণা করা হয়। গতকাল ছিল প্রথম দফা, শেষ দফার ভোট নেওয়া হবে আগামী 10ই আগস্ট। পিপিপি ও পিএমএলএন একে অপরের বিরুদ্ধে ভোটে কারচুপি ও হিংসায় জড়িত থাকার অভিযোগ এনেছে। দুপক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের জেরে কয়েকটি কেন্দ্রে ভোটগ্রহণ ব্যাহতও হয়। প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই এই ভোট বয় করে। অন্যদিকে জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি জেএএসির ওপর নিষেধাজ্ঞা আরোপ করায় তারা ভোটে দাঁড়াতে পারেননি। পিটিআই দাবি করেছে, গত মাসে জেএএসির বিক্ষোভ ও হিংসাত্মক ঘটনায় শতাধিক মানুষ প্রাণ হারান, এর ফলে প্রায় 50 দিন পাক অধিকৃত জম্মু কাশ্মীরে স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়। উল্লেখ্য, জেএএসি শরণার্থীদের 12টি আসন তুলে দেওয়ার পক্ষে দাবি জানিয়ে আসছে। কর্তৃপক্ষ অবশ্য সেই দাবি অস্বীকার করেছে। নাইজেরিয়ার কাদুনায় বন্দুকবাজের গুলিতে অন্তত 30 জনের মৃত্যু হয়েছে, আহত বেশ কয়েকজন। সিভিল সোসাইটি সংগঠন সাউদার্ন কাদুনা পিস অ্যান্ড সিকিউরিটি নেটওয়ার্কের চেয়ারম্যান ডেরেক ক্রিস্টোফার জানান, কাদুনার ন্যারিটন গ্রামে এই হামলার ঘটনা ঘটে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে যোগ দিতে ওয়াশিংটন পৌঁছেছেন। হোয়াইট হাউসে এই বৈঠক হবে, দুই নেতার মধ্যে এটি হবে অষ্টম বৈঠক। এক বিবৃতিতে নেতানিয়াহু বলেছেন, ইরান নিয়ে তাদের মধ্যে আলোচনা হবে। ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি গতকাল নবনিযুক্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্টি বার্নহামের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সপ্তাহখানেক আগে বার্নহাম নতুন দায়িত্ব গ্রহণের পর এটি প্রথম কোন বিদেশি নেতার সেদেশ সফর। বৈঠকের পর ফোর্টস মাউথে যাওয়ার পথে এক বিমান যাত্রায় প্রধানমন্ত্রী বার্নহাম ইউক্রেনের সম্পূর্ণ সমর্থনের কথা জানান। উভয় নেতা গুরুত্বপূর্ণ পরিকাঠামোর ওপর রুশ ক্ষেপণাস্ত্র হানা প্রতিরোধে গৃহীত বিভিন্ন ব্যবস্থা এবং যৌথ প্রতিরক্ষা উৎপাদন আরও প্রসারিত করার বিষয়ে আলাপ আলোচনা করেন। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস উদযাপিত হচ্ছে। মানবজাতির কল্যাণের কথা মাথায় রেখে জল, জলাশয়, বনভূমি, মাটি, খনিজ সম্পদ ও বন্যপ্রাণীর মতো প্রাকৃতিক সম্পদ রক্ষা, বাস্তুতন্ত্রের বৈচিত্র্য বজায় রাখা সম্পর্কে জনসচেতনতার প্রসার ঘটানোই দিনটি পালনের মূল লক্ষ্য। আজ বিশ্ব হেপাটাইটিস দিবস, নানা সচেতনতামূলক প্রচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটি পালিত হচ্ছে। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ ছত্তিশগড়, ওড়িশা, দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, হিমাচল প্রদেশ, মধ্য মহারাষ্ট্র, পাঞ্জাব, দক্ষিণ কর্ণাটক, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড এবং কর্ণাটক উপকূলের কিছু অংশে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। উত্তর পূর্ব ভারতের কিছু অংশ, অন্ধ্র উপকূল, পূর্ব রাজস্থান, গুজরাট, ঝাড়খণ্ড, কেরালা, মাহে, পশ্চিমবঙ্গ এবং সিকিমেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। ভারতের শর্মিলা ধনকর কমনওয়েলথ গেমসে মহিলাদের শর্টপাট F57 ইভেন্টে সোনা জিতেছেন। এটি ভারতের দ্বিতীয় স্বর্ণপদক। 5টি রূপো এবং 3টি ব্রোঞ্জ সমেত ভারতের মোট পদক সংখ্যা এখন 10। কমনওয়েলথ গেমসে প্যারা অ্যাথলেটিক্স বিভাগে প্রথম ভারতীয় হিসেবে সোনা জয় করে ইতিহাস সৃষ্টি করেছেন শর্মিলা। ভারোত্তোলনে পুরুষদের 79 কেজি বিভাগে ভাল্লুরি অজয়বাবু রূপো পেয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। বিহার ও অসম সরকার নিট ইউজি পরীক্ষায় অনিয়মের অভিযোগে বিক্ষোভ আন্দোলনে অংশগ্রহণকারীদের ওপর থেকে মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। সরকার খেলনা শিল্পের উন্নয়নে টাস্ক ফোর্স গঠনের কথা ঘোষণা করেছে। খবর শেষ হলো, এরপরই স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনবেন সকালের আড্ডা।

0: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে শুরু হয়ে গেছে সকালের আড্ডা। সঙ্গে রয়েছি আপনার মৈত্রী বন্ধু, আমি সেমন্তী। আর আপনারা যেমন জানেন, সকালের আড্ডা মানেই আমার কাছে এই যে নতুন শুরু হওয়া একটা দিন, এই দিনটাকে ঘিরে আমাদের যে কত ভাবনা আছে, যে অনুভূতিগুলো আছে, সেগুলো নিয়ে আপনার সঙ্গে একটু আলোচনা করা, আর একটু ইতিহাসের পাতায় ফিরে গিয়ে আজকের দিনটাকে দেখা আর বুঝতে চাওয়া যে এই দিনটা আসলে যতই সাধারণ হোক আসলে ততটা সাধারণ নয়, আর আজকের দিনে বা এই মাসে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে আমরা আলোচনা করব একে অপরের সঙ্গে। আর এই চেনা চেনা ধাঁচটা তো থাকবেই, এবং তার সঙ্গে আরেকটা যেটা থাকবে সেটা হচ্ছে গান, কারণ আড্ডা গান ছাড়া কখনোই নয়। তাই সকালের আড্ডা অনুষ্ঠানে প্রথমেই রইল অরিজিৎ সিং এবং শ্রেয়া ঘোষালের কণ্ঠে এই গানটি।
1: রূপা

সত্যি যদি আমাদের কথা বলাটা এতটাই সহজ হতো, একে অপরকে বোঝা এতটাই সহজ হতো গানের কথার মতো, গানের সুরের মতো, আর সত্যি যদি আমাদের বেশি কিছু আশা করার নাই থাকতো, তাহলে বোধহয় আমাদের জীবন কিংবা আমাদের এই পৃথিবীটা অনেকটা আলাদা হতো। কেন এই কথাটা বলছি, কারণ ভালোবাসা, সহজ হতে পারা, একে অপরের খেয়াল রাখা, এই সব ধারণা ঠিক উল্টো দিকেই থাকে আমাদের মনের মধ্যে থাকা অন্ধকার। আর মানুষে মানুষের এই যে অন্ধকার, তাই কিন্তু প্রকৃতি আর পৃথিবীর জন্য সবচেয়ে ক্ষতিকারক। আমরা মানুষেরা আপাতভাবে প্রকৃতির সন্তান, কিন্তু কেন এত নিষ্ঠুর হতে পারলাম বলুন তো? হয়তো সত্যি সহজ কথাগুলো, সহজ অনুভূতিগুলো আমরা সহজ করে রাখতে পারিনি, তাই হয়তো 28 জুলাই আজকের দিনটা, যখন পৃথিবী জুড়ে পালিত হচ্ছে বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস হিসাবে, তখন এই ভাবনা চিন্তাগুলো আরও বেশি করে মনের মধ্যে আসছে। সময় দ্রুত গতিতে এগোচ্ছে, সভ্যতাও এগোচ্ছে দ্রুত গতিতে, আমাদের সমস্ত কিছু তাড়াতাড়ি চাই, সঙ্গে সঙ্গে চাই, আরও আরও আরও ভালো চাই। কিন্তু এই আরোর ঘেরা টোপে এসে আরও আরোর ঘূর্ণির মধ্যে আমরা কোথায় যেন হারাতে বসেছি আমাদের আমিকে। আর আমাদের আমি এই যে পাহাড়, নদী, আকাশ, মাটি, পশু পাখি, গাছপালা, ফুলে ফলে রয়েছে, এটাই ভুলতে বসেছি। কংক্রিটের চার দেওয়াল যে আমাদের একটা আপাত ঘেরাটো, একটা আপাত বাসস্থান, সেটা ভুলতে বসেছি। আমরা নির্দ্বিধায় ভেঙে ফেলছি, কেটে ফেলছি, খনন করছি, নিঃশেষ করছি আমাদের প্রকৃতির যাবতীয় যত রসদ আছে। আমরা ভাবছি না আগামীকালের কথা, আমরা ভাবছি না এই পৃথিবীর ভবিষ্যতের কথা, যা কিনা এত এত যুগ ধরে আমাদের বাঁচিয়ে রেখেছে, আমাদের পুষ্টি দিয়েছে, আমাদের স্নেহ দিয়েছে, আমাদের ছায়া দিয়েছে, আমাদের প্রাণ দিয়েছে। তাই হয়তো আমাদের ক্যালেন্ডারে একটা করে দিন নির্ধারণ করতে হয়, চোখে আঙুল দিয়ে দেখানোর জন্য যে দেখো ওয়ার্ল্ড নেচার কনজারভেশন ডে, এই যে কেই যে কারে রাখছে আর কেই যে কারে দিচ্ছে আর কেই যে কারে নিচ্ছে। আমরা ভাবি যেন আমরা প্রকৃতিকে রক্ষা করব, যে প্রকৃতিকে না আমাদের রক্ষা করে, কিন্তু সত্যি তাই হয়তো এই দুজনে মিলেই জীবন। তাই আমাদের কিন্তু একটু সত্যি সচেতন হতে হবে। হ্যাঁ, হয়তো আরও বড় বড় কর্মকর্তারা, আরও বড় বড় যারা সিদ্ধান্ত নেন, তারা ভাববেন, কিন্তু আমরা আমাদের মতো করে এককভাবে বা যৌথভাবে সম্মিলিতভাবে দেখি না কতটুকু পারি। নিজের আবর্জনা, নিজের বাড়ির জঞ্জাল, নিজের চারপাশটুকু যদি আমরা প্রত্যেকে নজর রাখতে শুরু করি, তাহলে কি আমরা পারবো না আরেকটু ভালো পৃথিবী তৈরি করতে? কেননা সত্যি বলুন তো, এই যে সচেতনতা প্রচারের উদ্দেশ্যে আজকে পৃথিবী জুড়েই কোথাও কনফারেন্স হচ্ছে, কোথাও

সেমিনার হচ্ছে, কোথাও বিভিন্ন বিশেষজ্ঞরা একসাথে বসে কোনো প্যানেলে আলোচনা করছেন, নানান ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হচ্ছে, নানান ছোট বড় ভিডিও আলোচনা, সেখানে তর্ক বিতর্ক, ছোট ছোট বাচ্চারা স্কুলে কলেজে পোস্টার আঁকছে, ছবি আঁকছে, বক্তব্য রাখছে, কখনো কোনো এক্সিবিশন বা মডেল করে প্রকাশ করছে তাদের উৎকণ্ঠা। কিন্তু আসলে তো আমাদের আচরণ, আসলে তো আমাদের প্রতিটা দিন। তাই আজকে 28 জুলাই 2026, সত্যি সময় অনেকটা এগিয়ে গেছে। আমাদেরই দেশে কোথাও খরা তো কোথাও বন্যা, এবং তার অধিকাংশ খানিকটা প্রাকৃতিকভাবে সৃষ্ট হলেও তার যে ভয়াবহতা, তা কিন্তু মানুষের আচরণের ফল। যদিও এটা ইউনাইটেড নেশনস বা জাতিসংঘের কোনো প্রচার থেকে শুরু হয়নি, ভারতের যে এনভায়রনমেন্টাল ইনফরমেশন সিস্টেম, যা পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের উদ্যোগ, তারই কাজের মারফত এবং তারই প্রচার এবং সচেতনতার মারফত ধীরে ধীরে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে এবং আজকের দিনটাকে প্রকৃতি সংরক্ষণ দিবস হিসাবে পালন করা হয়। তাই আসুন না আমরা অন্যের ঘাড়ে না দায় না দিয়ে নিজেদের ঘাড়ে দায়টা নিই, কারণ প্রকৃতি মানে আমাদের জীবন, প্রকৃতি মানে মা, প্রকৃতি মানে আমাদের ভালো থাকা, প্রকৃতি মানে আমাদের ছেলেবেলা। এই গানটা দেখুন তো আপনাদের কিছু মনে করাচ্ছে কিনা, রূপঙ্কর বাগচির কণ্ঠে।

0: আচ্ছা, আমাদের গানের সাথে সাথে কিছু জরুরি কথাও তো মনে রাখতে হয়। এই দেখুন,
1: গাছ কাটলে একটি প্রাণের বিনাশ হয়, একটি গাছ বাঁচালে একটি প্রাণ রক্ষা পায়, বৃক্ষ রোপণ করলে প্রাণ রোপণ করা হয়। গাছ লাগান, আগামী প্রজন্মের জন্য মুক্ত বায়ু নিশ্চিত করুন। গাছের যত্ন নিন, তারা আপনার যত্ন নেবে। একটি গাছ লাগান, পাখিদের সাহায্য করুন নীড় বাঁধতে।
0: প্রকৃতি দিবসে যেরকম আমাদের খেয়াল রাখতে হয় যে আমাদের ভেতরের যে মন, যা আমাদের প্রয়োজনের বাইরেও আরো অনেক কিছুকে খেয়াল রাখতে শেখায়, সেই দিকটা যেন আমাদের মনে থাকে। একটা গাছকে বাঁচানো, একটা রাস্তা পরিষ্কার রাখা, এই পৃথিবীর জন্য একটু ভাবা, হয়তো সেই মনটাকেই বাঁচিয়ে রাখা। এরকমই বহু মানুষ যাদের এই মনটা আছে, তারা কিন্তু সমাজকে নীরবে নিঃশব্দে বদলাতে থাকেন। তাদের বিপ্লব তাদের জীবন। 1863 সালের 28 জুলাই কেরালায় জন্মগ্রহণ করেছিলেন আয়াঙ্কালি। তিনি ছিলেন দলিত সমাজের অধিকার আন্দোলনের অন্যতম অগ্রদূত। এমন এক সময় যখন সমাজে জাতিভেদ ও বৈষম্য ছিল চরমে, তখন তিনি দলিত শিশুদের শিক্ষার অধিকার, সামাজিক মর্যাদা এবং সমান সুযোগের দাবিতে নির্ভীকভাবে আন্দোলন করেছিলেন। তার প্রচেষ্টার ফলেই কেরালায় বহু সামাজিক পরিবর্তনের সূচনা হয়েছিল। আজও নিঃশব্দে এই মানুষটির জীবন আমাদের কিন্তু প্রভাবিত করে যায়। ভারতবর্ষের ইতিহাসের পাতায় 28 জুলাই কিন্তু আরেকটি স্মরণীয় দিন। ক্রীড়া জগতের অন্যতম কিংবদন্তি হকি খেলোয়াড় ধনরাজ পিল্লাইয়ের জন্মদিন আজ। 1968 সালের এই দিনে মহারাষ্ট্রের পুনেতে তার জন্ম। ভারতীয় হকির ইতিহাসে তিনি অন্যতম সেরা ফরওয়ার্ড হিসেবে পরিচিত ছিলেন। প্রায় 1.5 দশকেরও বেশি সময় ধরে তিনি ভারতের হয়ে আন্তর্জাতিক হকি খেলেছেন এবং 4টি অলিম্পিক, 4টি বিশ্বকাপ এবং একাধিক এশিয়ান গেমসে দেশের প্রতিনিধিত্ব করেছেন। তার অসাধারণ গতি, বল নিয়ন্ত্রণ এবং গোল করার দক্ষতা ভারতীয় হকিকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছিল। তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি অর্জুন পুরস্কার, রাজীব গান্ধী খেল রত্ন এবং পদ্মশ্রী সম্মানে ভূষিত হন। আরেকটা জিনিস বলতে খুবই ভালো লাগছে, এই ধনরাজ পিল্লাই অন্যতম সেরা হকি খেলোয়াড়ের জন্মদিনে যে এই যে কমনওয়েলথ গেমস চলছে, সেখানে একের পর এক পদক কিন্তু ভারতবর্ষের কাছে আসছে। শর্মিলা ধাঙ্কর মহিলাদের শটপুটে ঐতিহাসিক স্বর্ণপদক জয় করেছেন এবং রৌপ্য এবং ব্রোঞ্জ পদককে রয়েছেন সর্বেশ কুশারে পুরুষদের হাই জাম্পে রৌপ্য পদক, জ্ঞানেশ্বরী যাদব ভারোত্তোলনে রৌপ্য পদক, ভাল্লরী অজয় বাবু পুরুষদের 79 কেজি ভারোত্তোলন বিভাগে রৌপ্য পদক এবং বিন্ধারানী দেবী ভারোত্তোলনে ব্রোঞ্জ জিতেছেন। শিল্পা মহিলাদের শটপুটে ব্রোঞ্জ জিতেছেন। এবং আপনারা অবশ্যই এনাদের সম্বন্ধে পড়ুন, সেই সব খেলোয়াড়, সেই সব ক্রীড়াবিদ যারা আমাদের ভারতের পতাকাকে আন্তর্জাতিক ক্ষেত্রে একেবারে সম্মানের সঙ্গে জলজল করে উত্তোলন করছেন, তাদের কথা খবরের কাগজের পাতায় রয়েছে, আমরা মন দিয়ে দেখলেই দেখতে পাব। আসলে অন্ধকারের পরে প্রতিদিন সকালে যখন সূর্য ওঠে, আমরা রোজ কি সূর্যোদয় অতটা মন দিয়ে দেখি? দেখি না। এই প্রত্যেকটা পদক জয় আসলে তাদের জীবনে বা আমাদের ভারতবর্ষের জন্য এক একটা সূর্যোদয়। রইল এই গানটি আপনার জন্য।

আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনছেন সকালের আড্ডা। সকালের আড্ডায় এখন সময় হয়ে গেছে দৃষ্টিকোণ অনুষ্ঠানের। আজ নির্মলেন্দু চৌধুরীর জন্মবার্ষিকী উপলক্ষে শুনবেন দৃষ্টিকোণ অনুষ্ঠান।

শালটা ছিল 1955। তৎকালীন পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে পঞ্চম বিশ্ব যুব ছাত্র উৎসব চলছে। এই উৎসবে অংশ নেওয়া ভারতীয় দলের সদস্য

ছিলেন বাংলার এক তরুণ লোকশিল্পী। এটি ছিল তার প্রথম বিদেশ সফর। আন্তর্জাতিক লোকগীতি প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করছিলেন তিনি। সত্যি যেন রূপকথা, বাংলার এই তরুণ লোকশিল্পীর এক মনে উদাত্ত কণ্ঠে গাওয়া গান দর্শকদের মুগ্ধ করে। মুসলমানে গো বলে আল্লাহ, হিন্দু বলে হরি। সে বছর লোকগীতি বিভাগে স্বর্ণপদক পান শিল্পী।

তিনি বাংলা, অসম, ত্রিপুরা জুড়ে ঘুরে বেরিয়ে গ্রামীণ শিল্পীদের সঙ্গে বন্ধুত্ব করে তাদের কাছ থেকে লোকগীতির পাঠ নেন। এর মধ্যে ভাটিয়ালি, ভাওয়াইয়া, ধামাইল, শাড়ি, টুসু, বাউল এবং লালন ফকিরের গানের মতো লোকগান অন্যতম।

নির্মলেন্দু লোকগীতির দুই প্রখ্যাত শিল্পী আব্দুল মজিদ এবং আব্দুর রহিমের কাছ থেকে লোকগান শেখার সুযোগ পান। কলকাতায় চলে আসার পর তিনি সুরেশ চক্রবর্তীর কাছে সঙ্গীতের তালিম নেন। তার পরিচয় হয় গীতিকার, সুরকার এবং গায়ক হেমাঙ্গ বিশ্বাসের সঙ্গে। হেমাঙ্গ বিশ্বাসও ছিলেন সিলেটের বাসিন্দা। নির্মলেন্দু বিভিন্ন জনসভায় হেমাঙ্গ বিশ্বাসের রচিত বহু গান গান। ইন্ডিয়ান পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন আইপিটি এর সদস্য হিসেবে তিনি নানা সঙ্গীত অনুষ্ঠান এবং প্রচারমূলক নাটকে অংশ নেন। তিনি সিলেটের অসংখ্য অপ্রচলিত লোকগান রেকর্ডিং করে সেগুলিকে সংরক্ষণের প্রয়াস করেন। ১৯৫৪ সালে নির্মলেন্দু হিন্দি ছবি বিরাজবহুতে মাঝিরে চল নাইয়া রাম কারেগা পার গানে নেপথ্য কণ্ঠ দেন। সুর দেন সলিল চৌধুরী। বাংলা চলচ্চিত্রে গান গাওয়ার সঙ্গেই তার জনপ্রিয়তা আরও বেড়ে যায়। তিনি রাজেন তরফদারের ছবি গঙ্গাতে গান গান। সলিল চৌধুরী এই ছবির সঙ্গীত পরিচালনা করেন।

এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি নির্মলেন্দু চৌধুরীকে। তাঁর গাওয়া একের পর এক জনপ্রিয় গান তাকে খ্যাতির শিখরে পৌঁছে দেয়। তিনি কলকাতায় লোকগীতির চর্চার জন্য লোকভারতী নামে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। লোকগানে তাঁর অবদানের জন্য তিনি পদ্মভূষণ সম্মানে ভূষিত হন। সারা জীবন লোকগানের মধ্যেই যাপন করেন তিনি। নির্মলেন্দু চৌধুরী 1981 সালের 28 এপ্রিল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর প্রয়াণে যেন একটি যুগের অবসান ঘটে। যতদিন বাংলায় লোকগানের ধারা বইবে, ততদিন নির্মলেন্দু চৌধুরীর লোকগান আমাদের ভাসিয়ে নিয়ে যাবে সেই স্রোতের সঙ্গে।

দৃষ্টিকোণ অনুষ্ঠানটি শেষ হলো। শুনছিলেন নির্মলেন্দু চৌধুরীর জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠান। আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন সকালের আড্ডা। জুলাই মাস নানান ঘটনা বহুল বটেই আমাদের রাজ্যে, আমাদের দেশে, পৃথিবীতে, তবে দুটি মানুষের কথা বলবো আজকে আপনাদের। আমার বড় ভালো লেগেছে এই দুটি মানুষের গল্প। কোথাও গিয়ে একটু আগেই বলছিলাম কমনওয়েলথ গেমসে আমাদের একের পর এক পদকের কথা, কিন্তু একটি নাম আমি বাদ রেখেছি। আপনারা কি ধরতে পেরেছেন সেই নামটি কার? পুরো নাম সাইখো মীরাবাই চানু। 1994 সালের 8ই অগস্ট মণিপুরের ইম্ফল পূর্ব জেলার একটি ছোট্ট গ্রামে তার জন্ম। খুব সাধারণ পরিবারের মেয়ে মীরাবাই ছোটবেলা থেকেই পরিশ্রমী ছিলেন। ছোটবেলায় পাহাড়ি পথ দিয়ে জ্বালানি কাঠ বহন করার অভ্যেসই তার শরীরকে শক্তিশালী করে তুলছিল। পরিবারের আর্থিক অবস্থা খুব ভালো না হলেও স্বপ্ন দেখার সাহস তিনি কখনো হারাননি। ভারোত্তোলনের প্রতি তার আগ্রহ তৈরি হয় খুব অল্প বয়সেই। এরপর কঠোর অনুশীলন আর অদম্য ইচ্ছাশক্তির জোরে তিনি একের পর এক সাফল্য অর্জন করেন। 2017 সালে বিশ্ব ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে তিনি স্বর্ণপদক জিতে ভারতকে গর্বিত করলেন। 2018 সালে কমনওয়েলথ গেমসে সোনা জিতলেন। এরপর তার জীবনের সবচেয়ে বড় মুহূর্ত এলো 2021 সালের টোকিও অলিম্পিকে, যেখানে তিনি 49 কেজি বিভাগে রৌপ্য পদক জিতে অলিম্পিকে পদকজয়ী ভারতের প্রথম মহিলা ভারোত্তোলক হিসাবে একটি নতুন ইতিহাস গড়লেন। পরে তিনি বিশ্ব চ্যাম্পিয়নশিপ, এশিয়ান প্রতিযোগিতা এবং কমনওয়েলথ গেমসেও ধারাবাহিকভাবে দেশের জন্য সাফল্য এনে দেন। এই মীরাবাই চানু 26 জুলাই 2026 রবিবার স্কটল্যান্ডের গ্লাসগো কমনওয়েলথ গেমসে 2026-এ মহিলাদের 48 কেজি ভারোত্তোলন বিভাগে স্বর্ণপদক জয় করলেন। এটি ছিল 2026 কমনওয়েলথ গেমসে ভারতের প্রথম স্বর্ণপদক। এই জয়ের মাধ্যমে তিনি শুধু ভারতের পদক তালিকায় প্রথম সোনা যোগ করলেন তাই নয়, বরং কমনওয়েলথ গেমসে টানা তৃতীয়বার সোনা জিতে এক বিরল নজির গড়লেন। এর আগে তিনি 2018 সালের গোল্ড কোস্ট গেমস এবং 2022 সালের বার্মিংহাম গেমসেও সোনা জিতেছিলেন। 2026 সালের এই সাফল্যের ফলে তিনি কমনওয়েলথ গেমসে ইতিহাসে ভারতের অন্যতম সফল ভারোত্তোলক হিসেবে নিজের নাম উজ্জ্বল করলেন। এই প্রতিযোগিতায় মীরাবাই 85 কেজি স্ন্যাচ এবং 105 কেজি ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে মোট 190 কেজি ওজন তুলেছিলেন। তার এই পারফরমেন্সে স্ন্যাচে কমনওয়েলথ রেকর্ড, গেমস রেকর্ড এবং মোট ওজনেও নতুন গেমস রেকর্ড গড়লেন। প্রতিযোগিতার শুরু থেকে তিনি অন্য প্রতিযোগিতার থেকে অনেকটাই এগিয়ে ছিলেন। শেষ লিফট নেওয়ারও প্রয়োজন পড়েনি, কারণ ততক্ষণে সোনা কার্যত নিশ্চিত হয়ে গিয়েছিলেন। নাইজেরিয়ার রুথ নিয়ং রুপো এবং মালয়েশিয়ার আইরিন জেমস হেনরি ব্রোঞ্জ পদক জিতলেন এবং সোনা জিতলেন আমাদের মীরাবাই চানু। আপনারা যদি ভিডিওটি দেখেন, যখন ভারোত্তোলন করে রাখলেন এবং তিনি নিশ্চিত হয়ে গেছেন যে সোনা নিশ্চিত, একটা অপূর্ব হাসি, উচ্ছ্বাসের আগে সেই হাসি এবং হাত জোর করে নত হয়ে প্রণাম করলেন, খুব ভাল লাগলো। পদক নিয়ে যখন ভারতের জাতীয় সঙ্গীত হচ্ছে, অঝরে চোখ দিয়ে জল পড়ছে। আসলে এই যে জয়, তার পিছনে কিন্তু একটা অসাধারণ আত্মত্যাগের গল্প আছে। প্রতিযোগিতার পর মীরাবাই জানান, নির্ধারিত ওজন বিভাগে খেলতে হলে শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখতে তাকে টানা 3 দিন অন্তত কঠোর ডায়েট মেনে চলতে হয়, এমনকি প্রয়োজনের তুলনায় অনেক কম খাবার ও জল গ্রহণ করতে হয়। তবুও তিনি মানসিক দৃঢ়তা এবং কঠোর অনুশীলনের জোরে নিজের সেরাটা উজাড় করে দেন। তার এই সাফল্য প্রমাণ করে দেয় যে একজন প্রকৃত চ্যাম্পিয়ন শুধু প্রতিভা দিয়ে নয়, ত্যাগ, আত্মনিয়োগ, শৃঙ্খলা এবং অদম্য ইচ্ছাশক্তির মাধ্যমে তৈরি।

এই ঐতিহাসিক সোনা ভারতের জন্য শুধু একটি পদক নয়, বরং অসংখ্য অসংখ্য তরুণীর কাছে এক বড় অনুপ্রেরণা। ছোট্ট গ্রাম থেকে উঠে এসে বিশ্ব সেরাদের সঙ্গে প্রতিযোগিতা করে বারবার পদক জিতে নেওয়া মীরাবাই চানুর পরিশ্রম, ধৈর্য আর আত্মবিশ্বাসের ফল। আমাদের এগিয়ে যাওয়ার লড়াই, কেউ একটা যেন ভেতর থেকে বলুক যে এগিয়ে চল, কোনো ভয় নেই, তুমি পারবে। না হয় সেই ভেতরের কণ্ঠস্বর মীরাবাইয়ের কণ্ঠস্বরই হোক, মীরাবাই চানুর কণ্ঠস্বরই হোক।

জিতে যাওয়ার মন্ত্র, সত্যি তাই। আমাদের মনের মধ্যেই হয়তো সেই মন্ত্রটা আছে, আমাদের কি খুঁজে নিতে হবে, অথবা এই যে পরিশ্রম, প্র্যাকটিস, সাধনা, রেওয়াজ, এইসব দিয়েই বোধ হয় আমরা সেই জিতে যাওয়ার মন্ত্র খুঁজে পাব। খুব ভাল লাগছে আজকে সকালের আড্ডায় সব কথা আপনাদের সঙ্গে বলতে পাচ্ছি। আমাদের ফেসবুক পেজে অবশ্যই জানাতে ভুলবেন না আমাদের অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে। আর আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে যে আজকে ঐতিহাসিক শহরের কথা এই অনুষ্ঠানে শুনবেন, জাঞ্জিবার শহরের কথা বলবেন শ্রাবণী চট্টোপাধ্যায় এবং প্রযোজনায় ডক্টর মানস প্রতিম দাস। এছাড়াও আজকে কলকাতা কলতান অনুষ্ঠানে জাপানিদের বাংলা শেখা, এই অনুষ্ঠানে রেকর্ডিং করে এনেছেন তৃষিতা মুখোপাধ্যায় এবং প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। আমাদের প্রতিদিনের অনুষ্ঠানেই নানান কথা, নানান বিষয়ে আলোচনা হয় এবং আপনাদের মতামত, আপনাদের কথোপকথন কিন্তু আমাদের জন্য খুব জরুরি, তাই জানাতে ভুলবেন না। এখন জানিয়ে দেব আজকের আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে। আকাশ সাধারণত মেঘলা থাকবে, কয়েক দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 30 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2.2 ডিগ্রি কম, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.1 ডিগ্রি কম।

মাসে আপেক্ষিক আর্দ্রতার মান সর্বোচ্চ 96% এবং সর্বনিম্ন 77% ছিল। 27 তারিখ 6:30 থেকে 28 তারিখ সকাল 6:30 পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ 6.8 মিলিমিটার এবং 27 তারিখ 8:30 অবধি বৃষ্টিপাতের পরিমাণ 4.1 মিলিমিটার। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে, ওড়িশা উপকূলবর্তী অঞ্চলে এবং উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন সমুদ্রে 27 জুলাই থেকে প্রায় ঘণ্টায় 55 থেকে 65 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইছিল, যার ঝাপটার গতি প্রায় পৌঁছে যেতে পারার সম্ভাবনা ছিল 75 কিলোমিটার প্রতি ঘণ্টা। 28 জুলাই এই হাওয়ার বেগ ধীরে ধীরে কমবে 35 থেকে 45 কিলোমিটার প্রতি ঘণ্টা থেকে দমকা হাওয়ার গতি 55 কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত থাকতে পারে। তাই জন্য 28 জুলাই অর্থাৎ আজ পর্যন্ত পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে, ওড়িশা উপকূল এবং উত্তর বঙ্গোপসাগরে মৎস্যজীবী বন্ধুদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। আসলে সকালের আড্ডা মানেই আমাদের দিনটাকে ফিরে দেখা। যেমন বলছিলাম, আমরা আজকে সকাল থেকে অনেকগুলো বিষয়ে কথা বলতে পেরেছি। এই যে বলছিলাম যে দুটি মানুষের গল্প, দুটি মানুষের কথা এই জুলাইতে বড্ড মন টেনেছে। একদিকে মীরাবাই চানু এবং আরেকদিকে এক ছোট্ট মেয়ে, না কোনো রাপুনজেল বা স্নো হোয়াইট নয়, মাত্র 14 বছর বয়সী কন্দুলা জেসি, অন্ধ্রপ্রদেশের রাজা মহেন্দ্রবরমের কাছে ধবলেশ্বরম এলাকার একটি সরকারি বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্রী। তার বাবা একজন সাধারণ কাঠমিস্ত্রি। সীমিত আর্থিক সামর্থ্য থাকা সত্ত্বেও জেসি নিজের মেধা এবং পরিশ্রমের জোরে অসাধারণ সাফল্য অর্জন করেছেন। তিনি মিশন শক্তি স্ট্যাট এর নির্বাচিত হয়েছেন। এটি বিশ্বের প্রথম সম্পূর্ণ মেয়েদের অংশগ্রহণে পরিচালিত আন্তর্জাতিক চন্দ্র কিউবস্যাট বা ক্ষুদ্র উপগ্রহ প্রকল্প। এই প্রকল্পে 108টি দেশের মধ্যে প্রায় 12,000 আবেদনকারীর মধ্যে মাত্র 20 জন ভারতীয় শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন, আর অন্ধ্রপ্রদেশ থেকে একমাত্র প্রতিনিধি হলেন কন্দুলা জেসি। কন্দুলা জেসির নির্বাচনের খবরটি প্রকাশে আসে 23 জুলাই 2026। নির্বাচিত হওয়ার আগে তিনি প্রায় 550টি অনলাইন প্রশিক্ষণ সেশন সম্পন্ন করেছেন। সেখানে স্যাটেলাইট ডিজাইন, মহাকাশ প্রযুক্তি, প্রোপালশন, থার্মোডাইনামিক্স এবং মহাকাশ প্রকৌশলের নানা বিষয় শেখানো হয়েছে। শুরুতে ইংরেজি ভাষা ও কঠিন বৈজ্ঞানিক বিষয়ে বুঝতে একটু অসুবিধা হলেও তিনি কিন্তু হাল ছাড়েননি। নিয়মিত পড়াশোনা ও শিক্ষকদের সহায়তায় তিনি সব বাধা অতিক্রম করেন। আগামী 23 আগস্ট থেকে নয়াদিল্লিতে তার বিশেষ প্রশিক্ষণ শুরু হবে। কন্দুলা জেসির স্বপ্ন একদিন ইসরোর বিজ্ঞানী হওয়ার। তার এই সাফল্য প্রমাণ করে যে বড় কোনো স্বপ্ন দেখার জন্য অর্থ নয়, প্রয়োজন অধ্যাবসায়, কঠোর পরিশ্রম এবং শেখার আগ্রহ। একজন কাঠমিস্ত্রির মেয়ে মানে কোনো বাধা কিন্তু নয় যদি তার স্বপ্ন থাকে। তার বাবা মাও তাকে সহায়তা করেছেন আপ্রাণ। আজ আন্তর্জাতিক মহাকাশ প্রকল্পে ভারতের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে শুধু তার পরিবারের নয়, তিনি আমাদের প্রত্যেকের জন্য গর্ব। আসলে কি বলতো, আমাদের ভেতরে একটা নাছোড়বান্দা মন থাকে, সেই মনটাকে আমাদেরকে কোনোভাবে সেই মনটার নাগাল পেতে হবে। রইল এই গানটি আপনার জন্য। কিন্তু এই গানটি একেবারে শেষে শোনাব। আমাদের অনুষ্ঠানে কন্দুলা জেসির কথা হতে থাকবে, আমরা শুনে নেব এর পরের অনুষ্ঠান সকালের আড্ডায়। এখন সময় জানা অজানার।

0: ই বর্জ্যের ব্যবস্থাপনা, বলছেন অনির্বাণ দত্ত।
1: আচ্ছা, আমাদের কি কারো মনে পড়ে আমাদের বাড়ির সেই পুরনো সাদা কালো টেলিভিশন সেটটির কথা বা প্রথম মোবাইল ফোনটির কথা? সেগুলি এখন কোথায় কী অবস্থায় আছে? শুধু মোবাইল বা টেলিভিশনই নয়, পুরনো কিংবা বিকল হয়ে গেলে বাড়ির সব ইলেকট্রনিক্স ডিভাইসই ফেলে দেওয়া হয় অথবা পুরনো জিনিস কিনতে আসা ফেরিওয়ালাদের কাছে বিক্রি করে দেওয়া হয়। কিছু ক্ষেত্রে অবশ্য পুরনো জিনিস মেরামত করে আরও বেশ কিছুদিন চালানো গেলেও একসময় আবর্জনা হিসেবে ফেলে দেওয়া ছাড়া আর কোনো বিকল্প থাকে না। আজকের ডিজিটাল যুগে মোবাইল ফোন, কম্পিউটার, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, টেলিভিশন, পেনড্রাইভের মতন ইলেকট্রনিক পণ্য আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু এই প্রযুক্তিগত উৎকর্ষের পেছনে লুকিয়ে রয়েছে একটি অন্ধকার বাস্তবতা, যার নাম ইলেকট্রিক বর্জ্য বা ই বর্জ্য। প্রতিদিন কোটি কোটি ইলেকট্রনিক ডিভাইস বিকল বা অচল হয়ে আবর্জনায় পরিণত হচ্ছে। এই ই বর্জ্য শুধু বর্জ্য নয়, এটি পরিবেশ ও জনস্বাস্থ্যের পক্ষে এক ভয়াবহ বিপদ সংকেত। 2016 সালে বিশ্বে প্রায় 93 লক্ষ টন ই বর্জ্য উৎপন্ন হয়েছিল। এই পরিমাণ ক্রমাগত বেড়েই চলেছে। তবে এই হিসাব আনুমানিক এবং একদম সঠিক হিসাব পাওয়াটা বেশ দুষ্কর। ই বর্জ্যে থাকা সীসা, ক্যাডমিয়াম, আর্সেনিকের মতন বিষাক্ত উপাদান পরিবেশ ও জনস্বাস্থ্যের পক্ষে মারাত্মক বিপদ ডেকে আনতে পারে। এই বর্জ্য সঠিকভাবে রিসাইকেল না হলে মাটি, জল এবং বাতাস দূষিত হয়, যা বাস্তুতন্ত্র ও খাদ্যশৃঙ্খলকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী 2023 সালে সারা বিশ্বে উৎপন্ন ই বর্জ্যের পরিমাণ ছিল প্রায় 6 কোটি 20 লক্ষ টন। এর মধ্যে মাত্র 22% পুনর্ব্যবহার বা রিসাইকেল করা হয়েছে, বাকি অংশ ডাই করে ফেলে দেওয়া হচ্ছে খোলা মাঠে, খোলা আকাশের নিচে পোড়ানো হচ্ছে বা অনিয়ন্ত্রিতভাবে মিশে যাচ্ছে জলে। 1990-এর দশক থেকে উন্নত এবং উন্নয়নশীল দেশগুলোতে ব্যক্তিগত কম্পিউটার এবং মোবাইল ফোনের ব্যবহার ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। প্রযুক্তি যত অগ্রসর হচ্ছে, নতুন থেকে নতুনতর প্রযুক্তির আগমন ঘটছে, পুরনো ডিভাইস তত দ্রুত অচল হয়ে পড়ছে। উন্নত দেশগুলিতে এই হার সবথেকে বেশি। উন্নয়নশীল বিশ্বে হাতবদল হওয়া পুরনো জিনিস সেকেন্ড হ্যান্ড নামে দেদার বিক্রি হয় ঠিকই, কিন্তু উন্নত দেশগুলো প্রায়শই এই বর্জ্য তৃতীয় বিশ্বের দেশে দান বা সেকেন্ড হ্যান্ড পণ্য তকমা দিয়ে পাঠায়। কারণটা আর কিছুই নয়, ই বর্জ্যগুলি রিসাইকেল করা বেশ জটিল এবং ব্যয় সাপেক্ষ ব্যাপার। যেহেতু বাসেল কনভেনশনে সুস্পষ্টভাবে বলা আছে যে এক দেশের অপরিশোধিত এবং ক্ষতিকর ইলেকট্রনিক বর্জ্য অন্য দেশে ফেলা যাবে না, তাই এই কাজের পেছনে যুক্তি হিসেবে দেখানো হয় তৃতীয় বিশ্বের প্রযুক্তিগত ব্যবধান কমানোর উদ্যোগকে। এর সবথেকে জলজ্যান্ত উদাহরণ হল আফ্রিকার ঘানা। এই তথাকথিত অনুদান থেকে প্রাপ্ত ই বর্জ্য নিয়ে ঘানার রাজধানী আক্রার অদূরে আগবগ্লসি এলাকাতে তৈরি হয়েছে পৃথিবীর বৃহত্তম ই বর্জ্যের ভাগাড়। পরিবেশবিদদের মতে প্রতি বছর ইউরোপ ও আমেরিকা থেকে লক্ষ লক্ষ টন ই বর্জ্য জাহাজে করে ঘানাতে নিয়ে আসা হয়। স্থানীয়দের বক্তব্য অনুযায়ী প্রতি মাসে প্রায় 600 টন থেকে 1000 টন সেকেন্ড হ্যান্ড ইলেকট্রনিক সরঞ্জাম ভর্তি কন্টেনার আক্রা বন্দরে আসে। এর কিছু অংশ সরাসরি মেরামত করে ঘানার সেকেন্ড হ্যান্ড মার্কেটে বিক্রি করা হয় আর বাকি অংশ সরাসরি চলে যায় আগবগ্লসি ডাম্পিং জোনে। শুধু বিদেশি বর্জ্যই নয়, ঘানার স্থানীয় ই বর্জ্যও চলে আসে এখানে। ফেলে দেওয়া ইলেকট্রনিক জিনিস থেকে মূল্যবান বা ধাতব অংশ পৃথক করা এবং অপ্রয়োজনীয় প্লাস্টিক পোড়ানোকে কেন্দ্র করে টিকে আছে এখানকার প্রায় 40,000 মানুষের জীবন ও জীবিকা। কিন্তু প্লাস্টিক পোড়ানোর ফলে সৃষ্ট বিষাক্ত ধোঁয়ায় ক্যান্সার ও ফুসফুসের রোগে আক্রান্ত হচ্ছেন সেখানকার মানুষ। বিশ্বব্যাপী ই বর্জ্য ব্যবস্থাপনার জন্য কঠোর নীতি এবং কৌশল প্রয়োজন। বাসেল কনভেনশন ছাড়াও ইউরোপীয় ইউনিয়নের নির্দেশিকায় স্পষ্ট বলা আছে যে উৎপাদকদের তাদের পণ্যের পুনর্ব্যবহারের দায়িত্ব বাধ্যতামূলকভাবে নিতে হবে। তবে অনেক দেশে যথোপযুক্ত রিসাইক্লিং পরিকাঠামোর অভাব এবং উচ্চ খরচ এই প্রক্রিয়াকে জটিল করে তোলে। কিছু দেশ ই বর্জ্য পুনর্ব্যবহারে উন্নত প্রযুক্তি ব্যবহার করছে, যেমন ক্লোজ লুপ রিসাইক্লিং, যা বিষাক্ত গ্যাস নির্গমন কমায়। এছাড়াও জনসচেতনতা বৃদ্ধি, উপযুক্ত উৎপাদনের ব্যবহার এবং উৎপাদকদের দায়বদ্ধতা বাড়ানোর মাধ্যমে ই বর্জ্যের প্রভাব কমানো সম্ভব। অবৈধ ডাম্পিং বন্ধ করতে এগিয়ে আসতে হবে উন্নত এবং উন্নয়নশীল দেশগুলি।

0: দিকে। তাদের বর্জ্য নিজ দেশে ব্যবস্থাপনা করতে হবে এই দেশগুলিকে।
1: ই বর্জ্যের ব্যবস্থাপনা শুনলেন জানা অজানায়, বললেন অনির্বাণ দত্ত।
2: কোথাও গিয়ে আজ বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসে এই ই বর্জ্য ব্যবস্থাপনা বিষয়টি আলোচনা করা বোধহয় খুবই জরুরি ছিল, কেননা আমরা প্রযুক্তির যুগে বাস করছি এবং

আমরা আলোচনা করছিলাম আজ বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস সম্পর্কে। আজ হকি খেলোয়াড় ধনরাজ পিল্লাইয়ের জন্মদিন, সমাজ সংস্কারক আয়াঙ্কালির জন্মদিন, এবং আমরা দেখছিলাম কমনওয়েলথ গেমসে ভারতের রৌপ্য ব্রোঞ্জ সোনা জেতা, এবং আমরা বললাম মীরাবাই চানু এবং কন্দুলা জেসির কথা, যাদের জীবন আমাদেরকে খানিকটা অনুপ্রেরণা দেয়। আপনি ভাবতে পারেন, 1914 সালে আজকের দিনে আনুষ্ঠানিকভাবে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল, তারপর আরও একটা বিশ্বযুদ্ধ হয়েছে, এবং পৃথিবীর ইতিহাসে তার কী ছাপ রয়ে গেছে। তবু কবি তো লিখছেন যে আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবু শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত, তবু আনন্দ জাগে, তবু প্রাণ নিত্য ধারা, হাসে সূর্য চন্দ্র তারা, বসন্ত নিকুঞ্জে আসে বিচিত্র রাগে। এই কথাটা কি সারসত্য মনে করি? আমাদের স্মৃতি, আমাদের ভবিষ্যৎ, আমাদের ভেতরে থাকা যে মন, তার জন্য আমরা যেন একটু যত্নশীল হই। সকালের আড্ডা অনুষ্ঠানে আবার আরেকবার আপনাদের সঙ্গে দেখা হবে। আজ এই পর্যন্তই।

আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুরু হচ্ছে অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা।

ঐতিহাসিক শহরের কথা, আজকের শহর জাঞ্জিবার, এই নিয়ে বলবেন শ্রাবণী চট্টোপাধ্যায়। সম্পাদনা রিয়া ঘোষ, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস।

উনিশ শতক ভারতবর্ষের ইতিহাসে এক যুগান্তকারী সন্ধিক্ষণ, যখন মধ্যযুগীয় জড়তা ভেঙে এক অভূতপূর্ব আত্মবিকাশের সূচনা ঘটছে। একদিকে পাশ্চাত্য শিক্ষার আলোকপাত, অন্যদিকে প্রাচ্যের চিরায়ত দর্শনের পুনর্মূল্যায়ন। এই দুয়ের মিলবন্ধনে জন্ম নিচ্ছে এক নতুন চেতনা, যা ইতিহাসে বাংলার নবজাগরণ নামে খ্যাত। এই সামাজিক ও সাংস্কৃতিক আলোড়ন কেবল শিক্ষার বিস্তারে সীমাবদ্ধ ছিল না, তা আঘাত করেছিল দীর্ঘদিনের জরাজীর্ণ কুসংস্কারের মূলে। রাজা রামমোহন রায় সমাজের কাছে প্রশ্ন তুলছেন সতীদাহ প্রথা নিয়ে। বিদ্যাসাগর লিখছেন মানবতার নতুন সংজ্ঞা, বিধবা বিবাহ, স্ত্রী শিক্ষা, সহবাস সম্মতি, অক্ষয়কুমার দত্তর যুক্তিবাদ এক অনন্য সময়। পৃথিবীর অন্য প্রান্তে আব্রাহাম লিঙ্কন দাস প্রথার বিরুদ্ধে ইতিহাসের এক কঠিন লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন। ঠিক একই সময় ভারত মহাসাগরের বুকে একটি দ্বীপে সূর্য ওঠে অন্য এক বিপরীত আবহে। সেখানে মানুষ কেনা বেচা হয়। উনিশ শতকের সেই সমাজ ব্যবস্থায় লিঙ্গ বৈষম্যের এক নিষ্ঠুর বাস্তবতা প্রতিফলিত হতো মানুষের দৈনন্দিন যাপনে। সেখানে একজন যুবকের আত্মপরিচয় ও সামাজিক মূল্যায়ন নির্ধারিত হতো প্রধানত তার শারীরিক শ্রম ও সক্ষমতার মাপকাঠিতে। বিপরীত পক্ষে একজন নারীর স্বাধীন অস্তিত্ব বা নিজস্ব কোনো অধিকার ছিল না। তার সমগ্র ভবিষ্যৎ এবং জীবনের নিয়তি সমর্পিত হতো সমাজ নির্ধারিত কোনো এক অচেনা পুরুষের ইচ্ছা ও সিদ্ধান্তের ওপর। সেখানে একটি শিশুর মূল্য নির্ধারিত হয় তার বয়স দেখে। জাঞ্জিবার উনিশ শতকে যা হয়ে উঠেছিল পূর্ব আফ্রিকার মানব ইতিহাসের এক অন্ধকারতম অধ্যায় এবং দাস ব্যবসার বৃহত্তম আন্তর্জাতিক কেন্দ্র। ইতিহাসের পাতা বলছে পূর্ব আফ্রিকার দাস ব্যবসার শিকড় শতাব্দী প্রাচীন। উনিশ শতকে যেখানে গোটা বিশ্বে দাস ব্যবস্থা প্রায় লুপ্ত হতে বসেছিল, ঠিক সেই সময় ওমানি সুলতানদের শাসন আমলে জাঞ্জিবার এই বাণিজ্যের সবচেয়ে বড় কেন্দ্রগুলির একটিতে পরিণত হয়। আফ্রিকার অভ্যন্তরভাগ বর্তমান তানজানিয়া, কঙ্গো, মোজাম্বিক ও পার্শ্ববর্তী অঞ্চল থেকে মানুষদের ধরে আনা হতো। দীর্ঘ পথ পায়ে হেঁটে শিকলে বাঁধা অবস্থায় তারা পৌঁছত ভারত মহাসাগরের তীরে। তারপর তাদের নিয়ে যাওয়া হতো স্টোন টাউনের কুখ্যাত দাস বাজারে। ঐতিহাসিক সূত্রে জানা যায় উনিশ শতকের মাঝামাঝি সময় জাঞ্জিবারের দাস বাজার ছিল পূর্ব আফ্রিকার অন্যতম বৃহত্তম মানুষ বিক্রির হাট। সেখানে মানুষকে দাঁড় করিয়ে রাখা হতো, ক্রেতারা তাদের শরীর পরীক্ষা করত, শক্তি বিচার করত, দরদাম হতো। তারা যেন মানুষ নয়, এক নিত্য নৈমিত্তিক পণ্য। উনিশ শতক এক দ্বিমুখী সত্যের স্মারক। পৃথিবীর এক প্রান্তে যখন এই শতক প্রগতি, জ্ঞানালোক এবং মানবতার এক গৌরবোজ্জ্বল নবজাগরণে ভাস্বর, ঠিক তখনই অন্য প্রান্তে বিরাজ করছিল এক আদিম অন্ধকার। উনিশ শতকের জাঞ্জিবার আমাদের সেই নির্মম বাস্তবতাই বারবার মনে করিয়ে দেয়, যেখানে সভ্যতার চরম উৎকর্ষের সমান্তরালেই চলছিল অমানবিক দাস ব্যবসার এক কলঙ্কিত অধ্যায়। তাই জাঞ্জিবারের সেই ক্ষতবিক্ষত ইতিহাসের মুখোমুখি দাঁড়িয়ে আজ প্রশ্ন করাই যায়, কেন শুরু হয়েছিল এই নির্মম দাস প্রথা? কি ছিল এর নেপথ্য কারণ? বুকে হাজারো কান্নার ক্ষত চেপে জাঞ্জিবার যেন আজ উত্তর দেয়, মূলত তিনটি প্রধান কারণে এখানে দাস প্রথা এত বৃহৎ ও প্রাতিষ্ঠানিক রূপ ধারণ করেছিল, ভৌগোলিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক। জাঞ্জিবার ছিল ভারত মহাসাগরের বাণিজ্য পথের কেন্দ্রবিন্দু। একদিকে পূর্ব আফ্রিকার মূল ভূখণ্ড, অন্যদিকে আরব, পারস্য, ভারত এবং পরে ইউরোপ। ফলে এখানে মানুষ, মশলা, হাতির দাঁত সবকিছুরই বাণিজ্য ছিল। 1818 থেকে 1820 সালের দিকে ওমানি শাসকেরা ব্যাপকভাবে লবঙ্গ চাষ শুরু করেন। পরে সুলতান সঈদ বিন এটিকে আরও সম্প্রসারিত করেন। সমস্যা দেখা দিল হাজার হাজার একর জমিতে কাজ করবে কারা? লবঙ্গ গাছ লাগানো, সেচের কাজ, ফসল সংগ্রহ, শুকোনো ও সংরক্ষণ, বন্দর পর্যন্ত পৌঁছে দেওয়া,
এসব কাজের জন্য বিপুল সংখ্যক শ্রমিক দরকার ছিল, আর দাস ছিল সবচেয়ে সস্তা এবং সহজলভ্য শ্রমশক্তি। ইতিহাসবিদ আব্দুর শরীফ তার স্লেভ স্পাইসেস অ্যান্ড আইভরি ইন জঞ্জিবার গ্রন্থে দেখিয়েছেন যে জঞ্জিবারের মশলা অর্থনীতি ও দাসপ্রথা একে অপরের সঙ্গে জড়িত। কিন্তু এই অন্ধকার অধ্যায়েরও শেষ হয়েছিল। ব্রিটিশ অভিযাত্রী ডেভিড লিভিংস্টোন পূর্ব আফ্রিকায় দাস ব্যবসার নির্মমতা বিশ্বের সামনে তুলে ধরেন। একই সঙ্গে ব্রিটিশ কূটনৈতিক চাপও বাড়তে থাকে। 1873 সালে সুলতান বরঘাস বিন সঈদ একটি চুক্তিতে সম্মত হন, যার ফলে জঞ্জিবারের প্রকাশ্য দাসবাজার বন্ধ হয়ে যায়। তবে ইতিহাসবিদদের একাংশের মতে দাসপ্রথা তখনই পুরোপুরি শেষ হয়নি, তা বিভিন্ন রূপে আরও কয়েক দশক ধরে টিকেছিল। মানুষ কেনা বেচাটা বন্ধ হলেও দাসত্ব থেকে গিয়েছিল বহু বছর। পরবর্তীকালে 1890 সালের স্লেভ ট্রেড প্রহিবিশন ডিক্রি এবং 1897 সালের অ্যাবলিশন ডিক্রির মাধ্যমে দাসপ্রথা আইনিভাবে বিলুপ্তির পথে এগোয়। নাইজেরিয়ার বিশ্ববিখ্যাত সাহিত্যিক শিনুয়া আচেবে তার কালজয়ী উপন্যাস থিংস ফল অ্যাপার্টে আফ্রিকার সমাজ, ইউরোপীয় ঔপনিবেশিক শাসন এবং আফ্রিকানদের ওপর বহিরাগত শক্তির আগ্রাসনের এক অসামান্য গভীর চিত্র তুলে ধরেছেন। ঊনবিংশ শতকের শেষভাগে নাইজেরিয়ার ইগবো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী জীবনযাত্রার প্রেক্ষাপটে রচিত এই বইটি দেখায় কিভাবে ইউরোপীয় উপনিবেশবাদ এবং খ্রিস্টান মিশনারিদের আগমন আফ্রিকার শত বছরের পুরনো সামাজিক কাঠামো, সংস্কৃতি ও মূল্যবোধকে চিরতরে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেয়। মানুষের স্বাধীনতা হরণ, দাসত্বের অবমাননা এবং ক্ষমতার নিষ্ঠুর পট পরিবর্তনের মাধ্যমে বহিরাগত শক্তিগুলো কিভাবে একটি স্বাবলম্বী সমাজকে পরাধীনতার অন্ধকারে ঠেলে দিয়েছিল, আচেবে তার লেখনীতে সেই নির্মম সত্য অত্যন্ত সাহসিকতার সঙ্গে উন্মোচন করেছেন। আজ স্টোনটাউনের সেই দাসবাজারের জায়গায় দাঁড়িয়ে আছে একটি স্মৃতিসৌধ। সমুদ্রের হাওয়া এখনও সেখানে বয়ে যায়, কিন্তু সেই হাওয়া যেন আমাদের মনে করিয়ে দেয় সভ্যতার ইতিহাস শুধু উন্নতির ইতিহাস নয়, তা মানবতার কাছে বারবার করা কিছু কঠিন প্রশ্নেরও ইতিহাস। তবে ইতিহাসেরও ইতিহাস থাকে। 1498 সালের এক সকালে জঞ্জিবারের দিগন্তে দেখা গেল এক অদ্ভুত গড়নের জাহাজ। জাহাজের পতাকায় ক্রসের চিহ্ন। এই জাহাজ পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামার। জঞ্জিবারের সম্পদ আর চমৎকার অবস্থান দেখে পর্তুগিজদের চোখে লোভের আগুন জ্বলে উঠল। কয়েক বছরের মধ্যেই তারা দ্বীপটি দখল করে নিল। শান্ত সোয়াইলির মানুষদের ওপর শুরু হল চরম অত্যাচার। তারা স্থানীয়দের খ্রিস্টান ধর্মে দীক্ষিত করতে বাধ্য করল আর জঞ্জিবারের সমস্ত ধন সম্পদ লুটে নিয়ে নিজেদের দেশে পাঠাতে লাগল। প্রায় 200 বছর জঞ্জিবারের বাতাস ভারী হয়েছিল স্থানীয় মানুষের কান্না আর আর্তনাদে। কিন্তু অন্যায় তো চিরকাল চলে না। অত্যাচার সহ্য করতে না পেরে শেষমেশ স্থানীয় নেতারা ওমানের শক্তিশালী সুলতানের কাছে গোপনে চিঠি পাঠালেন, আমাদের বাঁচান। এরপর ওমানের সুলতানের

চেয়ে এই দ্বীপের ঠান্ডা হাওয়া তার এত ভালো লাগল যে 1840 সালে তিনি তাঁর আস্ত রাজধানীটাই ওমান থেকে তুলে নিয়ে এলেন জাঞ্জিবারে। সুলতান সঈদ দূর দেশ থেকে লবঙ্গের চারা আনিয়ে পুরো দ্বীপে রোপণ করলেন। দেখতে দেখতে জাঞ্জিবার হয়ে উঠল বিশ্বের বৃহত্তম লবঙ্গের বাজার। বাতাসে সারাক্ষণ লবঙ্গ আর দারুচিনির সুবাস ভেসে বেড়াত বলে এর নাম হয়ে গেল মশলার দ্বীপ। তৈরি হল প্রবাল পাথরের গোলকধাঁধার মতো শহর স্টোন টাউন। কিন্তু এই সুবাসের আড়ালে একটা বড় অন্ধকারও ছিল। লবঙ্গ বাগানে কাজ করানোর জন্য সুলতানের আমলে জাঞ্জিবার হয়ে উঠেছিল পূর্ব আফ্রিকার সবচেয়ে বড় দাস বাজার। আর তারপরের গল্পটা তো আপনাদের আগেই জানিয়েছি। 1896 সালের আগস্ট মাস, এক সুলতানের মৃত্যুর পর তার এক স্বাধীনচেতা যুবরাজ ব্রিটিশদের কথা না শুনে নিজেই নিজেকে রাজা ঘোষণা করে বসলেন। ব্রিটিশরা রেগে আগুন, তারা রাজপ্রাসাদের সামনে যুদ্ধ জাহাজ দান করিয়ে আলটিমেটাম দিল, কিন্তু যুবরাজ আত্মসমর্পণ করলেন না। 27 আগস্ট সকাল 9টায় ব্রিটিশ জাহাজ থেকে কামান গর্জে উঠল, ঝরঝর করে ভেঙে পড়তে লাগল সুলতানের প্রাসাদ। মাত্র 38 মিনিট, হ্যাঁ, ঘড়ির কাঁটায় ঠিক 38 মিনিট পর যুবরাজ পালিয়ে গেলেন। এটি ইতিহাসের সবচেয়ে ছোট যুদ্ধ। জাঞ্জিবার পুরোপুরি ব্রিটিশদের গোলামে পরিণত হল। দীর্ঘ অপেক্ষার পর 1963 সালের 10ই ডিসেম্বর জাঞ্জিবারের আকাশে উঠল স্বাধীনতার পতাকা। ব্রিটিশরা চলে গেল, ক্ষমতা আবার ফিরে পেলেন ওমানে সুলতান। কিন্তু পর্দার আড়ালে ক্ষোভের আগুন জ্বলছিল। জাঞ্জিবারের শতকরা 80% মানুষই ছিল স্থানীয় আফ্রিকান, অথচ শাসন করছিল আরবরা। স্বাধীনতার মাত্র এক মাস পর 1964 সালের 12ই জানুয়ারি এক রক্তক্ষয়ী বিপ্লব ঘটে গেল। হাজার হাজার সাধারণ আফ্রিকান মানুষ লাঠি শোঁটা বন্দুক নিয়ে রাজপ্রাসাদ আক্রমণ করল। সুলতান প্রাণভয় জাহাজে চড়ে ইংল্যান্ডে পালিয়ে গেলেন। এক রাতের মধ্যে 300 বছরের আরব শাসনের অবসান ঘটল। কিন্তু সেই বিপ্লবের রাতে স্টোন টাউনের রাস্তা ভেসে গিয়েছিল হাজার হাজার মানুষের রক্তে। বিপ্লবের পর জাঞ্জিবার স্বাধীন দেশ হিসেবে একা চলতে গিয়ে হিমশিম খাচ্ছিল। চারিদিকে তখন বিশ্বযুদ্ধের পরবর্তী শীতল হাওয়া। নিজের নিরাপত্তা নিশ্চিত করতে জাঞ্জিবারের নতুন নেতা আবেদ কারুমে হাত মেলালেন পাশের দেশ তাঙ্গানিকার সঙ্গে। 1964 সালের 26 এপ্রিল দুই দেশ মিলেমিশে এক হয়ে গেল। তাঙ্গানিকা তান আর জাঞ্জিবারের জান, এই দুই নাম জুড়ে দিয়ে পৃথিবীর মানচিত্রে জন্ম নিল এক নতুন দেশ, তানজানিয়া। আজকে জাঞ্জিবারে আর কোনো দাসের হাট বসে না। স্টোন টাউনের সেই সরু গলিগুলো আজও আছে। আছে কাঠের কারুকার্যময় দরজা, প্রবালের পাথরে গড়া বাড়ি, সুলতানদের প্রাসাদ, পুরনো দুর্গ আর শতাব্দী প্রাচীন মসজিদ। ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের এই শহর আজ যেন ইতিহাসকে বুকে নিয়ে ধীরে ধীরে হেঁটে চলে। সন্ধ্যায় ভারত মহাসাগরের তীরে দাঁড়ালে দেখা যায় সূর্য ডুবে যাচ্ছে, দূরে জেলেদের নৌকা ফিরছে ঘরে, বাতাসে এখনো লবঙ্গের গন্ধ মিশে থাকে, শিশুদের হাসির শব্দ ভেসে আসে, পর্যটকদের পদচারণায় মুখর হয়ে ওঠে স্টোন টাউন। ভারত মহাসাগরের বুকে দাঁড়িয়ে জাঞ্জিবার আজও যেন নীরবে বলে চলে, আমাকে কেবলই এক রূপলি মশলার দ্বীপ হিসেবে চিনে রেখো না, বরং আমাকে মনে রেখো মানুষ কেনাবেচার সেই রক্তাক্ত ইতিহাস আর অজস্র অবরুদ্ধ প্রাণের বুক ফাটা কান্নার মহাকাব্য হিসেবে। আর সেই বেদনার আখ্যানের কোনো শেষ নেই, কারণ ইতিহাসের মতোই জাঞ্জিবার আজও বেঁচে আছে। ভারত মহাসাগরের উত্তাল ঢেউয়ে, লবঙ্গের সুবাসিত বাতাসে, মানুষের যৌথ স্মৃতিতে আর তার শতাব্দী প্রাচীন পাথুরে শহরের প্রতিটি ইটের দীর্ঘশ্বাসে।

0: ঐতিহাসিক শহরের কথা অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন কথাকার। আমার বাবা গিরিন চক্রবর্তী, বলছেন চন্দা চট্টোপাধ্যায়।
1: বাবা এই শব্দটি আমার কাছে একটা মিথ, একটা অনুভূতি। কারণ আমার 4 বছর বয়স হওয়ার আগেই বাবাকে হারিয়ে ফেলি চিরদিনের জন্য। না, ঠিক সেইভাবে হারিয়ে ফেলিনি। মা এমনভাবে আমাকে বড় করেছিলেন, সেখানে বাবা প্রতি মুহূর্তে প্রতি পলে আমার সঙ্গেই ছিলেন। কথা যখন আমার স্পষ্ট হয়নি, মার কাছে শুনেছি বাবাকে আমি তালে তালেই ডাকতাম, ছন্দে ডাকতাম, কথাও বলতাম এই ছন্দে। তখন বাবা গান শিখিয়েছিলেন, তেওড়া তালে গান যে গাব তাল কি আপনি শিখিবেন। আরেকটা গান, কালি কালি মহাকালি পরমা প্রকৃতি শ্যামা, তেওড়া তাল। মেয়ে হিসেবে বাবাকে কাছে পেয়েছি মাত্র কটা দিন, তবে সেই স্মৃতি বড্ড স্পষ্ট হয়ে আজও মনে গেঁথে আছে। আমাকে নিয়ে ট্যাক্সি করে ঘুরতে নিয়ে যেতেন টালিগঞ্জের বাড়িতে। বারান্দায় যখন বসে থাকতাম, চোখের সামনে দিয়ে ট্যাক্সি গেলেই দাঁড় করিয়ে দিতাম, বাবা সঙ্গে সঙ্গে বেড়াতে নিয়ে গিয়ে আবদার মেটাতেন। সঙ্গে আমাদের বাড়ির যত বাচ্চা ছিল তাদেরও নিয়ে যেতেন। বাচ্চাদের সঙ্গে ছিল জ্যাঠামুনির বড় সখ্য। বাবা বেড়াতে, খেতে, খাওয়াতে খুব ভালোবাসতেন। জিলিপি ভাজাভুজি খেতে খুব ভালোবাসতেন, কাঁচা লঙ্কা খেতেন খুব। যারা গান শিখতে আসতেন তারা খেয়ে যেতেন সব সময়, মা রান্না করে রাখতেন। বাবা বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে যেতেন বিভিন্ন সময়ে। আমার পরম সৌভাগ্য হয়েছিল বাবা মায়ের সঙ্গে নজরুল জন্মোৎসবে যাবার। বাবার সঙ্গে নজরুলের বন্ধুত্বের কথা বলতে শুরু হলে অন্য প্রসঙ্গে আমরা যেতে পারবো না। মনে আছে একবার কাজী নজরুল ইসলামের বাড়িতে গেছি বাবা মার সঙ্গে। বাবা কাজী সাহেব অসুস্থ হওয়ার পরে সরাসরি সামনে যেতেন না, মা আমাকে তাই কবির কাছে নিয়ে যান। কবিকে আমি প্রণাম করি এবং তিনি আমার মাথায় হাত দেন। ব্যাস, এটুকু স্মৃতিকে আমি মূল্যবান রত্নের মতো হৃদয়ে আগলে রেখেছি। বহুদিন গেছে, বহু মাস কেটেছে, কেটে গেছে অনেক বছরও। আমি তখনও নির্বোধ মেয়ে। কেউ যদি জিজ্ঞেস করত তোমার বাবা কোথায়, আমি বলতাম ফাংশনে গেছে। এইভাবে দিন কাটলো, কেটে গেল মাস বছর। তখন ক্লাস 6, সেই 10 বছর বয়সে বুঝি বাবা আমার আর ফিরবেন না, তিনি চিরদিনের জন্যই চলে গেছেন। বাবা মেয়ের যে আদরের সম্পর্ক তা এই জীবনে অনুভব করতে পারিনি। পাইনি বাবার কাছে গান শেখার সুযোগ, পাইনি মেয়ে হয়েও বাবার কাছে আবদারের সুযোগ। বাবার শ্বাসকষ্টের সমস্যা ছিল মারা যাওয়ার আগের দিন, যেদিন উনি মেডিকেল কলেজে ভর্তি হন। বৃষ্টিতে ভিজছিলাম আমি, বাবা আমায় কাছে ডেকে মাথায় হাত বুলিয়ে খুব ভালো করে বোঝান বৃষ্টিতে ভিজতে নেই, ভিজলে ঠান্ডা লাগবে, আর গান করতে হলে তো একদম ঠান্ডা লাগানো চলবে না। এরপর কত শীত কত বর্ষায় ভিজেছি, ভিজতে হয়েছে। বাবা আর ডেকে বলেননি ভিজো না। মায়ের কাছে শোনা ছোটবেলাতে আমার গলার স্বর ছিল খুব খারাপ, ভাঙা ভাঙা। আদৌ আমি গান গাইতে পারবো কি না এই নিয়ে মা ছিলেন খুব চিন্তিত। বাবা বলতেন উনি ট্রেনিং দিয়ে এমন করে আমায় তৈরি করবেন সবার থেকে আলাদা হবে আমার গান। সেই ট্রেনিং অপূর্ণ রইল। বয়স যত বেড়েছে বাবাকে জেনেছি, বাবার পরিচয় কি, বাংলা গানে বাবার স্থান কোথায় তা বুঝেছি। একটু একটু করে বড় হচ্ছে, যখন বাবার সৃজনশীলতার সম্পর্কে গভীর উপলব্ধি হচ্ছে, জানছি বুঝছি আমার বাবার সমাজে সংস্কৃতি জগতে অবদান কতটা। পরিচিত মানুষজন, আত্মীয় স্বজন, ছাত্রছাত্রী মহল, বন্ধু মহলে শুধু গানের জন্য নয়, হাসি ঠাট্টা খাওয়া দাওয়া করে হই হই করার জন্য জনপ্রিয় ছিলেন। যে কোনো প্রয়োজনে সাহায্যের হাত বাড়িয়ে দিতে দ্বিধাবোধ করতেন না। মায়ের কাছে শোনা অনুষ্ঠান থেকে ফেরার পথে রাস্তার ধারে থাকা কোনো বয়স্ক মানুষের শীতের দিনে গায়ের পোশাক না থাকলে নিজের গায়ের চাদর দিয়ে দিয়েছিলেন। সঙ্গে চকলেট রাখতেন নানা ধরনের বাচ্চাদের দেওয়ার জন্য। বাচ্চাদের ভালোবাসতেন খুব। বেড়াতে যেতেন সময় পেলেই পাহাড় অথবা জঙ্গল, তবে নদীর দেশের মানুষ হয়েও নদীর পাশে বেড়াতে যেতেন। বাবা চলে যাবার 5-6 বছর আগে থেকে শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন খুব। বিশেষত বর্ষা আর শীতে সমস্যা বাড়ত, রাতের দিকে বেশি হতো,
2: সেই কষ্ট নিয়ে অজস্র গান রচনা করেছেন, সুর তৈরি করেছেন, বিশেষত মায়ের গান। দেশমাতৃকা আর শ্যামামা, দুই মা, তাঁর কষ্টের সময় বেশি করে মনে এসেছেন। বারো তেরো বছরে মাকে হারানোর ব্যথা যেন এই সময়ের কষ্টকে বাড়িয়ে তুলেছে বলেই শ্যামাসঙ্গীতে, দেশাত্মবোধক গানে মনের কথাকে মরমীভাবে তুলে ধরেছিলেন। বাবার শিয়ালদহ গোয়ালন্দ গানের জনপ্রিয়তার কথা ভাষায় বর্ণনা করা যায় না। কিশোরগঞ্জে মাসির বাড়ি গানটি আজও জনপ্রিয়তার শীর্ষে। আল্লা ম্যাগদে পানিদে গানটির প্রথম চার লাইন সংগ্রহ, বাকি রচনা ও সুর এবং ট্রেনিংয়ে আব্বাসুদ্দিন সাহেব রেকর্ড করেছিলেন। সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রথম রেকর্ড বাবার কথা, সুর এবং পরিচালনায় হয়েছিল। আকাশবাণী কলকাতার পল্লীগীতি সম্প্রচারের জন্মলগ্ন থেকেই সম্পৃক্ত ছিলেন বাবা। বাবার তত্ত্বাবধানে তালাত মাহমুদ, হেমন্ত মুখোপাধ্যায়, ধনঞ্জয় ভট্টাচার্য, সত্য চৌধুরী, ইন্দুবালা, শৈলদেবী, কমলাঝরিয়া, রাধারানী দেবী থেকে শুরু করে অমর পাল, হরেকৃষ্ণ বৈষ্ণবী, বিষ্ণুপদ দাস, অপরেশ লাহিড়ী, বাঁশরী লাহিড়ী, চিত্ত রায়, আব্বাসুদ্দিন সাহেব বহু জনপ্রিয় গান করেছেন। কাজী নজরুল ইসলামের বড়ই স্নেহধন্য ছিলেন, প্রায় সত্তরেরও বেশি গানের সুর দিয়েছেন। বিদ্রোহী কবিতা ও নারী কবিতায় সুর দিয়ে তিনি প্রথম রেকর্ড করেন। কারার ওই লৌহ কপাটও তিনি প্রথম রেকর্ড করে দেশবাসীকে স্বাধীনতার প্রাককালে উদ্বুদ্ধ করে তোলেন। স্বদেশী আন্দোলনের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। একবার তো মাঝি সেজে অভিনয় করেছিলেন পুলিশের চোখে ধুলো দিতে। বিমান ঘোষের আন্তরিক অনুরোধে আকাশবাণীর বহু অনুষ্ঠানে গান করেছেন নিজের লেখা ও সুরে। তার এমনই প্রতিভা ছিল, রেকর্ডিং রুমে বসে কথা লিখে সুর করে গেয়ে দিতেন। তাই সহযোগী যন্ত্রশিল্পীরা বিষয়টি বুঝে একটু বেশি সচেতন থাকতে বাধ্য হতেন। আমার বাবার সৃষ্টির মধ্যে আধুনিক বাংলা গান, পল্লীগীতির পাশাপাশি রয়েছে অজস্র গীত, গজল, ভজন, হাসির গান প্রভৃতি। এছাড়াও তিনি বাংলা গানের একজন বিশিষ্ট সংগ্রাহক ছিলেন, কবিতা নাটকও লিখেছেন। এর সঙ্গেই অভিনয় করেছেন বেশ কিছু সিনেমাতে, যেমন স্বামী, বৈকুণ্ঠের উইল, ঠিকাদার, কৃষ্ণকান্তের উইল, আবার বন্দি, রক্তের টান প্রভৃতি ছায়াছবিতে সঙ্গীত পরিচালক ছিলেন। যতদিন বাংলা গান থাকবে ততদিন সকলের অন্তরে গিরীন চক্রবর্তী স্রষ্টা হিসেবে রয়ে যাবেন।
0: কথাকার অনুষ্ঠানে আজ শুনলেন আমার বাবা গিরীন চক্রবর্তী, বললেন চন্দা চট্টোপাধ্যায়। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

শুনলেন ঐতিহাসিক শহরের কথা। আজকের শহর ছিল জাঞ্জিবার। পরিচয় করালেন শ্রাবণী চট্টোপাধ্যায়, সম্পাদনা রিয়া ঘোষ, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। আকাশবাণী মৈত্রী।

0: নতুন বছরে বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের নতুন ইমেল আইডি maitribondhu23@gmail.com maitribondhu maitribondhu23@gmail.com। বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের যাবতীয় মেল আপনারা এবার থেকে পাঠাবেন এই মেল আইডিতে। আরও একবার বলি, maitribondhu23@gmail.com maitribondhu maitribondhu23@gmail.com।
1: অগস্ট মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় অগ্নিযুগের

0: অচেনা, ছোট ছোট রাজ্য, সামান্য রাজা বা রানী, সর্দার বললেও ভুল হয় না। সেই তারাই নাকাল করে ছাড়ত ইংরেজদের, অথচ তাদের কথা ফুটে ওঠে না বইতে লেখা ইতিহাসে, আসে না আরো অনেকের কথা। বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্র সশস্ত্র সংগ্রামে মদত দিয়ে পড়ে গেল ইংরেজদের বিষ নজরে, পালাতে হলো সাগর পাড়ে। দেশকে স্বাধীন করতে নিবেদিত এমন অজস্র মানুষের কথা থেকে যায় অগোচরে। অগস্ট মাসে বুধ সকালে জানতে চায় তাঁদের কীর্তির কথা। এ মাসের বিষয় অগ্নিযুগের অচেনা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
1: নাগরিক সুস্থতার জন্য আবশ্যক উপযুক্ত জল নিকাশি ব্যবস্থা, নিকাশের পথে যাতে বাধা না তৈরি হয় তার জন্য আমাদের প্রত্যেকের উদ্যোগী হওয়া প্রয়োজন। খেয়াল রাখুন, আপনার বাড়ির লাগোয়া নিকাশি ব্যবস্থা বুঝে যায়নি তো? নিকাশি ব্যবস্থা আটকে গেলে সহজে প্লাবিত হয় এলাকা, ভারী বর্ষণের দাপটে নাজেহাল হয় জনজীবন, প্লাস্টিক থেকে শুরু করে বালিশ তোষকও এখন খুঁজে পাওয়া যায় অবরুদ্ধ নালায়। আমরা কি তাহলে নিজের পায়ে কুড়ুল মারার সিদ্ধান্তে অটল? বর্জ্য পদার্থ ইচ্ছে মতো নালা নর্দমায় ছুঁড়ে ফেললে আটকে যায় জল বেরোনোর পথ, নিকাশের সুবিধে না থাকলে আটকে পড়া জল ভাসিয়ে দেয় বাড়িঘর রাস্তাঘাট, থমকে যায় জীবন, বাড়তে থাকে অসুখ বিসুখ। নিজেদের স্বার্থেই যেন সতর্ক হই আমরা, অন্য সব কিছুর মতোই প্রয়োজন জল নিকাশের ব্যবস্থা, এর রক্ষণাবেক্ষণ আমাদের সবার দায়িত্ব। নিকাশি ব্যবস্থা আটকে গেলে সহজে প্লাবিত হয় এলাকা, ভারী বর্ষণের দাপটে নাজেহাল হয় জনজীবন, প্লাস্টিক থেকে শুরু করে বালিশ তোষকও এখন খুঁজে পাওয়া যায় অবরুদ্ধ নালায়। আমরা কি তাহলে নিজের পায়ে কুড়ুল মারার সিদ্ধান্তে অটল?
2: ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা, 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।
3: আকাশবাণী মৈত্রী, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুরু হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, শুনবেন খেয়াল, শিল্পী অরুণ কুমার বসু, রাগ জৌনপুরী, তবলায় নবারুণ দত্ত এবং হারমোনিয়ামে সোমনাথ বর্ধন।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শুনলেন শিল্পী অরুণ কুমার বসু, রাগ জৌনপুরী, তবলায় নবারুণ দত্ত এবং হারমোনিয়ামে সোমনাথ বর্ধন। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন মনের মতো গান।

দুই বাংলার প্রিয় শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মনের মতো গান। আজকে আমরা বিষয় হিসেবে বেছে নিয়েছি বলো যদি মেঘ হই বৃষ্টির পাখি। বলো যদি মেঘ হই বৃষ্টির পাখি, আলোর শরীর আর স্বেচ্ছা নীল ভোর, আমি তোমাদের ঘুম ভাঙানিয়া, আমি তোমাদের রাত জাগা, আমি তোমাদের সেই যার জন্য প্রতীক্ষা করে বসেছিলে সেই সুদূর বসন্তে, যখন মনে হচ্ছিল প্রতীক্ষা বড় দূর কিন্তু এসে গেছে বর্ষা। যদি নববসন্তের প্রতীক্ষা থাকে নববর্ষার জন্য, সেই নববর্ষের প্রতীক্ষা আমাদের পূর্ণ হয়েছে, এখন তো ভরা বর্ষা। তবুও সে এসেছে যখন প্রথমে নববর্ষা হয়ে, তখন মেঘের আধিক্য এদিকে ওদিকে, তারপর খোঁজ চলবে কখনো সে বিদ্যুৎকে নিয়ে আসবে, কখনো সে একাই আসবে, কে বৃষ্টি, আর সঙ্গে আনবে কাকে, বৃষ্টির পাখিকে। প্রথমেই নববর্ষায় চলেছে তার খোঁজ। শুরু করছি

যদি মনে হয় যে তার সাথে দেখা হবে, অপেক্ষায় থাকে মন, হয়তো অনেক দিন দেখা হয় না, চোখের সম্মুখে তার দেখা নেই, তবু সে রয়ে যায়, এটাই তার সবচেয়ে বেশি থাকা, আর এটাই বেশি করে থাকা, সেই অনুপস্থিতি। মানুষটা নেই কিন্তু তার অনুপস্থিতি যেন বেশি করে উপস্থিত, এটা যেন সেই মেঘলা দিনে কিংবা ঘন বর্ষার দিনে বেশি করে অনুভব করা যায়। এবারে কিশোর কুমারের কণ্ঠে হাওয়া মেঘ সরায়ে সেই গানটি, আমাদের অতি প্রিয় এবং পরিচিত গান। প্রিয় বন্ধুরা,

প্রিয় বন্ধুরা, শুনছেন মনের মতো গান। এইভাবে যদি কবির ভাষায় বলি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায়, আমার গান চুলুকুড়ে পাশে থাকা সুদূর সুরগম নির্বাসন পার হয়ে যাক। কিন্তু তাহলে তো তাকে যেতে হবে কালির উজান পথ বেয়ে, মাসির ব্যথায় ভরা আমাদের প্রথম মিলনের দিনে, সেই আমাদের যে দিনটি বিশ্বের চিরবর্ষা ও চিরবসন্তের সকল গন্ধে, সকল ক্রন্দনে জড়িয়ে রয়ে গেল কেতকী বনের দীর্ঘশ্বাসে আর শালমঞ্জরীর উতলা আত্মনিবেদনে, নির্জন দিঘির ধারে নারিকেল বনের মর্মর মুখরিত বর্ষার আপন কথাটিকেই আমার কথা করে নিয়ে প্রিয়ার কানে পৌঁছিয়ে দিক, যেখানে সে তার এলো চুলে গ্রন্থি দিয়ে, আঁচল কোমরে বেঁধে সংসারের কাজে ব্যস্ত, মাঝে মাঝে তব দেখা পাই, কেন মেঘ আসে হৃদয় আকাশে। ভাস্বতী দত্তের কণ্ঠে এই রবীন্দ্রসঙ্গীত।

যখন তার কথা গভীরে গিয়ে ভাবতে থাকি, তখনই হৃদয় জমে মেঘ। সেই মেঘের পরতে পরতে জমতে জমতে কখনো এসে যায় এক ফোঁটা রোদ্দুর। সেজন্য মাঝে মাঝে তব দেখা পাই, কখনো সে হয়ে ওঠে আমাদের ঘুম পাড়ানি, আর কখনো আমাদের রাত্রি জাগা। বৃষ্টির পাখি এসে ডাক দিয়ে যায়, আর তারই আশেপাশে প্রেম জেগে ওঠে। মেঘের ছাতা ধরে তাকে ডাকি, তাকে ডাকি, তাকে ডাকি, সে কি আসে? আমি যারে ডাকি জানালা পাশে, একখানা মেঘ ভেসে এলো আকাশে, ভূপেন হাজারিকা।

এতক্ষণ সত্যি কথাই একটা ঘুর পথে মেঘের যেন দেখা পাচ্ছিলাম, কারণ যে মেঘের জন্য অপেক্ষা করে বসে থাকা, সেই মেঘ যখন এসেছে, সেই বর্ষাকাল যখন এসেছে, যখন সেই শ্রাবণ মাস এসেছে, প্রতীক্ষায় থাকবো আর তাকে উপলব্ধি করব না। যতদিন পারা যায় তার ভালো দিকটাকে নিশ্চয়ই আমরা উপলব্ধি করব, আর তখনই প্রেম যেন ক্রমশ ঘন হয়ে ওঠে। এই যে বর্ষা, অনেকেই বলেন যে বসন্তে প্রেম জাগে, কিন্তু এই যে মেঘ তার সঙ্গে বৃষ্টি, এর সঙ্গে কিন্তু প্রেমের একটা অচ্ছেদ্য বন্ধন রয়েছে। এরা একে অপরের সাথে এক অচ্ছেদ্য বন্ধনে আবদ্ধ। এদিকে বৃষ্টির রুমঝুম শব্দ, সবুজ পাতা ছুঁয়ে ঝরে পড়া জলের ফোঁটা, মাটির সোঁদা গন্ধ, মনের গভীরে লুকিয়ে থাকা প্রেমের সুপ্ত অনুভূতগুলোকে জাগিয়ে তোলে। কবির কল্পনায় প্রেম এবং তার সঙ্গে সেই মেঘবালিকা, কিংবা যদি বলা যায় মেঘলা মন, সে যেন একে অপরের পরিপূরক। মেঘলা মন যখন কাঁদে সারাক্ষণ, রূপঙ্কর ও শুভমিতার কণ্ঠে এই গানটি শুনতে ইচ্ছে করছিল।

আবারও রবীন্দ্রনাথের সেই মেঘদূত থেকে একটি অংশ বন্ধু আপনাদের জন্য। মেঘের সঙ্গে যেমন বৃষ্টি, প্রেম, এগুলো একটা অচ্ছেদ্য বন্ধনে জড়িয়ে থাকে, তেমনি আজকে যে অবস্থা, যেন রাস্তায় যেতে যেতে কখনো জানালার ধারে বসে, কখনো কখনো প্রকৃতিকে অনুভব করতে করতে এই কথাগুলোই যেন মনে পড়ে। বহুদূরের অসীম আকাশ আজ বনরাজি নীলা পৃথিবীর শিয়রের কাছে নত হয়ে পড়ল। কানে কানে বললে, আমি তোমারই। পৃথিবী বললে, সে কেমন করে হবে, তুমি যে অসীম, আমি যে ছোট। আকাশ বললে, আমি তো চারদিকে মেঘের সীমা টেনে দিয়েছি। পৃথিবী বললে, তোমার যে কত জ্যোতিষ্কের সম্পদ, আমার তো আলোর সম্পদ নেই। আকাশ বললে, আজ আমি আমার চন্দ্র সূর্য তারা সব হারিয়ে ফেলে এসেছি, আজ আমার একমাত্র তুমি আছো। পৃথিবী বললে, আমার অশ্রুভরা হৃদয় হাওয়ায় হাওয়ায় চঞ্চল হয়ে কাঁপে, আর তুমি যে অবিচলিত। আকাশ বললে, আমার অশ্রুও যে আজ চঞ্চল হয়েছে, দেখতে কি পাওনি, আমার বক্ষ আজ শ্যামল হল, তোমার ওই শ্যামল হৃদয়টির মতো। সে এই বলে আকাশ পৃথিবীর মাঝখানকার চিরবিরহটাকে চোখের জলের গান দিয়ে ভরিয়ে দিলে। আসলে এই প্রকৃত বর্ষার এসেই, এই শ্রাবণে এসেই যেন এই বিরহটাকে বেশি করে অনুভব করা যায়। তাই প্রেমের এক অংশ যেমন ভালোবাসা দেখা, আরেক অংশ বিরহ, তারপর বাকি কথা চলতে থাকবে, চলতে থাকবে মনের মতো গান। এখন মান্না দের কণ্ঠে আপনার

যে কথা বলছিলাম যে এই যে মানুষের মধ্যে যতটুকু প্রেম তার সমানই কিন্তু বিরহ, তবেই কিন্তু সেই প্রেম সম্পূর্ণ। আর যে আকাশ পৃথিবীর কথা হচ্ছিল, যেখানে আকাশ তার সব সম্পদ হারিয়ে পৃথিবীর কাছে এসেছে, আর পৃথিবী কত নম্রভাবে বলছে তার তো কিছুই নেই, তার যে এত আছে, সে যে শ্যামলা বিপুলা ধরণী, সে কত কুণ্ঠিত হয়ে বলছে আমার কিছুই নেই। সেই আকাশ পৃথিবীর বিবাহ মন্ত্র গুঞ্জন নিয়ে নববর্ষা নামক আমাদের বিচ্ছেদেরও পরে প্রিয়ার মধ্যে যা অনির্বচনীয়, তাই হঠাৎ বেজে ওঠা বিনার তারের মতো চকিত হয়ে উঠুক। সে আপন শিথিরও পরে তুলে দিক দূর বনান্তের রংটির মতো তার নীলাঞ্চল, তার কালো চোখের চাহনিতে মেঘ মল্লারের সব মেড়গুলি আত্ম হয়ে উঠুক। সার্থক হোক বকুল মালা, তার বেনির বাঁকে বাঁকে জড়িয়ে উঠে। তারপরে দেখা হয়ে যায় মেঘেদের মিনারে। শুভমিতা বন্দ্যোপাধ্যায়।

যখনই মেঘেদের সঙ্গে দেখা হয়, যদি দেখা করতে চাই, তখনই সেই মেঘ বৃষ্টি হয়ে নামে। কারণ মেঘের কাছে পৌঁছানো যায় কল্পনায়, আকাশের দিকে তাকিয়ে। রুনুঝুনু শব্দে সে যখন নূপুর বাজায়, তখন দেখি খাল বিল মাঠ রাস্তা সব ডুবে যায় তার ঝুনুঝুনু শব্দে। এবারে রূপঙ্কর বাগচির কণ্ঠে এই গানটি।

সেই মেঘ যখন ছুটে বেড়ায়, আমিও খুঁজে বেড়াই তাকে। যখন কাছে থাকে তখন তার মূল্য হয়তো অনেক কম, যখন সে দূরে চলে যায় তখন তারই জন্য খোঁজ। যদি

যে কোনোদিনও পরদেশী হয়ে যায়, তখন মন বলে ওঠে, পরদেশী মেঘ যাওরে ফিরে। রাঘব চট্টোপাধ্যায়।

আসল কথা, সে আছে, তার কাছে যেতে পারছি না, কিংবা সেও আসতে পারছে না। তাই এই কথাটাই সহজভাবে বলে শেষ করি মনের মতো গান। আর শিল্পী শেষ পর্যন্ত ছায়াছবির গান হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

তাহলে বন্ধুরা এই পর্যন্তই। দুই বাংলার প্রিয় শ্রোতা বন্ধুদের আবারও অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের মনের মতো গান। আপনাদের সঙ্গে ছিলাম আমি ঈশিতা দাস অধিকারী। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন রামধনু, প্রথমে নজরুলগীতিতে অসীমা দুবে।

নজরুলগীতি শুনলেন অসীমা দুবের কণ্ঠে, রামধনু। এবার লোকগীতি, মানুষ ভৌমিক।

0: রামধনু এখানেই শেষ হলো। রামধনুতে আজ শুনলেন নজরুলগীতি, অসীমা দুবের কণ্ঠে লোকগীতি, মানুষ ভৌমিকের কণ্ঠে। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। শুরু হচ্ছে গ্রামীণ মহিলাদের জন্য।
1: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আপনাদের ভগিনী স্বাগতা মণ্ডল মল্লিক আবারও চলে এসেছি আজকের অনুষ্ঠানে। কেমন আছেন সকলে? নিশ্চয়ই ভালো আছেন। আর ওই যে বলেছি, ভালো আমাদের থাকতেই হবে। আর ভালো থাকার জন্য নানান বিষয় নিয়ে আমরা এই অনুষ্ঠানে, বিশেষ করে আমার যে বোনেরা আজকের এই অনুষ্ঠান শুনছেন, তাদের সাথে কিন্তু আমি বারবার আসব কথা বলতে, এবং আমার সঙ্গে থাকবেন বিশেষজ্ঞ দিদিরা বা অন্য কোনো বিশেষজ্ঞরা। আজকেও ঠিক তেমনই, আজকে আমরা কথা বলব স্বনির্ভর দল ও স্বনির্ভর পরিবার এই বিষয়টি নিয়ে। এবং এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আমরা আজকে স্টুডিওতে আমাদের সাথে পেয়েছি পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর, বিআর আম্বেদকর পঞ্চায়েত গ্রাম ও উন্নয়ন সংস্থার সিনিয়র ফ্যাকাল্টি মেম্বার ডক্টর সুস্মিতা চৌধুরীকে। এবং তার সাথে আমাদের সঙ্গে আরও একজন অতিথি রয়েছেন সমাজকর্মী এবং একটি অসরকারি নারীবাদী সংগঠনের কর্ণধার অনিন্দিতা মজুমদার। প্রথমেই আমি দুই দিদিকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই।
2: নমস্কার। নমস্কার।
1: তো দিদি, আমি প্রথমে সুস্মিতাদির কাছে আসি। এই স্বনির্ভরতা বলতে আসলে আমরা কি বুঝি?
2: দেখুন, আমাদের চিরাচরিত ধারণা থেকে আমরা এগুলো চেষ্টা করি। প্রথমে বলি যে স্বনির্ভরতা নিয়ে প্রথম যখন মানুষ ভাবেন তখন তার আর্থিক স্বনির্ভরতা নিয়েই ভাবেন। আমরাও কিন্তু সেভাবেই অভ্যস্ত চিরাচরিত ধারণায় যে আর্থিকভাবে কোনো ব্যক্তি যখন স্বনির্ভর হন, রোজগারক্ষম হন, পরিবারের স্বাচ্ছন্দ্য আনতে সাহায্য করেন,

0: তখনই তার কাছে আমরা মনে করি তিনি স্বনির্ভর হলেন।
1: ঠিক।
0: এবং কখনো কখনো কিন্তু এরপরে যত সময় গড়ায় দেখবেন অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে আমরা স্বনির্ভরতাকে শুধু আর্থিক স্বনির্ভরতায় সীমাবদ্ধ না রেখে বলতে পারি আমার চিন্তা চেতনা ভাবনার স্বনির্ভরতা, আমি যা ভাবছি চিন্তা করছি সেটা অন্যের কাছে ব্যক্ত করার স্বাধীনতা, এগুলো যখন অর্জন হয় তখন কিন্তু স্বনির্ভরতার একটা ভিন্ন মাত্রা যোগ হয় এবং প্রকৃত স্বনির্ভরতার দিকে এগিয়ে যাওয়া বোধ হয় তাকেই বলে।
1: আমার একটা কথা মনে পড়ছে, রবীন্দ্রনাথের একটি গানের লাইন মনে পড়ছে, এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়। এই আলোয় আলোয় যখন মুক্তির সন্ধান আমরা পাই তখনই বোধহয় স্বনির্ভরতার স্বাদও আমরা পাই। অনিন্দিতা দি কি বলবেন?
2: আমি এই আলোচনাটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাব। মুক্তি আলোয় আলোয় শুধু তো নিজের মুক্তি ভাবলে হবে না,
1: একদম
2: অন্যজনেরও মুক্তির কথা ভাবতে হবে। তো স্বনির্ভরতা আমার কাছে যেমনি একটা ব্যক্তিগত জায়গায় নিজের উত্থান হচ্ছে, যেখানে আমি আমার ক্ষমতাগুলোকে জানছি, সেগুলো বোঝার চেষ্টা করছি, সেটা নিয়ে এগিয়ে যেতে পারছি, এর পরের ধাপ কিন্তু যে আমার বাইরে গিয়ে আমার পরিবার, আমার দল, আমার যে কমিউনিটি বা এলাকার ক্ষেত্রে সেখানে আমি স্বনির্ভরতার যে ভাবনা সেটা কি করে ছড়িয়ে দিতে পারছি। সে এবং আলটিমেটলি কিন্তু তৃতীয় স্তরে কিন্তু আমরা তো প্রত্যেকে একজন, আমাদের একটা রাজনৈতিক পরিচয় আছে, আমাদের একটা নাগরিকত্বের পরিচয় আছে, আমি আমার স্বনির্ভরতার ভাবনাটাকে আমার নেতৃত্বের জায়গা দিয়ে সেটাকে কিভাবে আমি ইনফ্লুয়েন্স করতে পারছি বা সমৃদ্ধ করতে পারছি, স্বনির্ভরতা আমার কাছে কিন্তু একদম এই তিনটে দিক ধরেই যাত্রা।
1: এক্ষেত্রে তাহলে একজন ব্যক্তির স্বনির্ভরতার থেকে আসছে সেটা প্রথমে তার পরিবারের স্বনির্ভরতা। সেক্ষেত্রে এই পরিবারের স্বনির্ভরতা এর ভিত্তিগুলো যদি একটু বলেন।
2: মহিলাদের ক্ষেত্রে না, মানে এটা খুব একটা কোথায় একটা দ্বৈত ব্যাপার যে পরিবার একটা মেয়েকে জন্মানোর পরে কিন্তু অ্যাকচুয়ালি যেটা দিদি বলছিলেন যে অর্থনৈতিকভাবে স্বনির্ভর হবে সেটা কিন্তু মেয়েদের জন্য প্রযোজ্য না, সেটা পরিবার কিন্তু তাকে বড় করছে, সে একজন মানে নারী হবে এবং সেই নারী মোটামুটি কিন্তু সবাইকে নিয়ে চলবে, একটা সংসারে আবদ্ধ হবে, এটাই হচ্ছে প্রাইমারি মানে মেসেজ
1: ধারণা।
2: এবং সুতরাং সে যখন বড় হচ্ছে এভাবে এবং স্বনির্ভরতার কথা কিন্তু মেয়েদের আসে ঠেকায় বলে, যে যখন আমার হয়তো বৈবাহিক জীবনে একটা সমস্যা হলো বা আমার পরিবারের কেউ হঠাৎ মারা গেলেন তখন কিন্তু আমি অর্থনৈতিক স্বনির্ভরতার কথা ভাবি, এবং তখন কিন্তু আমার বড় হওয়ার পেছনে সেই রসদগুলো তৈরি হয়নি, আমি জুজবো কি করে নতুন করে তখন এই চিন্তা। তো পরিবারকে একটা স্বনির্ভর পরিবার বলতে আমার মনে হয় কিছু আমরা এখানে নীতির কথা বলছি, যে একটা পরিবারের মধ্যে তাহলে যাতে সবাই স্বনির্ভর বা সবাই স্বাধীন, স্বনির্ভরতা তো স্বাধীনতা ছাড়া হয় না, তো সেইটা করার জন্য একটা পরিবার কি করছে, কিভাবে সে সমতার বার্তা নিয়ে আসছে একটা পরিবারে ছেলে মেয়ে এবং অন্যদের মধ্যেও, ছেলে মেয়ে বাইরেও তো অন্য ধরনের লিঙ্গ রয়েছে, তো সেইটা কতটা সেখানে সে নিয়ে আসছে, কতটা সম্মানের জায়গাটা সে পরিবারের মধ্যে আনতে পারছে, সিদ্ধান্ত নেওয়ার জায়গাটাতে কতটা সে ছড়িয়ে দিতে পারছে, এইগুলো কিন্তু খুব জরুরি হয়ে যায় স্বনির্ভরতার বার্তাটাকে এগিয়ে নিয়ে যেতে। যেটা আমরা ছেলেদের জন্য ধরিয়ে নেওয়া হয়, একটা ছেলে জন্মেছে মানে সে তো দেখবেই, সে তো আর্থিকভাবে স্বনির্ভর হবেই, কিন্তু আবার সে কিন্তু তার অনুভূতির দিক থেকে কিন্তু সে নির্ভর হয়ে থাকবে, সে কিন্তু বাড়ির কাজগুলোর মধ্যে আবদ্ধ হচ্ছে, সেই সেখানে একটা নির্ভরতা তৈরি হচ্ছে। মেয়েদের ক্ষেত্রে আবার উল্টো, তো এই যে একটা কি বলবো বৈষম্য হচ্ছে বা এই যে তারতম্য করা হচ্ছে, যে ভাগটা হচ্ছে, এইটা কিন্তু স্বনির্ভরতার ভাবনা থেকে কিন্তু পিছিয়ে রাখছে, এবং সেটা অনেকটা বেশি আমরা জটিলতাটা দেখতে পাই যখন মেয়েরা, বিবাহিত মেয়েরা যখন সমস্যায় পড়ে পরিবারে ফেরত আসেন, সেখানে কিন্তু ক্ষমতার যে বন্টন সেটা পুরো কিন্তু সেখানে একটা বিশাল আমরা দেখি সমস্যার জায়গা। এবং
1: আবার ধরুন আরো একটি ক্ষেত্র যেখানে দেখা যাচ্ছে যে কখনো মেয়েদের ক্ষেত্রেই ব্যাপারটা আসে এবং পরিবার কোনো না কোনো ভাবে তো মেয়েরাই বেঁধে রাখে, দেখা গেল যে বাড়ির যে পুরুষ প্রধান সদস্যটি তিনি কোনো কারণে অকালে চলে গেলেন, তখনও কিন্তু ওই মেয়েটির উপরে দায়িত্ব চলে আসে, সেক্ষেত্রেও কিন্তু এই স্বনির্ভরতার চিন্তাটা তার ঘাড়ে চেপে বসে।
2: হ্যাঁ, একদমই তাই, ওটাই আমি বলছিলাম, মানে এই যে ভাবনাটা যে তুমি স্বনির্ভর হবে মানে তুমি নিজের গুণগুলো, নিজের চিন্তা, নিজের ক্ষমতাকে তুমি চিনবে এবং সেইভাবে তুমি এগোবে, এটা তো স্বনির্ভরতার বার্তা। এই বার্তাটা নিয়ে কিন্তু বড় হচ্ছে, সে বড় হচ্ছে, সে সংসার

0: করবে, সবাইকে নিয়ে চলবে, তার জন্য তার প্রচুর ট্রেনিং চলছে, ছোট্টবেলা থেকে পুতুল খেলে রান্নাবাটি করে সে এই স্কিল গুলো দক্ষতা গুলোকে অর্জন করছে। এবার হঠাৎ করে তার জীবনে একটা ঘটনা ঘটে গেল যেখানে সে আর্থিক ভাবে দেখা যাচ্ছে আর সামলাতে পারছে না। এইবার তাকে জলে ফেলে বলা হলে বা তোমায় করতে হবে, আমার কিন্তু পণ বলো যা বলো তোমাকে আমি দিয়ে দিয়েছি, এইবার এখানে আর তোমার সেরম জায়গা নেই, বা তুমি করে নাও, তোমাকে একটা জমি দিয়ে দেয়, এবার তুমি করো।
1: সুস্মিতাদির কাছে আসি, পরিবার এবং সেখান থেকে স্বনির্ভর গোষ্ঠী, স্বনির্ভর দল, এই যে ধারণা, এইটা কিভাবে এলো সেইটা যদি একটু বলেন।
2: আসলে অনিন্দিতা যেখানে দিয়ে শেষ করলেন, মানে এই জায়গায় আমাদের যাত্রা, এখানে আমাকে যেতে হবে। তো এই যাত্রাপথটা তো অনেক কঠিন একটা মানুষের, কিন্তু মানসিক ভাবে আর্থিক ভাবে সবকিছুর দিক থেকে এই স্বনির্ভর বোধ অর্জনটা একটু সময়ের, এটার জন্য সময় লাগে। স্বনির্ভর গোষ্ঠীর অর্থাৎ আপনি গোষ্ঠী বলতে বুঝতেই পারছি, আমি একা নই, অনেককে নিয়ে স্বনির্ভর গোষ্ঠীর ধারণা এলো বহু জায়গায়, ছোট ছোট মহিলাদের নিয়ে এই ধরনের, বিশেষ করে মহিলাদেরই প্রাধান্য দেওয়া হয়। পরবর্তীকালে সরকার এটা নিয়ে চিন্তা করেন, প্রথমে বিভিন্ন সামাজিক সংগঠনগুলো প্রথমে চেষ্টা করেন, অর্থাৎ তারা মনে করেন যে এই যে উত্তরণ, এই দিকে যাত্রা, এটা একক সম্ভব নয়।
1: ঠিক, একেবারে।
2: এবং সেটা বোধ হয় সম্ভব একমাত্র যে একই সমস্যায় ভুগছি, একই মনের কষ্ট রয়েছে, অথবা একই ধরনের সম্ভাবনা রয়েছে যেটা ফুটিয়ে তুলতে পারছি না, সেটা যদি চেষ্টা করি তাহলে একমাত্র আমার মতো আরেকজনের সঙ্গে মিলিত হওয়ার চেষ্টা করি,
1: দশে মিলে। ঠিক,
2: চিরাচরিত আমাদের যে ধারণা, সেই ধারণা থেকেই কিন্তু একটা প্রাতিষ্ঠানিক রূপ নেবার চেষ্টা করা হলো স্বনির্ভর গোষ্ঠী গঠন। গ্রামে একই পাড়ায় 10টি 12টি 20টির মধ্যে মহিলাদের নিয়ে একত্রে করে গোষ্ঠী গঠন। আমি বলবো আমার ব্যক্তিগত অনুভূতিও তাই, আসলে গোষ্ঠী গঠন না করলে এই ব্যক্তি মানুষটার কোনো পরিণতি ঘটতো না, সে আবদ্ধই থাকতো।
1: ঠিক,
2: আমাকে আমি করে চেনানোর জন্য আমার প্রতিবেশী আমাকে চিনিয়ে দিল। যেমন ধরুন আমার পাশের বাড়ির মেয়েটি যখন অসুবিধায় পড়ল, তখন আমি তাকে নিয়ে আমি ব্যাংকে গেলাম বা পোস্ট অফিসে গেলাম অথবা পঞ্চায়েত অফিসে গেলাম। আমার কিন্তু ওই মেয়েটির সমস্যার সমাধানে আসলে কিন্তু আমার একটা উত্তরণ ঘটলো। আমি কোনোদিন কোথাও যাইনি, আমি জেলা অফিসে যাইনি, আমি জমি জমার ব্যাপারে কিছু জানতাম না, কিন্তু আমি ওই দিদিটার জন্য সঙ্গে গেলাম, সে আমার দলের মেয়ে বলে। কাজেই আমাদের তো সবকিছুই একটা ধাপ লাগে, একটা ধাপে ধাপে এগোতে হয়। এবং আমার অনেক ক্ষেত্রেই মনে হয়েছে, আমি দেখা থেকে, শহরেরও অনেক উচ্চশিক্ষিত মানুষের মধ্যেও কিন্তু স্বনির্ভর চিন্তাটা নেই
1: একদম।
2: তিনি হয়তো সম্পদে অনেক বিত্তবান, বিত্তবতী, কিন্তু তিনি সমবেত ভাবে জিনিসটা করেননি বলে তার মানসিক এবং আত্মিক যে উন্নতি সেটা হয়তো ঘটেনি। তিনি কিন্তু স্বনির্ভরতার সাহসই পাননি
1: একদম।
2: যেখানে দেখব উল্টো দিক থেকে গ্রামের দিক, এত আমাদের লক্ষ লক্ষ স্বনির্ভর গোষ্ঠী তৈরি হয়েছে, বহু ক্ষেত্রেই তো কিন্তু লেখাপড়া তার ক্ষেত্রে কোনো বাধা হয়নি, সে কিন্তু সেই উত্তরণ ঘটাতে পেরেছেন।
1: হ্যাঁ,
2: এই বোধটা, এটা বোধহয় একটা বিরাট যাত্রা, তার একটা ধাপ হচ্ছে গোষ্ঠী গঠন।
1: ঠিক, আমি একটু আসি অনিন্দিতাদির কাছে। এই যে পরিবার থেকে দল, এই দল দিয়ে আমরা দশে মিলে স্বনির্ভর হওয়ার চেষ্টা করছি, স্বপ্ন দেখছি, এগিয়ে যাচ্ছি, এই যাত্রাটিতে বাধা আসে কিছু, আবার সেই বাধা আমরা অতিক্রম করেও যাই, এই যাত্রাপথটি আপনি কিরকম ভাবে দেখেছেন কাজ করতে গিয়ে?
0: এখানে আমি যেটা বলবো যে মেয়েদের বিভিন্ন ধরনের তো শ্রম দিতে হয়, সেটার মধ্যে কিন্তু সামাজিক শ্রমটা একটা বড় দিক। এই যে কথাগুলো বলা হলো যে আমার বাড়িতে আমার আমার কোথাটা হুট করে যেতে হবে, আমি বাচ্চাকে কোথায় রাখবো, আমি প্রতিবেশীর কাছে রেখে গেলাম, আমি কিন্তু একটা সামাজিক শ্রম দিচ্ছি। তো এইটা কিন্তু মেয়েদের শ্রমের একটা বড় দিক। তো এই জন্যে কিন্তু এই যে গোষ্ঠী তৈরি করাতে অনেক, মানে অনেক সহজ বলবো না, কিন্তু মানে খুব খুব ন্যাচারাল ভাবেই যেন জায়গাটা হয়েছে, কিন্তু সেখানেরও সমস্যা আছে। সমস্যাটা আমি এই জায়গা থেকে দেখছি যে পশ্চিমবঙ্গে স্বনির্ভর দলের যাত্রাপথ প্রায় অনেক বছর হয়ে গেল, তাহলে আর একটাও বিষয় যেটা আমি বলছিলাম, স্বনির্ভরতার আর একটা দিক হচ্ছে যে আমি কি ধরনের নেতৃত্ব, বা এই যে আমি অ্যাকচুয়ালি তো গোষ্ঠী তৈরি করা স্বনির্ভরতার জায়গাটা তো হচ্ছে পাওয়ার বা ক্ষমতার একটা জায়গা, ক্ষমতায়ন হওয়া, মানে আমি ক্ষমতাটাকে ধরলাম, আমি নিলাম। তো সেইখানে কিন্তু যেটা চলে আসে যে এই ক্ষমতার জায়গাটা কিভাবে আমি ধরে রাখছি বা ছড়িয়ে দিচ্ছি। গোষ্ঠী করা হয়েছে মানে কিন্তু একটা কোথাও আমরা নেতৃত্ব কালেকটিভ একটা গোষ্ঠী ভাবে একটা নেতৃত্ব জায়গাটা দেখ

0: সেইখানে আমার যেটা মনে হয় বড় একটা চ্যালেঞ্জ হচ্ছে যে অনেক ক্ষেত্রে মেয়েরা যেটা চেষ্টা করছেন সেটা হচ্ছে পয়সা লাগে না এমন কাজ তো মেয়েরা সারাক্ষণই করে থাকে, একজনের পাশে দাঁড়ানো, কে কে মার খাচ্ছেন, মানে নির্যাতনের শিকার হচ্ছেন, তিনি কিন্তু তখনই ছুটে চলে যাচ্ছে। কিন্তু এই যে নেতৃত্বের জায়গায় বলছিলাম, সেখানে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে কোথাও এটা আমাদের আশা, আমাদের একটা নারীবাদী জায়গা থেকে আমরা দেখি একটা ব্যতিক্রমী নেতৃত্বের জায়গা তৈরি হবে, একটা কালেকটিভ লিডারশিপ বা গোষ্ঠীভাবে একটা নেতৃত্বের বিকাশ হবে, যেটা থেকে কিন্তু আমরা শিখবো, যেটা একটা আর একটা মাধ্যম হবে, সেইটা একটা চ্যালেঞ্জ। কারণ সেটাকে কিভাবে তৈরি করা যায়, নার্চার করা যায়, তাকে খাওয়া দিয়ে দিয়ে কি করে পুষ্ট করানো যায়, সেইটা কিন্তু ভাবতে হবে আমাদের সবাইকে, যে সেইটা কি করে আনছি। কারণ অনেক ক্ষেত্রে গোষ্ঠী তৈরি করেছে এবং সিদ্ধান্ত নেওয়ার জায়গা থেকে ধরুন রোজগারও হচ্ছে, কিন্তু সেই রোজগারটা নিয়ে কিভাবে, কোথায় আমি দিচ্ছি সেটা, আমি কেন লোনটা নিয়ে আমি কি কাজ করব, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে বাড়ির মধ্যে সেটা কিন্তু একটা নেগোশিয়েট করার জায়গায় খামতি রয়ে গেছে। সেখানেও বলে দিচ্ছে যাও বাড়ি সারাতে হবে, নিয়ে চলে এসো, মেয়ের বিয়ে নিয়ে চলে এসো। তাহলে আমার সনে আমার সিদ্ধান্ত যে এটা আমি করতে চাইছি বা অন্য কিছু করতে চাইছি, সেইটা কতটা জায়গা রয়েছে। এই যে আজকের যে আলোচনা, স্বনির্ভর গোষ্ঠী এবং পরিবারের স্বনির্ভরতা একে অপরের সাথে কিন্তু একদম যুক্ত, মানে এই গোষ্ঠীর সাথে আমি স্বনির্ভর হয়েছি, সাহস বেড়েছে, পরিবারে সেই ক্ষমতার জায়গাটা আমি কততা বোঝাপড়ার মধ্যে সরাতে নড়াতে পেরেছি,
1: সেটাও বোঝার সময় এসে গেছে,
0: সময় এসেছে, এবং সেটাও কিন্তু একটা বড় চ্যালেঞ্জ।
1: ঠিক, আমি আসবো সুস্মিতাদির কাছে, একটু সরকারি নীতির কথায় আসবো। এই যে স্বনির্ভর গোষ্ঠীগুলো এগিয়ে চলেছে, তাদের অগ্রগতি কিন্তু খুব সুস্পষ্ট, বিশেষত পশ্চিমবঙ্গে তো আমরা দেখতে পাচ্ছি, সেক্ষেত্রে কি কি সরকারি নীতি রয়েছে তাদেরকে আরো এগিয়ে দেওয়ার জন্য?
2: প্রথম কথাই বলি যে আমাদের বর্তমানে যে প্রোগ্রামটি চলছে, সবচেয়ে বড় একটি প্রোগ্রাম আজীবিকা বা ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশন, আমাদের পশ্চিমবঙ্গে এর নাম হচ্ছে আনন্দধারা। এখন বর্তমানে যে চিন্তা ভাবনা চলছে সেটা হচ্ছে গোষ্ঠীগুলো গ্রামে রয়েছে, পাড়ায় পাড়ায় রয়েছে ছোট দল 10-20 জনের, তারা মিলিতভাবে গ্রাম পঞ্চায়েত স্তরে একটি করে সমবায় সমিতি গঠন করেছেন। সমবায় সমিতির চরিত্রটি হলো একটি বহুমুখী সমবায় সমিতি, যাকে আমরা চলতি কথায় বহুমুখী সংঘ সমবায় সমিতি বলছি। তাহলে বোঝা যাচ্ছে সরকার কিন্তু শুধু ছোট স্বনির্ভর দল তৈরিতে সীমাবদ্ধ থাকছেন না, তাদের এই শক্তিকে তারা কাজে লাগাতে চাইছেন বৃহত্তর ক্ষেত্রে, যাতে করে একটি সমবায় সমিতির মাধ্যমে, সমবায় গঠনের মাধ্যমে, তার ব্যক্তি বিকাশের মাধ্যমে অর্থনৈতিকভাবে তারা ওই গ্রামীণ সমাজে একটা বড় প্রভাব ফেলতে পারেন। এই সমবায় সমিতিগুলো দুটো ধরনের কাজ মূলত করতে পারেন, তাদের সেই ক্ষমতা রয়েছে। একটা হচ্ছে একই রকমভাবে প্রায় ব্যাংকের মতো কোঅপারেটিভ হিসেবে তারা ঋণ দান, সঞ্চয় গ্রহণ, এই কাজটি যেমন করতে পারেন, অন্যদিকে তারা কিন্তু সামাজিক কাজগুলো, একটি এরকম অনেক সমবায় সমিতি রয়েছেন যারা একটি স্কুলও তৈরি করেছেন, কোচিং সেন্টার চালাচ্ছেন, রক্তদান শিবির করছেন, এবং আমরা সবাই জানি যেগুলো স্বীকার না করলেই নয়, আইলার সময় একটা বিরাট অংশের সমবায় সমিতির সদস্যরা ব্যাপকভাবে তারা সমাজসেবার কাজে
1: ঠিক
2: নিজেরাই স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেছেন এবং সরকারের সাথে হাত মিলিয়ে করেছেন। তাহলে কি হলো, যেভাবে সরকার দেখতে চাইছেন যে আলটিমেটলি ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়েশন এবং সোশ্যাল ইন্টারমিডিয়েশন, এই দুটো কাজে এই সমবেত শক্তিকে আগামী দিনে এরা কাজে লাগাতে পারবেন, সমর্থ হবেন। আজকে 3,500-এর কাছাকাছি সংঘ সমবায় সমিতি পশ্চিমবঙ্গে গঠিত হয়েছে এবং তাদের কাছে সরকার কিছু সাময়িকভাবে অর্থ সাহায্য দিচ্ছেন। আগামী দিনে তারা যাতে স্বনির্ভর হয়ে উঠতে পারেন তার জন্য নানা প্রশিক্ষণ ইত্যাদির ব্যবস্থা হচ্ছে, যাতে করে তারা নিজেরাই কর্মচারী নিয়োগ করে এবং নিজেরা নিজেদের বোর্ড গঠনের মাধ্যমে নিজেদের কাজগুলো এগিয়ে নিয়ে যেতে পারে।
1: দিদি আর একটু আসি, এই যে স্বনির্ভর দল যার মাধ্যমে আমরা একটা দেশের উন্নতি, আমি বলবো একটা দেশের উন্নতির পথ আমরা দেখতে পাচ্ছি, এবং তার সাথে কিন্তু একইভাবে জড়িয়ে রয়েছে নারীর ক্ষমতায়ন, তাই তো? এটা একেবারে ওতপ্রোত ভাবে জড়িত বা সমার্থক আমরা বলতে পারি, এই সম্পর্কে আপনি কি বলবেন?
2: এটা তো একেবারে সবাই যারা গবেষক যারা কাজ করছেন যারা দেখছেন তারা আসলে স্বনির্ভর দল মানে, এখন প্রথমেই আমরা ধরে নিয়েছি স্বনির্ভর দল মানে দিদিদের দল, মেয়েদের,

0: একদম, ফলে মেয়েরা প্রত্যক্ষ পার্টিসিপেশন বা অংশগ্রহণ বলতে যা বোঝায় তাতে দিদিরাই করেছেন। এখন দিদিদের মহিলা ক্ষমতায়নের যে স্তরগুলোর কথা আমরা বলি বা ভাবি বা চিন্তা করি বা নিজেরা অনুভব করি, সেই স্তরগুলো পেরোনোর ক্ষেত্রে দল মানে দলভুক্ত হয়ে গোষ্ঠীবদ্ধ হয়ে সে সেই স্বাদটা পাচ্ছেন, অনুভব করছেন। আগামী দিনে তার হয়তো যাত্রাটা সেই দিকে একটা যাত্রা হচ্ছে, মানে এটা তো এরকম নয় একবারই হয়ে যাওয়া, দলে আসা মানেই সবটুকু সম্পন্ন হয়ে আসা। তিনি কি পরিবেশ পেলেন, নিজেকে কিভাবে তৈরি করতে পারলেন, কি ধরনের প্রশিক্ষণ পেলেন, কতটা কষ্ট তিনি এই এই যাত্রাপত্র, কিন্তু কষ্ট কষ্ট না করলে কিন্তু কোনো গোষ্ঠী শুধুমাত্র লোন পেয়ে সরকারি সাহায্য পেয়ে ক্ষমতায়নের কথা বলতে পারে মানে কখনোই সম্ভব নয় সেটাকে।
1: মানে কতটা আমি নিতে পারলাম,
0: কতটা দিতে পারলাম,
1: অন্যকে সমৃদ্ধ হতে করাতে পারলাম,
0: এটা খুব স্বাভাবিক পরিণতি যে আমি নিজে যদি সমৃদ্ধ হই
1: ঠিক
0: তাহলে খুব স্বাভাবিক আমার সংস্পর্শে যারা থাকবেন প্রকৃত স্বনির্ভর মানসিক ভাবে তাহলে তিনি কোনো না কোনো ভাবে প্রভাবিত হবেন এবং প্রতিবেশী তো প্রভাবিত না হয়ে থাকতেই পারবেন না।
1: আমি অনিন্দিতাদের কাছে আসি, এগিয়ে যাওয়ার কথা তো আমরা বলছি কিন্তু কোথাও কোথাও তো এখনো পর্যন্ত অন্ধকার আছে, সেক্ষেত্রে আরো কি কি সহযোগিতা প্রয়োজন বলে আপনার মনে হয়?
2: আমি দিদির কথাটা আরেকটু এগোবো, কারণ স্বনির্ভর দলে যে মহিলারা আছেন, এখন তো এই প্রশ্নটা হচ্ছে মহিলার সংজ্ঞা কি, কে একজন মহিলা যিনি শরীরে মহিলা যেভাবে জন্মেছেন তিনি, তো এই আলোচনা, এটা খুব ভালো লাগার দিক যে এই আলোচনা শুরু
1: হয়েছে,
2: তো এটা একটা দিক। এগিয়ে যেতে এই যে বলছেন যারা একদম প্রান্তিক রয়েছেন তাদেরকে কিন্তু পরিবর্তন আনা বলতে আমি যেটা বুঝি সেটা কিন্তু হচ্ছে সংস্কৃতির পরিবর্তন, তার মানে হচ্ছে পিতৃতান্ত্রিক নীতির পরিবর্তন এবং যে বৈষম্যমূলক চিন্তাধারা এবং যে নিয়ম নীতিগুলো চলছে তার পরিবর্তন। সেই পরিবর্তন করতে গেলে সব স্তরেই করতে করতে সেটা কিন্তু আলটিমেটলি এক জায়গা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা যেহেতু গ্রাম বাংলার কথা বলছি মানে পঞ্চায়েত ব্যবস্থাপনার মধ্যে কিন্তু সেই পরিবর্তনটা আনতে হবে, লিঙ্গ সমতা বিষয়ক জিনিসগুলোকে অন্তর্ভুক্তি করতে হবে পরিকল্পনার মধ্যে, বাজেট নিয়ে আসতে, এবং সেটা কিন্তু মহিলাদের এই দলই এই গোষ্ঠী এই সমবায়ই পারবে
1: সেটা করতে,
2: এবং সেখানে কি করে ক্ষমতায় যারা আছেন তাদেরকেও কাঠগড়ায় দাঁড় করানো, প্রশ্নের জবাব দেওয়া, এইটা কিন্তু করতে হবে। কেন আমার এলাকায় মহিলাদের উপর নির্যাতন হবে, কেন একটা মেয়ে নির্যাতিত হলে সহজে সে থানায় যেতে পারছে না, কেন, এই প্রশ্ন কিন্তু করতে হবে, এবং কেন তাকে বারবার বলা হবে যাই হোক তুমি আবার ফেরত যাও, কেন একজন শিশুর ওপরে যৌন নির্যাতন হলে বলতে হবে যেটা চুপ করে মেনে না, এটা বলা যাবে না, এই রাজনীতিগুলো পাল্টাতে হবে, এই চিন্তাগুলোতে কিন্তু মহিলাদের একটা বড় ভূমিকা আছে এবং সেই দিকেই কিন্তু নিতে হবে।
1: একদম, আমি সুস্মিতাদির কাছে আসি, সময়ও শেষের পথে, সমৃদ্ধি আর স্বনির্ভরতা এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন?
0: কঠিন একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আসলে এগুলো এগুলো চিরাচরিত শব্দগুলোই যদি আমরা দেখি আর কি, আমরা সমৃদ্ধি বলতে আর্থিক সমৃদ্ধির কথা বলি, সম্পদ হলো কিনা, জায়গা জমি হলো কিনা, কতটা আমার কন্ট্রোলের মধ্যে এলো, সেই ম্যাটেরিয়ালিস্টিক গেইনটার কথাই আমরা বেশি করে ভাবি। এখন ব্যাপার হচ্ছে যে স্বনির্ভরতার ভাবনাটা কিন্তু আর সমৃদ্ধি দুটোকে যদি কোথাও কোথাও হয়তো একটা মানুষ যদি মানসিকভাবে সমৃদ্ধ হয় তিনি কোথাও কোথাও তিনি স্বাভাবিকভাবেই তিনি স্বনির্ভর হবেন। আমি এখন মানে চাকুরি করতে করতে অভিজ্ঞতা সঞ্চয় করতে আমার মনে হয় যে স্বনির্ভরতার মধ্যে যিনি রয়েছেন মানে তিনি স্বনির্ভর হয়ে উঠবার জন্য নিজে চেষ্টা করেন, প্রথমত নিজে চেষ্টা করেন আমি ভালো রোজগার করলাম সেটাই কিন্তু নয়,
1: মানে চিন্তা ভাবনার স্তরে যদি আনতে হবে
0: তাহলে এক ধরনের সমৃদ্ধি কিন্তু ঘটছে আমার ভিতরে।
1: ঠিক,
0: আর এইটা আমি সমার্থক শব্দটা বলবো না কিন্তু এই দুটো কোথায় কোথায় অঙ্গাঙ্গি ভাবে যুক্ত বটে, দুটোকে আলাদা করা যায় না,
1: অর্থাৎ সমান্তরাল বলতে পারি
0: আমরা, সমান্তরাল কোথাও কোথায় মিলে যাওয়া, আলটিমেটলি কোথায় মিলে যাওয়া, না হলে শুধু আর্থিক সমৃদ্ধি দিয়ে আমরা তো সব দিক থেকেই দেখি সমাজকে, তারা কি সত্যিই স্বনির্ভর, তারা কি আত্মচিন্তায় সমৃদ্ধ, মানে এটা সম্ভব নয়।
1: তাহলে এখান থেকেই পরের প্রশ্ন, সমৃদ্ধি নাকি স্বনির্ভরতা?
0: এটা প্রশ্ন হিসেবে খুবই জটিল, খুবই জটিল, কিন্তু আমার মনে হয় দুটোকে সমানভাবে নিয়ে দুটোর আলাদা সংজ্ঞা নিজের কাছে পরিষ্কার রাখা দরকার। সমৃদ্ধি বলতে আমি নিজে কি বুঝবো তবে আমি নিজে কি বুঝছি তার উপরেই আমি অন্যের ওপর প্রভাব বিস্তার

0: করতে পারবো।
1: ঠিক,
0: আর একই রকম ভাবে স্বনির্ভরতারও সংজ্ঞা, সংজ্ঞাগুলো আমি নিজের মতো করে তৈরি করি, অন্যের সাথে কথা বলি, অন্যকে দেখার একটা চেষ্টা করি, এবং পরিবারে এই কালচারটাকে যদি আমি বহন না করতে পারি, তাহলে শুধু লোন দিয়ে স্বনির্ভর দল তার পরিবারের লোনটা ঢুকিয়ে দেওয়া একটা কথা আমরা বলি, কিন্তু সেটা লোনটা ঢুকিয়ে দিলেই হবে না, পরিবারের ভেতরে এই রুচিটা, এই কালচারটা যদি আমি বহন করে না নিয়ে যেতে পারি, তাহলে এটা অসম্পূর্ণই থেকে যায়।
1: অনিন্দিতাদি বলুন, আপনি কি বলছেন?
2: আমার যেটা মনে হয়, দুটো শব্দের মধ্যে যে মূল বিষয়টা রয়েছে সেটা হচ্ছে যে ক্ষমতার মধ্যে সমতা কিভাবে আনবো, এটা হচ্ছে বোধহয় মেন প্রশ্ন। তো স্বনির্ভর বলি, সমৃদ্ধি বলি, কিভাবে কন্টিনিউয়াসলি বার মানে সমানে ক্ষমতাটাকে আমি সমান জায়গায় নিয়ে আসবো, আমার এবং আমার সন্তানের মধ্যে একটা ক্ষমতার ফারাক আছে, কিন্তু আমার সন্তানও কিভাবে আমার সাথে আমাকে চ্যালেঞ্জ করতে পারছে, সেখানেও আমি বন্টন কিভাবে করছি, ক্ষমতা বেশি থাকলে কিভাবে বন্টন করছি, কম থাকলে কিভাবে চেষ্টা করছি ক্ষমতাটা নিতে,
1: এটাই বন্টনটাকে কোনোভাবে আয়ের থেকে আসছে?
2: আয় শুধু নয়, আয় থেকে তো আসছে, এবার ধরুন আপনি আয় করলেন, কিন্তু সেই আয়ের উপরে আপনার নিয়ন্ত্রণ নেই, আপনার থেকে সেটাকে দিয়ে দিতে হয়। আপনি আয়ের কথা বলছেন কিন্তু আপনার সম্পত্তির অধিকার নেই, তাহলে আমাদের কিন্তু এই আলোচনাগুলো আরো ভেতরে ঢুকে ঢুকে, যেটা মনে হচ্ছে যে আমরা এটা একটা রূপান্তরকারী একটা পরিবর্তন এনেছি, এটা মানতে হবে যে তখন রূপান্তরকারী পরিবর্তনটা কিন্তু এখন নর্মাল হয়ে গেছে, এটাই স্বাভাবিক, তাহলে আমাদের কিন্তু আরেকটু ভাঙতে হবে, আরেকটু ওদিকে যেতে হবে, আরেকটু রূপান্তরকারী পরিবর্তনের দিকে, এবং সেটাই কিন্তু আসলে তো আমরা চাইছি ক্ষমতার সমবন্টন, আসলে তো আমরা সেটা চাইছি, সেদিকে যাওয়ার জন্য অর্থনৈতিক ভাবে দরকার, নিজের জায়গা থেকে দরকার, সমাজের মানুষের পাশে আমার থেকে যার ক্ষমতার কম তাকে দেওয়া, তো এই সবটাই আনতে হবে। তো আমি খুব একটা এই বাইনারির মধ্যে যাব না, এই সব ওই সব।
1: তাহলে সুস্মিতা দি, আপনার কথাতেই আসবো এবং আপনার কথা দিয়েই আজকের অনুষ্ঠানটা শেষ করব, যে শুধু নারীর স্বনির্ভরতা বা ক্ষমতায়ন কি আমাদের লক্ষ্য?
0: এটা খুব স্বাভাবিকভাবেই নয়, নারী প্রাথমিক পদক্ষেপে ছিলেন, এটা ঠিক কথা, এবং ওনারাই এগিয়ে নিয়ে গেলেন, এ ব্যাপারেও সত্য স্বাধীনতার পরবর্তী সময়ে, কিন্তু এটা পরিবারের প্রত্যেকটি সদস্যের ভেতরে, স্ত্রী পুরুষ সকলের ভেতরে, যদি আমি এটা না আনি বা না চর্চা করি, বা সমাজ বা সরকারেরও একটা বড় ভূমিকা রয়েছে যে আমাদের পুরুষ সদস্যদেরও একেবারে শিশুকাল থেকেও তাকেও এই ধরনের চেতনা, এই ধরনের কথাবার্তা, মোরালি তাকে স্ট্রং করে তোলা, কারণ আমি অত্যাচারের বিরুদ্ধে কত আমি লড়াই করব, একটা সময় ক্লান্ত হয়ে যাব, এবং যেটা হচ্ছেও, সেই জন্য একত্রে সুন্দর একটি সমাজ গঠন, পরিবার গঠনের দিকে যখন আমি এগোব, তখনই এটা সরকার বলুন, বেসরকারি প্রতিষ্ঠান, ব্যক্তিগত উদ্যোগ, যারা স্বনির্ভরতার স্বাদ পেলেন তিনি যেন অন্যের ভেতরে সেটা ছড়িয়ে দেন।
1: ঠিক, আমরা আজকে সময়ের জন্য এখানে থেমে যেতে একেবারেই বাধ্য হচ্ছি। আমরা কথা বলছিলাম স্বনির্ভর দল ও স্বনির্ভর পরিবার এই বিষয় নিয়ে, এবং এই বিষয় নিয়ে এতক্ষণ আমার সঙ্গে স্টুডিওতে আলোচনা করলেন পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের অধীন বিআর আম্বেদকর পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন সংস্থার সিনিয়র ফ্যাকাল্টি মেম্বার ডক্টর সুস্মিতা চৌধুরী এবং সমাজকর্মী ও একটি অসরকারি নারীবাদী সংগঠনের কর্ণধার অনিন্দিতা মজুমদার। দিদি, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ,
0: আমাদের পক্ষে থেকে
2: অসংখ্য থেকে।
1: আর শ্রোতা বন্ধুরা, আর তো কোনো কথা বলার সময় নেই, তাই বিদায় নিতে হচ্ছে, আমাকেও বিদায় নিচ্ছি, আপনাদের ভগিনী স্বাগতা মণ্ডল মল্লিক। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।
3: গ্রামীণ মহিলাদের জন্য অনুষ্ঠান এখানেই শেষ হল। পরিচালনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: ভুল হয় না, সেই তারাই নাকাল করে ছাড়ত ইংরেজদের। অথচ তাদের কথা ফুটে ওঠে না বইতে লেখা ইতিহাসে, আসে না আরো অনেকের কথা। বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্র সশস্ত্র সংগ্রামে মদত দিয়ে পড়ে গেল ইংরেজদের বিশ নজরে। পালাতে হলো সাগর পাড়ে, দেশকে স্বাধীন করতে নিবেদিত এমন অজস্র মানুষের কথা থেকে যায় অগোচরে। অগস্ট মাসে বুধ সকালে জানতে চায় তাঁদের কীর্তির কথা। এ মাসের বিষয় অগ্নিযুগের অচেনা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুনবেন আকাশবাণীর স্টুডিও রেকর্ডে গৃহীত অনুষ্ঠান রম্যগীতি।

প্রথমে শুনবেন ভারতী কর চৌধুরীর কণ্ঠে মিল্টু ঘোষের কথায় এবং সুকুমার মিত্রের সুরে এই গানটি, ভারতী কর চৌধুরী কণ্ঠে।

পরের গানটি প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে, কবিতা সিংহের কথায় এবং কালীপদ সেনের সুরে।

এবারে নির্মলা মিশ্র, গীতিকার গৌরী প্রসন্ন মজুমদার এবং সুরকার নিখিল ঘোষ।

এবারের গানটি চিন্ময় চট্টোপাধ্যায়ের কণ্ঠে সোমেন্দ্রনাথ টেগোরের কথায় এবং গানটির সুর সোমেন্দ্রনাথ ঠাকুরই দিয়েছেন।

আকাশবাণীর স্টুডিও রেকর্ডে গৃহীত অনুষ্ঠান রমগীতি শুনছেন। এবারে সন্ধ্যা মুখোপাধ্যায়, গীতিকার প্রণব রায় এবং সুরকার রবীন চট্টোপাধ্যায়।

এবারে শিল্পী সবিতা চৌধুরী। গানটির সুর এবং কথা দিয়েছেন সলিল চৌধুরী।

সব শেষে শিল্পী আলপনা বন্দ্যোপাধ্যায়, গীতিকার শ্যামল গুপ্ত এবং সুরকার দক্ষিণামোহন ঠাকুর।

শুনলেন আকাশবাণী স্টুডিও রেকর্ডে গৃহীত অনুষ্ঠান রম্যগীতি। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় সুইটি প্রামাণিক।

এই মুহূর্তে তুমি একলা ঘরের কোণে বা কাজের ফাঁকে অফিসে বসে জানলা দিয়ে যদি বাইরে তাকাও, তাহলে ঠিক কি মনে হতে পারে তোমার বলো তো দেখি বন্ধু? নীল আকাশে অলস কিছু সাদা মেঘের ভেলা অলসভাবে ভেসে যাচ্ছে, বা কোথাও আবার কালো মেঘের ঘন ঘটা, আবার কোথাও রোদের এক টুকরো মিষ্টি ফালি এসে পড়েছে তোমার বারান্দায় ছোট্ট টবটার ওপর। সত্যি বলতে আজকের এই যান্ত্রিক জীবনে আমরা প্রতিদিন কত শত কাজ করে চলেছি, ছোটাছুটি করছি, কিন্তু জানলার বাইরের ওই সবুজ গাছটা বা মাথার উপরের খোলা আকাশটাকে একটু ভালোবেসে ভালো করে দেখার মতন সময় কি তোমার হাতে আছে বন্ধু? জানি বলবে এত কাজের মধ্যে আবার আকাশ বা বারান্দার গাছ দেখার সময় কোথায়, জানি সময় নেই, তবে তার মধ্যেও সময় করে নিতে হয়। এই ধরো সারা সপ্তাহের ছোটাছুটি বা কর্মব্যস্ততার পর সপ্তাহের শেষে ছুটির দিনে একটু সময় যদি রাখো তোমার বারান্দার গাছগুলির জন্য কিংবা আকাশটাকে একটু ভালোবেসে দেখার জন্য, জানি প্রতিদিন হয়তো ট্রেনে বাসে বা গাড়িতে করে যাওয়ার সময় জানলার কাঁচ দিয়ে কখনো সখনো আকাশটা আমাদের চোখে পড়ে যায়, কিন্তু সেইভাবে নয়, আকাশটা দেখার জন্যই একটু সময় যদি বের করে নিতে পারো তাহলে কিন্তু মন্দ হবে না বিষয়টা। দুপুরের এই নিস্তব্ধতায় আজ আমরা কোনো কঠিন কথা বলবো না, এ কথা তোমাকে শুরুতেই দিচ্ছি। আসলে আজ যে বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয় নিয়ে আমাদের কথা বলতেই হবে, কারণ সেই বিষয় ছাড়া আমরা কেউই এক মুহূর্তও কিন্তু বেঁচে থাকতে পারবো না। আজ কথা বলবো আমাদের প্রকৃতিকে নিয়ে, যে আমাদের নিঃশব্দে বাঁচিয়ে রেখেছে। কারণ আজ প্রকৃতিকে নিয়ে কথা বলারই দিন, আজ 28শে জুলাই বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস, ওয়ার্ল্ড নেচার কনজারভেশন ডে। তাই চলো শুরুতেই এমন একটা গান তোমাকে উপহার দিই যেই গানটা কিন্তু তোমাকে আমাকে প্রত্যেককে যে যেখানেই থাকো না কেন সেই অবস্থাতেই প্রকৃতির সঙ্গে একেবারে একাত্ম করে দেবে।

কি বন্ধু, বলেছিলাম তো এমন একটা গান শোনাতে চলেছি অনুষ্ঠানের শুরুতেই। আজ যে গান তোমাকে আমাকে প্রত্যেককে যে যেখানেই আছি সেখান থেকেই একেবারে প্রকৃতির কোলে বসিয়ে দেবে। আসলে তো আমরা প্রকৃতির কোলেই বসে আছি, এ নিয়ে তো কোনো সন্দেহ নেই। কিন্তু সেই প্রকৃতির কথা আমরা মাঝে মধ্যে ভুলে যাই বা ভুলে যেতে বাধ্য হই আমাদের দৈনন্দিন কাজের ফাঁকে। সেই প্রকৃতির কথা কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না, আর সেই নিয়েই কিন্তু আজ কথা বলছি অল্প অল্প গল্পকথা অনুষ্ঠানে। রয়েছি তোমার সঙ্গে তোমার যুববাণীর বন্ধু আমি সুইটি। আর আজ প্রকৃতিকে নিয়ে কথা বলার অন্যতম একটা বিশেষ কারণ রয়েছে, যে কারণের কথা আগেই বলেছি। আজ 28শে জুলাই ওয়ার্ল্ড নেচার কনজারভেশন ডে, বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস, তাই আজ অনুষ্ঠান জুড়ে শুধুই প্রকৃতির কথা। দুপুরের খাওয়া দাওয়া হয়তো অনেকেরই সারা হয়ে গেছে, কিংবা কেউ কাজ সেরে সবাই একটু বসেছো, একটু পর খাওয়া দাওয়ার পরবর্তী দিকে এগোবে, অথবা অফিসে কাজের ফাঁকে ল্যাপটপের স্ক্রিন থেকে চোখ সরিয়ে একটু কফির কাপে চুমুক দিচ্ছ। বলো তো এই দুপুরে তোমার ঘরের কোন

কোনটা তোমার সব থেকে প্রিয় হয়ে ওঠে, বা অফিসের কোন দিকটা তোমার এই দুপুর বেলাটায় সব থেকে বেশি ভালো লাগে? নিশ্চয়ই কোনো বারান্দা বা কোনো জানলার পাশের কথাই তুমি বলবে বলে আমার মনে হয়। আসলে আমরা প্রত্যেকেই ভাবি প্রকৃতির সংরক্ষণ মানে একটা বিশাল বড় কিছু ব্যাপার, বিশাল জঙ্গল অরণ্যকে বাঁচানো, নদীকে পরিষ্কার করা, আর আমি একা একটা সাধারণ মানুষ ফ্ল্যাটের বা ছোট বাড়ির চার দেওয়ালের মধ্যে বসে কি বা করতে পারি। হ্যাঁ, এই ভাবনা অনেকের মনের মধ্যেই আসতে পারে, কিন্তু বিশ্বাস করো তোমার ওই ছোট্ট বারান্দা বা ঘরের জানলাটাই কিন্তু হতে পারে তোমার নিজস্ব একটা সবুজ পৃথিবী। এই যে একটা ছোট্ট টবে মানি প্ল্যান্ট বা স্নেক প্ল্যান্ট লাগানো, কিংবা একটা ছোট তুলসী গাছের চারা রাখা, এরা শুধু তোমার ঘরের সৌন্দর্য বাড়ায় না, ঘরের বাতাসটাকেও কিন্তু পরিষ্কার রাখে, যা তোমার শরীরের পক্ষে কিন্তু ভীষণভাবে স্বাস্থ্যকর। আর সবচেয়ে বড় কথা কি জানো, প্রতিদিন সকালে বা দুপুরে একটু সময় করে ওই গাছটা পরিচর্যা করা বা গাছটাতে জল দেওয়ায় তোমার মনের মধ্যে যে শান্তি অনুভব হবে, গাছটা একটু বাড়লে তোমার যে ভালো লাগা তৈরি হবে, তা কিন্তু অন্য কোনো কাজে সহজে হবে বলে আমার তো মনে হয় না। তাই তো বলি বন্ধু, পরিবেশ বাঁচানো কোনো কঠিন রকেট সায়েন্স নয়, ওটা একটা ছোট্ট অনুভূতি। এই মুহূর্তে প্রকৃতি নিয়ে কথা বলতে গিয়ে মনে পড়ে যাচ্ছে সেই একটা সময়ের কথা, যে সময়টা আমরা প্রত্যেকে পেরিয়ে এসেছি, সেই দেড় বছর করোনা অতিমারিতে চোখের সামনে দেশের বা বিশ্বের লাখো লাখো লোককে, মানুষকে আমরা প্রাণ হারাতে দেখেছি, স্বজন হারানোর কান্না আজও সত্যি কানে বাজে। আর সেই সময়ই আমরা বেশ কিছু শব্দের সঙ্গে পরিচিত হয়েছিলাম, যা হয়তো আমাদের দৈনন্দিন জীবনযাপনের সঙ্গে খুব একটা আমরা পরিচিত ছিলাম না সেই সমস্ত শব্দের সঙ্গে। যেমন ধরো লকডাউন শব্দটার কথা যদি বলি, কিংবা কোয়ারেন্টাইন, এই ধরনের যে শব্দগুলো সেই সময়টায় আমরা পরিচিত হয়েছিলাম, তেমন শব্দ কিন্তু সত্যি আজও ভাবলে মনে হয় যে সত্যি এরকম দিন আমরা দেখতে পারি তা কি আগে কখনো ভেবেছিলাম? না, ভাবিনি। কিন্তু সেই সময় বসে আমরা প্রত্যেকে হয়তো ভেবেছিলাম প্রকৃতির ওপর আমরা সত্যি কত অবহেলা করি, আর সেই প্রকৃতি বোধহয় প্রতিশোধ নিল এইভাবে আমাদের সঙ্গে। এই ভাবনা কিন্তু সেই সময় দাঁড়িয়ে আমাদের অনেকের মনের মধ্যেই এসেছিল। তাই আজকে আরো একবার আজকের এই বিশেষ দিনে সেই প্রকৃতিকে নিয়ে আমরা কিন্তু কথা বলছি। প্রকৃতির ওপর সত্যি আমরা জেনে বুঝে বা কখনো না জেনেও নানান ধরনের অবহেলা করি, প্রকৃতিকে বড় কষ্ট দিই আমরা। তাই প্রকৃতিও হয়তো কখনো সখনো আমাদের ওপর বিরূপ হয়। আমাদের মাথায় রাখা উচিত আমরা প্রকৃতিকে ভালো রাখলে তবেই কিন্তু একটা স্বাস্থ্যকর বিশ্ব গড়ে উঠবে। আজ প্রকৃতি নিয়ে এত কথা বলার একমাত্র কারণ আজ বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস। আজকের দিনটা তোমাকে বারে বারে মনে করাবে যে হ্যাঁ, প্রকৃতিকে ভালো রাখতেই হবে, তবেই কিন্তু আমরা ভালো থাকব। তবে না, আমাদের একা কিছু করতে হবে না, তুমি বা আমি আর একজন, প্রত্যেকে যদি নিজের কর্তব্যটুকু ঠিকভাবে পালন করি তাহলেই কিন্তু প্রকৃতিকে আমরা ভালো রাখতে পারি। আর এই জন্য তোমাকে অনেক অনেক টাকা বা অনেক অনেক সময় কোনোটাই খরচ করতে হবে না। কী কী করতে হবে আজকের অনুষ্ঠানে সে কথা অবশ্যই তোমাকে বলবো। প্রকৃতিকে ভালো রাখার এবং প্রকৃতিকে ভালো রেখে নিজেকে ভালো রাখার ছোটোখাটো টিপস আজকের অনুষ্ঠানে নিশ্চয়ই তোমাকে দেব। তবে তার আগে যাদের কথা না বললেই নয়, তারা হলো আমাদের পরম বন্ধু গাছ। আর সেই গাছেদের হাত ধরে আরো কিছুটা পথ আমরা এগিয়ে যাই, আর তারপরেই তোমার জন্য কিন্তু থাকছে কিছু টিপস, যা তুমি নিজেকে ভালো রাখতে এবং প্রকৃতিকে ভালো রাখতে কাজে লাগাতে পারো।

গাছের পাতা তো হাত ধরেই নিয়েছে, তাহলে আমাদের হাতটাও তো গাছেদের দিকে একটু বাড়িয়ে দিতে হবে। বাড়িয়ে দিতে হবে নিজেকে ভালো রাখতে আর প্রকৃতিকে ভালো রাখতে। প্রকৃতির কথা বলতে গেলেই সবার আগে গাছদের কথাই আসে। তোমাদের বাড়িতে হয়তো অনেক গাছ রয়েছে, আবার নাও থাকতে পারে, তবে প্রকৃতিকে ভালো রাখতে বৃক্ষরোপণ অত্যন্ত জরুরি, এ কথা আমাদের প্রত্যেকের জানা। বাড়ির সামনের জমিতে একটি অন্তত গাছ লাগাও, তাতে প্রকৃতি ভালো থাকবে, আর প্রকৃতিকে ভালো রাখতে পারলে আমরা নিজেরাও কিন্তু ভালো।

থাকব। তবে শুধু গাছ বসালেই হবে না, তাকে পরিচর্যা করতে হবে। আর সেই গাছ যার উপরে বেড়ে ওঠে, অর্থাৎ মাটির কথা বলছি, সেই মাটিকে ভালো রাখাও কিন্তু প্রকৃতিকে ভালো রাখার মধ্যেই পড়ে। তবে এই বিষয়ে বলতে গেলে সবার আগে বলতে হয় প্লাস্টিকের কথা। হ্যাঁ, প্লাস্টিক ব্যবহার আমাদের একেবারে কমিয়ে ফেলার থেকেও ভালো, বলতে পারি বন্ধ করে দিতে হবে। প্লাস্টিকের ব্যবহারের এই স্বভাব যদি আমরা বদলাতে না পারি, তাহলে কিন্তু অনেক কিছু করেও আমরা প্রকৃতিকে আদতে ভালো রাখতে পারবো না। আর শুধু প্লাস্টিকের বোতল বা প্লাস্টিকের খাবারের জিনিসের মোড়কের ব্যবহার কমালেই হবে না কিন্তু। যেমন ধরো ছোটোখাটো অভ্যাসে, বাড়িতে হাত মোছার জন্য যে টিস্যু আমরা ব্যবহার করি তার ব্যবহারও বন্ধ করে তার পরিবর্তে আমরা কাপড়ের তোয়ালে কিন্তু ব্যবহার করতে পারি। প্রকৃতিকে বাঁচাতে বা প্রকৃতিকে ভালো রাখতে আমাদের নিজেদের খাদ্যাভ্যাসও পরিবর্তন করা যেতে পারে। যেমন প্রকৃতির ক্ষতি করে এমন সমস্ত খাবার বা দ্রব্যের পেছনে না ছুটে আমরা যদি আমাদের আশেপাশের জমিতে যে ধরনের সবজি পাওয়া যায় সেগুলোই আমাদের খাদ্যাভ্যাসে রাখি, তাহলে প্রকৃতি কিন্তু ভালো থাকবে। বিদ্যুৎ শক্তিকে বাঁচাতে পারি আমরা, আর তাতে করে শুধু প্রকৃতি ভালো থাকবে তা নয়, তাতে করে কিন্তু তোমার পকেটটাও ঠিকঠাক থাকবে। তোমার বাড়িতে এমন সমস্ত আলোর ব্যবহার করো যাতে বিদ্যুতের খরচ কমে। এক্ষেত্রে এলইডি বাল্বের কথা বলতেই পারি, এতে বিদ্যুতের খরচও কিন্তু কম হয়। আর যে কথা বলছিলাম, এই অভ্যাসে শুধু প্রকৃতি ভালো থাকবে তা নয়, বিদ্যুতের খরচও কিন্তু কমে যাবে, আর যে কথা বললাম তোমার পকেটটাও কিন্তু ভালো থাকবে। তোমার বাড়িতে বর্জ্য পদার্থ তো জমবেই, তবে সেটা যতটা কম জমানো যায় সেটাই কিন্তু ভালো। তবে ধরো প্রতিদিনের যে খাবার দাবারের যেগুলো খোলা আর কি, শাকসবজির পড়ে থাকা টুকরো, খোসা বা চা পাতা কিংবা ডিমের খোলা, এই ধরনের জিনিস তো থাকেই বাড়িতে, প্রতিদিনের বাড়িতে, প্রতিদিনে সকলের বাড়িতেই এগুলি জমে। তবে এগুলো যদি ফেলে না দিয়ে বাড়ির পিছনে বাগানে মাটির নিচে দিয়ে দাও, তাতে করে তোমার কিন্তু সারের কাজও হবে, আর ওই যে বলছিলাম প্রকৃতিও ভালো থাকবে। বাড়িতে অপ্রয়োজনীয় জিনিসগুলো এদিক ওদিকে ছুঁড়ে ফেলে না দিয়ে সেগুলো থেকে যদি বাড়ি সাজানোর কিছু নতুন নতুন ভাবনা মাথায় আনতে পারো, যেমন ধরো জলের বোতলগুলো যেগুলো ফেলে দিতে হবে সেগুলো একটু নতুন করে ডিজাইন করে তার মধ্যে যদি গাছ লাগাও, এভাবে যদি সেগুলোকে পুনর্ব্যবহারযোগ্য করে তুলতে পারো, তাহলে দেখবে আবর্জনা তো কমবেই, তার পাশাপাশি প্রকৃতি ভালো থাকবে, আর তোমার ঘরও কিন্তু নতুনভাবে সেজে উঠবে। প্রকৃতি মানে শুধু মাটি, গাছপালা, নদী তাই নয়, কিন্তু প্রকৃতি মানে প্রকৃতির অন্যতম অংশ বন্য প্রাণীরা। যেমন পাখিদের কথা বলতে পারি, মাটি উর্বর করেছো, গাছ লাগিয়েছো, প্রকৃতিকে ভালো রাখতে পাখিদেরও তো ভালো করে বাঁচতে দিতে হবে তোমাকে। তোমার বাড়ির সামনের গাছে যখন পাখিরা এসে বসবে কি ভালো লাগবে না তোমার বলো? এতে তোমার মন ভালো থাকার পাশাপাশি প্রকৃতিও কিন্তু ভালো থাকবে। আর এই কাজে তোমাকে একটুখানি এগিয়ে আসতে হবে। যেমন ধরো ব্যালকনিতে পাখিদের জন্য একটু জল বা খাবারের ব্যবস্থা তুমি করতেই পারো, শুধু পাখি কেন, যে কোনো অবলা পশু বা প্রাণীদের জন্য এটুকু কাজ কিন্তু করতে পারো, কারণ প্রকৃতির অংশ কিন্তু তারাও। আর যদি সেটা না করো, সেই যে হলুদ পাখিটা যা কিনা আমাদের শৈশবের সকালে জামরুল গাছে এসে বসত, সেই রকমই ইতিহাসের পাতাতেই কিন্তু তারা থেকে যাবে, বর্তমানে বা বাস্তবে কিন্তু আমরা তাদের আর পাবো না।

আমরা চাই সেই হলুদ পাখি আবারও জামরুল গাছের ডালে এসে বসুক, সেই দিনগুলো আবারও ফিরে আসুক, আর তার জন্য আমাদের একটু এগিয়ে আসতে হবে, একটু প্রকৃতির হাত ধরতে হবে। অনুষ্ঠান প্রায় শেষের দিকে, আর এই শেষবেলায় এসে একটা গল্প বলি। গল্পটা রূপকথার মতো মনে হতেই পারে, তবে গল্পটার মধ্যে কিন্তু একটা বড় ভাবনা লুকিয়ে রয়েছে। মনে করো তুমি শহরের এক কোণে দাঁড়িয়ে রয়েছো, আর সেখানে দাঁড়িয়ে থাকা কোনো এক বটগাছ বা তোমার বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া কোনো একটা নদী যদি হঠাৎ করে কথা বলতে পারতো, তাহলে কি বলতো বলো তো এই মুহূর্তে দাঁড়িয়ে তোমায়? হয়তো সে তোমায় বলতো, তোমরা যখন এই নদী ধারে বেড়াতে আসো কিংবা কোনো পাহাড়ের কোলে ঘুরতে যাও, তখন তোমার পানীয় জলের প্লাস্টিকের বোতলটা বা কোনো খাবারের প্লাস্টিকের মোড়কটা কেমন অনায়াসে ছুঁড়ে ফেলে দাও সেই নদীর জলে কিংবা পাহাড়ের কোলে, এতে করে কিন্তু আমার খুব দম বন্ধ লাগে। বা তোমরা যখন আমার ডালপালা কেটে কংক্রিটের বড় বড় বাড়ি বানাও, আমার শিকড়গুলো মাটির নিচে জলের জন্য ছটফট করে। নদী বা সমুদ্রের ধারে যখন ঘুরতে যাই, এই যে চিপসের প্যাকেট, প্লাস্টিকের গ্লাস কেমন অনায়াসেই ফেলে দিই বলতো। অথচ একটা নদীর বাঁচা মানে কিন্তু একটা পুরো সভ্যতার বেঁচে থাকা। একটা নদীকে কেন্দ্র করেই কিন্তু একটা সময় সভ্যতাগুলি গড়ে উঠেছিল, সে কথা হয়তো আমরা ভুলে যাই। আজকের এই প্রকৃতি সংরক্ষণ দিবসে অন্তত একটা প্রতিশ্রুতি তো আমরা নিজেদের কাছে নিজে দিতেই পারি, কোথাও ঘুরতে গেলে প্রকৃতিকে আমরা আর নোংরা করব না। নিজের ব্যবহারের যে আবর্জনা সেটা নিজেই নির্দিষ্ট জায়গায় জমিয়ে রাখবো এবং নির্দিষ্ট জায়গায় ফেলবো, এই ভাবনাটা বুকের মধ্যে রেখে আমাদের এগিয়ে যেতে হবে। আর এই ছোট ছোট পরিবর্তনগুলোই কিন্তু আসলে রূপান্তর আনে। সরকার আইন করতে পারে, সচেতন করতে পারে, কিন্তু আসল কাজটা আমাদেরই করতে হবে। তাই আজ থেকেই আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, আর না, অনেক হয়েছে, আর জলের অপচয় করব না, আর প্লাস্টিকের ব্যবহার আমরা করব না, সাধ্যমতো গাছ লাগাবো, আর এভাবেই আমরা আমাদের পৃথিবীটাকে সুন্দর করে গড়ে তুলব। কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের সেই ছাড়পত্র কবিতার লাইনগুলো আজ অনুষ্ঠানের শেষে বলে যাই, এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। আর এই অঙ্গীকার নিয়ে আজকে বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসের অনুষ্ঠান শুরু শেষ করছি। সকলে খুব ভালো থেকো, অনুষ্ঠান শেষে রইল একটা গান তোমার জন্য।

0: শুনলেন যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা। উপস্থাপনায় ছিলেন সুইটি প্রামাণিক, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন নাটক।
1: আকাশবাণী কলকাতা নাটক।
2: সিস্টার, আপনি এখানে আসুন। আপনি 15 নম্বর বেডের বিপিটা নিয়েছিলেন?
3: হ্যাঁ স্যার, নরমাল আছে।
2: নরমাল আছে তো, দেখেছেন ঠিক করে? ওকে, ঠিক আছে, তাহলে ওকে ডিসচার্জ করে দেওয়া যেতে পারে।
3: ওকে।
2: টেলিফোন। হ্যালো, হ্যাঁ ডক্টর মুখার্জি। হ্যাঁ শুনুন, আমি রাউন্ডে আছি, আপনি একটু পরে ফোন করুন, আধ ঘন্টা পরে। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সিস্টার, আপনি কিন্তু 12 নম্বর বেডটা থাকুন, আমি যাচ্ছি। ওকে
3: স্যার।
2: এই যে মিসেস বোস, কেমন আছেন আজকে বলুন?
3: এখন একটু ভালো।
2: দেখি আপনার পাসটা দেখি। সুন্দর ঘুমোচ্ছে, ভালো থাকুন, খুব ভালো থাকুন। ওকে সিস্টার, আপনি একটু এখানে আসুন।
1: আজকের নাটক জোকার, কাহিনী প্রচেত গুপ্ত, বেতার নাট্যরূপ সমর চৌধুরী, প্রযোজনা বরুণ দাস, নাটক জোকার।
4: কাল ডক্টর মুখার্জি বললেন আজ তোমাকে রিলিজ দেবেন।
3: হ্যাঁ দেখো না, নার্সিং হোমে আর ভালো লাগছে না গো, সোনাকে নিয়ে বাড়ি যেতে আমার খুব ইচ্ছে করছে।
4: সে তো আমারও করছে কণিকা। কি ক্রাইসিস টাইম হয়েছিল, ডক্টর মুখার্জি যখন বললেন যে পেশেন্টের অবস্থা অত্যন্ত ক্রিটিক্যাল, এখনই অপারেশন করতে হবে না হলে দুজনেরই জীবনের আশঙ্কা, তখন তুমি যন্ত্রণায় কষ্টে কাতরাচ্ছ আর আমি ছুটে ছুটে বেড়াচ্ছি তোমার জন্য ব্লাড জোগাড় করতে। আনকমন গ্রুপ ও নেগেটিভ, মাই গড, কি সাংঘাতিক দিনটাই না গেছে সেদিন।
3: তুমি তো আমাকে ডিটেলসে কিছুই বলনি।
4: ও কণিকা,

0: এইসব কথা ডিটেলসে তোমাকে বলা যায় তখন তুমি বলো।
1: তা অবশ্য ঠিক। হ্যাঁ গো, কি করে ব্লাড জোগাড় হলো?
0: আমি তো নিজেই একটা বটল দিলাম, কিন্তু তোমার গ্রুপেরটা তো পাওয়া দরকার। নার্সিং হোমের ব্লাড ব্যাংকের দায়িত্বে যিনি আছেন খুব হেল্প করেছেন তিনি, জানো। ও নেগেটিভ, গ্রুপটা আনকমন না। উনি খুঁজে তারপর একজন ডোনারের ঠিকানা মিলল, সেখানে লোক পাঠালেন উনি। আমি শুধু বলেছিলাম ডক্টর যা খরচ লাগে আমি দেব, আপনি শুধু প্লিজ প্লিজ ব্যবস্থা করুন। অ্যাক্সিডেন্টালি পাওয়া গেল ভদ্রলোককে, কিন্তু উনি সেই ঠিকানায় ছিলেন না, বাসা পাল্টেছেন। তাছাড়া সেদিনই উনি ছুটে যাচ্ছেন কলকাতার বাইরে, কবে ফিরবেন ঠিক নেই। ভাগ্যের সময় মতো যাওয়া হয়েছিল
1: সত্যি। হ্যাঁ গো, তাকে কৃতজ্ঞতা জানিয়েছে তো? তার রক্তে সোনাকে পেলাম, আমি বেঁচে উঠলাম।
0: বনিকা, কৃতজ্ঞতা জানাবার সুযোগ কোথায় পেলাম বলো? ওর সঙ্গে তো আমার দেখাই হয়নি, কখন যে উনি ব্লাড দিয়ে চলে গেলেন জানি না। আমি তখন একটা ওষুধ কিনতে দোকানে দোকানে ঘুরছি।
1: কি গো, তুমি একটা ধন্যবাদও জানালি না।
0: দেখা না পেলে আমি কি করতে পারি বলো? যেন আমি ভাবছি একটা চিঠি লিখে রেখে যাব ব্লাড ব্যাংকে কৃতজ্ঞতা জানিয়ে।
1: হ্যাঁ হ্যাঁ, সেই ভালো, সেই ভালো। ওমা, আবার কাঁদছে দেখেছো? কেঁদো না শোনা, কেঁদো না, ঘুমিয়ে পড়ো।
0: তুমি ওকে সোনাই ডাকো আর মাধাই ডাকো, আমি ওকে ডাকবো বিল্টু বলে।
1: বিল্টু?
0: বিল্টু নামের মধ্যে কেমন একটা দুষ্টু দুষ্টু ভাব আছে না?
1: কিন্তু কিন্তু বড্ড কাঁদে জানো।
0: কাঁদুক না, কাঁদবেই তো। আচ্ছা কণিকা, তুমিও তো এই সময় কাঁদতে।
1: তুমি দেখেছিলে বোধ হয়।

0: মশাইরা, দেখেন গো বাবু মশাইরা, আমাদের ছোট্ট সুকার বিয়া, আমাদের বিন্দু বাবু কেমন দলির উপর দিয়ে হেঁটে যাচ্ছে আপনারা তাকিয়ে দেখেন গো বাবু মশাইরা। আরে ও বাবু মশাইরা, একটু হাত তালি দেন না গো।
1: আমি গো বৌদি, এই নাও সা ধরো। মা, ঘুমিয়ে ঘুমিয়ে তুমি হাসছিলে কেন গো? স্বপ্ন দেখছিলে?
2: কটা বাজে?
1: চারটে।
2: চারটে?
1: স্বপ্নটা নিশ্চয়ই খুব ভালো ছিল। হ্যাঁ গো, আমাদের গা ঘরে কি বলে জানো গো?
2: কি?
1: ওই ভোরের খারাপ স্বপ্ন আর দুপুরের মজার স্বপ্ন সত্যি হয় গো বৌদি।
2: ঠিক আছে, তুমি এখন যাও এখান থেকে। বিল্টু কোথায় রতনের মা?
1: নিচে ওই জামা জুতো পরছে গো, খেলতে যাবে।
2: খেলতে যাবে? শোনো, ওকে বলে দিও আমাকে যেন জিজ্ঞেস করে যায়।
1: আচ্ছা।
2: কি সাংঘাতিক! আমি সার্কাসের স্বপ্ন দেখছিলাম। আমি আমি ভাবতেই পারছি না আমার ছেলে সার্কাস করবে।
3: মা, আমি পার্কে খেলতে যাচ্ছি।
2: না, কোথাও যাবে না।
3: খেলতে যাব না?
2: না, যাবে না।
3: কেন? বিকেল হয়ে গেছে তো।
2: হোক, সকাল বিকেল রাত যাই হোক, তুমি খেলতে যাবে না।
3: আমি তো পরীক্ষায় ভালো রেজাল্ট করেছি, অঙ্কে 95 পেয়েছি, তাও তুমি আমায় খেলতে দিচ্ছ না কেন?
2: বিল্টু, এখানে দাঁড়িয়ে একদম কান্নাকাটি করবে না, আমার মাথা ধরেছে।
3: আমি কি তাহলে অঙ্ক করব?
2: কিচ্ছু করবে না তুমি, তুমি শুধু আমার সামনে থেকে চলে যাবে।

0: হ্যালো,
1: আপনি কি মিসেস বোস বলছেন?
0: হুম, বলছি।
1: নমস্কার।
0: নমস্কার,
1: আমি মিস ম্যান্টিং বলছি, আপনার ছেলের ক্লাস টিচার।
0: ও হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন।
1: আপনাকে একবার আজ একটু স্কুলে আসতে।

0: হবে।
1: হুম,
0: আপনার ছেলের ব্যাপারে একটু আলোচনা করার দরকার।
1: কেন, ও কি কোনো অন্যায় করেছে?
0: না না, ঠিক তেমন কিছু নয়, তবে ব্যাপারটা খুব সিরিয়াস। আপনি আসুন, ডিটেলে কথা হবে, বিষয়টা নিয়ে বিশেষভাবে ভাবতে হবে।
1: ও ঠিক আছে, আমি যত তাড়াতাড়ি পারি পৌঁছে যাব। ওকে।
2: হ্যাঁ কনিকা বলো, খুব ব্যস্ত আছি, তাড়াতাড়ি।
3: ব্যস্ত কি নিয়ে? ব্যস্ত নিশ্চয়ই ওই মেয়েটা কি নিয়ে, ওই মালবিকা নাকি জানো না?
2: শেম কনিকা, শেম। আপাতত সে আমার চেম্বারে নেই, কিন্তু একটা ভালো মেয়ে সম্পর্কে কেন তোমার এমন খারাপ ধারণা বলতে পারো? ছি ছি ছি, যাক শোনো, আমি অফিসে এখন প্রচণ্ড ব্যস্ত, স্টক মিলছে না, বিরাট ফারাক, মুম্বাই থেকে নেক্সট উইক ইন্সপেকশনে আসবে, তার আগে আমাকে সব ঠিক করে ফেলতে হবে। কি হয়েছে তাড়াতাড়ি বলো, বি ফাস্ট ফাস্ট।
3: বিল্টুর কথা বলছি।
2: কি হয়েছে
3: জানো, ও স্কুলের ক্লাস টিচার মিস ম্যাটিং আমাকে ফোন করেছিলেন, ও এমন একটা কিছু করেছে।
2: ঠিক আছে, তুমি গিয়ে ওর সঙ্গে দেখা করো, একটা সামান্য ব্যাপার নিয়ে।
3: কি বলে, কি বলে তুমি? সামান্য ব্যাপার? আচ্ছা বাবা হই, তুমি এটাকে সামান্য ব্যাপার বলছো?
2: কনিকা কামান, বি কুল, সামান্য নয় অসামান্য, মেনে নিলাম। শোনো, আধ ঘন্টার মধ্যেই আমাকে বেরোতে হবে অফিসের কাছে, যাবার পথে অ্যারাউন্ড, হ্যাঁ ধরো 5টা নাগাদ কিছুক্ষণের জন্য বাড়িতে টাচ করে যাব, তখন না হয় সব শুনবো, ফিরতে আমার আজ একটু রাত হবে। ওকে আমি ছাড়ছি।
3: দাদা ছাড়বে? যাও, গায়ে হাওয়া লাগিয়ে বেড়াও।
1: নমস্কার মিস ম্যান্টিং।
0: নমস্কার, আসুন বসুন।
1: আপনি আমাকে স্কুলে দেখা করতে বলেছেন তাই?
0: হ্যাঁ, আপনার ছেলে সম্পর্কে একটা কথা বলা প্রয়োজন, সে কারণে আপনাকে আসতে বলেছি, আমি ওর ক্লাস টিচার।
1: হ্যাঁ সে তো জানি, আপনার সঙ্গে তো আমার এর আগেও আলাপ হয়েছে। আচ্ছা মিস ম্যান্টিং, আমার ছেলে কি কোনো অন্যায় করেছে?
0: না না, অ্যাবসলিউটলি নট, খুবই ভালো ছেলে আপনার, পড়াশোনায় অবশ্যই অ্যাভাব অ্যাভারেজ, ম্যানার্সও বেশ ভালো।
1: ও তাহলে?
0: সেদিন একটা ক্লাস টেস্টে একটা চিঠি লিখতে বলা হয়েছিল, ভবিষ্যতে কি হতে চায় এ কথা জানিয়ে বন্ধুকে একটা চিঠি লিখতে হবে।
1: আচ্ছা,
0: অবশ্যই ইংরেজিতে, ফিউচার এম যাকে বলে আর কি। তা কেউ লিখেছে ডাক্তার হব, কেউ বা ইঞ্জিনিয়ার, কেউ মহাকাশ বিজ্ঞানী, কেউ বা শিক্ষক, আর ও লিখেছে ও সার্কাসে জয়েন করতে চায়, জোকার হতে চায়, এই কারণেই আপনাকে ডেকেছি। আসলে চিন্তার লেভেলটা এত ডাউনগ্রেডেড হবে কেন? দ্যাটস আওয়ার কনসার্ন, আমার মনে হয় আপনারাও কনসার্ন ফিল করবেন। আফটার অল আমাদের স্কুলের একটা গুডউইল আছে, একটা রেপুটেশন আছে, এখান থেকে যারা বেরোয় দে বিকাম ভেরি ব্রাইট। ছোটবেলা থেকে হাই লেভেল একটা স্বপ্ন থাকা দরকার।
1: শুধু ঠিকই,
0: ডোন্ট মিস আন্ডারস্ট্যান্ড মি মিসেস বোস।
1: না না,
0: আমি আমি ভালোর জন্যই বলছি, এই ধরনের লো লেভেল চিন্তা ভাবনা যদি ওর মধ্যে গ্রো করে আমরা সেটা বাড়তে দিতে পারি না। অন্য ছেলে মেয়েদের মধ্যে সাচ আইডিয়াস উইল ডেভেলপ রেসপেক্ট, দ্যাট ইজ অফ কোর্স ড্যামেজিং। আমার মনে হয় ও কোনো খারাপ সংসর্গে পড়েছে। ওর বাবা সুজয় বাবু, আমি জানি, একটা কোম্পানির এক্সিকিউটিভ পোস্টে আছেন। আমার মনে হয়েছে বিষয়টা আপনাদের জানানো দরকার, তাই ডেকেছি। না না, আপসেট হবেন না মিসেস বোস,
1: কিন্তু
0: ভালো করে বোঝান, হ্যাঁ নিশ্চয়ই সব ঠিক হয়ে যাবে। চিন্তার লেভেলটা এত ডাউনগ্রেডেড হবে কেন? ও লিখেছে ও সার্কাসে জয়েন করতে চায়, আমার মনে হয় ও কোনো খারাপ সংসর্গে পড়েছে।

0: এই যে দাদা বাবু, চা জল খাবার দেব।
1: আচ্ছা রতনের মা, এটা কি কোনো জিজ্ঞেস করার কথা? অফিস থেকে এসেছে, খাবি না?
2: না না, এখন আমি কিছু খাবো না, একটু আগে অফিসে খেয়েছি, এখনই আবার যেতে হবে অফিসের একটা কাজে। হ্যাঁ যা বলবার বলো।
1: ও ঠিক আছে, রতনের মা তুমি তাহলে এখন যাও।
2: হ্যাঁ কণিকা, বলো তো মিস ম্যান্টিং কি বলেন? আহা, হোয়াই ডু ইউ লুক সো টেনসড?
1: তুমি যে কি বলো, আমি টেনসড হব না? ওইসব কথাগুলো শোনার পর থেকে আমার সারা শরীরটা যেন কেমন করছে। উনি কি বলছেন জানো? উনি বলেছেন আপনারা সময় দিন, ও হয়তো কোনো খারাপ সঙ্গে পড়েছে।
2: কাম অন কণিকা, তুমি একটা ছোট্ট ব্যাপারকে বড্ড বেশি বড় করে দেখছো। তুমি টেলিফোনে আমাকে যতটুকু বলেছো তাতে করে দেখো, ও একটা ছোট্ট ছেলে, ও হাবিজাবি অনেক কিছু কল্পনা করতে পারে, তাই করেছে। গত বছর সার্কাস দেখার পর থেকে সেটা হয়তো ওর মাথায় ঘুরছে, তাই ও সব লিখেছে। ওয়েল ওয়েল, আমার মনে হয় না এটা নিয়ে এত কিছু ভাববার রয়েছে।
1: প্লিজ প্লিজ সুজয়, তুমি ব্যাপারটাকে তো হালকা করে দেখো না।
2: তাহলে কি করতে বলো আমাকে?
1: শোনো, খারাপ সঙ্গ বলতে কিন্তু আমার রতনের মার কথাই মনে হচ্ছে জানো।
2: রতনের মা?
1: হুম।
2: এখানে সে আসছে কি করে? আরে বাবা, সে তো আমাদের কাজের লোক। আচ্ছা বিল্টুর সঙ্গে কতটুকু যোগাযোগ, আর কি বা শেখাতে পারে বিল্টুকে?
1: তুমি জানো না, ওদের কাছ থেকে এই সমস্ত আইডিয়াস আসে, ওকে আমি কালকেই ছাড়িয়ে দেব।
2: দোষটা ওর হয়ে গেল।
1: শোনো না শোনো, দুপুরে না দুপুরে একটু ঘুমিয়ে পড়েছিলাম, হ্যাঁ সে সময় কি স্বপ্ন দেখলাম জানো?
2: স্বপ্ন?
1: হ্যাঁ।
2: কি দেখলে?
1: আমি দেখলাম সার্কাসের একটা স্টেজ, সেখানে খেলা চলছে, বাজনা বাজছে, আর মুখে রং মেখে জোকার সেজে বিল্টু সেখানে ঘুরে বেড়াচ্ছে, তাকে দেখে সবাই হাসছে। আরো ভয়ঙ্কর ব্যাপার হলো, স্বপ্নের মধ্যে সকলের সঙ্গে আমিও হাসতে শুরু করলাম। কি বিচ্ছিরি ব্যাপার! তুমি একবার ভেবে দেখো তো, একবার ভেবে দেখো, তুমি জোকার ছেলেকে দেখে মা হাসছে, আমি আমি ভাবতে পারছি না, ভাবতে পারছি না।
2: কাম অন, রিল্যাক্স রিল্যাক্স, দেখো দেখো ওটা একটা স্বপ্ন, একটা স্বপ্ন দেখে তুমি।
1: তারপর কি হলো শোনো না, এমন সময় রতনের মা আমাকে না ঘুম থেকে জাগিয়ে দিল, আমাকে ঠেলে তুলে চা দিল, আর কি বললো জানো? বললো, জানো বৌদি, আমাদের গ্রামের লোকেরা বলে দুপুরে দেখা মজার স্বপ্ন সত্যি হবেই হবে। তুমি একবার ভাবো কি সাংঘাতিক কথা। আই এম শিওর মিস ম্যান্টিং খারাপ সঙ্গ বলতে একেই বুঝিয়েছেন। হ্যাঁ তাই আমি ঠিকই করে ফেলেছি, কালই ওকে আমি তালাবো, কালই। আমার ভিতরটা কেবল করছে না, উফ। শোনো না, আমি সেই জন্যই তো কি করব ভেবে না পেয়ে তোমাকে আমি অফিসে ফোন করেছিলাম।
2: কণিকা, আমি সব বুঝলাম, কিন্তু বিল্টুর খেলা বন্ধ করে দিয়ে মোটেই ভালো কাজ করনি তুমি।
1: হ্যাঁ,
2: তোমার এই অসামান্য বিষয়টা থেকে প্লিজ প্লিজ ফর গড সেক নিজেকে একটু সরিয়ে আনো।
1: সুজয়,
2: ছোট্ট ছেলে, আচ্ছা ও তো আর বিরাট কিছু ভেবেচিন্তে একটা কাজ করে বসেনি।
1: কি বলে তুমি?
2: ট্রাই টু আন্ডারস্ট্যান্ড,
1: ছোট ছেলে।
2: ইয়েস,
1: ছোট ছেলে, 10 বছর বয়স হতে চললো, বিল্টুকে তুমি ছোট বলছো? আচ্ছা মিনুর কত বয়স হয়েছে বলো তো? মিনু 8, বড় জোর 8.5।
2: মিনু?
1: হ্যাঁ।
2: কে
1: কে মানে? তুমি মিনুকে ভুলে গেলে? মাই গড, তোমার ছোড়দার মেয়ে মিনু।
2: ওহ, মিনু মিনু মিনু
1: মিনু, জানো ছোট বৌদি না এখন থেকেই মিনুকে আমেরিকায় পাঠানোর জন্য তোড়জোড় করছে। হ্যাঁ, ওকে তৈরি করছে, তুমি কি সেসব খবর রাখো? রবিবার দুপুরে টালিগঞ্জের একটা কোচিং ক্লাসে ওকে নিয়ে যায়, সে কথাও তো তুমি জানো না। আমি গোপনে সব খবর নিয়েছি। সে কোচিংটার নাম শুনবে?
2: বলো।
1: তার নাম হলো শর্টকাট টু ইউএসএ।
2: শর্টকাট টু ইউএসএ?
1: ইয়েস। আমি একদিনও সামনে দিয়ে ঘুরেও এসেছি জানো।
2: ঠিক আছে, তুমিও বিল্টুকে ওখানে ভর্তি করে দাও, অসুবিধার তো কিছু নেই, রবিবার তো। আমি না হয় গাড়ি করে নিয়ে যাব। এখন তুমি একটু শান্ত হও তো কণিকা।

0: good. Be nice. Be cool.
1: তুমি কি বলছো? আমি শান্ত হব। আচ্ছা, ছেলে পরীক্ষার খাতায় লিখে আসবে, বড় হয়ে সে সার্কাসে যোগ দেবে, আর তার মা শান্ত হয়ে বসে বসে টিভি দেখবে, কেমন? সুজয়, সুজয়, মিস ম্যানচিং তার ছেলের জন্য কিনতে পারেননি, বলেছেন তোমার ছেলের ভালোর জন্য। আর এরকম একটা সিরিয়াস ব্যাপারে তুমি আমাকে বলছো বি কুল, বি নাইস।
0: বেশ তো, বেশ বেশ, আমায় তাহলে এখন কি করতে হবে বলে দাও।
1: তুমি তুমি রতনের মায়ের 21 দিনের মাইনেটা হিসেব করে দাও, আমি ওকে আজই টাকাটা দিয়ে দেব। কি হলো?
0: এক্ষুনি আমাকে বেরোতে হবে, ফিরে এসে যা করার করব, কিন্তু আবার বলছি একটু ভেবে দাও।
1: আমি অনেক ভেবেছি সুজয়, অনেক ভেবেছি। আমি ছেলেকে ঠিক মতন মানুষ করতে গেলে অনেক কিছু ত্যাগ করতে হয়, অনেক কিছু ভাবতে হয়।
0: ভাবো ভাবো, কিন্তু অকারণে বেশি ভেবে ফেলছো তুমি।
1: কি বলে তুমি? বেশি ভেবে ফেলছি?
0: হুম, বেশি ভেবে ফেলছো।
1: আচ্ছা, খাতায় ওই সব লিখে আসায় তোমার এতটুকু রিঅ্যাকশন হচ্ছে না সুজা?
0: রিঅ্যাকশন? না না না, একেবারেই না। আমাদের 14 পুরুষে কেউ কখনো সার্কাসে খেলা দেখায়নি, আর বিল টু সার্কাসে যাবে এটা তুমি ভাবলে কি করে?
1: তাহলে তাহলে ওর মাথায় এই আইডিয়াটা এলো কি করে বলো? আর খাতায় বা লিখলো কেন?
0: ও মাই গড, বললামই তো ওই বয়সে ছেলেমেয়েরা নানান কল্পনায় ভেসে বেড়ায়, আমরা বড়রা অনেক সময় তার কোনো কারণ খুঁজে পাই না।
1: বুঝলাম। মিস ম্যান্টিং, মিস ম্যান্টিং কি বলেছেন জানো?
0: কি?
1: সুজয় প্লিজ, তোমার মুখ থেকে পাইপটা নামাও, তোমার একটা কথাও আমি বুঝতে পারছি না। শোনো, উনি বলেছেন কই আর কোনো ছেলে মেয়ে তো এরকম কথা লেখেনি, এ হলো লো গ্রেডেড চিন্তা।
0: লো গ্রেডেড?
1: তুমি যে একটা কোম্পানির এক্সিকিউটিভ পোস্টে কাজ করো সেটা উনি জানেন, সে কথা বললেনও, আর তার ছেলে হয়ে বিল্টু এসব লিখবে এতে ওরা খুব কনসার্ন ফিল করছেন।
0: বিল্টু আমাদের ছেলে, রাইট? কই আমি তো কোনো কনসার্ন ফিল করছি না।
1: সেটাই তো আমার আশ্চর্য লাগছে সুজয়, বাট আমি কিন্তু ফিল করছি।
0: তুমি করছো কেন তার কারণ আমি জানি।
1: জানো কি? জানো
0: ছোটদার মেয়ের সঙ্গে নিজের ছেলে তুলনা করে কষ্ট পাচ্ছ?
1: ভুল সুজয়, ভুল, আমি কারো সঙ্গে তুলনা করছি না, কিন্তু আজকাল খুব ছোট্ট বয়স থেকে ভবিষ্যতের কথাটা মাথায় রেখে তাদের মনটাকে তৈরি করে সব বাবা মাই, তুমি তুমি শুধু এক্সেপশন।
0: যাক, শোনো আমি চললাম, প্রচন্ড কাজ পড়ে গেছে অফিসে। হ্যাঁ, বাই দ্য ওয়ে আজকে একটু রাত হবে। হ্যাঁ, একটা কথা, রতনের মাকে ছাড়িয়ে দেওয়াটা, ওয়েল আই ডোন্ট লাইক দ্য আইডিয়া। বলবো আরেকটা কথা?
1: বলো।
0: বিল্টুর মনের ওপর ওভাবে টর্চার করো না, ওর বয়সটা ভেবে ওকে একটু বোঝার চেষ্টা করো। বাই
1: সুজয়। আমি কি দোষ করলাম বৌদি, আমার আপনি ছাড়াই দিচ্ছেন? রতনের মা, তুমি কিছু মনে করো না রতনের মা, আমার নিজেরও খুব খারাপ লাগছে। তোমার সেরকম কোনো দোষ নেই, আসলে মিস ম্যান্টিন তো বিল্টুর ক্লাস টিচার, খুব কড়া জানো। তুমি দেখলে না বিল্টুকে আমি খেলতে দিলাম না?
2: একটা একটা কথা বলবো বৌদি।
1: বলো।
2: ছেলেটারে বিকেলে খেলতে দিলেন না, এটা কিন্তু আপনি ঠিক করেননি। বেচারা বড্ড কান্নাকাটি করছিল নিচের ঘরে।
1: কাঁদুক, কাঁদুক, ওকে কাঁদতে দাও, বিরক্ত করো না। এখন না কাঁদলে বাকি জীবনটা ও লোক হাসাবে, মা হয়ে আমি সেটা কি করে মেনে নিতে পারি বলো তো?

0: কে?
1: আমি। এটা সুজয়বাবুর বাড়ি তো?
0: হ্যাঁ।
1: ওর সঙ্গে একটু দেখা করতে চাই।
0: উনি তো বাড়িতে নাই।
1: নেই? অফিস থেকে এখন আসেননি?
0: না।
1: রাত 8টা হয়ে গেল, এখনো ফেরেননি? ঠিক আছে, আমি বসছি।
0: একি একি একি, আপনি একেবারে যে ভেতরে চলে গেছেন।
1: ওই তো, ওই সোফায় গিয়ে একটু বসি, অপেক্ষা করি। বাড়িতে আর কে আছে?
0: বৌদি ওপরে আছে, ডাকবো।
1: আপনি?
0: আমি এই বাড়িতে কাজ করি।
1: না, ডাকতে হবে না। সুজয়

0: বাবু আসা পর্যন্ত আমি এখানে অপেক্ষা করি, শুধু গিয়ে বলুন শিবচরণ এসেছে, আজ থাকবে। আর আমার খাওয়ার জন্য কোনো চিন্তা করতে হবে না, গরম ভাত আর খানিকটা পোস্ত বাটা, ব্যাস প্রিয় খাদ্য আমার। এক কাপ চা কিন্তু চলতে পারে।
1: আচ্ছা দেখছি। এটা কে গো মাসি?
0: বা তোমাকে তো ভালো লাগছে, ভারি সুন্দর ছিলি। কি নাম তোমার?
1: বিল্টু। তোমাকে তো চিনি না, দেখিনি তো কোনোদিন।
0: এই তো এখন দেখলে, এবারে চিনবে। কোন ক্লাসে পড়ো তুমি?
1: ফোরে।
0: ফোরে? ফোরে, হ্যাঁ তা তো হবেই, 10-11 বছর আগেকার ব্যাপার।
2: আহ রতনের মা, তুমি দরজাটা খুলতে গেলে কেন?
3: হে বৌদি, এইটাই তো ঠিক কাজ হয়নি গো বৌদি। ভেবেছিলাম দাদাবাবু, উমা যেই খুলিছি উনি শুরুত করে ভিতরে ঢুকে পড়ল গো।
2: ঢুকে পড়ল? তুমি কি বলছো রতনের মা? অচেনা অজানা লোক একটা ঘরের মধ্যে ঢুকে পড়ল, তারপর
3: ইস বিচ্ছিরি দেখতে, নোংরা বেঁটে, ঠিক যেন সার্কাসের জোকার গো।
2: জোকার?
3: হ্যাঁ গো বৌদিমণি, বললে কি এইটাই তো সুজয়বাবুর বাড়ি। আমি বললাম হ্যাঁ, অমনি তেলচিটে একটা সুটকেস নিয়ে গট গট করে ভেতরে ঢুকে ওই সোফায় গিয়ে বসে পড়লে। হ্যাঁ গো, আমি বললুম দাদাবাবু এখনো অফিস থেকে আসেননি, বৌদিমণি ওপরে আছে, ডাকবো।
2: বৌদিমণি আছে বলতে গেলে কেন, জানানি শোনানি রাত্রির বেলা একটু উটকো লোক।
3: এইটাই তো আমার ভুল হয়ে গেছে গো।
2: রতনের মা, তোমার আর কত ভুল হবে?
3: আচমকা তো আমি ঠিক বুঝতে পারিনি গো, সত্যি কথাটাই বলে ফেলেছি।
2: ঠিক আছে ঠিক আছে, তারপর
3: বললে না ডাকতে হবে নে, এক কাপ চা করো তো, তারপর তোমার বৌদিকে গিয়ে বলো শিবচরণ এসেছে, আজকে থাকবে, গরম ভাত আর পোস্ত বাটা খাবে।
2: সে আবার কি? কে শিবচরণ? সে থাকবে খাবে? আচ্ছা এটা কি মগের মুলুক নাকি?
3: হ্যাঁ গো, তাই তো বললে, আবার বিল্টুকে জিজ্ঞেস করলে কোন কেলাসে পড়ো, তো বিল্টু বললে ফোরে, তখন বললে তা তো হবেই, 10-11 বছর আগেকার ঘটনা।
2: ঘটনা? কি ঘটনা? ঠিক আছে তুমি এখন এখান থেকে যাও, আমি তোমার দাদাবাবুকে মোবাইলে ধরার চেষ্টা করছি, রাত তো প্রায় 8টা বাজে। আজ আবার দেরি করে ফিরবে বলেছে সুজয়, কত ঝামেলা আমার।
4: হ্যাঁ বলো। আবার কি হলো? কি সুটকেস, চোকার, গরম ভাত, পোস্ত বাটা, কি কি 10 বছর আগের ঘটনা? হ্যাঁ খামান কণিকা, বোকার মতো কথা বলো না, হুট করে থানা পুলিশ করা যায় না, হয়তো কি ওই শিবনাথ না শিবচরণ, আহা কি যেন নামটা বললে, ওই নামে হয়তো কাকেও চিনতাম। আহা এত ঘাবড়াবার কিছু হয়নি। হ্যাঁ কটা বাজে এখন? 8টা তো। ওয়েল আমি আমি 1/2 ঘন্টার মধ্যেই পৌঁছচ্ছি। তুমি নিচে গিয়েছিলে, লোকটাকে দেখেছো? হ্যাঁ যাওনি, দেখোনি? ও আসলটাই জানো না দেখছি। ঠিক আছে ঠিক আছে, তোমাদের আর কিছু করতে হবে না, আমি গিয়ে দেখছি, বাই।
0: তাহলে বিল্টু বাবু, আমি তোমার বন্ধু হয়ে গেলাম তো, হে বুড়ো দুটো কেমন নাচালাম বলো তো, কান দুটো কেমন নাড়ালাম বলো, এই যে এই যে এই যে এই যে।
1: আমার তো হচ্ছে না, আমি পাচ্ছি না কেন?
0: তুমি পারবে কি করে, তুমি তো শেখোনি।
1: তুমি আমাকে শিখিয়ে দেবে?
0: কি করবে শিখে?
1: স্কুলে বন্ধুদের দেখাবো, খুব মজা হবে।
0: তা হবে, কিন্তু এখনই তো শেখা যাবে না, শিখতে যে অনেক সময় লাগবে।
1: তুমি কার

0: কাছে শিখেছিলে?
1: আমি আমি শিখেছিলাম সার্কাসের এক মাস্টারের কাছে।
0: সার্কাস?
1: হ্যাঁ, আমি তো সার্কাসে খেলা দেখাই।
0: সার্কাসে খেলা দেখাও তুমি? কি খেলা? সিংহের খেলা দেখাও?
1: ইনি অত বড় সার্কাস তো আমাদের নয়, বাঘ সিংহ আমাদের নেই, ঘোড়া টিয়া পাখি আর চারটে হনুমান আছে।
0: হনুমান?
1: হ্যাঁ।
0: তুমি কি করো?
1: আমি আমি রংটং মেয়েকে খেলা দেখাই, জোকারের খেলা। আমার কাণ্ড দেখে সবাই হেসে একেবারে গড়িয়ে পড়ে।
0: তুমি জোকার?
1: হ্যাঁ গো বাবু, আমি জোকার।
0: জোকারের খেলা দেখতে আমার খুব মজা লাগে, কেবল পড়ে যায়, মার খায়, আমার খুব হাসি পায়। ওগুলো কি বার করছো গো?
1: এটা হলো সর্ষের তেলের শিশি, এটা বিড়ির বান্ডিল, আর এটা আমার ভাঙা চিরুনি, এটা পেস্ট, আর এটা হলো একটা খাম, খামে ভরা চিঠি, এইটা একটা দেশলাই।
0: টেবিলটা তুমি নোংরা করছো, মা না খুব বকবে।
1: মা বকবে?
0: হ্যাঁ, মা না এসব একদম পছন্দ করে না।
1: ও তাই বুঝি, মা খুব রাগি না?
0: হ্যাঁ, আজকে আমাকে পানিশমেন্ট দিয়েছে।
1: শাস্তি? কি শাস্তি?
0: খেলা বন্ধ।
1: একদিন খেলা বন্ধ?
0: একদিন না, সাত দিন বন্ধ।
1: ও বাবা, কেন
0: জানি না।
1: নিশ্চয় কিছু একটা অন্যায় করেছিলে।
0: না তো। তুমি বিড়ি খাও?
1: হ্যাঁ গো বিল্টু বাবু, এটা বিড়ি।
0: মা না বিড়ি খাওয়া একদম পছন্দ করে না।
1: তাই নাকি? আমিও পছন্দ করতাম না জানো, কিন্তু এক হনুমানের জন্য।
0: হনুমান?
1: বললাম না চারটে হনুমান ছিল আমাদের সার্কাসে, তার একটা বিড়ি খেত, খেতে খেতে স্টেজে আসতো, তাকে নিয়ে যখন খেলা দেখাতাম লোকেরা হেসে একবারে লুটোপুটি খেত, দারুণ খেলা।
0: হনুমান বিড়ি খেত?
1: হ্যাঁ গো বিল্টু বাবু, হনুমান একেবারে মানুষের মতো ধোঁয়া ছেড়ে বিড়ি খেত। তারপর একদিন কি হলো জানো?
0: কি?
1: হঠাৎ একদিন সে বিড়ি খাওয়াটা বন্ধ করে দিল, কিছুতেই খায় না, যতই বলা হোক বিড়ি আর সে খায় না। মজার এই খেলাটা গেল বন্ধ হয়ে। তখন মাস্টার আমাকে বলল, আর একটা হনুমানকে তুমি বিড়ি খাওয়াটা শেখাও। সেই তখন থেকে শুরু হলো আমার বিড়ি খাওয়া।
0: ছেড়ে দাও না কেন, বিড়ি খাওয়া দেখতে না আমারও একদম পছন্দ হয় না।
1: ছেড়ে তো আমি দিতেই চাই, কিন্তু ওই যে বললাম সার্কাস, আমি না খেলে হনুমানটাও খায় না, তাহলে তো মজার খেলাটাই বন্ধ হয়ে যাবে।
0: হনুমানটা তোমাকে ভালোবাসে?
1: খুব দারুণ ভালোবাসে, বন্ধুর মতো।
0: তেলে শিশি বার করলে কেন?
1: এই তেলে শিশি ভাবছি আচ্ছা করে চান করবো
0: এই রাত্রির বেলা।
1: হ্যাঁ, মাথাটা বেশ ঠান্ডা হবে। তোমার কোনো চিন্তা নেই বিল্টু বাবু, তোমার মা বাবা কেউ আমাকে বকবে না। হ্যাঁ, কেন জানো?
0: কেন?
1: ওরাই তো আমাকে নিমন্ত্রণ করেছেন।
0: নিমন্ত্রণ?
1: হ্যাঁ, অবশ্য অনেকদিন আগে, আসতে পারিনি এতদিন, অনেকগুলো বছর কেটে গেল তো, তো ভাবলাম যাই, এত করে যখন বলেছেন এসে তো দেখছি বেশ ভালোই লাগছে, আর তোমার মতো ছোট্ট একটা বন্ধু পেয়ে গেলাম, দু একদিন কাটিয়েই যাবো ভাবছি।
0: থাকবে তুমি, খুব ভালো হয়। আমাকে তুমি শিখিয়ে দেবে তাহলে বেশ কয়েকটা খেলা, দড়ির উপর দিয়ে হাঁটা।
1: ওরে বাবা, সে কি অত সহজ? তুমি কি পারবে?
0: হ্যাঁ পারবো, শিখিয়ে দিলেই পারবো। জানো সার্কাস দেখতে আমার এত মজা লাগে না।
2: এই যে বিল্টু।
1: এই যে মাসি, কোথায় থাকো? আর এক কাপ চা খাও দেখি, বেশ ভালো করে, বেশ কড়া।
2: তা করে দিচ্ছি, কিন্তু দাদাবাবুর সঙ্গে আজ আপনার দেখা হবে না।
1: কেন হবে না? কেন
2: দাদাবাবুর আজ ফিরতে অনেক অনেক রাত হবে।
1: কত আর রাত হবে, 8:30 তো বেজেই গেল, না হয় 9টা হবে।

0: আমার চা করতে হলো গো বৌদি।
1: তুমি না করতে পারলে না?
0: না কি করা যায় বলো, নিজে মুখে চা চাইলে যে।
1: তবে আর কি, এবার থাকতেও চাইবে?
0: হ্যাঁ গো বৌদি, আমি তো শুনলাম লোকটা বিল্টুকে বলছে দু একদিন নাকি থাকবে।
1: হ্যাঁ থাকবে? সে কি গো, ই আবার কি কথা?
0: তোমরাই নাকি নেমন্তন্ন করে ডেকে এনেছো?
1: মা লোকটা এইসব বলেছে নাকি? বলো কি, আমরা আবার কাকে নেমন্তন্ন করলাম? যাকে কোনোদিন দেখিনি চিনি না তাকে আবার কেউ নেমন্তন্ন করে?
0: উমা ও যে বললে গো তোমাদের সঙ্গে অনেক দিনের পরিচয়।
1: বুঝতে পারছি, কোনো একটা মতলব আছে লোকটার, এলোই যখন জানিয়ে এলো না কেন? আর সারাটা দিন গেল, দিনের বেলা এলো না, সন্ধ্যের পর এখন রাত্রি 8টা, এই সময়টা বেছে নিল কেন? হ্যাঁ শোনো রতনের মা, আমার কথা জিজ্ঞেস করলে বলবে বৌদিমণির খুব শরীর খারাপ, ওপরের ঘরে শুয়ে আছে, কেমন?
2: আচ্ছা আচ্ছা,
1: বিল্টুর বাবা আগে আসুক, তারপরে যা হোক একটা করা যাবে।
3: ওরে বাবারে, আমার গা হাত পা কেমন যেন ঠান্ডা হয়ে যাচ্ছে।
2: আচ্ছা আচ্ছা বৌদিমণি,
1: কে
2: যদি ওপরে উঠে আসে?
3: ও ওপরে কেন উঠে আসবে? হ্যাঁ কি যে বলো না তুমি, ভাল লাগে না। তুমি কিসের জন্য আছো? বারণ করবে, ওকে বাধা দেবে, বুঝলে? যাও যাও যাও, চা চাইলে না হয় আরো দু এক কাপ চা করে দাও, যাও। সুজয় আসা অবধি কোনো মতে ওকে ঠেকিয়ে রাখো।
1: আচ্ছা রতনের মা, ওর কাছে পিস্তল টিস্তল নেই তো?
2: পিস্তল?
1: হ্যাঁ
2: পিস্তল। কিরকম দেখতে গো বৌদি,
1: তুমি পিস্তল চেনো না?
0: না গো কোনোদিন তো দেখিনি।
1: সারাদিন টিভির সামনে বসে থাকো কেন? ছবিতে দেখোনি ওই পুলিশের হাতে থাকে?
0: ও ওই যে ছোট ছোট টিপলেই গুলি। হ্যাঁ
1: বুঝতে পেরেছো তো?
0: তো পুলিশ কেন গো বৌদি, ও তো পাজি লোকেদের কাছেও থাকে।
1: হ্যাঁ হ্যাঁ পাজি লোকেদের কাছেও থাকে, সেটাই তো বলছি। যদি ওর কাছে ওরকম কিছু একটা থাকে?
0: না তা মনে হয়নি।
1: নেই
0: তাহলে পরে তো এতক্ষণে সবাইকে ভয় দেখিয়ে একটা কিছু কাণ্ড বাঁধাতো।
1: হ্যাঁ আমারও সেরকম মনে হচ্ছে। থাকে ওসব তাহলে কিছু নয়, অন্য কোনো একটা মতলব নিয়ে এসেছে জানো। যাই হোক ওর ওপর কড়া নজর রাখো, দাদাবাবু একটু বাদেই এসে পড়বে, তারপর যা হোক করা যাবে।
4: আপনি আপনি নিশ্চয়ই সুজয়বাবু? আমি শিবচরণ দাস। আপনার জন্য অনেকক্ষণ থেকে অপেক্ষা করছি, তা ঘন্টাখানেক হবে, 8টায় এসেছি। আমার ধারণা ছিল আপনি অফিস থেকে নিশ্চয়ই এসেছেন, তো এত দেরি হলো? কাজের চাপ খুব বেশি নিশ্চয়ই?
5: হ্যাঁ খুব বেশি, দায়িত্ব তো একটা থাকেই। কিন্তু
4: শিবচরণবাবু,
5: শিবচরণবাবু আমি আপনাকে ঠিক
4: চিনতে পারছেন না তো?
5: হ্যাঁ
4: জানি, পারবেন পারবেন, সব কিছু বললেই পারবেন। তার আগে আমি কিছু খবর আপনাকে দিই, এখানে এসে যথেষ্ট ভালো আপ্যায়ন পেয়েছি আমি। হ্যাঁ ইতিমধ্যেই বার দিয়ে চা আমার হয়ে গেছে, আর সবচেয়ে ভালো লেগেছে আপনার এই ছেলেটিকে বিল্টুকে।
5: রিয়েলি? হ্যাঁ
4: হ্যাঁ, ভারী ইন্টেলিজেন্ট, ওর মধ্যে একটা সম্ভাবনা আছে জানেন, বড় হবার সম্ভাবনা। তবে ম্যাডামের সঙ্গে আলাপ হয়নি, উনিও ওপর থেকে নামেননি, উনার শরীরটা ভালো নেই।
5: আপনি দেখছি অল্পেই সন্তুষ্ট, সামান্য দু কাপ চা তাতেই। কিন্তু শিবচরণবাবু প্লিজ ডোন্ট মাইন্ড, আমার ত্রুটিটা আমি স্বীকার করে নিচ্ছি।
4: না
5: আই জাস্ট ওয়ান্ট টু আইডেন্টিফাই ইউ, যদি একটু হিন্টস দেন।
4: দেব দেব, নিশ্চয়ই ধরিয়ে দেব। আসলে কি জানেন, মানে আপনি এবং আমি কোনোদিনই পরস্পরের মুখোমুখি হইনি, কেউ কাউকে দেখিও নি পর্যন্ত, তাই চিনতেও পাচ্ছি না।
5: ব্যাপারটা কেমন যেন জটিল মনে হচ্ছে।
4: একেবারেই না, 10-11 বছর আগেকার ঘটনা। আপনার স্ত্রী তখন নার্সিংহোমে, সিরিয়াস কন্ডিশন, অপারেশন হবে, ব্লাড দরকার
5: ও নেগেটিভ,
4: আনকমন গ্রুপ।

0: উনি খুঁজে আপনি আমার বাড়িতে গিয়েছিলেন, আমি তখন ছিলাম না। পরে এসে খবরটা জেনেই আমি তক্ষণি চলে যাই নার্সিংহোমে, ব্লাড দিয়ে আসি। পরের দিনই আমাকে বাইরে চলে যেতে হলো, ফলে আর দেখা হয়নি। মনে পড়ছে?
1: কি বলেন শিবশরণ বাবু, মনে পড়বে না? আপনি সেই মহান ব্যক্তি?
0: এই কি কথা, ছি ছি ছি, আপনি আমাকে এভাবে বলবেন না। ব্লাড দেওয়া এ তো আমাদের সাধারণ ব্যাপার, আমি কি সে কথা মনে রেখে দিয়েছি কখনো? নিয়াত আপনার চিঠিখানা বিছানার তলা থেকে হঠাৎ পেয়ে গেলাম, তাই মনে হলো যাই না দেখা করে আসি, দু একটি দিন কাটিয়েও আসতে পারি।
1: ভালোই করেছেন তো, এসেছেন, নিশ্চয়ই আসবেন। তবে মানে আমার স্ত্রীর শরীরটা তো মানে বুঝতেই পারছেন, বুঝছেন, তবে আপনি যা উপকার করেছেন।
0: না না সুজয়বাবু, কোনো বিনিময় নয়, কোনো প্রত্যাশা নিয়ে আমি এখানে আসিনি, শুধুই বন্ধুত্ব।
1: তাই তো, তো ভালো লাগছে আপনাকে। সত্যি শিবশরণবাবু, আপনার মনটা ট্রান্সপারেন্ট, স্বচ্ছ।
0: তা বলতে পারেন, তা বলতে পারেন, আমি খোলাখুলি সব কথা বলতে ভালোবাসি।
1: এই কি সুটকেস নিয়ে উঠছেন কেন?
0: আজ আসি, রাত হয়ে যাচ্ছে তো।
1: হ্যাঁ তাও তো ঠিক, আরেকদিন আসবেন কিন্তু। সত্যি শিবচরণবাবু, আজ তেমন ভালোভাবে আপনার সঙ্গে গল্প করা হলো না, আপ্যায়নটাও ঠিক মতো হলো না। আসবেন, অবশ্যই আসবেন।
0: এই যে আপনার সেই চিঠিখানা, হ্যাঁ রেখে গেলাম। দশটা বছর পার হয়ে গেছে তো, অনেক কিছু পাল্টে গেছে, পাল্টে তো যাবেই।

0: হাই, তুমি তুমি আজকে আবার ড্রিঙ্ক করছো?
1: আরে বাবা, এখন অনেক রাত, বিলটোটা উপরে ঘুমিয়ে পড়েছে, আমি তো নিচে বসে খাচ্ছি।
0: তুমি নিচেই খাওয়ার যাই করো, তোমার সঙ্গে কি কথা ছিল? হ্যাঁ, কি কথা ছিল? সপ্তাহে 3 দিনের বেশি খাবে না।
1: ও সুইটহার্ট, প্লিজ আজকে দিনটা ছেড়ে দাও। সারাদিন কিরকম ধকল গেল বলতো, অফিসে আবার বাড়িতে। কাম অন, আজ এটা স্পেশাল।
0: কি করছো? ই মা, ওই সোফাতে কেন বসছো? ওই সোফাটাইতে ওই নোংরা লোকটা বসেছিল। তুই পাশেরটায় বসো, পাশেরটায়। কালকে সব রোদে দিতে হবে জানো।
1: কনিকা, একটা জিনিস কিন্তু ঠিক হলো না আমাদের।
0: কি?
1: লোকটাকে খাইয়ে পাঠানো উচিত ছিল।
0: পাগল হলে নাকি? জি, আমার ছেলেকে ভুরু নৃত্য শেখাচ্ছে, তাকে আমি রাতে খাওয়াবো কেমন? এরপর তো ঘরের মধ্যে দড়ি টাঙিয়ে ও বিলটুকে দড়িতে হাঁটা শেখাতো।
1: তুমি একটু বেশি বেশি ভাবছো।
0: না, ভাববে না। দেখো, 10 বছর আগে নিজে একটা ভুল করেছো বলে আমাদেরও কেন সেই ভুলে তাল দিতে হবে বলতো?
1: ভুল? ভুলের কি আছে?
0: মানে
1: সেদিন সময় মতো রক্তটা জোগাড় করতে না পারলে কি হতো তা কি কল্পনা করতে পারো? রাত তখন কত বলতো? তুমি জানবেই বা কি করে, নার্সিং হোমের বেডে তখন তুমি যন্ত্রণায় কাতরাচ্ছ, সেজার করতে হবে, অবস্থা খুব ক্রিটিক্যাল, ইমিডিয়েটলি ব্লাড লাগবে, আনকমন গ্রুপ ও নেগেটিভ। তখন তোমার গাড়িও হয়নি। মাই গড, ট্যাক্সি নিয়ে আমি এখানে ওখানে সেখানে ছুটে ছুটে বেড়াচ্ছি।
0: তা এখানে ওখানে সেখানে ছুটে ছুটে কি করলে? জোকারের রক্ত নিয়ে এলে কেমন?
1: যদি জানতাম জোকারের রক্তে তুমি বাঁচবে না, তাহলে না হয় চেষ্টা করতাম ব্রিটেনের রয়্যাল ফ্যামিলির কারো ব্লাড নিয়ে আসতে।
0: সুজয়, এনাফ ইজ এনাফ। দুদিন পরে ন্যাকামি করে আবার একটা চিঠি লিখে এসেছো সেখানে।
1: হ্যাঁ, ওয়েল, বলতে পারো, বলতেই পারো, এটা বাড়াবাড়ি, কিন্তু তোমার উৎসাহ তো তাতে কম ছিল না। ছেলে হওয়ার আনন্দে তুমি

0: তখন বলেছিলে, জ্বর রক্তে ভিজে উঠলাম, সোনাকে পেলাম, তাকে একটু কৃতজ্ঞতা জানিও। বলো না
1: বাবা, তুমি দেখছি আজে বাজে কথাগুলো সব মনে রেখেছো।
0: কথাগুলো যে মনে পড়ে যাচ্ছে আজ কণিকা, রক্ত যিনি দিয়েছেন সেদিন তার দেখা পাইনি, তার উদ্দেশ্যে নার্সিং হোমে একটা চিঠি লিখে রেখে এসেছিলাম। লিখেছিলাম, আপনার রক্তে আমার স্ত্রী রক্ষা পেয়েছেন, একটি সন্তানের জন্ম দিয়েছেন, আপনার দেখা পেলাম না, কৃতজ্ঞতা জানাই। যদি কোনোদিন এই চিঠি পান তবে অনুগ্রহ করে নিচের ঠিকানায় যোগাযোগ করবেন, আমন্ত্রণ রইল, এলে আমরা খুবই খুশি হব।
1: চিঠিটা তো দেখছি একেবারে মুখস্থ করে রেখে দিয়েছ।
0: না, রাখিনি, যেমন ইনিয়ে বিনিয়ে নানা কথা বলে ওকে বিদায় করার চেষ্টা করছি, তখনই হলদে হয়ে যাওয়ার 10 বছর আগে লেখা ওই চিঠিখানা আমাকে দেখিয়ে আলতো করে উনি বললেন, 10টা বছর তো উনি কিছু পাল্টে গেছে। জানো কণিকা, আমার ওই কোল্ড ভাবটা দেখেই ওর সমস্ত উৎসাহ কেমন চুপসে গেছে, সুটকেস গুছিয়ে চলে গেলেন এক নিমেষে।
1: মনে হচ্ছে তুমি খুব কষ্ট পেয়েছো।
0: হ্যাঁ, কষ্ট পেয়েছি, খুব কষ্ট পেয়েছি।
1: শোনো, ওই বস্তা পচা সেন্টিমেন্ট নিয়ে মাতামাতি করা আমার স্বভাবে নেই, বুঝেছো? চোকারটাকেও বলিহারি, 10 বছর ধরে চিঠিটা আঁকড়ে রেখে দিয়েছে, একটা কোনো মতলব নিশ্চয়ই ছিল, তা না হলে এতদিন পরে রাত্রিবেলা এসে হঠাৎ হাজির হলো কেন বলো তো?
0: কণিকা, অনেক রাত হলো।
1: হ্যাঁ,
0: আই ফিল স্লিপি, গুড নাইট।
2: এই শুনছো? শুনো না,
3: দেখো না, বড় ঘুম পাচ্ছে,
2: কিন্তু আমার চোখে যে ঘুম নেই গো। দেখো, আমি না, আমি কিছুতেই ভেবে পাচ্ছি না, জানো, রচনায় বিল্টু কেন জোকার হবার কথা লিখলো বলো তো?
3: তুমি আমাকে পাগল করে দেবে কণিকা। না, ভুল বললাম, তুমি নিজেই পাগল হয়ে যাবে। আরে বাবা, 10 বছরের একটা ছোট্ট ছেলের কাছে সার্কাসে দেখা জোকারকে ভালো লাগতেই পারে, 2 বছর পরে ওই ছেলেটাই হয়তো লিখবে আমি বিজ্ঞানী হব, হয়তো ডাক্তার বা শিল্পী। ছোটদের কল্পনা বিচিত্র পথে উড়ে বেড়ায়, সেটা বোঝার চেষ্টা করো কণিকা, প্লিজ।
2: শোনো, তোমায় তোমায় একটা কথা জিজ্ঞেস করবো।
3: বলো।
2: আচ্ছা, ওই বিল্টুর শরীরে তো জোকারের রক্ত আছে, তাই না গো?
3: বিল্টুর শরীরে জোকারের রক্ত? ও কণিকা, মদ খেলাম আমি আর মাতাল হয়ে গেলে তুমি। কণিকা শোনো, জোকারও একজন মানুষ, তা চেয়ে শোনা, আমরা একটা প্রার্থনা করি, আমাদের ছেলে যেন মানুষ হয়, মানুষ। এর পরের রচনায় যেন সে লিখে আসে, আমি ভবিষ্যতে একজন মানুষ হতে চাই, মানুষ। সেদিন ওই জোকারের জন্যই তোমাদের দুজনের প্রাণ ফিরে পেয়েছি কণিকা, আর আজ তাকেই যেন আমাদের কাছে মনে হচ্ছে অবাঞ্ছিত। আমরা কাজটা কি ঠিক করলাম? একটু ভেবে দেখো তো কণিকা, ঠিক করলাম?

জোকার নাটকটি শেষ হল। কাহিনী প্রচেত গুপ্ত, বেতার নাট্যরূপ সমর চৌধুরী, অভিনয় করেছেন শিবচরণ পরাণ বন্দ্যোপাধ্যায়, বিল্টু সৌম্য জানা,

0: রতনের মা কল্পনা বসু, মিস ম্যান্টিং স্বপ্না বন্দ্যোপাধ্যায় এবং সুজয় দেবাশিস বসু ও কণিকা সংঘমিত্রা বন্দ্যোপাধ্যায়। সম্পাদনা রফিউদ্দিন। নাটকটি প্রযোজনা করেছেন বরুণ দাস।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুনবেন আধুনিক গান, শিল্পী মৃণাল চক্রবর্তী।

মৈত্রীর কণ্ঠে। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। খবর একটু পরেই।

0: আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। নিট পরীক্ষা নিয়ে পড়ুয়াদের প্রতিবাদ আন্দোলনের সময় পুলিশি বাড়াবাড়ির অভিযোগে বিরোধীদের তুমুল হরিহট্টগোলের কারণে সংসদের উভয় সভার অধিবেশন বেলা দুটো পর্যন্ত মুলতুবি হয়ে গেছে। বিহার ও আসাম সরকার নিট ইউজি পরীক্ষায় অনিয়মের অভিযোগে বিক্ষোভ আন্দোলনে অংশগ্রহণকারীদের উপর থেকে মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। সংসদে এনডিএ জোটের সাপ্তাহিক মঙ্গল মিলন বৈঠকে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে আসা সাংসদদের নিয়ে তৈরি নতুন দলের সদস্যরা উপস্থিত ছিলেন। হিমাচল প্রদেশের চাম্বা জেলায় সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। গ্লাসগো কমনওয়েলথ ক্রীড়া প্রতিযোগিতায় ভারতের প্যারা অ্যাথলেট শর্মিলা ধানকার মহিলাদের শর্ট পাটে সোনা জিতেছেন। আসছি বিস্তারিত খবরে। নিট নিয়ে পরীক্ষার্থীদের প্রতিবাদ আন্দোলনের সময় পুলিশি বাড়াবাড়ি অভিযোগের বিরোধীদের তুমুল হই হট্টগোলের কারণে সংসদের উভয় সভার অধিবেশন বেলা দুটো পর্যন্ত মুলতুবি হয়ে গেছে। আজ বেলা ১১টায় লোকসভার অধিবেশন শুরু হলে অধ্যক্ষ ওম বিড়লা 23তম কমনওয়েলথ গেমসের সোনাজয়ের জন্য প্যারা অ্যাথলিট শর্মিলা ধানকারকে অভিনন্দন জানান। রূপজয়ের জন্য সর্বেশ কুশারি, ভাল্লুরি অজয়বাবু ও জ্ঞানেশ্বরী যাদবকে এবং ব্রোঞ্জ পদক জয়ের জন্য শিল্পা সায়লা এবং বিন্দারানী দেবীকে তিনি অভিনন্দন জানান। ক্যানাডায় জুনিয়র স্কোয়াশ চ্যাম্পিয়নশিপে বিজয়ী হওয়ার কারণে অনাহাত সিংকেও তিনি অভিনন্দন জানিয়েছেন।
1: 23वें राष्ट्रमंडल खेलों में भारत के पैरा खिलाड़ी सुश्री शर्मिला धड़कड़ ने स्वर्ण पदक व सुश्री शिल्पा के शायल ने कांस्य पदक जीता है। श्री सर्वेश कुमार सारे, श्री वलूरी अजय बाबू, सुश्री ज्ञानेश्वरी यादव ने रजत पदक एवं सुश्री बिंदिया रानी देवी ने कांस्य पदक जीतकर इस प्रतियोगिता में भारत का गौरव बढ़ाया है। सभी खिलाड़ियों को उनके योगदान के लिए हार्दिक बधाई देता हूँ।
0: এরপর শ্রী বিড়লা প্রশ্নোত্তর পর্ব শুরু করতে চাইলে বিরোধী সদস্যরা উঠে দাঁড়িয়ে ছাত্রছাত্রীদের ওপর পুলিশি তৎপরতার অভিযোগ নিয়ে স্লোগান দেওয়া শুরু করেন। অধ্যক্ষ আরও বলেন, সভা সুষ্ঠুভাবে চলতে দেওয়া এবং সরকারি পরীক্ষায় অসাধু উপায় অবলম্বন আটকাতে 2026-এর সংশ্লিষ্ট সংশোধনী বিল নিয়ে অর্থপূর্ণ আলোচনা হওয়া উচিত। শ্রী বিড়লা সরকার এবং বিরোধী উভয় পক্ষকেই সহমতে পৌঁছে বিল নিয়ে আলোচনা শুরু করতে বলেন। যতই গুরুত্বপূর্ণ বিষয় হোক না কেন, প্রশ্নোত্তর পর্ব বাধা সৃষ্টি করা উচিত নয় বলে অধ্যক্ষ মন্তব্য করে বলেন, সংসদ হল আলাপ আলোচনার জায়গা এবং গোটা দেশেই এই সদর্থক বার্তা পৌঁছে দেওয়া উচিত। বিহার ও আসাম সরকার নিট ইউজি পরীক্ষায় অনিয়মের অভিযোগে বিক্ষোভ আন্দোলনে অংশগ্রহণকারীদের ওপর থেকে মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। তাদের বিরুদ্ধে আপাতত কোনো আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে না বলেও জানা গেছে। বিহারের স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, 26 জুলাই সন্ধে 6টার আগে দাখিল করা সমস্ত FIR, ফৌজদারি অভিযোগ ও শো কজ নোটিশ অবিলম্বে প্রত্যাহারের জন্য সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। সরকারি সূত্রে জানা গেছে, এ ব্যাপারে কাউকে গ্রেপ্তার অথবা আটক করা হলে তাকেও ছেড়ে দিতে হবে। আসামেও স্বরাষ্ট্র ও রাজনৈতিক দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের বিক্ষোভ প্রদর্শনের অভিযোগে দায়ের করা মামলায় যে 13 জনকে গ্রেফতার করা হয়েছিল, রাজ্য সরকার তাদের বিরুদ্ধে আর কোনো আইনি ব্যবস্থা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এনডিএ সংসদীয় দলের বৈঠকে আজ বিভিন্ন দেশের সঙ্গে ভারতের অবাধ ও মুক্ত বাণিজ্য চুক্তির অগ্রগতি নিয়ে সংসদদের অবহিত করা হয়েছে বলে বিজেপি সাংসদ মানস তিওয়ারি জানিয়েছেন। সংসদ ভবন চত্বরে তিনি আজ সাংবাদিকদের বলেন, সরকারি পরীক্ষা সংশোধনী বিল নিয়ে লোকসভায় আলোচনা হলে সব রাজনৈতিক দল তাতে অংশ নেবে বলে তিনি আশা করছেন।
2: ट्रेड के क्षेत्र में जो फ्री ट्रेड एग्रीमेंट होते हैं दुनिया से, वो 2013-14 तक भारी हेवी ड्यूटी लगती थी, लेकिन आज ये जानकर के खुशी होगी कि लगभग दुनिया के वो सभी विकसित देश भारत के साथ अब फ्री ट्रेड एग्रीमेंट में है। आज जो बिल आ रहा है उस पर सभी लोग सकारात्मक रूप से भाग लें, विपक्ष से भी हम लोग अपेक्षा करते हैं डिस्कशन में भाग लें, उसको पास करें।
0: বিজেপির রাজ্যসভার সাংসদ স্বাতি মালিওয়াল পাঞ্জাব সরকারের সমালোচনা করে বলেন, সেখানে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে রাজ্যের শিক্ষামন্ত্রীর পদত্যাগ করা উচিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আসামের সাংসদদের সঙ্গে রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন।

0: সামাজিক মাধ্যমে একথা জানিয়ে শ্রী মোদী বলেছেন, দুর্গতদের সাহায্যের জন্য কেন্দ্র আসাম সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে চলেছে, সকলে যাতে নিরাপদে এবং সুস্থ থাকেন তিনি সে প্রার্থনাও করেন। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সংসদ ভবনে জাতীয় গণতান্ত্রিক জোট ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এনডিএ এর সংসদীয় দলের সাপ্তাহিক কৌশল নির্ধারণী বৈঠক মঙ্গল মিলন আজ অনুষ্ঠিত হয়। এই বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। জোটের ঐক্য প্রদর্শনের লক্ষ্যে সংসদ অধিবেশন চলাকালীন প্রতি মঙ্গলবার প্রথাগতভাবে এই বৈঠকের আয়োজন করা হয়। তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে আসা সাংসদদের নিয়ে গঠিত নতুন দল ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া এনসিপিআই এর সদস্যরাও এই জোটের বৈঠকে যোগ দেন। এর আগের বৈঠকটি হয় 21 তারিখে। ওই বৈঠকে প্রধানমন্ত্রী সারা দেশে ভবিষ্যতে যে পরীক্ষাগুলি হবে সেগুলির প্রশ্নপত্র ফাঁস আটকাতে সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগের আহ্বান জানান। পাশাপাশি সাম্প্রতিক নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং দেশের যুব সমাজের স্বার্থ সুরক্ষায় সরকারের দৃঢ় অঙ্গীকারের কথাও প্রধানমন্ত্রী বলেন। অমৃতসরে আজ শ্রী গুরু রামদাসজির আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার ইন্ডিয়া ইজি কানেক্ট হাব অ্যান্ড স্পোক মডেলের সূচনার মাধ্যমে পাঞ্জাব, উত্তর আমেরিকা, ইউরোপ এবং অস্ট্রেলিয়ার 27টি আন্তর্জাতিক গন্তব্যের সঙ্গে যুক্ত হল। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কিঞ্জারাপু রামমোহন নাইডু এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বলেন,
1: अब तक अमृतसर एयरपोर्ट से आपको 7 अंतरराष्ट्रीय डेस्टिनेशंस की सीधी कनेक्टिविटी उपलब्ध होती थी। अब दिल्ली जैसे इस तरह हब एंड स्पोक में कनेक्ट हो रहा है तो आपकी ग्लोबल कनेक्टिविटी अगर आप देखेंगे तो आपको दुबई, सिंगापुर, बैंकॉक, पेरिस इसके जैसे 20 इंटरनेशनल डेस्टिनेशंस आपको एक चेक इन, एक बैगेज टैग के साथ आप कर पाएंगे।
0: অমৃতসর থেকে প্রতিদিন 2টি ইজি কানেক্ট বিমান চালু হলো। এয়ার ইন্ডিয়ার এই উড়ানগুলিতে যাত্রীদের নির্বিঘ্ন যাত্রার জন্য যাত্রা শুরুর আগে ও ট্রানজিট সংক্রান্ত কিছু প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এর মধ্যে ভারতীয় নাগরিকদের জন্য ডিজি যাত্রার নিবন্ধন বাধ্যতামূলক। দেশের খেলনা শিল্পকে বিশ্বমানের কোলে তোলা এবং দেশীয় উৎপাদনকে উৎসাহিত করতে কেন্দ্রীয় সরকার জাতীয় খেলনা পরিকল্পনা বাস্তবায়নের কাজ এগিয়ে নিয়ে চলেছে। সরকারের উদ্যোগে বিভিন্ন মন্ত্রক, শিল্প সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান ও স্টার্টআপগুলির মধ্যে সমন্বয় জোরদার করা হচ্ছে। একটি প্রতিবেদন,
2: কেন্দ্রীয় সরকারের জাতীয় খেলনা কর্মপরিকল্পনা বা ন্যাশনাল অ্যাকশন প্ল্যান ফর টয়েজ এর লক্ষ্যই হল ভারতকে একটি বৈশ্বিক খেলনা উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তোলা এবং পাশাপাশি শিশুদের জন্য নিরাপদ, মানসম্পন্ন এবং শিক্ষামূলক খেলনার উৎপাদন বৃদ্ধি করা। দেশে খেলনা শিল্পের প্রসার নিয়ে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পদক্ষেপ, বিশেষ করে বিআইএস সার্টিফিকেট ব্যবস্থাকে স্বাগত জানিয়েছেন ভারত টয়েজ অ্যাসোসিয়েশনের সহসভাপতি ব্রিজেশ রানিলাওয়ালা।
3: যদি লোকালি প্রোডিউস কস্টলি হয় ইম্পোর্ট থেকে, তো ওরা এখানে কেমনি তৈরি করবে আর কেমনি বিক্রি করবে আর কাকে বিক্রি করবে? টু মেক পিপল অ্যাওয়ার, গভর্নমেন্ট বিআইএস সার্টিফিকেট ইন্ট্রোডিউস করলো যাতে সব খেলনাগুলো একই পরিমাণে বিক্রি হয়। যেই মুহূর্তে এটা করা হলো সেই মুহূর্তেই আমাদের লোকাল প্রোডাক্টটা সস্তা হয়ে গেল। এই জিনিসটাই পাবলিককে অ্যাওয়ার করানো গভর্নমেন্টের উদ্দেশ্য, কি ভাই আর লোকাল ইজ অলওয়েজ গুড, দি বেস্ট এন্ড দ্য বেস্ট প্রাইস।
2: কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: হিমাচল প্রদেশের চাম্বা জেলায় ডালহৌসি মহকুমার লাহাড় এলাকায় গাড়ি দুর্ঘটনায় 3 মাসের এক শিশুসহ 5 জনের মৃত্যু হয়েছে। যাত্রীবাহী গাড়িটি জাতীয় সড়ক থেকে প্রায় 400 মিটার গভীর এক খাদে পড়ে যায়। নিহতরা সকলেই চাম্বা জেলার, তারা চণ্ডীগড় থেকে ফিরছিলেন। ভারতের আবহাওয়া দপ্তর IMD ছত্তিশগড় ও ওড়িশায় আজ অতি ভারী বৃষ্টিপাত এবং কোথাও কোথাও অতিপ্রবল বৃষ্টিপাতের জন্য লাল সতর্কতা জারি করেছে। এছাড়াও দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, উত্তরাখণ্ড এবং উত্তরপ্রদেশে আগামীকাল পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। আগামী 2 দিন উত্তর পূর্ব ভারত, বিহার, ছত্তিশগড়, কর্ণাটক, কোঙ্কন, গোয়া, গুজরাট ও পশ্চিমবঙ্গ এবং বিদর্ভের বিভিন্ন অংশে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। গ্লাসগো কমনওয়েলথ ক্রীড়া প্রতিযোগিতায় ভারতের প্যারা অ্যাথলেট শর্মিলা ধানকার মহিলাদের শটপাটে সোনা জিতেছেন। শর্মিলা কমনওয়েলথ গেমসে ভারতের প্রথম প্যারা অ্যাথলেটিক্স স্বর্ণপদক বিজয়ী হওয়ার গৌরব অর্জন করলেন। এর ফলে এই প্রতিযোগিতায় প্যারা অ্যাথলেটিক্স ইভেন্টে পদক জয়ের জন্য ভারতের 20 বছরের অপেক্ষার অবসান ঘটল। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার, নিট পরীক্ষা নিয়ে পড়ুয়াদের প্রতিবাদ আন্দোলনের সময় পুলিশি বাড়াবাড়ির অভিযোগে বিরোধীদের তুমুল হই হট্টগোলের কারণে সংসদের উভয় সভার অধিবেশন বেলা 2 পর্যন্ত মুলতবি হয়ে গেছে। বিহার ও আসাম সরকার নিট

0: ইউজি পরীক্ষায় অনিয়মের অভিযোগে বিক্ষোভ আন্দোলনে অংশগ্রহণকারীদের ওপর থেকে মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। খবর শেষ হলো, এরপর শুনবেন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। দুই বাংলার প্রিয় শ্রোতাবন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাই। শুরু করছি বাংলা ব্যান্ডের গান। আজ বাংলা ব্যান্ডের গানে আজ নয় মেঘের সঙ্গে আড়ি, তাই প্রথমেই তন্ময় ও বৈজয়ন্তী।

বাংলা ব্যান্ডের গান শুনছেন পরশ পাথরের কণ্ঠে। মেঘের বউ এই গানটি শুনলেন, এবারে অন্তরা চৌধুরী।

বাংলা ব্যান্ডের গান শুনলেন। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।

দুটো বেজে 30 মিনিট হয়ে 22 সেকেন্ড এবং বাংলাদেশের সময় 3টে বেজে 1 মিনিট হয়ে 1 সেকেন্ড।

আকাশবাণী মৈত্রী, শুরু হল দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় বিকেল 3:30 হয়ে 11 সেকেন্ড এবং বাংলাদেশের সময় বিকেল 4:49 সেকেন্ড। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: এখন জানিয়ে দেব গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকার মধ্যাহ্নকালীন আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী আগামী 24 ঘণ্টায় আকাশ প্রধানত মেঘলা থাকবে, কয়েক পশলা বৃষ্টি, হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 30 ডিগ্রি সেলসিয়াস ও 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 30.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2.2 ডিগ্রি সেলসিয়াস কম, এবং দিনের সর্বনিম্ন তাপমাত্রা 26.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.1 ডিগ্রি সেলসিয়াস কম। আজ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ ও সর্বনিম্ন পরিমাপ যথাক্রমে 95% ও 77%। গত 24 ঘণ্টায় বৃষ্টিপাত হয়েছে এবং বৃষ্টিপাতের পরিমাণ 0.05 মিলিমিটার। পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলবর্তী অঞ্চলের মৎস্যজীবী বন্ধুদের জন্য রয়েছে বিশেষ সতর্কবার্তা। 28/7/2026 অর্থাৎ আজকের এই দিনে পশ্চিমবঙ্গ, ওড়িশা উপকূল এবং উত্তর বঙ্গোপসাগরে ঘণ্টায় 45-55 কিলোমিটার, যা ঘণ্টায় 65 কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে, এমন ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তাই মৎস্যজীবী বন্ধুদের আগামী 24 ঘণ্টায় পশ্চিমবঙ্গ উপকূল, উত্তর বঙ্গোপসাগরে সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। আবহাওয়ার খবর এখন এ পর্যন্তই।

আকাশবাণী মৈত্রী এখন জানিয়ে দেব মৈত্রীর আজকের অর্থাৎ 28/7/2026 তারিখের দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠান সূচি। 3:35 অর্থাৎ একটু পরে আপনাদের প্রিয় অনুষ্ঠান অনুরোধের আসর, 4:05 মহিলাদের আসর রেডিও ক্লিনিক, বিষয় বিশ্ব হেপাটাইটিস দিবস, উপস্থাপনায় থাকবেন অনিন্দিতা মল্লিক। 4:35 অনুষ্ঠান অন্বেষা, অধ্যাপক শিবাজী রাহার সাক্ষাৎকার গ্রহণ করেছেন ডক্টর মানস প্রতিম দাস। 5:05 অনুষ্ঠান আজ সন্ধ্যায়, উপস্থাপনায় থাকব আমি রমা ঘোষ। 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় থাকবেন অর্ক বন্দ্যোপাধ্যায়। 6:20 ক্ষেত খামারের কথা, অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন চৈতালী মল্লিক। 6:50 আপনার স্বাস্থ্য, এই অনুষ্ঠানে বিশ্ব হেপাটাইটিস দিবস নিয়ে শুনবেন কথিকা, বলবেন ডাক্তার সুজয় রায়। 7:00 যুববাণীর অনুষ্ঠান যুববাণী থেকে গল্প বলি শোনো, উপস্থাপনায় থাকবেন ব্রতদীপ চক্রবর্তী। 7:45 কবিকণ্ঠে কবি শুভ দাশগুপ্তের সাক্ষাৎকার শুনবেন, সাক্ষাৎকার গ্রহণে শর্মিষ্ঠা সরকার। 8:15 অনুষ্ঠান এক মাটি এক সুর, লোকশিল্পী অনুরূপ মল্লিকের সাক্ষাৎকার নিয়েছেন পুনম বাগ। 9:00 অনুষ্ঠান কথায় গানে, উপস্থাপনায় থাকবেন অরিজিৎ ঘোষ। 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 কলকাতা কলতান, জাপানিদের বাংলা শেখা, এই বিষয়ে অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন তৃষিতা মুখোপাধ্যায়, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, এই অনুষ্ঠানে জিলা কাফি রাগে শরদ শুনবেন, পরিবেশন করবেন রাজীব চক্রবর্তী, শিল্পীকে তবলায় সহযোগিতা করবেন ইমন সরকার। 10:45 উপমহাদেশের খবর, 11:00 প্রতিদিনের মতোই থাকবে হারানো দিনের গানের অনুষ্ঠান, উপস্থাপনায় অরিজিৎ ঘোষ। 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। জানিয়ে দিলাম আজকের আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সম্পূর্ণ অনুষ্ঠান সূচি।

এখন শুনবেন অনুষ্ঠান অনুরোধের আসর। আমার এপার ওপার দুই বাংলা শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই আপনাদের প্রিয় অনুষ্ঠান, পছন্দের অনুষ্ঠান অনুরোধের আসরে। প্রতিদিন অনুরোধের আসর ভরে ওঠে আপনাদের অনুরোধ করা পছন্দের গানে, সেরকমই বেশ কিছু গান সাজিয়ে। আজকে স্টুডিওয় রয়েছি অনুরোধের আসর নিয়ে আমি আপনাদের মৈত্রী বন্ধু রমা। প্রথমেই যে গানে যাব, শিল্পী ফিরোজা বেগম, আজ এই কিংবদন্তি শিল্পীর জন্মদিন। শোনাবো তারই গাওয়া একটি নজরুল গীতি, এসো হে সজল শ্যাম ঘন দেওয়া। এই গানটি শুনতে আমাদের কাছে অনুরোধ জানিয়েছেন সুজাতা আচার্য পশ্চিম মেদিনীপুর থেকে। রইল এই গানটি আপনাদের জন্য।

0: চলে যাব পরের অনুরোধে। পরের অনুরোধ এসেছে হটু দেওয়ান নাগের পাড়া পূর্ব বর্ধমান থেকে। অনুরোধ জানিয়েছেন তপতী সরকার, রমা সরকার, যোগেশ চন্দ্র দাস, অয়ন চক্রবর্তী ও কোয়েল চক্রবর্তী। তারা শুনতে চেয়েছেন মোহনবাগানের মেয়ে ছায়াছবি থেকে শিল্পী অনুপ ঘোষালের কণ্ঠে এই গানটি।
1: মোহনবাগান ইস্ট বেঙ্গলের খেলা।

0: খেলা দলি মোহন বাগান ইস্ট বেঙ্গলে খেলা হয়েছে।
1: শুনছেন অনুরোধের আসর, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। এবারে যাব একটু ওপার বাংলায়, মানে ওপার বাংলার এক বন্ধুর এবার অনুরোধ রাখার পালা। জীবননগর চুয়াডাঙ্গা বাংলাদেশ থেকে কবির আল চপল, তিনি অনুরোধ জানিয়েছেন মরমিয়া তুমি চলে গেলে। এই গানটি শোনানোর জন্য গানটির শিল্পী সতীনাথ মুখোপাধ্যায় রইল। এই গানটি আপনার জন্য।

0: অনুরোধের আসরের পরের অনুরোধ রাখার পালা, শিল্পী সবিতা চৌধুরী। এই বাগানে ফুল তোলা মানা, ব্যাপিকা বিদায় ছায়াছবির গান। এই গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন ঐশিকা, রেবা, বাণী, অম্বরীশ, সজীব, মিঠু ও ছুটি, মারো, মানকর, পূর্ব বর্ধমান থেকে। আপনাদের সকলের জন্য রইল সবিতা চৌধুরীর কণ্ঠে।
1: এই বাগানে ফুল তোলা মা।

0: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন অনুরোধের আসর, শোনাচ্ছি বন্ধুদের পছন্দের অনুরোধের গান। চলে যাব পরের অনুরোধে। পরের অনুরোধ করেছেন বন্ধু তিলক কুমার নন্দী, ভৈরবপুর মহাপ্রভুতলা পূর্ব বর্ধমান থেকে। তিনি অনুরোধ জানিয়েছেন জগন্ময় মিত্রর কণ্ঠে একটি গান, তুমি আজ কত দূরে। রইল এই গানটি বন্ধুর জন্য।
1: বলেছিলে তাই চিঠি লিখে যাই, কথা আর সুরে সুরে, মন বলে তুমি রয়েছো যে কাছে।

যত লিখে যাই তবু না ফুরায়, চিঠি তো হয় না শেষ, স্মৃতির বিনায় আজও বাজে হায়, প্রথম।

চলে যাব পরের অনুরোধে। পরের অনুরোধ এসেছে গৌরীপুর হাওড়া থেকে। অনুরোধ জানিয়েছেন শ্রোতা বন্ধু সঞ্জিত পাল। তিনি শুনতে চেয়েছেন আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি।

সময় বলছে আজকে অনুরোধের আসর আমাকে এখানেই শেষ করতে হবে। শেষ গান শোনাব কিশোর কুমারের কণ্ঠে। অনুরোধ জানিয়েছেন বিশ্বজিৎ হাজরা, প্রকাশ বিশ্বাস, জগন্নাথপুর, হবিবপুর, মালদা থেকে। শুনতে চেয়েছেন চলো যাই চলে যাই দূর বহুদূর। আজকে অনুরোধের আসর শেষ করব এই গান শুনিয়ে। সকলে ভালো থাকবেন। এতক্ষণ অনুরোধের আসর নিয়ে সঙ্গে ছিলাম রমা। দেখা হবে, কথা হবে অন্য কোনো দিন। রইল কিশোর কুমারের কণ্ঠে এই গানটি সকল বন্ধুদের জন্য।

চলে যা। শুনলেন অনুরোধের আসর, আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন অনুষ্ঠান মহিলাদের আসর রেডিও ক্লিনিক, নিয়ে উপস্থাপনায় থাকবেন অনিন্দিতা মল্লিক।

দুই বাংলার শ্রোতা বন্ধুদের আজকের মহিলাদের আসরে স্বাগত জানাই।

রীতিমতো কানে সুখ সাব্য নয়তো বা ফার্মাকোলজি তাই নিয়ে আজ লেকচারে নাব্য লেকচারে নাব্য লেকচারে নাব্য ক্ষতি কি না হয় আজ পড়বে মেটেনি আমেরিকার কাব্য মেটেনি আমেরিকার কাব্য মেটেনি আমেরিকার কাব্য

0: হ্যাঁ, আজকে মহিলাদের আসরে রেডিও ক্লিনিক, তাই মানবেন্দ্র মুখোপাধ্যায়ের গাওয়া এমন একখানি গান দিয়ে শুরু করলাম যাতে রেডিও ক্লিনিকের মেজাজটাই তৈরি হয়ে যায়। রেডিও ক্লিনিকে আজ পালন করছি একটি বিশেষ দিন, আজ ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে। বিশ্বে হেপাটাইটিস রোগের জন্য যে সচেতনতা দরকার আজকের দিনে, সেই সচেতনতার একটা প্রকাশ ঘটে। সকলকে সচেতন করা এবং সতর্ক করে দেওয়াই আজকের দিনটির উদ্দেশ্য। এমন দিনে আমরা সঙ্গে পেয়ে গেছি মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার ডাক্তার আশিক ইকবালকে। শুনে নি তার সঙ্গে কথা।
1: বিশ্ব হেপাটাইটিস দিবসে আজ কথা বলবো ডাক্তার আশিক ইকবালের সঙ্গে। নমস্কার ডাক্তারবাবু, মহিলাদের আসরে রেডিও ক্লিনিকে স্বাগত আপনাকে।
2: ধন্যবাদ দিদি, আজকে বিশ্ব হেপাটাইটিস দিবসে এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার সুযোগ করে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আর হেপাটাইটিস সংক্রান্ত সচেতনতা বাড়ানোই আমাদের এই অনুষ্ঠানের সম্ভবত মূল উদ্দেশ্য।
1: একদম। আর এই যে আজকে বিশ্ব হেপাটাইটিস দিবস, এমন একটা দিবস পালনের কথা ভাবা কেন হয়েছিল?
2: প্রতি বছর 28শে জুলাই বিশ্ব হেপাটাইটিস দিবস পালন করা হয়, কারণ এই দিনটা নোবেলজয়ী বিজ্ঞানী ডক্টর ব্লামবার্গের জন্মদিন, যিনি হেপাটাইটিস বি ভাইরাস আবিষ্কার করেন এবং এর টিকা উদ্ভাবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার অর্থাৎ WHO তথ্য অনুযায়ী পৃথিবীতে প্রায় 30 কোটিরও বেশি মানুষ দীর্ঘমেয়াদী হেপাটাইটিস বি বা সিতে আক্রান্ত, এবং প্রায় প্রতি বছর ইন অ্যান্ড অ্যারাউন্ড 13 লক্ষ মানুষ হেপাটাইটিস জনিত লিভারের সিরোসিস বা লিভার ক্যান্সারে মারাও যান। তাই এই রোগটা সম্পর্কে সচেতনতার বৃদ্ধি, দ্রুত পরীক্ষা, টিকাকরণ এবং চিকিৎসার প্রসার ঘটানোর জন্যই এই দিবসটাকে পালন করা শুরু হয়।
1: হেপাটাইটিস এর তো নানান ধরন আছে, এই যে এখন বি বা সি এর কথা হলো, কত রকমের হেপাটাইটিস আছে এবং ভারতীয় উপমহাদেশে কোন ধরনের হেপাটাইটিস খুব বেশি দেখা যায়?
2: ভাইরাল হেপাটাইটিস প্রধানত 5 ধরনের, হেপাটাইটিস এ, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, হেপাটাইটিস ডি এবং হেপাটাইটিস ই। এবার যদি কিভাবে ছড়ায় সেটা নিয়ে যদি আমরা একটু আলোচনা করি, তাহলে হেপাটাইটিস এ ভাইরাস মূলত দূষিত খাবার এবং জলের মাধ্যমে ছড়ায়। এবং আমি আমার প্র্যাকটিসের মধ্যে দেখেছি অনেক ক্ষেত্রে, যেমন টাইফয়েড হচ্ছে জলবাহিত রোগ এবং টাইফয়েড এর সাথে অনেক ক্ষেত্রে হেপাটাইটিস এ সংক্রমণও লক্ষ্য করেছি আমরা, সেক্ষেত্রে কিন্তু রক্তে বিলিরুবিনের মাত্রা বেড়ে যাওয়া এবং জন্ডিসের প্রবণতাও দেখা যায়। তো টাইফয়েড যেহেতু জলবাহিত রোগ এবং তার সাথে একটা হেপাটাইটিস এ সংক্রমণ ও কনজয়েন্টলি হওয়ার প্রবণতা আমরা লক্ষ্য করি সেই জন্য অনেক ক্ষেত্রে। হেপাটাইটিস বি রক্ত, আনপ্রোটেক্টেড ইন্টারকোর্স অর্থাৎ অসুরক্ষিত যৌন সংস্পর্শ, এবং অনেক ক্ষেত্রে মা থেকে শিশুর মধ্যেও ছড়ায়। হেপাটাইটিস সি প্রধানত দূষিত রক্ত বা দূষিত সূচের মাধ্যমে ছড়ায়। হেপাটাইটিস ডি মূলত কিন্তু যারা হেপাটাইটিস ডি তে আক্রান্ত থাকেন সেই সমস্ত ব্যক্তির শরীরে সংক্রমণ ঘটাতে পারে। আর হেপাটাইটিস ই হেপাটাইটিস এ এর মতোই দূষিত জল এবং খাদ্যের মাধ্যমে ছড়ায়। এবার এর মধ্যে ভারতীয় উপমহাদেশে হেপাটাইটিস এ ভাইরাস এবং হেপাটাইটিস ই ভাইরাস শিশুদের মধ্যে এবং ইয়াং ইন্ডিভিজুয়ালস এর মধ্যে মানে তরুণ বয়সের মানুষের মধ্যে বেশি দেখা যায়, বিশেষ করে যেখানে দূষিত জল বা দূষিত খাবারের সংক্রমণ ঘটে সেখানেই মূলত হেপাটাইটিস এ ভাইরাস এবং হেপাটাইটিস ই ভাইরাসের সংক্রমণ ঘটে। হেপাটাইটিস বি ভাইরাস কিন্তু দীর্ঘমেয়াদী লিভারের রোগ ও লিভার ক্যান্সারের অন্যতম প্রধান কারণ, যেটা আমি কিছুক্ষণ আগেই আমাদের এই আলোচনা সূচনাতেই বলেছি। আর হেপাটাইটিস সি তুলনামূলক কম হলেও কিন্তু রক্ত সঞ্চালন ব্লাড ট্রান্সফিউশন এবং নিরাপদ নয় এরকম ইঞ্জেকশন নেওয়া এবং যারা ড্রাগস নেন মাদক সেবনকারীদের মধ্যে গুরুত্বপূর্ণ সমস্যা।
1: কোন ধরনের হেপাটাইটিস জীবন সংশয়ের কারণ হতে পারে?
2: মূলত বলতে গেলে সব ধরনের হেপাটাইটিস গুরুতর হতে পারে, তবে আমি কিছুক্ষণ আগেও যেটা বললাম যে হেপাটাইটিস বি ও সি কিন্তু দীর্ঘমেয়াদী, যদি চিকিৎসা ঠিক মতো না হয় তাহলে কিন্তু লিভার সিরোসিস এবং লিভার ক্যান্সার এর কারণ হয় এবং সেক্ষেত্রে থেকে মৃত্যুর ঝুঁকিও বাড়ে। হেপাটাইটিস ই কিন্তু বিশেষ করে গর্ভবতী নারীদের ক্ষেত্রে, যারা প্রেগনেন্ট ফিমেলস থাকে তাদের ক্ষেত্রে লিভারে তীব্র সংক্রমণ ঘটিয়ে কিন্তু তাদের মৃত্যুর ঝুঁকি বাড়ায়। আর হেপাটাইটিস এ নর্মালি যেটা বললাম যে অনেক ক্ষেত্রে কনজয়েন্ট ইনফেকশন ঘটে টাইফয়েড বা এগুলো থাকলে, বাট হেপাটাইটিস এ কিন্তু চিকিৎসার মাধ্যমে এক মাস থেকে দু মাসের মধ্যে সেরে যায়। আর বিরল ক্ষেত্রে হেপাটাইটিস এ থেকেও অনেক ক্ষেত্রে অ্যাকিউট লিভার ফেলিয়ার করতে পারে।
1: এটা কি বয়স্কদের মারা যাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকে যদি হেপাটাইটিস এ সংক্রমণ হয়?
2: মূলত এটা তরুণদের মধ্যে দেখা যায়, ইয়াং ইন্ডিভিজুয়ালদের মধ্যে, বাট বয়স্কদের ক্ষেত্রেও ঘটতে পারে। এবার বয়স্ক মানুষের ক্ষেত্রে যদি হেপাটাইটিস এ থেকে অ্যাকিউট লিভার ফেলিয়ার ঘটে তাহলে সেক্ষেত্রে সেটা মৃত্যুর কারণও হয়ে দাঁড়াতে পারে।
1: এবারে ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে তে থিম হেপাটাইটিস লেট ব্রেক ইট ডাউন, অর্থাৎ হেপাটাইটিস নিয়ে যে সমস্ত বাধা বা কুসংস্কার রয়েছে সেগুলোকে ভেঙে ফেলার কথা। কি ধরনের বাধা বা কুসংস্কার আমাদের দেশে রয়েছে এই হেপাটাইটিস নিয়ে?
2: আমাদের সমাজে হেপাটাইটিস সংক্রান্ত অনেক কিছু ভুল ধারণা রয়েছে, যেমন হেপাটাইটিস মানেই যে লিভার ক্যান্সার হবে এরকম কিন্তু না। যেমন আমি বললাম যে হেপাটাইটিস এ কিন্তু অনেক ক্ষেত্রে খুব কমন ইনফেকশন হিসেবে দেখা যায়, তো সেক্ষেত্রে সঠিক সময়ে চিকিৎসা শুরু হয়ে গেলে হেপাটাইটিস এ সংক্রমণ থেকে মানুষ যদি হেপাটাইটিস এ সংক্রামিত হয় তাহলে কিন্তু সে সেরে ওঠে সঠিক সময়ে যদি চিকিৎসা এবং ডাক্তারবাবুর পরামর্শ নেওয়া যায়। আর হেপাটাইটিস রোগীর সঙ্গে খাওয়া দাওয়া বা হাত মেলালেই যে হেপাটাইটিস ছড়াবে, বিশেষ করে হেপাটাইটিস বি এবং সি, এটা ভুল। শুধুমাত্র মদ্যপানকারীদেরই হেপাটাইটিস হয়, এটা ভুল ধারণা। বিশেষ করে হেপাটাইটিস যদি কারো ঘটে, মানে লিভার ইনফ্লামেশন হলে যদি জন্ডিস হয়, তাহলে হলুদ খাবার বা নির্দিষ্ট ভেষজ শাকসবজি খেলেই ভালো হয়ে যাবে, এটার কোনো বৈজ্ঞানিক।
1: এবং এরকম একটা জিনিস আমরা অনেক ছোটবেলা থেকেও দেখে এসেছি যে ওই একটি মালা পরানো হয়, সেই মালা পরালেই নাকি আস্তে আস্তে সেটা সেরে যায়।
2: বৈজ্ঞানিক মানে ওই হারানো বলে, এটা আমি শুনেছি অনেক রোগীর কাছ থেকে, বাট সেরকম কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। হেপাটাইটিস বি বা সি আক্রান্ত ব্যক্তিরা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন না, এটাও খুব ভুল ধারণা। সঠিক চিকিৎসা এবং নিয়মিত ফলো আপ এর মাধ্যমে অধিকাংশ রোগী কিন্তু, বিশেষ করে যারা হেপাটাইটিস বি এবং সি আক্রান্ত, তারা কিন্তু দীর্ঘদিন সুস্থ জীবনযাপন করতে পারে।
1: অর্থাৎ কোন ধরনের মানে ঝাড়ফুঁক রকমের উপর নির্ভর না করে চিকিৎসা পদ্ধতির মাধ্যমে হেপাটাইটিস কে সম্পূর্ণ সারানো যায়, আমরা এই সিদ্ধান্তেই আসতে পারি।
2: হ্যাঁ, মানে হেপাটাইটিস বি বা সি এর ক্ষেত্রে যেমন দীর্ঘমেয়াদে ওষুধ খেয়ে যেতে হয় একটা নির্দিষ্ট সময় অবধি, তারপর তার বিভিন্ন রকমের পরীক্ষা রয়েছে যে ভাইরাল লোড কিরকম, ঠিক আছে, ভাইরাস কতটা শরীরে রয়েছে সেটার উপরে ডিপেন্ড করে ওষুধের ডোজ বাড়ানো কমানো, এগুলো মানে ডাক্তারবাবুদের পরামর্শে থাকলে হেপাটাইটিস বি বা সি এর ক্ষেত্রে যে দীর্ঘমেয়াদি কমপ্লিকেশন সেটাকে অনেকখানি দূর অব্দি কিন্তু ঠেকানো যেতে পারে।
1: এই বিভিন্ন হেপাটাইটিস এর ক্ষেত্রে লক্ষণ গুলো কি কি, মানে কি দেখে বুঝবো যে তার হেপাটাইটিস হয়েছে, বা কি তার শারীরিক পরিবর্তন হবে যাতে বোঝা যাবে যে তার হেপাটাইটিস হয়েছে?
2: অ্যাকচুয়ালি যদি যে কোনো হেপাটাইটিস, মানে হেপাটাইটিস এ হোক বা হেপাটাইটিস এ এর ক্ষেত্রে অ্যাকিউট ইনফেকশনই হয়, এ বা ই এর ক্ষেত্রে, বি আর সি এর ক্ষেত্রে ক্রনিক ইনফেকশন হয়, ঠিক আছে। অনেক ক্ষেত্রে পেশেন্ট ক্রনিক ইনফেকটিভ একটা ফেজে থাকে, যেখানে অনেক ক্ষেত্রে হচ্ছে গিয়ে পেশেন্ট হেপাটাইটিস বি বা সি পজিটিভ রয়েছে অথচ তার কোনো ওষুধ লাগছে না, কারণ তার কোনো রোগ লক্ষণ নেই, মানে তার কোনো জন্ডিস ডেভেলপ করছে না, তার কোনো রোগ লক্ষণ নেই, সেজন্য অনেক ক্ষেত্রে দেখা যায় ভাইরাল লোড কম, সেক্ষেত্রে ওষুধও লাগে না। যদি আপনি বলেন যে কিভাবে বুঝবো যে হেপাটাইটিস হয়েছে, সেটা বোঝার একটা সহজ উপায় হচ্ছে যে প্রথমে একটা জিনিস আমরা ধরি হচ্ছে কি হেপাটাইটিস বা লিভারে ইনফ্লামেশন হলে সেটা যদি ধরুন একটা ক্রনিক জ্বরের থেকে হয়, ধরুন ডেঙ্গু জ্বর হলো বা টাইফয়েডের জ্বর হলো, 5 থেকে 7 দিন পেশেন্টটা জ্বরে ভুগছিল, ঠিক, তারপরে সেখান থেকে একটা লিভার মানে প্যারেনকাইমা যদি লিভার সেলগুলো ইনফ্লামেশন ঘটে, সেখান থেকে যদি একটা এনজাইম গুলো রেজ আছে, অর্থাৎ আমরা সেটাকে বলছি যে একটা মাইল্ড অ্যাকিউট ফেজ একটা হেপাটাইটিস রয়েছে, সেক্ষেত্রে তখন হচ্ছে কি আমরা প্রিলিমিনারি সিমটম যদি পেশেন্ট খেতে পারে না, খিদে কমে যায়, খাওয়ার পরে পেটটা হচ্ছে গিয়ে আইডাই করছে, পেট ফুলে যাচ্ছে, এই ধরনের খুব নর্ম মানে বেসিক সিমটমস গুলোই বলে। এবার যদি হচ্ছে কি সিভিয়ার গ্রেডেড হেপাটাইটিস, তখন বোঝা যায় ঠিক আছে, বা আমরা সাসপেক্ট করি যখন আমরা দেখি যে ওই জন্ডিসের লক্ষণ গুলো দেখা যাচ্ছে, যখন হচ্ছে কি চোখ হলুদ হচ্ছে বা ইউরিন হলুদ হচ্ছে, সেক্ষেত্রে তখন ধরেই নেওয়া হয় যে পেশেন্টের জন্ডিস ডেভেলপ করছে। এবার এই জন্ডিস ডেভেলপ হওয়াটা যেরকম অ্যাকিউট ফেজে হেপাটাইটিস এ আর ই এর ক্ষেত্রে কমন, আবার হেপাটাইটিস বি আর সি এর ক্ষেত্রে ধরুন একটা হেপাটাইটিস বি বা সি আক্রান্ত পেশেন্ট, তার হয়তো ওষুধ লাগছিল না, সে হয়তো স্টেবলই ছিল, কিন্তু হঠাৎ করে কোন একটা অ্যাকিউট ইনফেকশনের জন্য দুম করে জন্ডিস ডেভেলপ যদি করে, মানে বিলিরুবিন যদি বাড়তে থাকে তার মধ্যে এই যে জন্ডিসের যে লক্ষণ গুলো যদি দেখা যায়, তখন আমরা ধরি যে তার মানে অ্যাকিউট অন ক্রনিক হেপাটাইটিস। অ্যাকিউট অন ক্রনিক মানে হলো গিয়ে পেশেন্টটা পজিটিভ ছিল হেপাটাইটিস বি বা সি তে, মানে আক্রান্ত ছিল, তার উপরে একটা ইনফ্লামেশন হয়েছে বা ইনফেকশন ঘটেছে, তারপরে ইনফ্লামেশন হয়েছে।
1: এবারে জিজ্ঞাসা করবো, হেপাটাইটিস এর চিকিৎসায় চেয়েও হেপাটাইটিস কে প্রিভেন্ট করাতেই আমাদের দেশে তো একটা জোর দেওয়া হয়, এক্ষেত্রে সরকারি তরফে কি কি উদ্যোগ নেওয়া হয়?
2: সরকারি তরফে বিশেষ করে যেমন আমাদের এখন ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউলে জাতীয় টিকাকরণ কর্মসূচি, সেখানে যেমন বাচ্চাদের জন্মের পরে হেপাটাইটিস বি ভ্যাকসিনকে অন্তর্ভুক্ত করা হয়েছে, এবং যারা প্রেগনেন্ট মাদার থাকেন সেই মায়েদেরকে স্ক্রিনিং করা যে তাদের কোন হেপাটাইটিস এর বি বা সি সংক্রমণ রয়েছে কিনা।
1: আচ্ছা, এখানে জিজ্ঞাসা করি, যদি এই ধরনের সংক্রমণ মায়ের থাকে সেই ক্ষেত্রে কি বাচ্চা সেই সংক্রমণ নিয়ে জন্মায়?
2: আমার কিভাবে ছড়ায় যখন আমি বললাম, তখন আমি বলেছি যে হেপাটাইটিস বি কিন্তু মায়ের থেকে বাচ্চার মধ্যে ছড়াতে পারে,
1: মানে একেবারে শিশু অবস্থাতেই
2: প্রিভেনশন করা যেতে পারে।
1: তো এক্ষেত্রে বড়দের জন্য কি কোনো ইমিউনাইজেশন পদ্ধতি রয়েছে সরকারি তরফে?
2: হ্যাঁ, যেরকম হচ্ছে গিয়ে বড়দের মধ্যে যেটা আমাদের যেমন হেলথ কেয়ার ইন্ডিভিজুয়াল যারা আমরা রয়েছি তাদের ক্ষেত্রে যেমন হেপাটাইটিস বি এর প্রিভেনশনের জন্য মানে হেপাটাইটিস বি ভ্যাকসিনেশন দেওয়া হয় আমাদের ক্ষেত্রে, যেমন আমরা যখন কলেজে পড়ার অবস্থায় বা অনেক সময় ইন্টার্নশিপে থাকা অবস্থায় যেরকম আমাদেরকে দেওয়া হতো, ঠিক আছে। এবার যেহেতু আমাদের ক্ষেত্রে ব্লাড মানে ওই নিডল প্রিক হওয়ার একটা চান্সেস থাকে অনেক ক্ষেত্রে কাজ করার সময় কোন সংক্রমিত মানুষের, মানে যে কোনো সেটা হেপাটাইটিস বি সংক্রমিত হোক বা যে কোনো ধরনের কোনো মানুষের কোনো ইনজেকশনের সুচ হাতে ফুটে যাওয়া, এগুলোর একটা চান্সেস থাকে। তো সেক্ষেত্রে আমাদেরকে মানে প্রিভেনশনের জন্য আগে থেকে প্রোফাইল্যাকটিক্যালি হেপাটাইটিস বি এর ভ্যাকসিনেশন দেওয়া হয়।
1: ইমিউনাইজেশন তো একটা পদ্ধতি, এছাড়াও সাধারণ মানুষ এই হেপাটাইটিস থেকে দূরে থাকার জন্য কি কি নিয়ম মেনে চলবেন?
2: যেমন একটা তো আমরা প্রথমেই বললাম যে জন্মের পর বাচ্চাকে নির্ধারিত সময় হেপাটাইটিস বি এর টিকা দেওয়া। এবার হেপাটাইটিস এ সংক্রমণ প্রিভেন্ট করার জন্য যেরকম যতটা জল ফুটিয়ে খাওয়া যায় বা বিশুদ্ধ জল খাবার দাবার এগুলো মেনটেন কর, খাবারের হাইজিন মেনটেন কর, সেটা হেপাটাইটিস এর ক্ষেত্রে প্রযোজ্য। হাত ধোয়া তো একটা, তো হ্যান্ড হাইজিন ম্যাটার করেই সবসময়, সেটা খাবারের আগে হোক বা ওয়াশরুম ইউজ করে আসার পরে হোক। হেপাটাইটিস বি এর ক্ষেত্রে যেরকম একটা কারণ হয়ে দাঁড়িয়ে আনপ্রোটেক্টেড ইন্টারকোর্স, অসুরক্ষিত যৌন সংসর্গ একটা কারণ, তো সেক্ষেত্রে নিরাপদ যৌন সংসর্গ কর ব্যারিয়ার মেথড মানে কন্ডম ব্যারিয়ার মেথড ইউজ করা, বিশেষ করে অন্যের রেজার টুথব্রাশ বা নখ কাটার যন্ত্র ইউজ না করা, স্টেরিলাইজ নিডল ইউজ করা হচ্ছে কি ইনজেকশন নেওয়ার ক্ষেত্রে, সেটা তো হেলথ কেয়ার সেক্টরে সবসময় ফলো করা হয়। আরেকটা যেরকম ব্লাড ট্রান্সফিউশনের আগে যেরকম ব্লাডের একটা পরীক্ষা করা হয়, যে পেশেন্ট ব্লাড নেমে তার সেরোলজি পরীক্ষাও যেরকম করা হয় এবং যে ব্লাডটা দেওয়া হয় সেটারও সেরোলজি পরীক্ষা করিয়ে নেওয়া হয় কোন রকমের যাতে সংক্রমণ না ঘটে ব্লাড ট্রান্সফিউশনের মাধ্যমে, কারণ অনেক রোগীরই রক্ত লাগে, ঠিক আছে, বিশেষ করে যারা থ্যালাসেমিয়া পেশেন্ট বা মানে কিডনি
1: নিয়মিত রক্ত যাদের লাগে,
2: নিয়মিত রক্ত নেওয়ার যাদের লাগে, নিয়মিত হোক বা যে কোনো সময় হোক রক্ত নেওয়ার আগে, সেক্ষেত্রে যেরকম গভর্নমেন্টের তরফে স্ক্রিনিং নিশ্চিত করা হয়। আর আরেকটা অনেক সাধারণ মানুষের ক্ষেত্রে ট্যাটু করা বা পিয়ার্সিং করার প্রবণতা থাকে, তো ট্যাটু বা পিয়ার্সিং করার সময় যতটা মানে স্টেরিলিটি মেনটেন করে করা হবে ততটাই বেটার সেই ক্ষেত্রে, কারণ অনেক ক্ষেত্রে ট্যাটু বা পিয়ার্সিং থেকেও কিন্তু হেপাটাইটিস এর সংক্রমণ, হেপাটাইটিস বি বা সি এর সংক্রমণ কিন্তু ঘটতে পারে যদি স্টেরিলাইজ নিডল বা ওই যে যন্ত্রপাতি যেগুলো ব্যবহার করা হয় সেগুলো যদি ঠিকমতো স্টেরিলাইজ না থাকে।
1: গর্ভাবস্থায় কোনো বিশেষ সতর্কতা কি নিতে হবে যাতে হেপাটাইটিস সংক্রমণ না হয়?
2: প্রথমত হচ্ছে গিয়ে গর্ভবতী যিনি হয়েছেন তার একটা স্ক্রিনিং করানো হয় যে তার হেপাটাইটিস রয়েছে কিনা, হেপাটাইটিস বি সি এবং ইনক্লুডিং এইচআইভি স্ক্রিনিং করানো হয়, ঠিক আছে, সেটা হয়েছে কিনা। এবার যদি দেখা যায় যে হেপাটাইটিস বি বা সি এর সংক্রমণের কোনো ইয়ে থাকে, তো সেক্ষেত্রে তখন তার ডোজ মডিফিকেশন এবং ওই ডাক্তারবাবুর পরামর্শ নেওয়া, অর্থাৎ মানে গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের পরামর্শ নেওয়া, সেই পরামর্শ মতো এবং অবশ্যই তিনি তার যিনি স্ত্রীরোগ বিশেষজ্ঞ থাকবেন গাইনোকোলজিস্ট, এই দুটো ডিপার্টমেন্টের কনজয়েন্ট একটা আলোচনা অনুযায়ী ওষুধ কি ডোজে চলবে কিভাবে চলবে এবং পার্ট বাই মানে প্রত্যেকটা সময় পিরিয়ডিক ফলো আপে লিভার ফাংশন টেস্টটা বারবার চেক করা, বিকজ হচ্ছে গিয়ে অনেক ক্ষেত্রে দেখা যায় সেটা হচ্ছে গিয়ে এমনিতেও মানে হেপাটাইটিস না থাকলেও বি বা সি এটা হোক না থাকলেও অনেক সময় কিন্তু গর্ভাবস্থায় দেখা যায় যে মায়ের কিন্তু জন্ডিস ডেভেলপ করে, তো সেই ক্ষেত্রে যদি হেপাটাইটিস ওরকম ভাবে বি বা সি এগুলো সংক্রমণ না হোক থাকে, বাট অনেক ক্ষেত্রে প্রেগনেন্সি ইন্ডিউস জন্ডিসও কিন্তু লক্ষ্য করা যায়, সেটার জন্য পিরিয়ডিক্যালি লিভার ফাংশন টেস্ট এটা ফলো আপ করাটা দরকার, এমনিই দরকার।
1: এই যে প্রিভেনশনের কথা এর আগে বলা হলো, প্রিভেনশন তো সবসময় চিকিৎসার থেকে ভালো, কিন্তু অসুস্থ হয়ে পড়েন যদি কেউ চিকিৎসা পদ্ধতি কি থাকবে এবং অসুস্থ মানুষের পরিজন তার দেখভাল কিভাবে করবেন এবং নিজেরা কি ধরনের সাবধানতা অবলম্বন করবেন?
2: মানে আমি প্রথমেই যেটা বললাম যে চিকিৎসা ডিপেন্ড করে হচ্ছে গিয়ে যে কি ভাইরাসের সংক্রমণ হয়েছে তার উপরে, যদি এ বা ই হয় সেক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে বিশ্রাম এবং পর্যাপ্ত জল খাওয়া, ব্যালেন্স ডায়েট ফলো করা এবং জন্ম মানে যদি দেখা যায় যে জন্ডিস ডেভেলপ করেছে, তাহলে সাধারণ জন্ডিসের যে চিকিৎসা হয় সেটা করতে থাকলে এবং তার সাথে ডাক্তারবাবুর সাথে ফলো আপ করলে
1: খাওয়া দাওয়ার কি খুব
2: একদম একদম, যেমন তেল মশলা না খাওয়া, আর এমনিও জন্ডিস থাকলে তো তেল মশলা কোনোভাবে খাওয়াই যায় না, মানে যদি সেরকম লেভেলে বিলিরুবিন বেড়ে থাকে, সেরকম মাত্রায় যদি বিলিরুবিন বেড়ে থাকে সেক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আপনি একটু স্পাইসি ডায়েট বা মশলাযুক্ত খাবার খেলে বমি হয়ে যাওয়ার টেন্ডেন্সিস থাকে। ডায়েট একদম মানে ব্যালেন্স ডায়েট এবং যতটা ব্ল্যান্ড ডায়েট সেদ্ধ খাবার হয় ততটাই ভালো। হেপাটাইটিস বি এর ক্ষেত্রে অনেক রোগীরই ওষুধের প্রয়োজন হয় না, বিকজ ওই ভাইরাল লোড যেটা আমি বলছিলাম সেই ভাইরাল লোডটা রক্তে কিরকম রয়েছে সেটার উপরে ডিপেন্ড করে হেপাটাইটিস বি এর ক্ষেত্রে ওষুধের দরকার হয়। যদি ভাইরাল লোড বেশি থাকে সেক্ষেত্রে ওষুধ দরকার হতে পারে, যেমন টেনোফোভির বা এন্টিক্যাভির এই জাতীয় অ্যান্টিভাইরাল ড্রাগস প্রয়োজন হতে পারে, সেটা ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী তবেই দরকার। আর হেপাটাইটিস সি কে বর্তমানে 8-12 সপ্তাহের মধ্যেই ডিরেক্ট অ্যাক্টিং অ্যান্টিভাইরাল ওষুধে মানে অনেক রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। আর যদি পার্টিকুলারলি বলা হয় যে পরিবারের সদস্যদের ক্ষেত্রে করণীয় কি, যদি কেউ হেপাটাইটিস আক্রান্ত, বিশেষ করে হেপাটাইটিস এ বা ই তে আক্রান্ত হলে এটাতে ভয় পাওয়ার সেরকম কোনো ব্যাপার নেই,
1: ছোঁয়াচে নয়,
2: না ছোঁয়াচে ব্যাপারটা নয়, বরং ব্যাপারটা হচ্ছে গিয়ে হেপাটাইটিস এ যদি হয় বা ই যদি হয় তার মানে সেটা ম্যাক্সিমাম চান্সেস থাকে ওয়াটার বর্ন ডিজিজ, আমি যেটা বললাম দূষিত জল দূষিত খাদ্য থেকে হতে পারে। তো সেক্ষেত্রে খাবারের খাবার জল এবং খাবারের ব্যাপারটাতে হাইজিন যতটা মেনটেন করা যায় ততটাই ভালো, সেটা যিনি রোগী রয়েছেন তিনিও যেরকম মেনটেন করবেন তার সাথে তার বাড়ির লোকজন যিনি রয়েছেন যারা রয়েছেন তাদেরকেও মেনটেন করতে হবে, রোগীকে আলাদা করে রাখার কোনো প্রয়োজন নেই। কিন্তু হেপাটাইটিস বি বা সি এর ক্ষেত্রে অবশ্যই রোগীর ব্যক্তিগত জিনিসপত্র যেমন রেজার নেল কাটার এগুলো যেখানে ব্লাড কন্টামিনেশনের চান্সেস থাকে সেই জিনিসপত্রগুলোকে আলাদা করে ব্যবহার করা উচিত, এবং পরিবারের সদস্যদের যদি দেখা যায় যে কারো হেপাটাইটিস বি হয়েছে তাহলে তাদের সদস্যদের ওই প্রিভেনশনের জন্য হচ্ছে প্রোফাইল্যাকটিক্যালি হেপাটাইটিস বি এর ভ্যাকসিনেশন নেওয়া উচিত, এবং কন্টামিনেটেড ব্লাড অবশ্যই এড়িয়ে চলা উচিত, প্রয়োজনে গ্লাভস ব্যবহার করা, আর চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেওয়া উচিত, কোনো বিকল্প ওষুধ বা যে কোনো ওষুধ দোকান থেকে কিনে খাওয়া উচিত না একদমই। এই ধরনের যারা হেপাটাইটিসে আক্রান্ত হন সেটা এ ই বা বি বা সি যেটাই হোক না কেন অ্যালকোহল ইনটেক সম্পূর্ণ বন্ধ রাখতে হবে, মদ্যপান একদম দূরে রাখতে হবে, আর নিয়মিত লিভার ফাংশন টেস্ট আর চিকিৎসকের ফলো আপে থাকতে হবে।
1: এখানে একটা কথা বারবার হয়েছে যে জন্ডিস যদি ডেভেলপ করে আমরা তো সাধারণ

0: জন্ডিস বলতেই হেপাটাইটিস বুঝি, এই জন্ডিস এবং হেপাটাইটিস এর মধ্যে পার্থক্যটা কোথায়?
1: পার্থক্যটা কি একচুয়ালি জন্ডিস মানে হচ্ছে একটা রোগের লক্ষণ, জন্ডিস ইজ নট হেপাটাইটিস, মানে হেপাটাইটিস মানেই যে জন্ডিস হবেই এরকম না, মানে যদি ধরো হেপাটাইটিস বি বা সিতে আক্রান্ত হওয়া মানেই যে জন্ডিস ডেভেলপ করে যাবে এরকম কিন্তু নয়, যারা ক্রনিক হেপাটাইটিস বি বা সিতে আক্রান্ত তাদের লিভার ফাংশন টেস্ট বহু ক্ষেত্রেই একদম নর্মাল এর মধ্যেই থাকে বা লিভার এনজাইমস গুলো হয়তো সামান্য বেশি থাকে। আর মেইনলি এই যে জন্ডিস ডেভেলপ করে হচ্ছে কি যে কোনো অ্যাকিউট ইনফেকশনের ক্ষেত্রে, ঠিক আছে, অ্যাকিউট ইনফেকশন মানে হঠাৎ করে লিভারটাতে একটা ইনফ্লামেশন হয়েছে কোনো একটা সংক্রমণের মাধ্যমে, সেক্ষেত্রে লিভারের ইনফ্লামেশনের ফলে বিলিরুবিনের মাত্রাটা বেড়ে গেছে এবং লিভারের যে এনজাইম গুলো রয়েছে সেই এনজাইম গুলো বেড়েছে, তবেই সেখান থেকে জন্ডিস ডেভেলপ হওয়ার চান্সেস থাকে এবং জন্ডিস ডেভেলপ হতে গেলে বিলিরুবিনের মাত্রা বাড়তে হবে। কারণ অনেক ক্ষেত্রে যেমন ধরুন ডেঙ্গুর ক্ষেত্রে বা ভাইরাল ফিভারের ক্ষেত্রে, যে আমরা একটা উদা বাংলায় বলি যে হেপাটাইটিস হয়ে গেছে, কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় তাদের ক্ষেত্রে শুধুমাত্র লিভার টিস্যুটা ইনফ্লেমড হওয়ার পরে তার শুধু লিভার এনজাইম গুলো সামান্য বেড়েছে, যা নর্মাল রেঞ্জ থাকে সেই নর্মাল রেঞ্জের থেকে সামান্য হয়তো লিভার এনজাইম গুলো একটু বেশি আছে, কিন্তু বিলিরুবিন বাড়েনি। এবার জন্ডিস হতে গেলে গোদা বাংলায় বলতে গেলে জন্ডিস হলে কি শরীর হলুদ হয়ে যায়, শরীর হলুদ
0: মানে এটাকে একটা লক্ষণ হিসেবে ধরা হয় যে শরীর হলুদ
1: হয়ে যাচ্ছে, একটা রোগের লক্ষণ, মানে জন্ডিসকে আরো পেটের পরিভাষায় বললে ইকটেরাস বলা হয়, সেটা হচ্ছে একটা রোগের লক্ষণ, এই যে চোখের সাদা অংশটা হলুদ হয়ে যাওয়া চোখের মধ্যে বা ইউরিন ইয়েলো হয়ে যাওয়া তখনই জন্ডিস বলা হয়, এই লক্ষণ গুলোকে একত্রিত হবে যখন সেখানে রক্তে বিলিরুবিনের মাত্রা বেড়ে যাবে, রক্তে বিলিরুবিনের যে স্বাভাবিক মাত্রা রয়েছে তার থেকে যদি বেড়ে যায় তখন সেটাকে জন্ডিস বলা হয়। বাট এমনি থেকে নর্মালি কথা বলার সময় আমরা বলি যে হেপাটাইটিস হয়েছে, হেপাটাইটিস হওয়া মানে বেসিক্যালি লিভার সেলগুলো ইনফ্লামেশন ঘটেছে কোনো অ্যাকিউট সংক্রমণের মাধ্যমে, সেটা হেপাটাইটিস এ, এবার হেপাটাইটিস এ থেকেই অ্যাকচুয়ালি অ্যাকিউট সংক্রমণটা হওয়ার চান্সেস বেশি থাকে রিলেটিভলি। ভারতীয় উপমহাদেশে বা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে টাইফয়েড খুব কমন রোগ, এবার এই টাইফয়েডও যেহেতু জলবাহিত রোগ তো সেক্ষেত্রে টাইফয়েড এর সাথে হেপাটাইটিস এ এর একটা কনজুগাল ইনফেকশন হওয়ার চান্সেস, একত্রিত একটা ইনফেকশন হলে সেক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রেই লিভার টিস্যুটা খুব তাড়াতাড়ি অ্যাট্যাক হয়, লিভার টিস্যুতে সংক্রমণ ঘটে এবং সংক্রমণ ঘটলে লিভার টিস্যু ইনফ্লামেশনের ফলে বা লিভার প্যারেনকাইমার ইনফ্লামেশনের ফলে প্রথমে এনজাইম গুলো বাড়তে পারে, লিভার এনজাইম গুলো এসজিওটি এসজিবিটি যেটা আমরা বলি বা এসডিএলটি, এবং পরবর্তী সময় গিয়ে যদি সেটা সংক্রমণ আরো বাড়ে তখন রক্তে বিলিরুবিনের মাত্রাও বাড়তে থাকে, রক্তে বিলিরুবিনের মাত্রা বাড়লে তখনই আমরা বলি যে জন্ডিস ডেভেলপ করছে, তখন চোখে যে সাদা অংশটা রয়েছে সেটা বা ইউরিন হলুদ হয়ে যাওয়া এই জিনিসগুলো আমরা দেখি যে জন্ডিসের লক্ষণ হিসেবে।
0: অনেক ধন্যবাদ। আমার মনে হয় ইমিউনাইজেশনের কেন প্রয়োজন, কি কিভাবে সতর্কতা গ্রহণ করবেন সাধারণ মানুষ বা কি কি সচেতনতা থাকা দরকার, এটা বোধহয় আমরা কিছুটা জানাতে পারলাম এবং সেক্ষেত্রে আপনি আমাদের যে সহায়তা করলেন এর জন্য অনেক ধন্যবাদ।
1: একটাই দিদি আমি লাস্ট একটা গুরুত্বপূর্ণ মানে বার্তা বা একটা মেসেজ বলতে পারো, সেটা আমি বলতে চাই যারা শ্রোতা রয়েছেন তাদের উদ্দেশ্যে, যে হেপাটাইটিস একটা প্রতিরোধযোগ্য এবং অনেক ক্ষেত্রেই নিরাময়যোগ্য রোগী, মানে রোগটা নিরাময়যোগ্যই, এমন নয় যে নিরাময় হয় না যে একদমই সেরকম না, সময় মতো পরীক্ষা অনেক ক্ষেত্রে টিকাকরণ এবং নিরাপদ জীবনযাপন এবং সঠিক চিকিৎসার মাধ্যমে লিভার সিরোসিস এবং লিভার ক্যান্সারের যে ঝুঁকিগুলো থাকে সেগুলো উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। তো তাই যে কোনো রকমের সংস্কার বা লোকমুখে কথা শোনা কথা উপরে বিশ্বাস না রেখে বৈজ্ঞানিক তথ্যের উপরে সবসময় আস্থা রাখুন এবং তার সাথে সাথে সবসময় ডাক্তারবাবুর যারা রেজিস্টার্ড প্র্যাকটিশনার রয়েছেন সেই সমস্ত ডাক্তারবাবুদের সাথে কথা বলবেন, যোগাযোগ রাখবেন, যদি যে কোনো রকমের সিমটমস বা যে কোনো রকমের রোগ লক্ষণ আপনারা উপলব্ধি করে থাকেন বা বুঝতে পারেন যে এই ধরনের লক্ষণগুলো আমার ক্ষেত্রে দেখা যাচ্ছে, অবশ্যই ডাক্তারবাবুদের পরামর্শ নেবেন, সেক্ষেত্রে তাড়াতাড়ি আপনারা সুস্থ হয়ে উঠবেন। অযথা চিন্তা না করে ঝুঁকি না নিয়ে সবসময় বিজ্ঞানের উপরে ভরসা রাখাটাই ভালো এবং বৈজ্ঞানিক তথ্যের।
0: অনেক ধন্যবাদ।
1: ধন্যবাদ।
2: আজ ওয়ার্ল্ড হেপাটাইটিস ডেতে আমার মনে হয় যে এই ধরনের একটি অনুষ্ঠান বা ডাক্তার আশিক ইকবাল যা যা বলে গেলেন সেগুলো যদি একটু মন দিয়ে শুনি আমরা সুস্থ থাকব, ভালো থাকব। শেষ পর্যায়ে চলে এসেছি অনুষ্ঠানের। একটু বলে নিই চিঠিপত্র লিখবেন কি বিষয়, আমার কলম বিষয় জীবনের পেন্সিল। কিছু ঘটনা থাকে যেগুলো মনে হয় যদি মুছে ফেলা যেত জীবন থেকে, ভুল সিদ্ধান্ত, কথা না শোনা বা মনমর্জির কোনো ঘটনা যা সেই সময় স্বাধীন

মতা বলে মনে হয়েছিল। আর যদি কোনো পেন্সিলে সেদিনের লেখা পাতায় ইরেজার দিয়ে আবার সাদা করে দেওয়া যেতে পারত, একটু অন্যরকম হতে পারত জীবনের রোজ নামচা। সেই পেন্সিলে লিখতে চাওয়া স্মৃতির গল্প আমাদের জানাতে লিখে পাঠান জীবনের পেন্সিল শিরোনামে 150 শব্দের মধ্যে। আপনারা আমাদের মেল করতে পারেন, মেল আইডি mohilamahol.air@gmail.com, mahilamahol.air@gmail.com।

7000001 এই ঠিকানায়। এরপরে আসি এক কলমে দুই নারীর বিষয়। রবীন্দ্রনাথ ঠাকুরের শাস্তি গল্পে চন্দরা ও রাধা চরিত্র, দুই নারীর ও দুই পুরুষের দ্বন্দ্ব নিয়ে তাদের জীবনের আবর্ত ঘুরে চলে। একজনের অপরাধে আরেকজনের শাস্তি পাওয়ার এই গল্পে পাঠকের অনুভবে এই দুই চরিত্রের বৈপরীত্য, তাদের অন্তরের উপলব্ধি, মনস্তাত্ত্বিক জটিলতা লিখে পাঠান দৃশ্য শব্দের মধ্যে। আপনারা মেইল করুন ওই একই মেল আইডিতে mohilamahal.aircolkata@gmail.com, আর চিঠি পাঠাবেন এক কলমে দুই নারী, মহিলা মহল, প্রযত্ন কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 7000001 এই ঠিকানায়। আমাদের কাছে দুই বিষয়েরই চিঠি বা মেল যেন এসে পৌঁছয় 23 আগস্ট 2026-এর মধ্যে। আমরা কিন্তু আপনাদের চিঠি এবং মেলের প্রতীক্ষা করি। একদম শেষে এসে গেছি, কথা হবে অন্য আর একদিন। এই বর্ষায় একটু বৃষ্টির গান শুনতে শুনতে বিদায় নেব আমরা। সঙ্গে ছিলাম আমি অনিন্দিতা।

এতক্ষণ শুনলেন মহিলাদের আসর। উপস্থাপনায় ছিলেন অনিন্দিতা মল্লিক, আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন অনুষ্ঠান অন্বেষা।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাই আমাদের সাপ্তাহিক বিজ্ঞান পত্রিকা অন্বেষ সাথে। প্রত্যেক দিনের অন্বেষার মতোই আজকে আমাদের সঙ্গে থাকবেন একজন বিশিষ্ট অতিথি, বিজ্ঞানের ক্ষেত্রে যার অবদান আমরা জানি, আরও প্রশ্ন করে জানব, কিন্তু তার আগে বিজ্ঞানের টুকরো খবর শুনব আমরা।
1: চোখের রেটিনায় যে আলোক সংবেদী কোষ থাকে সেগুলোই আমাদের দেখতে সাহায্য করে। রেটিনায় যখন কোনো বস্তু থেকে প্রতিফলিত আলো এসে পড়ে, তখন এই আলোক সংবেদী কোষগুলো সেই আলোকে বৈদ্যুতিক সংকেতে রূপান্তরিত করে।

0: সেই সংকেত মস্তিষ্কে পৌঁছে ওই বস্তুকে দেখতে সাহায্য করে। তবে এই কোষগুলো কোনোভাবে ক্ষতিগ্রস্ত হলে আর সারানো যায় না, দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যায়। দেখা গেছে জেব্রাফিশ তার রেটিনার নষ্ট হয়ে যাওয়া আলোক সংবেদী কোষকে আবার তৈরি করে নিতে পারে। এজন্য তারা রেটিনায় থাকা মুলার গ্লিয়া নামে স্টেম সেলের সাহায্য নেয়। সম্প্রতি ডেভেলপমেন্টাল সেল জার্নালে প্রকাশিত এক গবেষণাপত্রে, ড্রেসডেন ইউনিভার্সিটি অব জার্নালে প্রকাশিত এক গবেষণাপত্রে ড্রেসডেন ইউনিভার্সিটি অব টেকনোলজির বিজ্ঞানীরা জানাচ্ছেন যে জেব্রাফিশের রেটিনার নতুন আলোক সংবেদী কোষ আবার আগের মতোই কাজ করতে পারে। মানুষের চোখের রেটিনাতেও এই মুলার গ্লিয়া কোষ আছে, তবে অভিব্যক্তির পথ এদের আলোক সংবেদী কোষ পুনরুৎপাদনের ক্ষমতা নষ্ট করে দিয়েছে। বস্তুত জেব্রাফিশ আর মানুষের মধ্যে প্রায় 70% জিনের বৈশিষ্ট্য একরকম হয়। দেখা গেছে উভয়েরই পেশি, রক্ত, কিডনি আর চোখের অনেক বৈশিষ্ট্য সমান হয়। তাই জেব্রাফিশের এই দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার ঘটনা ভবিষ্যতে মানুষেরও দৃষ্টিশক্তি ফেরানোর কাজে বিজ্ঞানীদের সাহায্য করবে বলেই তারা মনে করছেন। মানুষের মুলার গ্লিয়া স্টেম সেলকে সক্রিয় করতে গবেষণা চলছে।
1: বিজ্ঞানের খবর শুনলেন, আমরা রয়েছি অন্বেষায়। অন্বেষায় আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন অধ্যাপক শিবাজি রাহা। এইটুকু বললেই বোধ হয় আপনারা ধরে ফেলেছেন যে আমরা কার সঙ্গে কথা বলতে যাচ্ছি বা কি কথা বলতে যাচ্ছি। তবু একটা আনুষ্ঠানিক পরিচিতি তো লাগে। অধ্যাপক শিবাজি রাহা পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে কাজ করেছেন। আমরা বিশেষ ক্ষেত্রটা বরং তখন বলবো যখন তার কাছে প্রশ্ন রাখবো তিনি কি কি কাজ কোথায় কোথায় কার অধীনে করেছেন। তাকে আমরা চিনেছি অনেকভাবে, বসু বিজ্ঞান মন্দিরের অধিকর্তা হিসাবে। তাকে আমরা চিনেছি বহু বিজ্ঞান জনপ্রিয়করণ বা বিজ্ঞান সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার প্রচেষ্টার মধ্যে, এবং আজও তিনি কিন্তু সক্রিয়। কতগুলো জায়গা যেখানে তিনি কাজ করেছেন হয়তো অতটা মানুষের নজরে আসেনি, যেমন আন্তর্জাতিক ক্ষেত্রে তার অংশগ্রহণ, এবং সেই অংশগ্রহণের কথাও আমাদের আলোচনার মধ্যে আসবে। তো সেই অধ্যাপক শিবাজি রাহা আমাদের সঙ্গে রয়েছেন আজকে অন্বেষাতে, তাকে স্বাগত জানাই। তাকে আমরা রাজি করিয়ে নিয়েছি যে আমরা তার যেমন জীবনের কথা জানব, একই সঙ্গে তার যে দর্শন সমাজ এবং বিজ্ঞান নিয়ে সেটা নিয়েও কিছু প্রশ্ন রাখতে পারব। আমরা শুরু করি তার শিক্ষা পর্ব থেকে, যেখানে তিনি পড়াশুনো করে চলে গেছেন মার্কিন মুলুকে। সেখানে গিয়ে তিনি খুঁজছেন কিভাবে গবেষণাটা করা যায়, কার কাছে করা যায়। এখন দেখুন, এই ধরনের জীবন, এই ধরনের কাজকর্ম, এটা তো বিস্তৃত। আমরা তাকে সরাসরি প্রথম প্রশ্নটা এইটাই করব যে বিশিষ্ট একজন মাস্টারমশাইয়ের কাছে আপনি কাজ করেছেন, যাকে আমরা চিনি অধ্যাপক জন হুইলার, আমরা সেইটাকেই আমাদের প্রথম মাইল ফলক হিসাবে ধরে নিয়ে এগোতে চাই। তার কাছে যাওয়া, তার কাছে কাজ করা, কিভাবে ভাবলেন, কেন ভাবলেন?
2: এটার মধ্যে অনেকটাই কোইন্সিডেন্স বা সমানুপাত একটা ঘটনাক্রম রয়েছে। সেটা বলতে গেলে আমাকে বোধ হয় একটু আগে থেকে শুরু করতে হবে। মানে আমরা যে সময় বিএসসি পড়ছিলাম প্রেসিডেন্সি কলেজে, তখন 3 বছরের পাঠ্যক্রম শেষ করতে 4 বছর লেগে যেত, এবং সেই জন্যে আমাদের শেষ বছর যেটি অফিসিয়ালি 1973 সালে বিএসসি ডিগ্রি পেয়েছি, কিন্তু পরীক্ষাটি হয়েছিল 1974 সালে। ফলে ওই 73-74-এর মাঝামাঝি যখন নিয়মিত ক্লাস হয় না, সেই সময় এক তরুণ অধ্যাপক এসেছিলেন প্রেসিডেন্সি কলেজে, তার সঙ্গে আলাপ হলো। তার নাম জিষ্ণু দে। খুব সহজভাবে ছাত্রদের সঙ্গে মিশতেন, এবং আমার সঙ্গে তার, মানে এই পরিণত বয়সে এসে স্বীকার করতে লজ্জা নেই, তার সঙ্গে আমার প্রথম আলাপটাও খুব ইন্টারেস্টিং। মানে তিনি একটি চুরুট খাচ্ছিলেন, তার গন্ধটি আমার কাছে খুব ভালো লাগলো। আমি গিয়ে পেছন থেকে বললাম, কি স্যার আর আছে নাকি? তিনি আমায় বললেন, না এটা তো একটাই ছিল, তবে বাড়িতে বোধ হয় এখনও কয়েকটা আছে, কাল নিয়ে আসবো, কাল দেখা করো। এবং সেইখান থেকে পরের দিন যখন দেখা হলো, তখন তার হাতে একটা গবেষণাপত্র দেখলাম ছাপানো ফিজিক্যাল রিভিউয়ের। পেপারটা আমাকে দেখিয়ে বললেন, দেখো তো কেমন মজার জিনিস, এটা একেবারেই ফিল্ড থিওরি থেকে আলাদা, পড়ে দেখতে পারো। আমি নিলাম, পড়ে দেখতে গিয়ে 2-3টি জায়গায় খটকা লাগলো। ওকে জিজ্ঞেস করলাম, উনি বললেন, আমিও বুঝিনি, তুমি কাজ করো না, এর যে লেখক তাকে সোজাসুজি একটা চিঠি লেখো। এবং যৌ

0: মনের ঔদ্ধত্যে আমি সে ভদ্রলোককে চিঠিটা লিখে বললাম যে আমার মনে হচ্ছে এখানে কিছু একটু ভুল আছে। সেই ভদ্রলোকের নাম হচ্ছে এডওয়ার্ড কার্নার। তিনি ইউনিভার্সিটি অফ ডেলাওয়্যারে অধ্যাপনা করতেন এবং কার্নারের আরেকটি পরিচয় হলো তিনি রিচার্ড ফাইনম্যানের প্রথম পিএইচডি ছাত্র ছিলেন।
1: এই নামটি আমাদের কাছে অনেক বেশি পরিচিত, ফাইনম্যান।
0: হ্যাঁ, চিঠিটি লিখে আমি ভুলেই গিয়েছিলাম। কিছুদিন পরে, বেশ কয়েক সপ্তাহ পরে, এয়ার মেলে একটি চিঠি এলো আমার কাছে। এডওয়ার্ড কার্নার লিখলেন যে তুমি যে প্রবন্ধটি পড়ে আনন্দ পেয়েছো তাতে আমি খুব খুশি হয়েছি। হ্যাঁ, সত্যি একটু ভুল আছে ওখানে। এই বিষয়ে তুমি যদি গবেষণা করতে চাও তাহলে তুমি কি ডেলাওয়্যারে আসতে পারো।
1: আরে বাবা, এটা একটা মূল লম্ফনের মতো, মানে একটা জায়গা থেকে শুধু সাধারণ আগ্রহে পড়া থেকে একবারে গবেষণা করা।
0: হ্যাঁ, ফলে সেই হিসেবে, এবং আমিও তখন বিএসসি পরীক্ষা দিয়ে বসে আছি, রেজাল্ট তখনও বেরোয়নি, কার্নারের সেই চিঠির ভিত্তিতে আমি আমার কলেজে ট্রান্সক্রিপ্টস দিয়ে একটা অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিলাম ফর্মালিটির জন্য। আমাকে ইউনিভার্সিটি অফ ডেলাওয়্যার থেকে নিমন্ত্রণ পাঠানো হলো।
1: কিন্তু তখন তো বোধ হয় মাস্টার্সের প্রথম বছরটা করে যেতে হতো এখান থেকে, না তার দরকার চেয়ে হতো না?
0: দেখুন, বিদেশে না সমস্ত ব্যাপারটাই ভীষণ রকম সাবজেক্টিভ। ইউনিভার্সিটিগুলো চাইলে সমস্ত কিছু ওয়েভ করে দিতে পারে।
1: আচ্ছা আচ্ছা।
0: ফলে আমি যখন গিয়ে ওখানে মাস্টার্সে গ্র্যাজুয়েট স্কুলে ঢুকলাম, আমার বিএসসি রেজাল্টও তখনও বেরোয়নি।
1: আচ্ছা,
0: বিএসসি রেজাল্ট আমি ওখানে পৌঁছানোর পরে বিএসসি রেজাল্ট জেনেছি। এড কার্নারই আমাকে প্রথম গবেষণার হাতে ঘড়ি দেন এবং কিছুদিন ওর সঙ্গে কাজ করার পরে, এডওয়ার্ড কার্নার আমার মধ্যে একজন অসাধারণ বিজ্ঞানী কিন্তু তাঁর খ্যাতি সেরকম ছিল না। তিনি একটি ছোট ইউনিভার্সিটিতে নিজের একটি বিশিষ্ট বিষয় নিয়েই গবেষণা করে যেতেন। তিনি আমাকে বললেন যে তুমি জন উইলারের কাছে পিএইচডি করতে যাও, আমি তোমার নাম সুপারিশ করে দিচ্ছি। সেইভাবেই হলো, জন উইলারের কাছে সুপারিশ করা হলো। জন উইলার সেই সময় আমাকে বললেন যে আমি টেক্সাসে চলে যাচ্ছি, তুমি আসতে চাইলে আসতে পারো। ফলে সেই হিসেবে তাকে অনুসরণ করে আমারও টেক্সাসে যাওয়া,
1: কাউবয়দের দেশে।
0: এবং টেক্সাসে তখন জন উইলার যাওয়ার একটা মূল কারণ ছিল যে তিনি প্রিন্সটনে থাকলে তাকে আর দুবছরের মধ্যে রিটায়ার করতে হতো। টেক্সাস কিন্তু সেই সময় তার জন্য রিটায়ারমেন্ট এজ ওয়েভ করে দিয়েছিল।
1: আচ্ছা,
0: অ্যাকচুয়ালি এখন যেমন আমেরিকান একাডেমিক্স অন্তত রিটায়ারমেন্ট এজ বলে কিছু নেই, তার সূত্রপাত বোধহয় জন উইলারকে দিয়েই।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা।
0: যাই হোক, টেক্সাসে আমি গিয়ে গ্র্যাজুয়েট স্টুডেন্ট হিসেবে ঢুকলাম। কিন্তু জন উইলারের সেই সময় রিসার্চের যা যে বিষয়ে তিনি মূলত কাজ করছিলেন সেটিতে আমার ঠিক তেমন আগ্রহ ছিল না। এবং জন উইলার অবশ্য কোনো কালেই কোনো ছাত্রকেই কখনো কোনো রিসার্চ টপিক সাজেস্ট করে দেননি বা বলেননি এইভাবে কাজ করো। তার কাছ থেকে মোটামুটি রিসার্চের ফিলসফিটাই শেখার ছিল।
1: আচ্ছা,
0: সেই সময় জন উইলার তখন আমাকে হান্স বেটার সঙ্গে আলাপ করিয়ে দিলেন। হান্স বেটার আরেকজন নোবেল লরিয়েট, তিনি মূলত কর্নেল ইউনিভার্সিটিতে ছিলেন। হান্স বেটার সেই সময় টেক্সাসে এসেছিলেন 3 হপ্তাহের জন্য ভিজিটিং প্রফেসর হিসেবে, এবং তিনি সিরিজ অব লেকচার্স দিয়েছিলেন অন নিউট্রন স্টার, কম্প্যাক্ট স্টারস এর উপরে। এবং সেই উইলারের পরামর্শ মতো আমি সেই লেকচার কোর্সটা করি এবং সেখান থেকেই সুপার ডেন্স ম্যাটার বা নিউট্রন স্টার, কম্প্যাক্ট স্টার, এই সূত্রগুলোর প্রতি আমার আগ্রহ জন্মায় এবং তাতেই আমি আমার পিএইচডি থিসিস কমপ্লিট করি।
1: এটা কত সালের কথা যখন আপনি লেকচারটা শুনছেন?
0: এটা 1976 সালে, 76-77 ডিসেম্বর থেকে 77 জানুয়ারি বা এরকম।
1: তখনও অবধি আমাদের অধ্যাপক চন্দ্রশেখর নোবেল পাননি, 1983-তে বোধ হয়।
0: 1983-তে
1: এবং তখন তিনি শিকাগোতে কাজ করছেন ও পড়াচ্ছেন।
0: তো প্রফেসর চন্দ্রশেখরের সঙ্গে আমার দেখা হয়েছিল টেক্সাসেই নোবেল পাওয়ার আগে 1978 সালে বা কোনো এক সময়। উনি উইলারের আমন্ত্রণে একটি কলোকিয়াম দিতে এসেছিলেন এবং আমার বিরাট সৌভাগ্য হয়েছিল রাত্রে সন্ধ্যাবেলা তাকে উইলারের বাড়িতে ডিনারে নিয়ে যাওয়ার জন্য গাড়ি করে নিজে চালিয়ে নিয়ে গিয়েছিলাম তার সঙ্গে।
1: মানে আপনার কথা শুনতে শুনতেই সেই ডিজেনারেসির কথা মনে পড়ে যাচ্ছে, কিভাবে সেই একটা স্টারের মধ্যে স্টারের মৃত্যু ইত্যাদি সেই কথাগুলো মনে পড়ে যাচ্ছে, ওই জন্য চন্দ্রশেখরের কথা এনে ফেললাম আর কি। তো সেইখানে আপনি যে কাজটা করলেন, তাহলে আমাদের শ্রোতা বন্ধুরা জিজ্ঞাসা করবেন, তাহলে কি আপনাকে আমরা জ্যোতির্পদার্থবিজ্ঞান

0: গবেষক হিসাবে জানবো,
1: সেখান থেকে শুরু। কিন্তু তারপরে সেখান থেকে মানে এটার তাহলে উত্তরণটা একটু বলতে হয়, কারণ মূলত আমরা চেষ্টা করছিলাম যে জ্যোতির্পদার্থবিজ্ঞানে নিউট্রন স্টারে ম্যাটারের যে ডেন্সিটি, সেই সময় ম্যাটার কিভাবে বিহেভ করে, কিরকম আচরণ করে, তার ইকুয়েশন অফ স্টেট যাকে বলা হয় তা কিভাবে বোঝা যায়। এবং সেই সময়ে একটি নতুন থিওরি আসছিল, একটি নতুন অ্যাপ্রোচ আসছিল যে এই রকমের পদার্থ সম্ভবত খুব শক্তিশালী আণবিক কোলিশনে তৈরি হতে পারে, খুব অল্প সময়ের জন্য হলেও এ ধরনের সুপারডেন্স ম্যাটার তৈরি হতে পারে। ফলে সেই সুপারডেন্স ম্যাটারের প্রপার্টি বোঝবার জন্যে হেভি আয়ন কোলিশন, নিউক্লিয়ার কোলিশন অ্যাট ভেরি হাই এনার্জিস, এই টপিকগুলোর দিকে তখন আগ্রহ গেল আমার। ফলে সেই থেকেই হেভি আয়ন কোলিশন, এবং হেভি আয়ন কোলিশনের সঙ্গে সঙ্গে ফিল্ড থিওরি, কোয়ান্টাম ফিল্ড থিওরি ভালোভাবে বোঝার একটা দরকার হলো। ফলে সেইখান থেকে আমি নিউক্লিয়ার ফেয়ার, নন লিনিয়ার ফিল্ড থিওরি এবং কোয়ান্টাম ফিল্ড থিওরিতেও ডাইভার্জ করে যাই।
0: মানে আমাদের কাছে যখনই এই কলিশন, এই আয়নের মধ্যে সংঘর্ষ, এই কথাগুলো আসে, আমরা যারা অতটা জানি না তাদের কাছে প্রথমেই একটা নাম ফুটে ওঠে, সেটা হচ্ছে LHC, লার্জ হ্যাড্রন কোলাইডার। এখন LHC তো একটা, LHC বিরাট, ঠিক, কিন্তু LHC-র আগেও এরকম আয়ন কোলাইডার পৃথিবীতে বহু হয়েছে। প্রথম দিকে সোজা পথে আমাদের মাস্টারমশাইরা পড়াতেন যে সোজা পথে যাওয়া ঠিক আছে, কিন্তু সোজা পথে অনেক খরচ আছে, অনেক দূর অবধি যেতে হয়, এত দূর অবধি যাওয়া যায় না, টানেল খোঁড়া যায় না, গোল গোল পথে ঘুরলে একই জায়গার মধ্যে ঘোরা যায়, অতএব সাইক্লোট্রন এলো। তো এটার পরে নিশ্চয়ই সেরকম একটা জায়গায় আপনি যুক্ত হলেন বা তার সঙ্গে আপনার গবেষণা জড়িত হয়ে পড়ল। আচ্ছা, সেইটার থেকে আপনার ভারতে আসার এই এই জায়গাটা মানে কীরকম, মানে দেশে ফিরবেন বলেই দেশে ফেরা, নাকি না কাজ করতে করতে দেশে ফেরা, ট্রানজিশনটা খুব স্মুথ হয়েছিল নাকি হঠাৎ করে?
1: না, ট্রানজিশনটা মোটামুটি মানে প্রথম থেকে আমি অথবা আমার স্ত্রী, আমরা কেউই USA-তে বা ইউরোপে থাকতে চাইনি। আমেরিকায় আমরা থাকবো না, এটা প্রথম থেকেই ঠিক করে নিয়েছিলাম। তার কারণ কি যদি জিজ্ঞাসা করেন বলতে পারবো না, এটা এটা সম্পূর্ণ আমাদের দুজনের যৌথ ব্যক্তিগত সিদ্ধান্ত,
0: একেবারে অন্তরের ডাক এটা বলা যেতে পারে।
1: আমরা মানে কিছুভাবে ভেবে নিয়েছিলাম যে আমাদের সন্তান সন্ততিকে অন্তত আমেরিকায় আমরা বড় করতে চাই না। কেউ অপরাধ নেবেন না, যারা করছেন তাদের আমি মোটেই ছোট করছি না বা ধেয় করার চেষ্টা করছি না, আমাদের কাছে সেটার কোনো আকর্ষণ ছিল না,
0: সেই পছন্দের তালিকায় এটা নেই।
1: যার জন্যে অ্যাকচুয়ালি মানে আমার PhD থিসিস জমা দেওয়ার আগেই, যেহেতু আমি উইলের ছাত্র ছিলাম, আমেরিকায় ভালো চাকরি পাওয়ার কোনো অসুবিধা আমার হতো না, এবং সেটারও একটি গল্প আছে। অ্যাকচুয়ালি উইলার আমার জন্য একটি কানাডাতে একটি টেনিওর ট্র্যাক চাকরির ব্যবস্থা করে দিয়েছিলেন, কিন্তু আমি সেটি নিতে ইচ্ছুক ছিলাম না, যার জন্য তার সঙ্গে আমার একটু মন কষাকষি হয়।
0: আচ্ছা,
1: ফলে তখন প্রথমেই আমি সেখান থেকে জার্মানিতে চলে আসি, এবং আমার স্ত্রী একাডেমিক্যালি আমার থেকে দু এক বছর পিছিয়ে ছিলেন, কারণ উনি ফিল্ড চেঞ্জ করেছিলেন ওখানে গিয়ে। ফলে তার মাস্টার্স শেষ হয়েছে যতক্ষণ আমার PhD শেষ হচ্ছে, ফলে তিনিও অ্যাকচুয়ালি আমার সঙ্গে এসে জার্মানিতে PhD শেষ করলেন।
0: আচ্ছা,
1: তাহলে এতটাই আমাদের সিদ্ধান্ত ছিল যে আমেরিকায় আমরা থাকব না। জার্মানিতে থাকার সময় বেশ কিছু সময় ফ্রান্সেও কাটাই, এবং ব্যক্তিগতভাবে আমাদের ইয়ে ছিল যে যদি দেশে না ফিরতে পারি তাহলে ফ্রান্স বোধহয় একমাত্র দেশ যেখানে আমি থাকতে পারি।
0: আচ্ছা,
1: কিন্তু সেটা সম্ভাবনা তখন হয়নি, ফলে আমরা দেশেই ফিরে আসি, এবং কিছুটা টানা পড়েন যাওয়ার পরে আমরা দুজনেই কলকাতাতে স্থিত হতে পারি।
0: জার্মানিতে কাজ করছেন বা ধরুন ফ্রান্সে, আমরা যেভাবে রিলেট করতে চাই যে তখনকার নাম করা বিজ্ঞানী, পদার্থবিজ্ঞানী কে ছিলেন যাদের সঙ্গে মানুষ সাধারণভাবে চট করে আইডেন্টিফাই করে ফেলে তাকে আর কি? যদিও হয়তো সবাই ঠিক সারা বিশ্বে পরিচিত হবেন ফাইনম্যানের মতো, মহিলারের মতো এমন নাও হতে পারে, তবু দু একটা নাম হয়তো আমাদের ক্ষেত্রে যুক্ত হয়ে থাকবে এই অনুষ্ঠানের সঙ্গে।
1: জার্মানিতে থাকার সময় যে ধরনের কাজ করতাম, মানে আমি কাজ করতাম একটা ছোট ইউনিভার্সিটিতে, যদিও খুবই পুরনো এবং খুব মানে কন্টিনেন্টে

0: ইউরোপের ওল্ডেস্ট প্রটেস্ট্যান্ট ইউনিভার্সিটি, যেটা মারবুর্গ ইউনিভার্সিটি,
1: মারবুর্গ,
0: যেখানে মার্টিন লুথার তার থিসিস প্রটেস্ট্যান্টিজমের থিসিস দিয়ে করেছিলেন। মারবুর্গে আমাদের গ্রুপটা ছিল খুবই ছোট, তিন চারজন লোক, কিন্তু আমাদের একটা বেশ বড় ইন্টারন্যাশনাল কোলাবোরেশন ছিল। সেখানে আমরা নাম করা লোকেদের মধ্যে রলফ হাগেডর্নের নাম বলা যেতে পারে, তারপরে হান্স বেহরের সঙ্গেও সেই সময় বেশ কিছু যোগাযোগ হতো, পিটার ক্রাদার্স বলে একজন ছিলেন, তিনি আমেরিকান কিন্তু আমাদের সঙ্গে কাজে যোগাযোগ ছিল। ফ্রান্সে আমি মূলত কাজ করতাম একটি এক্সপেরিমেন্টাল গ্রুপের সঙ্গে, মানে তারা আমি পিএইচডি করবার সময় যে ধরনের কাজ করেছিলাম রিলেটিভিস্টিক শক ওয়েভস ইন নিউক্লিয়ার ম্যাটার, তারা তাদের এক্সপেরিমেন্টে সেগুলোকে দেখবার চেষ্টা করছিল।
1: আচ্ছা,
0: ফলে সেই হিসেবে আমি ফ্রান্সে যাতায়াত করতাম।
1: এই যে জার্মানি ফ্রান্স হয়ে যখন দেশে ফিরছেন, তখন একটা তো ভিশন তৈরি হয়ে গিয়েছে যে আমি কি করতে চাই এবং কি পেতে পারি দেশে ফিরে, তখন তো একটা নিশ্চয়ই তার সঙ্গে দেশে এসে চিত্রটা মিলেছিল মোটামুটি ভাবে।
0: না, অবশ্যই না। বিজ্ঞানের বিষয়ে আমার ফিলসফি জানেন, যেটা হচ্ছে কি করতে চাই বা কি, মানে কোনো একটা বিষয় নিয়ে টিকে থাকা বা লেগে থাকা, এটা আমার হাতে নেই। আমার বিজ্ঞানের ফিলসফি প্রাইমারিলি হলো ইটস ইম্পর্টেন্ট টু হ্যাভ ফান, যাই করি না কেন মজা পেতে হবে। মানে কোনো কিছু কেন হচ্ছে সেটা বোঝবার চেষ্টাটাই আমার কাছে বিজ্ঞানের সংজ্ঞা, এবং সেটা বোঝবার পরে আমি কিন্তু আর সেটা নিয়ে খুব বেশি লেগে থাকার পক্ষপাতী নই। মানে এই প্রসঙ্গে একটা কথা আছে, আইনস্টাইনের একটা উক্তি আছে যে আই হ্যাভ নো রেসপেক্ট ফর দ্য ক্রাফটসম্যান চুজ পিক্স দি উইকেস্ট পার্ট অফ দ্য প্ল্যাঙ্ক অ্যান্ড ড্রিলস এ ভেরি লার্জ নাম্বার অফ হোলস ইন ইট। এবং সায়েন্সের ক্ষেত্রেও আমার কিন্তু এই ফিলসফিটাই রয়েছে, মানে বহু জায়গাতেই, মানে সারা বিশ্বে এটা আছে, আমাদের দেশে বোধ হয় কিছু কিছু বিষয়ে আরো বেশি আছে, এটি হচ্ছে কোনো একটি মডেল বা কোনো একটি থিওরি এস্টাবলিশ করতে পারলে তার ভেতরে সামান্যতম প্যারামিটার পাল্টে বারবার নতুন করে একই জিনিস বিভিন্ন গার্বে বিভিন্ন রকমের পোশাক পরিয়ে বিভিন্ন জায়গায় ছেপে যাওয়া, যাতে তাদের পাবলিকেশন লিস্ট প্রচুর বেড়ে যায়, এই জিনিসটাকে আমি অন্তর থেকে ঘৃণা করি।
1: এখানে কোথায় যেন সত্যেন্দ্রনাথ বসুর ভাবনা বা ঝোঁকের জায়গাটাও আমাদের মনে এসে যায়, যে সত্যেন্দ্রনাথ একটা জায়গা থেকে আরেকটা জায়গায় গিয়েছেন, যখনই তিনি তৃপ্ত হয়ে গিয়েছেন যে এই জায়গাটা আমি বুঝতে পেরে গিয়েছি, তিনি তখন আর ছিলেন না সেই জায়গাটা।
0: একদমই একদমই, মানে আমার বড় হওয়ার মধ্যে কিন্তু এই শিক্ষাটাই বারবার এসেছে। মানে আমাকে যেটা জিজ্ঞেস করলেন শুরু থেকেই, যে উইলের কাছ থেকে আমি কি শিখেছি, একটা হলো যে ভুল করায় কোনো লজ্জা নেই, বারবার ভুল করতেই পারে লোকে, একই ভুল যেন না হয়, কারণ তাহলে কোনো একটি প্রবলেমে সব রকমের পসিবল ভুল যদি করে ফেলা যায় তারপরে আর ঠিক হওয়া থাকে কোন বা দেওয়ার কোনো রাস্তা নেই। ফলে অ্যান এক্সপার্ট ইজ এ পার্সন হু হ্যাজ মেড অল দ্য পসিবল মিস্টেক্স ইন দ্য ফিল্ড, এই বিশ্বাসটা আমি রাখি। এবং দ্বিতীয় বিশ্বাস আমি রাখি সেটা হচ্ছে যে when one writes a paper, একটা পেপার লিখলে তাতে নতুন কিছু থাকতে হবে, একটা নতুন কোনো মেসেজ না থাকলে কোনো পেপার লেখায় আমি বিশ্বাসী নই। তবে পাশাপাশিভাবে এটা আমার ব্যক্তিগত বিজ্ঞান দর্শন, কিন্তু লার্জ কোলাবোরেশন, লার্জ এক্সপেরিমেন্টাল কোলাবোরেশনে যদি কাজ করতে হয় তখন এই দর্শনটাকে পুরোপুরি ফলো করা যায় না। তার কারণ হচ্ছে যে কোনো লার্জ এলএইচসির কথা বললেন, এলএইচসিতেও যে বা তার আগে যা এক্সেলারেটর বেসড যা এক্সপেরিমেন্ট হয়, সেই সবকটা এক্সপেরিমেন্টেরই উদ্দেশ্য থাকে যা যতটা ইনফরমেশন পারা যায় সেটাকে একটা পাবলিক ডোমেইনে এনে ফেলা। সেই ইনফরমেশনের মধ্যে নতুন কোনো নলেজ নাও থাকতে পারে, নতুন কোনো ইন্টারপ্রিটেশন নাও থাকতে পারে, কিন্তু এই ডেটাবেসটা তৈরি করা খুব দরকার, তার থেকেই হয়তো পরে কোনো প্যাটার্ন বেরোতে পারে। ফলে যে ডেটা তৈরি করা, ডেটাবেস তৈরি করা, তার জন্য কিন্তু অনেক সময় খুব রেপিটেটিভ কাজ বারবার পাবলিশ হয়,
1: পুনরাবৃত্তি হতেই পারে,
0: পুনরাবৃত্তি হতে পারে। কিন্তু

0: যারা দাবি করেন যে আমরা মৌলিক গবেষণা করতে চাই, তাদের ক্ষেত্রে আমি অন্তত এই পুনরাবৃত্তি বা কন্টেন্টলেস পেপার ছাপাটাকে আদৌ সমর্থন করতে পারি না।
1: বেশ, এটা একই সঙ্গে উপলব্ধি এবং একই সঙ্গে একটা সচেতনতামূলক বার্তাও বটে আজকের দিনে বিশেষ করে। যাই হোক শ্রোতা বন্ধুরা, আমরা কথা বলছি অধ্যাপক শিবাজী রাহার সঙ্গে, বিশিষ্ট পদার্থবিজ্ঞানী, বসুবিজ্ঞান মন্দিরের প্রাক্তন অধিকর্তা, এবং তিনি তার নিজের কাজ সম্পর্কে কথা বলছেন। একই সঙ্গে বেরিয়ে আসছে তার দর্শন, সমাজ বিজ্ঞান এই সব কিছু মিলে তার যে দর্শন সেটা বেরিয়ে আসছে। আমরা বসুবিজ্ঞান মন্দিরে এসে পড়ি, কেননা সেখানে আপনাকে বহু মানুষ দেখেছেন, যারা আজকে শুনছেন তাদের মধ্যে অনেকে হয়তো সেই ভূমিকায় আপনাকে দেখেছেন। এবারে এই বসুবিজ্ঞান মন্দিরে কাজ করার সময় আপনি অধিকর্তা, তখন আপনাকে অনেক দিক দেখতে হচ্ছে, শুধু পদার্থবিজ্ঞান দেখলে হচ্ছে না। আবার বসুবিজ্ঞান মন্দিরের কৃতিত্বের মধ্যেই এটা পড়ে যে ভারতবর্ষে বহু ইন্টারডিসিপ্লিনারি, দুটো বিষয় তিনটে বিষয় মিলে একটা বিষয় হচ্ছে, সেই ধরনের কাজ এখানে শুরু হয়েছে। সে জগদীশচন্দ্র বসুই বলি বা দেবেন্দ্র মোহন বসু বলি, তাদের সময় থেকে শুরু হয়েছে। তো আপনার নিজের মনে রাখতে ইচ্ছে করে এরকম দু একটা জায়গার কথা যদি বলেন বা গবেষণার কথা যদি বলেন যেখানে বসুবিজ্ঞান মন্দির সত্যি সেই সময় উৎকর্ষ দেখিয়েছে?
0: ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড অ্যাটমসফেরিক সায়েন্সেস, বহুদিন থেকেই যে ধরনের গবেষণার কথা বলা হয় সেটা কিন্তু অনেকটাই ওই যে কথাটা একটু আগে বললাম, ডেটাবেস তৈরি করা অথবা এম্পিরিক্যাল অবজারভেশনস। আর্থ সিস্টেম এবং ক্লাইমেট, অ্যাটমসফিয়ার, এই সমস্ত এর মধ্যে যা যা প্রসেসেস চলে, সেই প্রসেসেসের ফান্ডামেন্টালস কিন্তু ভারতবর্ষে খুব কম জায়গাতেই, ভারতবর্ষ কেন সারা পৃথিবীতেই খুব কম জায়গায় এই ধরনের কাজ হতো। আমরা বসুবিজ্ঞান মন্দিরে অন্তত ভারতবর্ষের মধ্যে প্রথম যে ফিজিক্স, দ্য বেসিক্স অফ ক্লাইমেট সায়েন্সেস নিয়ে একটি প্রোগ্রাম শুরু করি। আমাদের ফোকাসটা ছিল অনেকটা দ্য লোয়ার অ্যাটমসফিয়ার অ্যাট হাই অল্টিচিউড, এবং সেই মাউন্টেন অল্টিচিউডে ক্লাইমেট সিচুয়েশনস, ক্লাইমেট প্রসেসেস কীভাবে ডেভেলপ করে সেটা নিয়ে বোস ইনস্টিটিউটের একটি ন্যাশনাল সেন্টার ফর অ্যাস্ট্রোপার্টিকেল ফিজিক্স অ্যান্ড স্পেস সায়েন্স তৈরি হয়। এবং এটির বৈশিষ্ট্য ছিল যে পৃথিবীর মধ্যে এটি একমাত্র সেন্টার যেখানে ভেরিয়াস আসপেক্টস অফ দি অ্যাটমসফিয়ার কুড বি স্টাডিড ইন সিটু, মানে একই জায়গায় বিভিন্ন আসপেক্ট থেকে, যেমন তার কেমিক্যাল আসপেক্ট, তার ফিজিক্যাল আসপেক্ট, এবং একই সঙ্গে রেডিওমেট্রিক্যাল আসপেক্ট। রেডিওমেট্রির প্রয়োজন খুব এখানে খুবই রেলেভেন্ট, তার কারণ হচ্ছে বিভিন্ন ধরনের জিগার হার্টস ফ্রিকোয়েন্সিতে ওয়াটার ভেপার এবং লিকুইড ওয়াটার আলাদা আলাদাভাবে মাপা যায়, এবং সেখান থেকে নন ইকুইলিব্রিয়াম স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্যাল মডেলস অ্যাপ্লাই করে মাইক্রোফিজিক্স অফ ক্লাউড ফর্মেশন নিয়ে আমাদের একটা বিশেষ ভালো রকমের প্রোগ্রাম তৈরি হয়েছিল।
1: আচ্ছা, এখানে একটু বুঝে নিতে চাইব, যেহেতু আমরা এই সেন্টারটির কথা জানি যে দার্জিলিংয়ে আপনাদের যে একটি রিসার্চ সেন্টার রয়েছে, সেটা কি এখানে কোনোভাবে অবদান রাখে নাকি তার সঙ্গে?
0: মূলত দার্জিলিং বেস করেই এই প্রোগ্রামটি তৈরি হয়েছে, এবং সেখানে আমাদের স্টেট অফ দি আর্ট ইকুইপমেন্টস তৈরি করা হয়েছিল, যাতে ওই যে বললাম যে কেমিক্যাল, ফিজিক্যাল এবং রেডিওমেট্রিক্যাল অ্যাসপেক্টস অফ দি অ্যাটমসফিয়ার সেই পুরোটাকেই আমরা স্টাডি করতে পারি। এবং এই ডেটাগুলি একই জায়গায় না পেলে কিন্তু ক্লাউড ফর্মেশন, মেঘ তৈরির প্রক্রিয়াটা বোঝার কোনো উপায় থাকে না, কারণ ক্লাউড ফর্মেশন, ক্লাউড ইজ অ্যাকচুয়ালি লোকাল ফেনোমেনন, মানে ক্লাউড তৈরি হয়ে খুব বেশি দূর যায় না, ফলে মেঘদূত কিন্তু সত্যিই কল্পনাই, মেঘদূত বাস্তব নয়, মানে ওই একই মেঘ বেশি দূর যাবে না। এবং যে কোনো ডেভেলপিং কান্ট্রিতে, বিশেষ করে অ্যাগ্রারিয়ান ইকোনমি যেখানে, সেখানে মনসুন এবং ক্লাউড একটা বিশেষ দরকারি সেই জিনিস জানার জন্য,
1: মানে আমাদের মৌসুমী বায়ু যদি একটু বিগড়ে যায় তাহলে আমাদের কৃষির যে,
0: তার জন্য ক্লাউড ফর্মেশনের মাইক্রোফিজিক্স জানাটা ভীষণ রকম দরকার। এবং এই কয়েক দশকে এই উপলব্ধিটা এসেছে যে মাইক্রোফিজিক্স অফ ক্লাউড ফর্মেশনের সঙ্গে কসমিক রেরও একটা

0: সম্বন্ধ রয়েছে, যার জন্য এখন একটা নতুন সাব ডিসিপ্লিনের কথা বলা হয়, কসমো ক্লাইমেটোলজি।
1: আচ্ছা আচ্ছা, এইটা যখন সূত্রপাত আপনি ঘটালেন সেটা কোন সাল হবে?
0: এটার প্রস্তাবনা আমরা শুরু করেছিলাম 1994-95 সাল থেকে,
1: হাই টাইম যখন ক্লাইমেট চেঞ্জ নিয়ে কথাবার্তা শুরু হচ্ছে মানে ইন রিয়েল আর্নেস্ট।
0: হ্যাঁ, এবং সেখান থেকে কিছু কিছু পাইলট স্টাডি এবং গ্রুপ মানে ম্যান পাওয়ার ডেভেলপ করে কোলাবোরেশন এস্টাবলিশ করে আলটিমেটলি এই সেন্টারটি তৈরি হয়েছিল 2006 সালে।
1: আচ্ছা,
0: 2006 থেকে 2017 পর্যন্ত ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির আর্থিক আনুকূল্যে সেন্টারটার অনেকটাই উন্নতি হয়েছিল। 2017 সালে সেই সাপোর্ট শেষ হয়ে যাওয়ার পরে বোস ইনস্টিটিউটের কাছ থেকে যতটা সমর্থন দরকার ছিল ততটা পাওয়া যায়নি, ফলে যে অবস্থায় এই সেন্টারটার এখন থাকা উচিত ছিল ততটা নেই, কিন্তু তাও খুব গুরুত্বপূর্ণ কাজ এখনো ওখানে চলছে।
1: আসলে এই আলোচনা বহুদূর অগ্রসর হতে পারে, এই আলোচনাই একটা সিরিজ অফ কলেকুয়ামের জন্ম দিতে পারে, এই আলোচনা একটা পিএইচডি কোর্সে জন্ম দিতে পারে। তো আমরা শুধুমাত্র যারা কৌতূহলী তারা বলা যেতে পারে এই আলোচনাটা শুনলাম, কিছু প্রতিক্রিয়া আমাদের মনেও তৈরি হলো, হয়তো তার সম্পর্কে আমরা জানবো। আজকে স্টুডিওতে বসে অনেকক্ষণ সময় ব্যয় করে অধ্যাপক শিবাজি রাহার মতো বিজ্ঞানীর এই কথাগুলো বলা, সেটার জন্য আমরা কৃতজ্ঞ, তাকে ধন্যবাদ জানাই, এবং আবার চেয়ে থাকবো যে কবে তিনি আবার এসে নতুন করে নতুন দিক থেকে বিজ্ঞানকে দেখবেন, সমাজকে দেখবেন, আমাদের বলবেন। ধন্যবাদ শ্রোতা বন্ধুরা, এই সঙ্গে শেষ করছি আমাদের আজকের অন্বেষা, কথা হবে পরবর্তী অনুষ্ঠানে, নমস্কার।
2: এর সঙ্গে শেষ হলো আজকের সাপ্তাহিক বিজ্ঞান পত্রিকা অন্বেষা, সম্পাদনা মনোজ কর, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস, পরিবেশনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের বিজ্ঞান বিভাগ। এতক্ষণ শুনলেন অনুষ্ঠান অন্বেষা আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে।

আমার এপার ওপার দুই বাংলার প্রিয় শ্রোতা বন্ধুদের নমস্কার জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ সন্ধ্যায় সঙ্গে রয়েছি মৈত্রী বন্ধু রমা ঘোষ। আশা করি বন্ধুরা

সকলে ভালো আছেন? আজকে রাত সন্ধ্যা জুড়ে কী কী থাকবে ছোট করে একটু বলে দিই। আজ এক কিংবদন্তি শিল্পীর জন্মদিন, থাকছে তাঁর কথা। আজকের দিনের এক বিশেষ গুরুত্ব রয়েছে, বলবো তাও এক শিক্ষকের কথা বলবো আজ। আর এই বর্ষায় উইকেন্ডে ছোট করে অল্প দিনের জন্য ঘুরে আসার এক ঠিকানার কথাও বন্ধুদের সঙ্গে ভাগ করে নেব। আর প্রতিদিনের মতোই থাকবে মৈত্রীর তরফে সমাজ সচেতনতার বেশ কিছু বার্তা। বন্ধু এবং গান, এই দুই তো লাগবেই, এই দুই ছাড়া তো কোনো অনুষ্ঠান সম্পূর্ণ হতে পারে না, আজ সন্ধ্যাও তার ব্যতিক্রম নয়। তাই শ্রোতা বন্ধুদের সঙ্গে নিয়ে গানে গানে শুরু করছি আজকের আজ সন্ধ্যায়। থাকছেন শিল্পী নীল দত্ত।

বন্ধুরা শুনছেন অনুষ্ঠান আজ সন্ধ্যায়। আজ এক কিংবদন্তি শিল্পীর জন্মদিন। সঙ্গীতের প্রায় সব শাখাতেই তাঁর দৃপ্ত পদচারণা। যিনি পেয়েছেন কবি কাজী নজরুল ইসলামের দুর্লভ সান্নিধ্য, স্বয়ং কবির কাছ থেকে গানের তালিমও নিয়েছেন তিনি, ফিরোজা বেগম। আজ তাঁর 96তম জন্মদিন। 8 বছর বয়স থেকে সম্পূর্ণ নিজের চেষ্টায় সঙ্গীত সাধনায় ব্রতী হওয়া। অল ইন্ডিয়া রেডিওতে অডিশন দিয়ে শিশু শিল্পী হিসেবে উত্তীর্ণ হয়ে অনুষ্ঠানে গান করতে শুরু করেন। সেই থেকে তাঁর সঙ্গীত জগতে যাত্রা শুরু। কিশোরী ফিরোজা গানের পাশাপাশি অভিনয়, নৃত্য, আবৃত্তি, সাঁতার বিভিন্ন বিষয়ে পারদর্শী ছিলেন। আধুনিক গান, গজল, কাওয়ালি, ভজন, রবীন্দ্রসঙ্গীত সহ বিভিন্ন ধরনের গান গাইলেও নজরুল গীতিতে নিজেকে অন্যরকম এক উচ্চতায় নিয়ে গিয়েছিলেন তিনি। এক জনপ্রিয় গ্রামাফোন কোম্পানি থেকে ফিরোজা বেগমের প্রথম রেকর্ড বের হয় 1942 সালে, এবং তার গান দিয়ে প্রথম নজরুল গীতির একক লং প্লে প্রকাশ শুরু হয়। শিল্পী হিসেবে বিশ্বের বহু দেশে সঙ্গীত পরিবেশন করেছেন এবং বাংলা গানের প্রচার এবং প্রসারে অনন্য ভূমিকা রেখে গেছেন। তিনি প্রথম যিনি নজরুল গীতির স্বরলিপি রচনা করেন, যা পশ্চিমবঙ্গের হরফ প্রকাশনী থেকে প্রকাশিত হয় 1960 সাল নাগাদ। নজরুলগীতিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ দেশে বিদেশে পেয়েছেন নানা পুরস্কার, স্বাধীনতা পদক, 21শে পদক, সত্যজিৎ রায় পুরস্কার, নেতাজি সুভাষচন্দ্র পুরস্কার, নাসিরুদ্দিন স্বর্ণপদক, বাংলাদেশ শিল্পকলা একাডেমি স্বর্ণপদক সহ বিভিন্ন পুরস্কারে পুরস্কৃত হয়েছেন ফিরোজা বেগম। ফিরোজা বেগম বলতেই আমাদের মানে তার সমর্থক নজরুলগীতির কথাই মাথায় আসে। কিন্তু এই যে বললাম, তিনি সঙ্গীতের প্রায় সব ধারায় তিনি তার অবদান রেখে গেছেন। তাঁর জন্মদিনে উপহারস্বরূপ আমরা পেয়েছি, পেয়ে চলেছি বিভিন্ন গান। রইল তাঁর কণ্ঠে একটি রবীন্দ্রসঙ্গীত বন্ধুদের জন্য।

আজ 28শে জুলাই, ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে। হেপাটাইটিস হলো এমন একটি রোগ যার ফলে আমাদের লিভার ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। 2008 সালের এই দিন অর্থাৎ 28শে জুলাই বিশ্ববাসীকে হেপাটাইটিস রোগ সম্পর্কে সচেতন করতে এই দিনটি পালনের উদ্যোগ গ্রহণ করে বিশ্ব হেপাটাইটিস অ্যালায়েন্স। 2011 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই দিনটিকে স্বীকৃতি দেয়। কিন্তু 28শে জুলাই অর্থাৎ এই দিনটিকেই কেন বেছে নেওয়া হলো এই বিশ্ব হেপাটাইটিস দিবস পালনের জন্য? ডক্টর বারুচ স্যামুয়েল ব্লুমবার্গ প্রথম হেপাটাইটিস বি ভাইরাস আবিষ্কার করেন এবং তিনি প্রথম হেপাটাইটিস বি ভ্যাকসিনও তৈরি করেন, যার জন্য তিনি নোবেল পুরস্কারে পুরস্কৃত হন। আজ এই মহান ব্যক্তিত্বের জন্মদিন, আর প্রতি বছর এই দিনে ব্লুমবার্গের অবদানকে স্মরণ করে পালন করা হয় বিশ্ব হেপাটাইটিস দিবস। সঠিক সময়ে টিকাকরণ, স্বাস্থ্যকর খাবার খাওয়া, বিশুদ্ধ জল পান, পরিষ্কার পরিচ্ছন্নতা প্রভৃতি বিষয় কিন্তু মেনে চললে এই রোগের সংক্রমণ থেকে নিজেদের মুক্ত রাখা যেতে পারে। প্রতি বছর ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে অর্থাৎ এই দিনটি পালনের করার জন্য একটি বিশেষ থিম থাকে। এবছরও রয়েছে 2026 সালে এই ডের থিম হলো লেটস ব্রেক ইট ডাউন। এই থিমের মাধ্যমে হেপাটাইটিস প্রতিরোধ, যত্ন এবং নিরাময়ের ক্ষেত্রে যে বাধাগুলো আসবে সেগুলোকে দূরে সরিয়ে রেখে আমাদের সকলকে এগিয়ে যেতে হবে, সম্মিলিত পদক্ষেপের আহ্বানই এখানে জানানো হয়েছে। তবে হেপাটাইটিস সম্পর্কে নিজে সচেতন থাকা, অন্যকে সচেতন করা, এই বার্তা ছড়িয়ে দেওয়া, মানুষের মধ্যে সচেতনতার বার্তা তা তো থাকবেই, কিন্তু এই রোগের বিরুদ্ধে যারা লড়াই করছেন তাদের মানসিক স্বাস্থ্যের কথাও আমরা যেন একটু ভাবি, আমরা যেন একে অপরের পাশে থাকতে পারি। এই রোগ যদি কারুর হয় তাহলে তাকে দূরে সরিয়ে রাখা, এক ঘরে করে দেওয়ার যে প্রবণতা তা যেন না থাকে, আমরা যেন মানুষ হয়ে মানুষের পাশে থাকতে পারি।

0: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন আজ সন্ধ্যায়।
1: বন্ধুরা, বর্ষাকাল তো চলছে, বৃষ্টি আমাদের কাছে আনন্দদায়ক হলেও কিছু কিছু সময় কিন্তু আমাদের এই ঋতুর জন্য বেশ বেগ পেতে হয়। কাজের দিন ছুটি, একটা ছুটির দিনে দুপুরবেলা বসে বারান্দায় আয়েশ করে বৃষ্টি দেখা, কিন্তু সেই দেখাটাই যদি মানে বেশ অসুবিধাজনক হয়, তার তো সুবিধা আমাদের নিজেদেরকেই করতে হবে। আমি এক সংক্রামক রোগের কথা বলছি, বিভিন্ন সংক্রামক রোগের ঝুঁকি বাড়ে, ডেঙ্গি, ম্যালেরিয়া, সর্দি কাশি, ভাইরাল ফিভার, কিন্তু চোখের কথা যখন বললাম, চোখ দিয়ে মন

দিয়ে বৃষ্টি দেখা, এই সময় কিন্তু চোখের সংক্রমণের একটা ঝুঁকি কিন্তু থেকে যায়, বিশেষ করে কনজাংটিভাইটিস বা আই ফ্লুর প্রকোপ বর্ষাকালে অনেক বেশি কিন্তু দেখা যায়। লাল চোখ, চোখ দিয়ে জল পড়া, চুলকানো বা জ্বালা পোড়ার মতো সমস্যার মানে আক্রান্ত রোগীর সংখ্যা কিন্তু দিন দিন বাড়ছে। বর্ষাকালে বাতাসে আর্দ্রতা বেড়ে যাওয়ায় ভাইরাস আর ব্যাকটেরিয়া দ্রুত ছড়িয়ে পড়ার একটা অনুকূল পরিবেশ পেয়ে যায়, তার ফলেই এইসব। এছাড়া বৃষ্টির জল, ধুলো, দূষণ এবং ভিড় জায়গায় মানুষের সংস্পর্শে আসার কারণে এই সংক্রমণের ঝুঁকিটা একটু হলেও বেড়ে যায়। আই ফ্লু কিন্তু অত্যন্ত সংক্রামক, যেটা বলছিলাম, তাই বাড়ি, স্কুল, অফিসে একজন আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলেই কিন্তু অন্যদের মধ্যে সে সংক্রমণ ছড়াতে পারে। তবে বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, আই ফ্লু প্রতিরোধের প্রথম ধাপ যে হলো হাত পরিষ্কার রাখা, অপ্রয়োজনে চোখে মুখে হাত না দেওয়া। যারা কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করেন তাদের যদি আই ফ্লু হয় সঙ্গে সঙ্গে লেন্স পরা কিছুদিনের জন্য হলেও বন্ধ করে দেওয়া উচিত। সংক্রমণের সময় লেন্স পরলে চোখের জ্বালাটা বেড়ে যেতে পারে এবং সুস্থ হতে বেশ কিছুটা সময় লাগতে পারে, আর সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত চশমা ব্যবহার করাই পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। আর সংক্রমণ যাতে অন্যদের মধ্যে না ছড়ায় তারও তো একটা ব্যবস্থা করতে হবে, সেজন্য নিজেদের ব্যক্তিগত পরিচ্ছন্নতাটা বজায় রাখা, অন্যের তোয়াল বা রুমাল ব্যবহার না করার পরামর্শ দিচ্ছেন তারা। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় জানাচ্ছেন বিশেষজ্ঞরা, তা হল পুরনো আই মেকআপ ব্যবহার না করা, অর্থাৎ মাস্কারা, আইলাইনার বা আই শ্যাডো বেশ কিছুদিনের পুরনো হলে তাতে ব্যাকটেরিয়া জমে থাকতে পারে, যা কিন্তু পুনরায় সংক্রমণের আমাদের কিন্তু ঝুঁকিটা বাড়িয়ে দেয়। বর্ষাকালের কথা বললাম, বৃষ্টির কথা বললাম, তার সঙ্গে সংক্রমণের কথা বললাম, বেশ বিষয়টা বেশ ভারী ভারী হয়ে গেল, তাই না বন্ধুরা? কিন্তু সংক্রমণ যেমন রয়েছে তেমন আমরা যদি একটু সতর্ক হই, একটু সচেতন হই, তাহলে বিষয়টাকেও রোধ করে দেওয়া যাবে। কিন্তু বৃষ্টির কথা যেহেতু বললাম, বৃষ্টির গান শোনাবো অবশ্যই বন্ধুদের, সোমলতা আচার্য চৌধুরীর কণ্ঠে রইল এখন এই গানটি সকলের জন্য।

0: ভারতের সবুজ স্বর্ণখনি, অরণ্য রক্ষা করুন পৃথিবীকে সুস্থ রাখতে। একটি গাছ কাটলে একটি প্রাণের বিনাশ হয়, একটি গাছ বাঁচালে একটি প্রাণ রক্ষা পায়, বৃক্ষ রোপণ করলে প্রাণ রোপণ করা হয়।
1: বাড়ির চারপাশে জল জমতে দেবেন না, জলে ভর্তি ছোটখাটো গর্তে মাটি ফেলে বুজিয়ে দিন। হ্যান্ডপাম্পের চারপাশ সিমেন্ট দিয়ে বাঁধিয়ে নিন, জল নিকাশি নালা পাকা করুন। মশার বাড় বৃদ্ধি আটকান, পুকুর ডোবা কুয়ো ইত্যাদিতে গ্যাম্বুসিয়া মাছ ছাড়ুন, মশার লার্ভা খেয়ে ফেলে এই মাছ। জ্বর বেশ কয়েকদিন স্থায়ী হলে রক্ত পরীক্ষা করান, ম্যালেরিয়া বা ডেঙ্গি সন্দেহে পরামর্শ নিন চিকিৎসকের।
2: নাগরিক সুস্থতার জন্য আবশ্যক উপযুক্ত জল নিকাশি ব্যবস্থা, নিকাশের পথে যাতে বাধা না তৈরি হয় তার জন্য আমাদের প্রত্যেকের উদ্যোগী হওয়া প্রয়োজন। খেয়াল রাখুন, আপনার বাড়ির লাগোয়া নিকাশি ব্যবস্থা বুঝে যায়নি তো?

0: নিকাশি ব্যবস্থা আটকে গেলে সহজে প্লাবিত হয় এলাকা, ভারী বর্ষণের দাপটে নাজেহাল হয় জনজীবন। প্লাস্টিক থেকে শুরু করে বালিশ তোষকও এখন খুঁজে পাওয়া যায় অবরুদ্ধ নালায়। আমরা কি তাহলে নিজের পায়ে কুড়ুল মারার সিদ্ধান্তে অটল?
1: সাইক্লোনের পর দীর্ঘ সময় বিদ্যুৎ সংযোগ নাও থাকতে পারে, তাই আগে থেকে তেল ভরে রাখুন লণ্ঠনে, সঙ্গে রাখুন টর্চ ও ব্যাটারি। সাইক্লোন থেকে রক্ষা করুন নিজের বাড়ি। দেওয়াল, দরজা, জানলা, কার্নিশের কোনো অংশ আলগা থাকলে অবশ্যই সারিয়ে নিন মিস্ত্রি ডেকে।

কথায় আছে, ওয়ান্স আ টিচার অলওয়েজ আ টিচার। খাতায় কলমে আড়াই বছর আগে শিক্ষকতার কর্মজীবনে দাঁড়িয়ে পড়েছে তার, কিন্তু শিক্ষকতা তার রন্ধ্রে রন্ধ্রে। এখনো নিয়ম করে ছাত্রছাত্রীদের পড়ান তিনি। শিক্ষক গঙ্গাধর পাল পূর্ব বর্ধমানের কালনার অকালপৌষের তেহাটার বাসিন্দা। পড়ানোই তাঁর ধ্যান জ্ঞান, স্কুল এবং পড়ুয়াই তাঁর প্রাণ। তাই তিনি এখনও প্রতিদিন নিয়ম করে স্কুলে যান, মাঝে মাঝে ক্লাসও নেন ছাত্রছাত্রীদের। এভাবেই তিনি অবসর জীবন উপভোগ করছেন কর্মের মাধ্যমে। বাংলা এবং সংস্কৃতে ডাবল এম এ শিক্ষক গঙ্গাধর পাল, তাঁর শিক্ষকতার জীবন জুড়ে রয়েছে কালনার এক মাধ্যমিক শিক্ষাকেন্দ্র। তাঁর কর্মজীবনে প্রতি মাসের বেতন থেকে নিজের জন্য সামান্য কিছু রেখে বাকিটা জমিয়ে রেখে

তিনি খরচ করেছেন স্কুলের কাজে, তাঁর প্রিয় ছাত্রছাত্রীদের জন্য। অবসর জীবনেও স্কুলে আসার এমন সিদ্ধান্ত কেন? এই প্রশ্ন তাকে করা হলে উত্তরে তিনি জানান, পড়ুয়াদের নিজের ছেলেমেয়ের মতোই ভালোবাসেন, তাদের কথা ভেবে তাদের জন্যই তাঁর স্কুলে আসা, তাদের সঙ্গে কিছুটা সময় কাটানো ভালো লাগে তাঁর। আসলে শিশুদের মন অলিখিত সাদা কাগজের মতো, তাদের আমরা যেভাবে গড়ে তুলব তারা সেভাবেই বেড়ে উঠবে। সেখানে কিন্তু বিদ্যালয় অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ছাত্রছাত্রীরা তাদের জীবন গড়ে তোলার অন্যতম পাঠ পায় পরিবার থেকে এবং তারপরেই বিদ্যালয় থেকে। সামনের প্রজন্মের হাত ধরে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ এমনভাবেই করে চলুন শিক্ষক গঙ্গাধর পাল। তাকে জানাই কুর্নিশ, তিনি ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি।

বন্ধুরা, সময় বলছে, মানে ঘড়ির কাঁটা বলছে, সময় প্রায় শেষ, আজকে রাত সন্ধ্যা শেষ করতে হবে। এই খবরটি জানি, একটি গান শুনি, আমাকে বিদায় নিতে হবে। বলি, ভাষার সঙ্গে নদীর উপমা দেওয়া হয় বহুকাল ধরেই। নদী যেমন নিজের ভঙ্গিতে, নিজের গতিতে কারুর বাধা না মেনে এগিয়ে চলে, তেমনই ভাষারও স্বতঃস্ফূর্ত চলন। ভাষার সঙ্গে নদীর উপমা বললামই দেওয়া হয় বহুকাল ধরে। মাতৃভাষা আমাদের কাছে, প্রত্যেকের কাছে প্রাণের আরাম, আবেগ আর ভালোবাসার। মায়ের কাছ থেকেই অ আ বলা, লেখা থেকে শুরু করে সহজ পাঠ, বর্ণপরিচয়, এগুলো বললেই শৈশবের দিনগুলোর কথা বড় মনে পড়ে। রবি ঠাকুরের সহজ পাঠের সেই লাইনটি, উশ্রী নদীর ঝর্ণা দেখতে যাব। এই ঝর্ণার সঙ্গে জড়িয়ে আছে বাঙালির আবেগ। মনের মধ্যে থাকা সেই উশ্রীর ঝর্ণাই দেখে নেওয়া কিন্তু যেতে পারে, যদি হাতে থাকে কয়েক দিনের ছুটি, এই ধরুন দুদিন কি তিন দিনের ছুটি। ঝাড়খণ্ডের গিরিডিহ জেলাতেই রয়েছে উশ্রী। উশ্রীর জলধারা নেমে আসে পাহাড়ের বুক ছিঁড়ে, অবশ্য পাহাড় বলার চেয়ে টিলা বলাই মনে হয় ভালো। চারপাশে অজস্র পাথর ছড়ানো, আর সেই পাথরেও চোখ পড়ে কিন্তু জলের ক্ষয়কাজের অপরূপ রূপ। বর্ষাকালে উশ্রীর রূপ দেখার মতো, তবে বছরের যে কোনো সময় গেলেই আপনাকে দুহাত বাড়িয়ে স্বাগত জানাবে উশ্রী। তবে বর্ষায় যদি টানা কয়েকদিন বৃষ্টি হয়, তবে উশ্রী বয়ে যায় গিরিখাত ছাপিয়ে, বর্ষায় তার যৌবনমত্ত রূপ দেখার মতো। প্রবল শব্দে ঝরে পড়ে উশ্রী। উশ্রীর চারপাশও বড় শান্ত, একেবারে কাছে কোনো লোকালয় নেই, তবে রয়েছে কিছু কিছু থাকার জায়গা। চারপাশে আছে প্রচুর গাছপালা, ঝোপঝাড়, আর তার আড়ালে উঁকি দেয় ছোট ছোট পাহাড়। তাহলে হাতে যদি থাকে দুটো দিন নিরিবিলিতে উপভোগ করার জন্য, প্রকৃতি উপভোগ করার বাসনা যদি থাকে, শৈশবের স্মৃতি উস্কে বাংলা ভাষাকে ভালোবেসে ঘুরে আসা যেতেই পারে উশ্রী থেকে। তবে বর্তমানে উশ্রী নদী এবং উশ্রী জলপ্রপাত পরিবেশগত সংকট এবং বেশ কিছুবার কিন্তু প্রতিবাদের মুখে পড়েছে। নদীটির অস্তিত্ব রক্ষা এবং এই জলপ্রপাতের সৌন্দর্য বাঁচাতে স্থানীয় স্তরে বেশ কিছু আন্দোলন হয়েছে। তাই নদীর অতিরিক্ত জল এবং ভূগর্ভস্থ জল শোষণের ফলেই জলস্তর নেমে যাওয়ার এবং পরিবেশগত ভারসাম্য রক্ষার নষ্ট হওয়ার আশঙ্কাই করছেন কিন্তু স্থানীয় বাসিন্দারা এবং পরিবেশবিদরা। তাই আমাদেরকে একটু সচেতন হতে হবে, বেড়াতে যেতে হবে, জায়গাটা উপভোগ করতে হবে, কিন্তু সেটাও একটু সতর্কভাবে, একটু সচেতনভাবে, যাতে প্রকৃতিও ভালো থাকে আর আমরাও ভালো থাকি। আজকের সময় কিন্তু একদম শেষ, ঘড়ির কাঁটা খুব তাড়াতাড়ি এগিয়ে চলছে। আমাকে এখানেই অনুষ্ঠান শেষ করতে হবে। তার আগে বলি, আমাদের অনুষ্ঠান কেমন লাগছে জানাতে কিন্তু ভুলবেন না। আমাদের ইমেল mitribondhu@mitribondhu23@gmail.com, আমাদের ফেসবুক পেজ আকাশবাণী মৈত্রী, মাঝখানে কিন্তু ভি নয়, রয়েছে বি, আকাশবাণী মৈত্রী। শ্রোতা বন্ধুরা, আকাশবাণী মৈত্রীর এই ফেসবুক পেজেই যে পোস্টার রয়েছে সেই পোস্টারে কিন্তু সেখানে গিয়ে আপনারা কমেন্ট করতেই পারেন। এছাড়াও চিঠি লেখার ঠিকানাটি একবার বলে দিই, আকাশবাণী মৈত্রী, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। সময় একদম শেষ, আমার বিদায় নেওয়ার পালা। সঙ্গে ছিলাম এতক্ষণ আপনাদের মৈত্রী বন্ধু রমা। সকলে ভালো থাকবেন। আর যেতে যেতে রেখে গেলাম অনুপম রায়ের কণ্ঠে এই গানটি।

এতক্ষণ শুনলেন অনুষ্ঠান আজ সন্ধ্যায় আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন অনুষ্ঠান ক্রীড়াঙ্গন। উপস্থাপনায় থাকবেন বিতান দে।

নমস্কার শ্রোতা বন্ধুরা, আজ মৈত্রী ক্রীড়াঙ্গনে আপনাদের সঙ্গে আমি রয়েছি। বিধান খেলার দুনিয়ার নানান খবর নিয়ে রয়েছি আলাপ আলোচনা আড্ডা গল্পে। প্রথমে চলে আসব খেলার দুনিয়ার শিরোনাম অর্থাৎ এক নজরে। প্যারা শটপুটে কমনওয়েলথ গেমসে সোনা শর্মিলার, হাই জাম্পে রূপ সর্বেশের, ভারোত্তোলনে ভারতকে জোড়া পদক দিলেন ভারতের মহিলারা। মীরাবাই চানুর সোনা দেশকে আবারও গর্বিত করল। বিশ্বকিশোর বৈভব সূর্যবংশীকে আরও ফিটনেস বাড়াতে হবে জানালেন ভারতীয় কোচ বিবেশ লক্ষ্মণের বিশেষ পরামর্শ বৈভবকে। শারীরিক সক্ষমতা বাড়াতে মোহনবাগান নতুন কোচের নতুন ট্রেনিং এবং মিলিটারি ট্রেনিংয়ে কিছুটা বিকায় দেয় সবুজ মেরুন শিবির।

শ্রীলঙ্কা বিরুদ্ধে ভারতের প্রথম 15 জনের টিম ঘোষণা। আনফিট বুমরাকে দলে রাখা হলেও তার বিকল্প প্রস্তুত ভারতীয় শিবিরে। শ্রোতা বন্ধুরা, চলে আসব খেলার দুনিয়ার বিস্তারিত খবর, অর্থাৎ আতশ কাছের তলায়। আজ 28 জুলাই, অর্থাৎ 11ই শ্রাবণ, আকাশের মেঘ ভার। আশা করি ভারত এবং বাংলাদেশের শ্রোতা বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন। আগামী 24 থেকে 48 ঘন্টায় আংশিক মেঘলা আকাশ এবং বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া দপ্তর। সকলে সাবধানে চলাফেরা করবেন, কারণ ঝড় সহ বজ্রবিদ্যুতের সম্ভাবনাও রয়েছে। আর এরই মাঝে জমে উঠেছে খেলার আসর, খেলার মঞ্চে এখন কমনওয়েলথ গেমসের এক অপূর্ব সন্ধিক্ষণে দাঁড়িয়ে সারা পৃথিবীর অসংখ্য ক্রীড়াপ্রেমী মানুষের হার। একই সঙ্গে গ্লাসগো কমনওয়েলথ গেমসে সোমবার মেয়েদের প্যারা শটপটে সোনা জিতলেন ভারতের শর্মিলা ধানকড়। 9.81 মিটার ছুঁড়লেন তিনি। মাত্র 6 বছর আগে প্যারা শটপট খেলতে শুরু করেছিলেন শর্মিলা, সোমবার সোনা জিতে সেই স্বপ্ন পূরণ করলেন। এক বিভাগে ব্রোঞ্জ পেলেন শিল্পা শাইলা। একই দিনে হাই জাম্পে অল্পের জন্য সোনা হাতছাড়া হলো ভারতের সর্বেশ কুশারের। 2.25 মিটার লাফিয়ে তিনি রুপো নিশ্চিত করলেন। একই দিনে 53 এবং 58 কেজি বিভাগে জোড়া পদক পেল ভারত। প্রথমে 53 কেজিতে রূপো পেলেন জ্ঞানেশ্বর যাদব, এরপর 58 কেজি বিভাগে ভারতকে ব্রোঞ্জ এনে দিলেন বিন্দিয়ারানী দেবী। দুই বিভাগেই সোনা জিতলেন নাইজেরিয়ার মেয়েরা। হাড্ডাহাড্ি লড়াই হলো 53 কেজি বিভাগে। মেয়েদের ভারোত্তোলনে একই বিভাগে রূপো পেলেন জ্ঞানেশ্বর যাদব, তিনি ক্লিন অ্যান্ড জার্কে 111 কেজি এবং স্ন্যাচে 88 কেজি তুলে রূপো নিশ্চিত করলেন। জ্ঞানেশ্বরী তুললেন মোট 199 কেজি। আর শর্মিলা চানুর পর ভারতের এই পদক জয় অবশ্যই নিঃসন্দেহে ভারতের জন্য অত্যন্ত খুশির খবর, তবে পদক তালিকায় ভারত কিন্তু এখনও 8ম স্থানেই রয়েছে। সোমবার গ্লাসগোয় 53 কেজি বিভাগে বেশ কয়েকটি রেকর্ড একই সঙ্গে হল। ছত্তিশগড়ের 23 বছর বয়সী নিজের সেরা ওজন তুলে রূপো পেলেন, আর কমনওয়েলথ রেকর্ড করে সোনা জিতলেন নাইজেরিয়ার অনোমে ওমলোলা ডেরিহো। তার সেরা দুই লিফটের যোগফল হল সর্বমোট 206 কেজি, স্ন্যাচে 93 কেজি, ক্লিন অ্যান্ড জার্কে 113 কেজি। কিন্তু শুধু ওজনের মাপ দিয়ে দুজনের লড়াইটাকে ফুটিয়ে তোলা যাবে না শ্রোতা বন্ধুরা, কারণ লড়াইটি একবারে শেষ লিফট পর্যন্ত চলল। কেউ কাউকে একটুও জায়গা ছাড়তে চাইলেন না। জ্ঞানেশ্বরী এবং অনমে একবার করে ওজন তুলছেন, আর নতুন করে রেকর্ড যেন লিখতে হচ্ছে সংগঠকদের। ক্লিন অ্যান্ড জার্কে জমে উঠল লড়াই। 107 কেজি তুলে প্রথম গেমস রেকর্ড করলেন জ্ঞানেশ্বরী, কিন্তু কয়েক মিনিট বাদেই সেই রেকর্ড ভেঙে দিয়ে 110 কেজি তুললেন অনমে। এরপরেও জ্ঞানেশ্বরী থামলেন না, ভারতীয় সমর্থকদের উৎসাহে তিনি 111 কেজি তুললেন। আর শেষ পর্যন্ত যদিও তাঁর সোনা অধরা থেকে গেল, কারণ 113 কেজি তুলে বাজিমাত করলেন নাইজেরিয়ার অনমে। এরপর 58 কেজি বিভাগেও দাপট দেখালেন আরেক নাইজেরিয়ান, 199 কেজি তুলে বিন্দিয়ারানির ঝুলিতে এলো ব্রোঞ্জ পদক। স্ন্যাচে তুললেন 87 কেজি, ক্লিন অ্যান্ড জার্কে 112 কেজি। এই দিন সোনা জিতলেন নাইজেরিয়ারই রাফিয়াতু লাওয়াল। 4 বছর আগে কমনওয়েলথ গেমসে রূপো পেয়েছিলেন বিন্দিয়ারানী। এই মুহূর্তে পদক তালিকায় প্রথম স্থানে রয়েছে অস্ট্রেলিয়া, দ্বিতীয় স্থানে ইংল্যান্ড, তৃতীয় স্থানে রয়েছে কানাডা। আর কমনওয়েলথ থেকে সরাসরি চলে যাব ফুটবলের খবরে। মোহনবাগান মাঠে সোমবার এক অদ্ভুত দৃশ্য দেখল অসংখ্য দর্শক এবং অনেকেই, কারণ বৃষ্টির মধ্যে সবুজ রঙের ট্রেনিং স্টিক, যাকে আমরা বলে থাকি ফাইবার গ্লাসের একটি লাঠি, তা মাথার উপরে দুহাতে তুলে দৌড়চ্ছে।

0: সাহাল আব্দুল সামাদরা। এরপর প্রথমে মাঠের সাইড লাইনের ধারে রাখা হার্ডেলসগুলো তাঁরা টপকালেন, তারপর কখনো মাঠের দিকে কখনো বা গ্যালারির দিকে ঘুরে গিয়ে পাশাপাশিভাবে থাকা হার্ডেলসগুলিকে টপকালেন। একটু দূরে কড়া নজর রাখছিলেন মোহনবাগান সুপার জায়ান্টসের নতুন কোচ পানাইয়োটিস দিমপেরিস। কেন এই ধরনের অনুশীলন? এ তো মিলিটারি ট্রেনিংয়ের থেকে কোনো অংশে কম নয়। এই অনুশীলনের নাম রাইফেল ড্রিল, কোমর পিঠ কাঁধের শক্তি এবং নমনীয়তা বাড়াতে এর জুড়ি মেলা ভার। মিলিটারি ট্রেনিং কেন বাঁচলেন মোহনবাগানের গ্রিক কোচ? কারণ ইস্টবেঙ্গলের বিরুদ্ধে সাহালের একমাত্র গোলে ডার্বি জিতলেও প্রকট হয়ে উঠছিল ফুটবলারদের শারীরিক সক্ষমতার অভাব। প্রথমার্ধে 35 মিনিটের পর তারা কার্যত মাঠে হাঁটছিলেন, আর সেই ফুটবলারদের দ্রুত ফিট করে তুলতেই এইবার নতুন অস্ত্র গ্রিক কোচের। তবে এই অনুশীলনের ধরন কিন্তু নতুন নয়, সৈয়দ নাঈমুদ্দিনও এই ট্রেনিং করিয়ে ফুটবলারদের রোষের মুখে পড়েছিলেন। কিন্তু বর্তমান ফুটবলারদের কোনো ক্ষোভ নেই তাদের নতুন কোচের ওপর, বরং তারা চান তাদের ফিটনেস বাড়িয়ে আরও ভালো কিছু করার, আর সেই দিকে তাকিয়ে রয়েছেন মোহনবাগান সুপার জায়ান্টসের নবনিযুক্ত কোচ সহ অসংখ্য ফুটবল প্রেমীরা। অক্টোবর থেকে শুরু হয়ে যাচ্ছে রঞ্জি ট্রফি, বাংলার প্রথম ম্যাচ ঘরের মাঠে ইডেন অথবা কল্যাণীর বেঙ্গল ক্রিকেট একাডেমির মাঠে প্রথম ম্যাচ খেলবেন অভিমন্যু ইশারারা। দিল্লির বিরুদ্ধে এবারের রঞ্জি অভিযান শুরু করছে বাংলা। এবার 7টি গ্রুপ পর্যায়ের ম্যাচের মধ্যে 3টি ঘরের মাঠে পড়েছে বাংলার। 4টি ম্যাচ খেলতে হবে বাইরের মাঠে দিল্লির বিরুদ্ধে বাংলার প্রথম ম্যাচ 11 অক্টোবর থেকে। এছাড়াও মহারাষ্ট্র এবং ওড়িশার বিরুদ্ধে ঘরের মাঠে খেলবে বাংলা। অন্যদিকে ভারতীয় শুটিংয়ের আকাশে তিনি যে অন্যতম উজ্জ্বল নক্ষত্র তা আরও একবার প্রমাণ করলেন এশা সিং। সোমবার হ্যাংজাওয়ে ISSF বিশ্বকাপ মহিলাদের 25 মিটার পিস্তল ইভেন্টে অলিম্পিক্সে জোড়া পদকজয়ী মানু ভাকারকে টেক্কা দিয়ে সোনা জিতলেন এশা। উচ্চমানের এবং উত্তেজনার একটি ফাইনাল ছিল, স্নায়ুর চাপ বজায় রেখে স্টেডিয়ামের পোডিয়ামের শীর্ষে তো জায়গা করে নিলেনই 21 বছর বয়সী শুটার, পাশাপাশি অসংখ্য দর্শকের মনেও জায়গা করলেন। কঠিন লড়াই ছিল, সেই কারণে শ্রোতা বন্ধুরা ব্রোঞ্জ পান মানু। একই বিভাগে ভারতীয় শুটারদের জোড়া পদক জয় স্বাভাবিকভাবেই ক্রীড়ামহলে খুশির হাওয়া এনে দিয়েছে। অবশ্য ম্যাচ শেষে এশা জানিয়েছেন যে মিউনিখে এশিয়ান গেমসের পদক জিতেছিলেন, তাই এই প্রতিযোগিতা তার কাছে অনেকটাই চাপ ছিল, কিন্তু চাপ কাটে উঠে ভালো ফল করায় তিনি স্বভাবতেই খুব খুশি। আর হ্যাংজাও তার কাছে নতুন জায়গা নয়, কারণ 2023 সালের এশিয়ান গেমসে এই কেন্দ্রেই 4টি পদক জিতেছিলেন এশা, তাই একটি বাড়তি প্রত্যাশা কোথাও গিয়ে নিজের ওপরেও ছিল। অন্যদিকে এফসি বেনারসকে 4-0 হারিয়ে দিয়ে একেবারে যাকে বলে চূর্ণ করে 135তম ডুরান্ড কাপ যাত্রা শুরু করল মোহামেডান স্পোর্টিং। সোমবার যুবভারতীতে জোড়া গোল করে জয়ের নায়ক লালনেম সাঙ্গা বেনারসের বিরুদ্ধে ম্যাচের শুরু থেকেই আক্রমণের ঝড় তুলেছিল মোহামেডান। 29 মিনিটে 1-0 করলেন ফারদিন আলী মোল্লা। এরপর একাধিক সুযোগ পেলেও ব্যবধান বাড়াতে পারেননি তারা। দ্বিতীয়ার্ধে আরও ভয়ঙ্কর হয়ে উঠল মোহামেডান, পরিবর্তে হিসেবে নেমে ঠিক 73 মিনিটে 2-0 করলেন রেমসাঙ্গা। 7 মিনিট পর ব্যবধান বাড়ালেন ইসরাফিল দেওয়ান। 84 মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের হয়ে চতুর্থ গোলটি করলেন রেমসাঙ্গা। ডুরান কাপে দুরন্ত শুরুর আগে অবশ্য খুশির হাওয়া মোহামেডান শিবিরে, কারণ আবদুল কাদেরির বকেয়া মিটিয়ে দেওয়ার কারণে ফিফা থেকে তার উপর থাকা নির্বাসন সেটি উঠে যায়। শ্রোতা বন্ধুরা, খেলার দুনিয়ার খবর নিয়ে তো আছি আপনাদের সঙ্গে আলাপ আলোচনা আড্ডা এবং গল্পে, তবে এই মুহূর্তে একটি বেতার প্রতিবেদন শুনে নেব। আর মঙ্গলবার মানে আপনারা জানেন আজ বাইরে ঘুরের দিন, শুনে নেব একটি সাক্ষাৎকার ভিত্তিক বেতার প্রতিবেদন, তারপর আবারও আসবো অন্যান্য খবর নিয়ে।
1: বাইরে ঘুরে

0: সম্প্রতি চীনে আয়োজিত অনূর্ধ্ব 23 এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ আয়োজিত হয়েছিল। সেখানে 400 মিটার দৌড়ে বাংলার মুখ উজ্জ্বল করে সোনা এনে দিয়েছেন দক্ষিণ চব্বিশ পরগনার কুলপি ব্লকের নাফিসা খাতুন। এসেছিলেন তার পুরনো ভিটে কুলপিতে। তাকে সংবর্ধনা দেওয়া হয় ব্লক স্তর থেকে, গ্রামবাসীদের তরফ থেকে, স্কুল থেকে। গোটা গ্রাম তাকে অভ্যর্থনা জানায়। আন্তর্জাতিক মহলে এত বড় একটা সাফল্য, গ্রামবাসী তো বটেই, গোটা বাংলা তথা ভারতবর্ষের মানুষের কাছে এক গর্বের কথা। শুনব নাফিসার অনুভূতির কথা।
1: আমি আগে অলিম্পিকে যেতে চাই, এরকম স্বর্ণ নিয়ে আসতে চাই, আর আমার দেশকে গর্ব করতে চাই আমি আমার প্রতি।
0: প্রথম ইন্টারন্যাশনালি কোন ইভেন্টে নাফিসা যোগ দিয়েছে? এর আগে জেলা স্তর, রাজ্য স্তর বা দেশের হয়েও কিন্তু সে দৌড়ে পদক এনেছে, তাই আন্তর্জাতিক স্তরে এটাই প্রথম, তাই তার অনুভূতি একটু আলাদা।
2: এটা তো আমার ফার্স্ট টাইম ইন্টারন্যাশনাল ছিল, তো প্রথমে যখন সিলেকশন পেয়েছি তো প্রচুর হ্যাপি ছিলাম যে প্রথম ইন্টারন্যাশনাল পাবো, ইন্ডিয়া কিট পরবো। কারণ প্রচুর অ্যাথলিটকে আমি দেখেছি ইন্ডিয়া কিট পরে ট্রেনিং করতে, পিক সেন্ড করতে, তো আমি প্রচণ্ড হ্যাপি হয়েছি যখন এই কিটটাকে আমি পরেছি। এরকম মেসেজ করছিলাম নিজেকে যে আমি কী পরে নিয়েছি, এরকম আনন্দ হচ্ছিলো এই সময়টা। তারপরে যখন একটু মনের মধ্যে হচ্ছিলো যে প্রথম ইন্টারন্যাশনাল কেমন হবে কী হবে, তারপরে এটাও মনে হচ্ছিলো যে যতদিন না আমি যাবো উপরে তো আমার এক্সপিরিয়েন্স হবে না, তো তাহলে কী করে আমি বড়ো হতে পারবো। সেই হিসাবে একটু ভয় ভয় তো সত্যিই লাগছিলো আমার যে কী হবে কেমন হবে। আর ওখানে আমাদের যেখানে যে নর্মাল যে গ্রাউন্ড ট্র্যাক, তো এখানে ওখানে সেম ট্র্যাক ছিল না, মন্ডো ট্র্যাক ছিল, তো সেই হিসাবে কেমন এক্সপিরিয়েন্স হবে, কেমন স্পিড হবে, কেমন বডি চলবে, এইসব নিয়ে একটু ভাবতাম। তারপরে একটা মাথায় আসতো যে আমি যতটা করেছি এখানে ততটাই আমাকে দিতে হবে, এর বেশি আমি আশা করছি না আর এর কমও আশা করছি না, আমাকে ততটা দিতেই হবে 100%। তো সেখানে যখন অ্যাচিভ করলাম, যখন মাঠে দাঁড়িয়েছিলাম ব্যাটনটা আসা অপেক্ষা করছিলাম যে এরপরে আমি আছি, এরপরে আমি আছি, শুধু ওটাই আসছিলো যে আমিই আছি বা সেখানে আর কেউ নেই, আমাকেই যেতে হবে ফার্স্ট ইন্ডিয়ার জন্য। ওখানে এমন মনে হচ্ছিলো যে কি নিজের জন্য খেলছি, এরকম তো মনেই হচ্ছিলো না আমার। যখন রেসের শেষে আমার একটু কষ্ট হচ্ছিলো, মানে ওখানে প্রচণ্ড শ্বাস ফুলছিলো, ওখানে ওয়েদারটা এরকম ছিল, কম্পিটিটর ভালো ছিল আমাদের সঙ্গে, তো সেই হিসাবে আমার ম্যান ছিল যে প্রথমে আমরা সবাই ভালো ছিলাম, লিড পেয়ে গেছি আমি, তারপরে লিডটাকে মেনটেন করা। এবার যে লাস্ট ম্যান হয় সে সবসময় বেটার থাকে, মানে তাকে সবসময় বেটার ম্যানকে লাস্ট দেওয়া হয়। এবার আমি লাস্ট ছিলাম, যেহেতু ওটাকে মেনটেন করতে পারবো, ওই জায়গাটাকে নিয়ে যেতে পারবো, এই জন্য আমাকে ওই পজিশনটাকে দিয়েছিলো ওখানে সবাই ডিসকাস করে। তো সেই হিসাবে যখন আমার মাথায় বাস একটা আছে কি আমাকে সবার থেকে আগে আসতে হবে, ইন্ডিয়াকে আমাকে আগে নিয়ে যেতে হবে। ওখানে একটা জিনিস আমি দেখেছি, যখন ফার্স্ট হয় তো সেখানকার ন্যাশনাল অ্যান্থেম চালানো হয়, মানে শোনা হয় তখন, তো ওটা শোনার জন্য আমাকে তো আমি আরও এক্সাইটেড ছিলাম যে আমার ইন্ডিয়ার এটা এখানে হবে, চায়নার হতে হবে না, আমার হবে এটা।
0: সত্যি চীনের মাটিতে দাঁড়িয়ে চীনকেই হারিয়ে স্বর্ণপদক জয়, এক অভূতপূর্ব ঘটনা। এই সাফল্যের পিছনে তিনি জানাচ্ছেন যে অধ্যাবসায়, বারবার প্র্যাকটিস, এটাই আসল চাবিকাঠি।
2: একটা অ্যাকশান, এই সব কিছু যতক্ষণ না আমি নিজেকে বেটারতে বেটার বেটার করতে করতে যাব। একটা জিনিস, একবার আমি কিছু খেলাম তো সেটা প্রথমে তো ভালো লাগলো, খেতে খেতে খেতে ইজি হয়ে গেলো, যে তো তেমন রানিংটা সেম, আমি যদি বারবার কন্টিনিউ করতে থাকি, আমি ওই জায়গায় থাকবো না, আমি ওখান থেকে উপরেই যাব। তো যে পরিশ্রমটা করতে হবে এটা আমাকে আজকের জন্য না, কালকের জন্য আমাকে আজকে পরিশ্রম করতে হবে।
0: গ্রামের মেন অফিসার, কিন্তু আন্তর্জাতিক স্তর পর্যন্ত এই যে দৌড় প্রতিযোগিতায় পৌঁছানো, এর একটা অনেক বড় জার্নি, তো শুরুটা কীভাবে হয়েছিল সেটা তার কাছ থেকে একটু শুনবো। তারপর কীভাবে ট্রেনিং ধীরে ধীরে ধীরে ধীরে কীভাবে পদক জয়, ঘটনাটা যদি তার কাছ থেকে শোনা যায়।
2: শুরু বলতে গেলে স্যার, নিজে তো যখন ছোটো ছিলাম নিজের প্রচণ্ড পরিমাণে ইন্টারেস্ট ছিল রানিং করা, ট্রেনিং করা, তো ওই সময় তো বুঝতাম না ট্রেনিং কি রানিং কি। তো আমার দাদা যে ছিলেন মোস্তাকদা, ও আমাকে গল্প শোনাতো যে এরকম ট্র্যাক হয়, এরকম দৌড়ায় ওখানে সবাই, এরকম খুব চশমা টশমা লাগিয়ে এরকম ট্রেনিং করতে আসে, প্রচুর অ্যাটিটিউড হয়, ওরা খুব ভালো হয়, এরকম এরকম গল্প করতো। আর বলতো যে ওখানে যে ট্র্যাক ছিল সেটা রাবারের ট্র্যাক ছিল। 2024 আমার ন্যাশনাল মেডেল ছিল, তো সেই ন্যাশনাল মেডেলে একটা প্রবলেমের জন্য আমি সাইডে ট্রেনিং করতে পারিনি, আমার কোনো কোচ ছিল না ওখানে। তো তখন মানে আমি তখন বাইরে থেকে ট্রেনিং করতাম, তো ক্যাম্পাসে থাকতাম না। তো সেই হিসাবে যেহেতু আমি বাইরের স্টুডেন্ট, তাই জন্য আমাকে ওই ভেতরের যে স্যার কোচ মানে যে কোচ ছিলেন, আমাকে পারমিশন ছিল না ট্রেনিং করানোর জন্য। আমাকে একাই ট্রেনিং করতে হবে, নিজের সব কিছু একাই করতে হবে। তো সেটা কীভাবে করব, কোন দিক দিয়ে করব, সেই সিচুয়েশানটা প্রচণ্ড টাফ ছিল। আর বাড়িতেও বলতে পারতাম না যে এরকম সিচুয়েশান এখানে, কারণ এরা চিন্তা করবে, এরা তত বুঝতো না। তো আমি রাত 9-10 পর্যন্ত মাঠেই পড়ে থাকতাম, এক ওখানে কেউ থাকতো না। মাকে ফোন করতাম, ফোনে রেখে দিতাম, ভয় লাগতো আমার রানিং করতে, ট্রেনিং করতে। তো মাকে বলতাম কি, আমি মাঝে মাঝে এসে বলতাম হ্যালো মা আছো, তারপর আবার একটু ট্রেনিং করতাম, এরকম করে করে ট্রেনিং করেছি, তারপরে ন্যাশনাল মেডেল পেয়েছি।
0: এখন কি কলকাতায় থাকা হয় না ব্যাঙ্গালোরে?
2: আমি থাকি ব্যাঙ্গালোর স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়াতে, ওখানে ক্যাম্পাসে থাকি।
0: যদি কেউ আইডল থাকে তাদের নাম?
2: হিমা দি আছে, যে 50 রান করেছে, এমন ম্যান এখন খুব কম আছে। তো উনি
0: এরপরে কি ইচ্ছা রয়েছে?
2: আমি চাইবো আমি ন্যাশনাল রেকর্ড করতে, আরও বেটার টাইম করতে, আর আরও যে বড়ো বড়ো অ্যাথলিটরা আছে আমি যাদেরকে দেখে এখন ভাবছি যে আমি খাসিদের মতো হতে পারতাম, চেষ্টা করব। তো আমাকে দেখে যেন সবাই এরকম চেষ্টা করে, ভাবে যে আমি অফিসার মতো হব।
0: ব্যাঙ্গালোরে থাকা হয় ট্রেনিংয়ের পরে অবসর সময়ে কি পড়াশোনা আর কি করতে ইচ্ছে করে?
2: ট্রেনিংয়ের পরে যেহেতু ওখানে কিছুই নেই, না পরিবার আছে, না অন্য আদার্স কোনো গল্প আছে, না কিছু আছে, যেহেতু কখনো নিজেকে বোর ফিল করি, তো সেখানে ড্রয়িং করি, সিঙ্গিং করি, তারপরে বুক পড়াশোনা, পড়াশোনা সত্যি বলতে মুখের কথা বলবো না, আমি করি কিন্তু কোনো।
0: এই যে গ্রাম থেকে আপনি উঠে এসেছেন, গ্রামে তো এরকম অনেক প্রতিভাই রয়েছে, কি বলবেন তাদের উদ্দেশ্যে যারা সঠিক জায়গা পেলে হয়তো তাদের স্কুলিংও ঘটতে পারে?
2: সবার মধ্যে প্রচণ্ড প্রতিভা আছে, এবার সব মানুষের মধ্যে কিছু না কিছু প্রতিভা থেকে থাকে, কিন্তু আমাদের গ্রাম বাংলায় আমি দেখেছি মোর দেন 50% যে একটা ভালো অ্যাথলিট হতে পারবে, এরকম ট্যালেন্ট প্রায় বাচ্চাদের মধ্যে আছে। এবারে সেই হিসাবে আমি স্কুলকে বলবো কি স্পোর্টসের দিক থেকে একটু সাপোর্ট করার জন্য, ওদেরকে সাবডিভিশন ক্লাব এগুলো খেলানোর জন্য, কারণ স্যার আমি যে এই জায়গায় এসেছি, আমি ওই ওই জায়গা থেকে খেলে ওই জায়গা থেকে সাহস পেয়েছি কি আগে যাওয়ার জন্য। আমি আজ যদি ব্লক স্টেট ব্লক লেভেলে এসব খেলা না খেলতাম, আমি আজকে ইন্টারন্যাশনাল অ্যাথলিট হতে পারতাম না। তো এইসব যে বাচ্চারা আছে এরা এইসব খেলা খেলবে স্কুলের থ্রুতে, কারণ বাড়ি থেকে নিয়ে যাবে না, স্কুল থেকে সাপোর্ট করবে, স্কুল থেকে নিয়ে যাবে, এন্ট্রি দেবে, ওদের নাম তখনই হবে। একজন ব্লক, আমি যখন প্রথম ফার্স্ট ব্লক খেলেছি স্যার, তখন আনন্দ প্রচুর ছিল, কিন্তু ভেবেছিলাম যে এর আগে ডিস্ট্রিক্ট লেভেল যাব। তো স্যার ব্লকটা বড় হওয়ার জন্য ছোট জিনিসটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, তো আমি চাইবো স্কুল থেকে হেল্পটা হয় যেন বাচ্চাদের জন্য।
0: সত্যি স্কুল স্তর থেকে এই সাহায্যের অত্যন্ত প্রয়োজন। নাফিসা চায় একেবারে নিচু স্তর থেকে এইভাবে অনুশীলনের মাধ্যমেই এত ভালো এত বড় একটা সাফল্য আসে। নাফিসা তারই একটা উদাহরণ, বাংলার ঘরে ঘরে, ভারতবর্ষের ঘরে ঘরে নাফিসার মতো খুদেরা বিশ্ব অ্যাথলেটিক্সে, বিশ্ব ক্রীড়া জগতে যেন নাম করতে পারে, এই আশা রেখে আজকে অনুষ্ঠান শেষ করব। এতক্ষণ কথা বলছিলাম দক্ষিণ চব্বিশ পরগনার কুলপি ব্লকের নাফিসা খাতুনের সঙ্গে, যিনি অনূর্ধ্ব-23 এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে 400 মিটার দৌড়ে স্বর্ণপদক এনে দিয়েছেন।
3: সত্যি শ্রোতা বন্ধুরাজ, নাফিসার কথা শুনলাম, নাফিসার মতো আরও বহু বহু তরুণরা তারা তাদের জীবনে এগিয়ে যাক এবং ভারতকে আরও অনেক সাফল্য এনে দিক, আরও অনেক স্বপ্ন পূরণ হোক। চলে আসবো আমরা খেলার দুনিয়ার অন্যান্য খবরে। কমনওয়েলথ গেমসে পুরুষদের হাইজাম্পে রূপো জিতলেন সার্বেস অনিল কুশারে। ভারতের জাতীয় রেকর্ডধারী সার্বেস অনিল কুশারে সোমবার গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমস 2026 পুরুষদের হাইজাম্পে 2.25 মিটার উচ্চতা অতিক্রম করলে রৌপ্য পদক জিতলেন। এটি বহু ক্রীড়া আসরে তাঁর প্রথম বড় পদক। এর মাধ্যমে তিনি আগের আসরের স্বদেশী তেজস্বিন শঙ্করের জেতা ব্রোঞ্জ পদকের থেকেও এক ধাপ উঠে সাফল্য অর্জন করলেন। অন্যদিকে পুরুষদের 110 মিটার

রেল সিমেন্টে ভারতের তেজাস শীর্ষে 15.40 সেকেন্ড সময় নিয়ে শেষ স্থানে থাকলেন। রাদার্স রাম 2.12 মিটার থেকে শুরু করে প্রথম প্রচেষ্টাতে সেই উচ্চতা অতিক্রম করলেন, 2.15 মিটারও অতিক্রম করলেন, কিন্তু 2.20 মিটার কোনোভাবেই অতিক্রম করতে না পেরে পঞ্চম স্থানে শেষ করলেন। আর শ্রীলঙ্কা সফরে টেস্ট দলে ফিরলেন বুমরা এবং জাদেজা, কিন্তু বুমরার ছোট যেহেতু এখনও সম্পূর্ণ সারেনি, তাই তার বদলে দরে সাই সুদর্শনকেও ভাবা হয়েছে। এই মুহূর্তে শ্রীলঙ্কা সফরের জন্য ভারতের টেস্ট দলটি হল শুভমান গিল, তিনি অধিনায়ক, এল রাহুল সহ অধিনায়ক, যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্থ, সাই সুদর্শন, ধ্রুব জুরেল, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মানব সুতার, জসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, গুরনূর ব্রার, দেবদত্ত পাড়িকাল এবং সারাংশ জৈন। কমনওয়েলথ গেমসে প্যারা অ্যাথলেটিক্সে ইতিহাস করলেন শর্মিলা ধনকর, তার কথা শুরুতেই বলেছিলাম শ্রোতা বন্ধুরা সোনা জিতেছেন তিনি, ভারতের দ্বিতীয় সোনার পদক জিতলেন প্যারা অ্যাথলেট শর্মিলা ধনকর। মহিলাদের F57 শর্টপুট ফাইনালে মরসুমের সেরা 9.81 মিটার নিক্ষেপ করে স্বর্ণপদকটি পেলেন। হরিয়ানার চিত্রলি গ্রামের এক জমিদার পরিবারে জন্ম নেওয়া শর্মিলা এই সাফল্যের মাধ্যমে কমনওয়েলথ গেমসে প্যারা অ্যাথলেটিক্সে ভারতের 20 বছরের পদক খরা কাটালেন। শুধু ভারতের প্রথম কমনওয়েলথ গেমস প্যারা অ্যাথলেটিক্স স্বর্ণজয়ী হলেন না, এই গেমসে প্যারা অ্যাথলেটিক্সে পদকজয়ী প্রথম ভারতীয় মহিলা হিসেবেও তৈরি করলেন ইতিহাস। একই সঙ্গে কমনওয়েলথ গেমসের ইতিহাসে প্রথমবারের মতন একই প্যারা অ্যাথলেটিক্স ইভেন্টে ভারত 2টি পদক জিতল। বর্তমানে 40 বছর বয়সী শর্মিলা মাত্র 2 বছর বয়সে প্রবল জ্বরের পর পোলিওতে আক্রান্ত হন। চিত্রলির SDM স্কুলে তার পড়াশোনা শেষ করার পর জীবনের পথে তাকে বহু প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে। সেই প্রতিকূলতাকে কাটিয়ে শেষ পর্যন্ত আন্তর্জাতিক মঞ্চে দেশের জন্য তার স্বর্ণপদক জয় পৃথিবীর কাছে অত্যন্ত গৌরবের কারণ হয়ে দাঁড়ালো। আর আজ কমনওয়েলথ গেমসের ষষ্ঠ দিনে ভারতের জন্য অপেক্ষা করছে আরও একটি ব্যস্ত এবং সম্ভাবনাময় কিছু মুহূর্ত। সোমবার দুর্দান্ত পারফরমেন্স করে ভারতীয় দল 6টি পদক জিতেছে, যার মধ্যে প্যারা অ্যাথলেটিক্সের কথা আপনারা জানলেন। এখন সেই ধারাবাহিকতা ভারত বজায় রাখতে পারবে কিনা সেটি এখন লক্ষ্য। মঙ্গলবার ভারতের বড় পদকের আশা থাকবে ভারোত্তোলনে। মহিলাদের 63 কেজি এবং 69 কেজি বিভাগে যথাক্রমে নিরুপমা দেবী সেরাম এবং হরজিন্দর কৌর স্বর্ণপদকের লড়াইয়ে নামবেন। অ্যাথলেটিক্সও রয়েছে 2টি গুরুত্বপূর্ণ পদকের সুযোগ। মহিলাদের হাইজাম্প ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবেন পূজা সিং, আর পুরুষদের 10,000 মিটার ফাইনালে কমনওয়েলথ গেমসে নিজের প্রথম পদক জয়ের লক্ষ্যে নামবেন এশিয়ান চ্যাম্পিয়নশিপ জেতা গুলভীর সিং। অবশ্যই ভারতের ব্যস্ততম সূচি থাকছে বক্সিংয়ের জন্য। প্রীতি পাওয়ার, প্রিয়া ঘাংহাস, পারভিন হুডা, যদুমণি সিং এবং কপিল পোখারিয়া 5 জন ভারতীয় বক্সার তারা কোয়ার্টার ফাইনালে লড়বেন। তাদের মধ্যে যে কেউ জিতলেই একটি ব্রোঞ্জ পদক নিশ্চিত হবে। এছাড়া প্যারা সাঁতারে পদকের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সাঁতার এবং লনবোল্সের গুরুত্বপূর্ণ হিট পর্বে ভারতীয় ক্রীড়াবিদরা অংশ নেবেন। বর্তমানে ভারতের ঝুলিতে থাকা 10টি পদকের সঙ্গে আরও উল্লেখযোগ্য পদক যোগ করার লক্ষ্য নিয়েই মাঠে নামবেন ভারতীয় দল। তবে ভারতের অলিম্পিয়ান সাঁতারু সাজন প্রকাশ পুরুষদের 50 মিটার বাটারফ্লাই ইভেন্টের সেমিফাইনালে উঠতে ব্যর্থ হয়েছেন। বাছাই পর্বে তিনি 24.94 সেকেন্ড সময় নিয়ে সামগ্রিকভাবে 28তম স্থানে শেষ করলেন। তার এই সময়টি জাতীয় রেকর্ড 23.83 সেকেন্ডের তুলনায় উল্লেখযোগ্যভাবে অনেক বেশি ছিল। এর আগে 200 মিটার বাটারফ্লাই ফাইনালেও প্রকাশ সেই স্থানটি অধিকার করেন, যা তার ব্যক্তিগত সেরা সময়ের তুলনায় অনেক পিছনে। 2বারের অলিম্পিয়ান সাজন প্রকাশের সাম্প্রতিক এই পারফরমেন্স তার প্রতিষ্ঠিত মানদণ্ড, যে জায়গায় তিনি নিজেকে নিয়ে গিয়েছিলেন সেই জায়গায় যাওয়ার পরে যথেষ্ট হতাশজনক একটি অবস্থান তৈরি করেছে। শ্রোতা বন্ধুরা, মৈত্রী ক্রীড়াঙ্গন মানেই তো আপনাদের জন্য থাকে আজকের দিনে। আর আজকের দিনে যে দুজনের জন্মদিনের কথা আপনাদের জানাবো, তার মধ্যে একজনের সদ্য প্রয়াণ দিবস আমরা সকলে জেনেছি, সেই বিখ্যাত গ্যারি সোবার্স। আজ অর্থাৎ 28শে জুলাই তিনি জন্মগ্রহণ করেছিলেন। মাত্র 17 বছর বয়সে ওয়েস্ট ইন্ডিজের হয়ে টেস্ট অভিষেক হয়েছিল স্যার গারফিল্ড সোবার্সের।
শুরুতে মূলত বোলার হিসেবে দলে সুযোগ পেলেও পরে ব্যাটিং অর্ডারে

গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। 1958 সালে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্ট শতরান করেন এবং এক ইনিংসে অপরাজিত 365 রানে তৈরি করেন বিশ্ব রেকর্ড। সেই রেকর্ড 1994 সালে ব্রায়ান লারার ইনিংসটি আসার আগে পর্যন্ত অটুট ছিল। 1965 থেকে 1972 সাল পর্যন্ত সোভার্স ওয়েস্ট ইন্ডিজ দলের অধিনায়কের দায়িত্ব পালন করেন। ক্যারিয়ারে ওয়েস্ট ইন্ডিজের হয়ে 93টি টেস্ট ম্যাচ খেলেছেন। এই সময় তিনি 57.78 গড় রেখে 8,032 রান করেন এবং 34.03 গড়ে 235টি উইকেট পান। টেস্ট ক্রিকেটে 5,000-এর বেশি রান করা ব্যাটারদের মধ্যে সোভার্সের ব্যাটিং গড় ইতিহাসের পঞ্চম সর্বোচ্চ। ক্রিকেটে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ 1975 সালে রানী দ্বিতীয় এলিজাবেথ তাঁকে নাইট উপাধিতে ভূষিত করেন। 1998 সালে তিনি বার্বাডোসের জাতীয় বীর বা ন্যাশনাল হিরো হিসেবে স্বীকৃতি পান এবং 2009 সালে ICC ক্রিকেট হল অফ ফেমে অন্তর্ভুক্ত হন। আর আরেক বিশ্বতারকা ফুটবল মঞ্চে নিজের জায়গাটি প্রমাণিত করেছেন, এইবার বিশ্বকাপেও তার কৃতিত্ব কোনো অংশে কম নয়। 2009 সালে টটেনহামের হটস্পারের হয়ে শুরু করেছিলেন তার পেশাদার কেরিয়ার। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন শ্রোতা বন্ধুরা, আমরা হ্যারি কেনের কথাই বলতে চাইছি। 2023 সালের মধ্যে তিনি ক্লাবটির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার মর্যাদা অর্জন করেন। একই বছর তিনি জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখে যোগ দেন। এই দলবদলে 100 মিলিয়ন ইউরো অর্থাৎ 86.4 মিলিয়ন পাউন্ড ট্রান্সফার ফি নির্ধারিত হয়েছিল, যা সেই সময় জার্মান লীগের ইতিহাসে ছিল একটি রেকর্ড। টটেনহ্যামের হয়ে খেলাকালীন কেন 3 বার প্রিমিয়ার লীগের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট জিতেছেন 2015-16, 2016-17 এবং 2020-21 মৌসুমে। আন্তর্জাতিক ফুটবলেও তার সাফল্য সমানভাবে উজ্জ্বল। 2015 সালে ইংল্যান্ডের হয়ে অভিষেকের পর 2018 ফিফা বিশ্বকাপের আগে তিনি দলের অধিনায়ক নিযুক্ত হন। সেই বিশ্বকাপে ইংল্যান্ড চতুর্থ স্থান অর্জন করে এবং কেন সর্বোচ্চ গোলদাতা হিসেবে গোল্ডেন বুটটি জেতেন। 2020 ইউরো চ্যাম্পিয়নশিপ কেনের নেতৃত্বে ইংল্যান্ড ফাইনালে ওঠে, তবে নির্ধারিত সময়ে 1-1 সমতা থাকার পর টাইব্রেকারে ইতালির কাছে হেরে শিরোপা হাতছাড়া করে ইংল্যান্ড। 2022 বিশ্বকাপে কেন ইংল্যান্ডের হয়ে ওয়েন রুনির 53 আন্তর্জাতিক গোলের রেকর্ড স্পর্শ করে 2023-এ সেই রেকর্ডটি ভেঙে দেন। শ্রোতা বন্ধুরা শুনতে থাকুন রাঙ্গন। আমাদের ফোন নাম্বার 2213-1342, আমাদের ইমেল আইডি airkolkatasports@gmail.com, ফেসবুক পেজ AIR কলকাতা স্পোর্টস পেজ। আপনারা আমাদের চিঠিও পাঠাতে পারেন। ঠিকানা প্রযত্নে কেন্দ্র অধিকর্তা ক্রীড়া বিভাগ আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001।

0: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় ছিলেন বিতান্ডে। আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে অনুষ্ঠান ক্ষেত খামারের কথা।
1: আকাশবাণীর শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আপনাদের চৈতি দিদি চৈতালি মল্লিক শুরু করছে আজকের অনুষ্ঠান।

অন্ন, বস্ত্র, বাসস্থান, এই মৌলিক তিনটি জিনিস মানব সভ্যতার মূল ভিত্তি। রবীন্দ্রনাথ ঠাকুর বুঝেছিলেন ভারতবর্ষের মূল ভিত্তিই হল কৃষি, তার সাথে চাই শিল্প। শান্তিনিকেতন নিকটবর্তী বিস্তীর্ণ অঞ্চলের উন্নয়নের রূপকার হিসাবে তিনি এলাকার উন্নয়নের জন্য প্রথমেই কৃষি ও তার পরেই কুটির শিল্প, টেক্সটাইল অর্থাৎ বয়ন শিল্পকে বেছে নেন। পুত্র কৃষি বিজ্ঞানী রথীন্দ্রনাথের সহযোগিতায় ট্র্যাক্টর ইত্যাদির মতো উন্নত কৃষিযন্ত্রের পাশাপাশি আধুনিক প্রযুক্তির মাধ্যমে শান্তিনিকেতনের ঊষর জমিকে সবুজ করে তোলেন। তেমনি দীর্ঘদিন ধরে অজয়নদকে কেন্দ্র করে এলাকায় চলে আসা নৌকার পালের কাপড় বোনার ঐতিহ্যকে কাজে লাগিয়ে বয়ন শিল্পের উন্নয়নে অগ্রণী ভূমিকা তিনি গ্রহণ করেন। ঐতিহ্য পরম্পরার সাথে নান্দনিক বিষয়ের উপর জোর দিলেন। 1919 সালে বিশ্বভারতীতে গড়ে তুললেন কলা ভবন। পরবর্তী সময়ে জাপানে উইভিংয়ের কাজ শিখে আসতে উইভিং ইনচার্জ মনীন্দ্রচন্দ্র সেনকে তিনি পাঠান এবং 10টি আধুনিক ছোট তাঁত জাপান থেকে আনান। শ্রোতা বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমরা রবীন্দ্রনাথের হাত ধরে পৌঁছে যাব বিশ্বভারতীর কলাভবনের টেক্সটাইল ডিজাইন বিভাগ ও বিশ্বভারতীর পল্লী সংগঠনের অধীন শিল্প সদনের টেক্সটাইল বিভাগে। আজ আলোচনা করব রবীন্দ্র আলোয় বয়ন শিল্প, শিকড়ের সন্ধানে। শুনবেন দ্বিতীয় পর্ব।

0: কলকাতা থেকে ট্রেনে বোলপুর স্টেশনে নেমে মাধব ভাইয়ের টোটোতে পৌঁছে গিয়েছিলাম কলাভবন ও পরে শ্রীনিকেতনের শিল্প সদনে। বিশ্বভারতীর পল্লী সংগঠন বিভাগের অন্তর্গত শিল্প সদনের টেক্সটাইল বিভাগের অধ্যাপক ডক্টর প্রবীর কুমার চৌধুরীর কাছে শুনে নিলাম টেক্সটাইলের অনেক অজানা কথা।
1: রবীন্দ্রনাথ চেয়েছিলেন কৃষি এবং শিল্প দুয়েরই বিস্তার হোক এই এরিয়াতে, এবং তার জন্য কৃষির জন্য উনি নিজের ছেলেকে বিদেশ থেকে কৃষিবিদ্যায় পারদর্শী করে পড়াশোনা করিয়ে নিয়ে এসেছিলেন, যার মাধ্যমে রথীন্দ্রনাথ ঠাকুর এখানে আসার পরে বিজ্ঞানসম্মত উপায়ে কীভাবে কৃষির উন্নতি করা যায় সেদিকে সচেষ্ট হওয়া ছিল একটা উদ্দেশ্য। আর একটা ছিল যে এই শিল্প সদনের মধ্য দিয়ে আশেপাশে যে ক্ষুদ্র এবং কুটির শিল্প বা ক্রাফটস সেক্টর, গ্রামীণ যে শিল্পগুলো রয়েছে এবং সে সময় সেগুলো খুব ধূক ছিল সেই পিরিয়ডে, অর্থাৎ মৃতপ্রায় ছিল, ওনার উদ্দেশ্য ছিল যে এই মৃতপ্রায় শিল্পকে পুনর্জাগরণ করে দেওয়া এবং তার ফলে কৃষির পাশাপাশি এখানকার লোকেদেরকে একটা অল্টারনেটিভ সোর্স অফ ইনকাম জেনারেশনের ব্যবস্থা করে দেওয়া। তারা এখানে বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে এখানে ট্রেনিং নেবে, ট্রেনিং নেওয়ার পরে তারা কিছু প্রোডাকশন করবে এবং সেই প্রোডাকশনটা শিল্প সদনের থ্রু দিয়ে বিক্রি হবে, এই ছিল মূল উদ্দেশ্য। এবং এর জন্য আমরা যদি একটু ইতিহাস দেখি তাহলে 1922 সালে শিল্প সদনের প্রতিষ্ঠা, কাজ অ্যাক্টিভিটি শুরু হয়েছিল শান্তিনিকেতনে কলাভবনের কাছে, কলকাতা জোড়াসাঁকোতে যে বিচিত্রা ক্লাব ছিল সেই তারই আদলে বিচিত্রা স্টুডিও তৈরি করা, এবং সেখানে ওই হাতের কাজ বিভিন্ন রকম জাস্ট আউট অফ দেয়ার কিউরিয়াসিটি এভাবে তৈরি হতো প্রতিমা দেবীর তত্ত্বাবধানে। মূলত 1922 সালে এরকম শুরু হয় এরকম অ্যাক্টিভিটি। কিছুদিন পরে রবীন্দ্রনাথ রিয়েলাইজ করলেন যে এই শান্তিনিকেতনের মাটি এটার জন্য কন্ডিউসিভ নয়, তো উনি 1928 সালে এর অ্যাক্টিভিটিটাকে শিফট করা হলো শ্রীনিকেতনে। একটা টিনের চালার মধ্যে এরকম অ্যাক্টিভিটি শুরু হলো 1928, এবং 1928 থেকে এখানে একটা পুরনো পরিত্যক্ত রেলে ওয়ার্কশপ ছিল, সেটা রিকোয়েস্ট করে উনি নিলেন এবং সেখানে হল অফ ইন্ডাস্ট্রিজ নাম দিয়ে তার মধ্যে প্রোডাকশন অ্যাক্টিভিটি শুরু হলো। এই প্রোডাকশন অ্যাক্টিভিটির মধ্যে ছিল মূলত টেক্সটাইল, উডওয়ার্ক, পটরি, লেকার ওয়ার্ক, বাটিক ওয়ার্ক, চামড়ার কাজ, কী ছিল না সেই সময় সব অনেক কিছু হয়েছে। এবং সেই সময় আমরা যদি তখনকার বুলেটিনগুলো দেখি তাহলে দেখতে পাবো যে দু ধরনের লোকজন এখানে কাজ করতেন, এক ধরনের লোক যারা এখানে এসে কাজ করতেন এবং সেই সময় দুটো শিফটে কাজ হতো, আর এক ধরনের লোক যারা এখান থেকে র মেটেরিয়াল, ডিজাইন, কীরকম জিনিস তৈরি হবে, টেকনিক্যাল নো হাও এবং অ্যাক্সেসরিজ এগুলোও তাদেরকে দেওয়া হতো, তারা বাড়িতে কাজটা তৈরি করতো তাদের পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে, এবং তারা যে প্রোডাক্টটা তৈরি করতো সেই প্রোডাক্টটা এখানকার এমপ্লয়মেন্ট থ্রু দিয়ে বিক্রি হতো। এবং শুধু এখানে না, আমাদের
0: কি কি ধরনের প্রোডাক্ট এখানে তৈরি হতো?
1: প্রথমে বললাম যে মূলত টেক্সটাইলের প্রোডাকশনটা সবচেয়ে বেশি ছিল, টেক্সটাইল ওপেন উইথ ফ্যাব্রিকই তৈরি হতো বেশিরভাগ, এছাড়া উডওয়ার্ক, কাঠের কাজ, গালার কাজ, মাটির কাজ, চামড়ার কাজ, বাটিকের কাজ, ইভেন পাউরুটিও তৈরি হতো।
0: আচ্ছা,
1: বুক বাইন্ডিং কাজ হতো, হ্যান্ডমেড পেপার মেকিং এর প্রোডাক্টও তৈরি হতো, এখনো হ্যান্ডমেড পেপার মেকিং আমাদের এখানে চালু আছে, এই কাজগুলো এখানে হতো। এখানে তো আমাদের বিভিন্ন মেলা বা এখানকার এমপ্লয়মেন্ট থ্রু দিয়ে বিক্রি হতো। এছাড়া কলকাতাতে 110 নম্বর কর্নওয়ালিস স্ট্রিট, সেখানে একটা আউটলেট ছিল এবং সেখানেও কিন্তু তার থ্রু দিয়ে বিক্রি হতো, এবং এখানকার প্রোডাক্ট দিয়ে দেশে এবং বিদেশে এক্সিবিশনও হয়েছে, লন্ডনে হয়েছে, কলম্বোতে হয়েছে, আমাদের দেশের মধ্যে মাদ্রাস, এখনকার চেন্নাই, দিল্লি, মুম্বাই এসব শহরগুলোতে কিন্তু আমাদের এখানকার প্রোডাক্ট দিয়ে সেখানে বিক্রি হতো এবং হটকেকের মতন বিক্রি হতো।
0: প্রশ্ন যাচ্ছে, রবীন্দ্রনাথ তো যেমন কৃষিকে প্রাধান্য দিয়ে গ্রামীণ যে সভ্যতা আমাদের, কৃষির সাথে উনি কুটির শিল্পকে মেলাতে চাইলেন এবং সেই চিন্তা থেকেই শুরু হলো কলাভবন বা শিল্প সদনের কাজ। এই কলাভবন এবং শিল্প সদন এই দুটোর মধ্যে সংযোগ বা পার্থক্য কী আছে?
1: খুব রিলেভেন্ট প্রশ্ন। ওখানেও এখন একাডেমিক অ্যাক্টিভিটি আছে, এখানেও আছে। কলাভবনের সঙ্গে শিল্প সদনের বেসিক ডিফারেন্স হচ্ছে কলাভবন নান্দনিকতা এবং আর্ট প্রোডাক্টের উপর বেশি জোর দেয়। আমাদের এখানে যে প্রোডাক্ট হয় বা ডিজাইন হয় সেটা হচ্ছে ফাংশনাল প্রোডাক্ট। হ্যাঁ, ফাংশন, এটা হচ্ছে মূল তফাত,
0: মানে ব্যবহারিক,
1: ব্যবহারিক প্রয়োজনে। অর্থাৎ ধরুন কলাভবন একটা আর্ট পিস তৈরি করলো, অথবা টেক্সটাইলের ক্ষেত্রে আমি বলছি যে একটা ওয়াল হ্যাঙ্গিং তৈরি হলো ইত্যাদি, তাতে একটা ইন্ডিভিজুয়াল লোককে স্যাটিসফাই করার ব্যাপার আছে। কিন্তু আমাদের এখানে সামগ্রিক, অর্থাৎ এটা একটা প্রবলেম সলভিং হিসেবে দেখা হয়, সোসাইটির প্রবলেম। যেমন ধরুন একটা আমাকে সামার ক্লোদিং বা উইন্টার ক্লোদিং বা কিডস ওয়্যার ডিজাইন করতে হবে ফ্যাব্রিকের, সেখানে কিন্তু রাইট ফ্রম দ্য সিলেকশন অফ ফাইবার, ফাইবার তার স্ট্রাকচার কী হবে, ফ্যাব্রিকের স্ট্রাকচারটা কী হবে, কী প্রসেস ফলো করব, অনেক রকমভাবে করা যায়, উইভিং করে করা যায়, উইভিং না করেও করা যায়, এবং সর্বোপরি তার অ্যাস্থেটিক ব্যাপারটাকে, এটাকে প্রোডাক্টটা যদি অ্যাট্রাকটিভ হয় কাস্টমার কাছে, তার জন্য অ্যাস্থেটিক্স একটা ব্যাপার আছে। সো অ্যাস্থেটিক্স অ্যালং উইথ দ্য আদার ফাংশনাল, নান্দনিকতা এবং সঙ্গে সঙ্গে যে তার যে ফাংশন, মানে যে পারপাসে তৈরি হচ্ছে, যে উদ্দেশ্য নিয়ে তৈরি, কার্য, হ্যাঁ, কার্যকারিতা, এই দুটোই কিন্তু এখানে চর্চা করা হয়। এই বিষয়ে ছাত্রছাত্রীদের পড়াশোনা করানো হয়, গবেষণাও করানো হয়। যেমন শুধু করলে দিলেই তো হবে না, এখন বললাম যে একটা পরিধেয় বস্ত্র আমি উইন্টার ক্লোদিংয়ের জন্য ব্যবহার করতে চাই, তো সেই মতো ফাইবার সিলেকশন থেকে আরম্ভ করে সব কিছু হচ্ছে, আলটিমেটলি ফাইনালি ওই প্রোডাক্টটা সত্যিকারের উইন্টার ক্লোদিং হিসেবে তার প্রয়োজনীয়তা ফুলফিল করতে সম্ভব কি সম্ভব নয়, তার জন্য ইভ্যালুয়েশন করা দরকার। আমাদের সেই ব্যবস্থা আছে যে এখানে সেগুলো শেখানো হয় যে কী করে তার যে ধর্ম, তার যে তাপ গ্রহণ করার ক্ষমতা বা বর্জন করার ক্ষমতা বা তাপমাত্রা যে হেরফের করা বা এর ভেতর দিয়ে কতটা চলাচল করবে, এই ব্যাপারগুলো কিন্তু আমরা টেস্ট করে তবেই দেখতে হবে যে ঠিক হয়েছে কিনা বা তা স্ট্যান্ডার্ডকে ফুলফিল করছে কিনা, স্ট্যান্ডার্ড যে চাহিদা আছে সেটাকে ফুলফিল করছে কিনা। সিমিলারলি একটা আমি তো আরামদায়ক গরমকালে একটা বস্ত্র তৈরি করতে চাইছি যেটা গরমকালের জন্য আরামদায়ক হবে, তো কমফোর্ট কতগুলো প্যারামিটার আছে যেগুলো আমাদের আরাম ব্যাপারটাকে দেখে, যেমন ময়েশ্চার অ্যাবজর্পশন, মানে ঘাম যে হবে তাকে শোষণ করে না, তার ফ্যাব্রিকের মধ্যে দিয়ে হাওয়া চলাচল কতটা করতে পারছে, তার ড্রেপিং কী হচ্ছে, তার নিজস্ব ওয়েটে কতটা ঝুলতে পারছে, এইগুলোর উপরে তার কমফোর্ট প্রপার্টি নির্ভর করে, এগুলো ঠিকঠাক হচ্ছে কিনা। এবং এটার জন্য একদম ফাইবার সিলেকশন থেকে আরম্ভ করে তার প্রসেস, কোন প্রসেসে তৈরি করা হবে ইত্যাদি সমস্ত ব্যাপারটা এখানে গবেষণা বা চর্চা করা হয়। এই জায়গাতেই তফাত আছে কলা ভবনের সঙ্গে শিল্প সাধনে। তো প্রথম দিকে যখন 1922 সাল বা তারপরে পরে যখন বলছি, তখন কিন্তু কলা ভবনে যারা মাস্টারমশাই তারা ছিলেন, তারা কিন্তু এই কাজগুলো করতেন বা এই প্রোডাক্টের তৈরি করার ব্যাপারে তাদের ভূমিকা ছিল, এবং সেখানে অবশ্যই নান্দনিকতা ব্যাপারটা, অ্যাস্থেটিক ব্যাপারটা প্রায়োরিটি পেত। অ্যাপ্লাইড আর্ট যেটাকে আমরা বলি, সে অ্যাপ্লাইড আর্টের প্রয়োজন যখন হলো, তখন কিন্তু তার যে চর্চা সেটা কিন্তু শিল্প সাধনে। দিস ইজ দ্য ডিফারেন্স।
0: ডক্টর চৌধুরী, কৃষি ক্ষেত্রে টেক্সটাইলকে কিভাবে ব্যবহার করা হয়?
1: দেখুন, আমাদের টেক্সটাইলের ক্ষেত্রে আমি বলছি, আমি টেক্সটাইল নিয়ে বেশি অবধারণা করব, কারণ আমি নিজে টেক্সটাইলেরই লোক। আমাদের এখানে অনেক ন্যাচারাল ফাইবার আছে, যেমন ধরুন কটন, উল, সিল্ক, রামি, সিসাল, এই ধরনের যে ফাইবার, এটার সঙ্গে কিন্তু কৃষির একদম খুব ঘনিষ্ঠ যোগাযোগ আছে। আমরা সেখানে জুট, পাট, একদম কৃষিজাত পণ্য, কমার্শিয়াল ক্রপ বলা হয়। প্রোডাকশন অফ জুট এটা করলো, অর্থাৎ এগ্রিকালচারাল ব্যাপারটা ওরা দেখাশোনা করলো, তারপরে যখনই ফাইবারটা আমরা পেলাম, তখন কিন্তু ফাইবার দিয়ে সেই ফাইবারের সঙ্গে অনেক কিছু তার করা যেতে পারে বা করিও আমরা, ফাইবারটাকে ব্লেন্ডেড উইথ আদার ফাইবার, তুলোটাও একটা কৃষিজাত পণ্য, তো এই দিক থেকে একটা যোগাযোগ আছে। এছাড়া ইদানিংকালে আমরাও এটা কাজ করছি, অ্যাগ্রো টেক্সটাইলস বলে একটা সেপারেট ব্রাঞ্চ, একটা শাখা হয়ে গেছে টেক্সটাইলের,
2: যেমন
1: আমাদের এখানে অ্যাগ্রো টেক্সটাইলস হিসেবে কিছু কিছু কাজ হচ্ছে, যে সমস্ত টেক্সটাইলসগুলো এগ্রিকালচার পারপাসে ইউজ হয় সেগুলো, যেমন ধরুন একটা পাকা ফল যদি ওপর থেকে মাটিতে পড়ে তাহলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, সেখানে এমন কোন

আর ফ্যাব্রিক, টেক্সটাইল ফ্যাব্রিক, একটা লেয়ার সয়েল, তারপর আবার একটা ফ্যাব্রিক, তারপরে সয়েল, এভাবে করে স্টেবিলাইজ করা হয়। এবং ভারতবর্ষে এসব নিয়ে প্রচুর কাজ হয়েছে। কঙ্কন রেলওয়ে, কঙ্কন রেলওয়ে পুরোপুরি জিও টেক্সটাইলসের ওপরে প্রতিষ্ঠিত, মানে ওখানে মাটিটা এত নরম ছিল যে ওখানে রেলওয়ে ট্র্যাক করার পাতার খুব কষ্ট হতো। তো সেইখানে কিন্তু ওই স্টেবিলিটি অফ দ্য সয়েল ইনক্রিজ করা হয়েছে বা বাড়ানো হয়েছে, শক্ত করা হয়েছে, এটা কিন্তু জিও টেক্সটাইলস ইউজ করে। সিমিলারলি আহমেদাবাদ এয়ারপোর্ট, সেখানেও ইউজ করা আছে। এখন বহু জায়গাতে এটাতে করছে, আমরাও চেষ্টা করছি। আমাদের এখানে এগ্রিকালচার ডিপার্টমেন্ট আছে, তার সঙ্গে কোলাবোরেশনে এই ধরনের কাজ করা। এছাড়া রিসেন্টলি এখানে কাজ হচ্ছে ওয়াটার হাইসিন্থ, কচুরিপানা। কচুরিপানা একটা অভিশাপ, পুকুরে যদি একবারটা ধয় তাহলে সারা পুকুর ভরে যাবে এবং মাছের পক্ষে খুব অসুবিধা হয়। তো এই কচুরিপানা থেকে ফাইবার এক্সট্রাক্ট করে তার থেকে আমরা ফ্যাব্রিক তৈরি করার আমাদের ছেলে মেয়েদের দিয়ে প্রজেক্টে কাজ করিয়েছি। তো খুব সুন্দর, তার ওয়াটার অ্যাবজর্বেন্সি এত বেশি ভালো হয়েছে যে খুব সুন্দরভাবে এটা স্যানিটারি ন্যাপকিন হিসেবে ভালো ইউজ করা যেতে পারে। আমরা এই টেস্ট চলছে, আবার এর সঙ্গে আবার অন্য ফাইবার ব্লেন্ড করে নিটেড গার্মেন্টস, টি শার্ট এরকম বানানো হয়েছে, আমাদের ডিপার্টমেন্টেই হয়েছে। এই ধরনের কাজগুলো এগ্রিকালচারের সঙ্গে রিলেটেড, আপনি যেটা জানতে চাইছিলেন। এছাড়া ইন্ডিপেন্ডেন্টলি আমরা এখানে আমার টেক্সটাইলের উপর অনেক কাজ করছি, বিশেষ করে ডিজাইনে। রিসেন্টলি একটা দুটো কাজ আমি বলছি আপনাকে, যেমন আমার কাছে পিএইচডি করেছি যে রবীন্দ্রনাথের যে গানগুলো আছে, রবীন্দ্রসঙ্গীত প্রায় 1200টা এরকম গান, তো সেই গানগুলোর যে স্বরলিপি, আকার মাত্রিক নোটেশন ইউজ করেছেন উনি, তো সেই স্বরলিপি থেকে, স্বরলিপির সঙ্গে একটা লাইটের ফ্রিকোয়েন্সির ম্যাচিং করে একটা রিলেশনশিপ বের করা হয়েছে। তাতে করে স্বরলিপির সঙ্গে সঙ্গে একটা মোটিফ তৈরি করা হচ্ছে, অর্থাৎ এটা গান স্পেসিফিক, অর্থাৎ বিভিন্ন পর্যায়ে যে গানগুলো আছে, এক একটা পর্যায়ে এক একটা গান নিয়ে আমরা টেস্ট করেছি, স্বরলিপি থেকে ডিজাইন ডেভেলপ করা, সেখান থেকে মোটিভ প্যাটার্ন এবং প্রিন্ট টেক্সটাইল করা হয়েছে, আর ওভেন টেক্সটাইলও করা হয়েছে। এবং দেখা গেছে যে ওভেন টেক্সটাইল আমরা ইভ্যালুয়েট করেছি যখন প্রপার্টিগুলো, তখন দেখা যাচ্ছে যে ওভেন টেক্সটাইলটা খুবই সুইটেবল ফর উইন্টার গার্মেন্টস হচ্ছে, তার কারণ ওর মধ্যে হিট রিটেনশন ক্যাপাসিটি অনেক বেটার পাওয়া যাচ্ছে। তার ব্যাখ্যা আছে, সাইন্টিফিক ব্যাখ্যা আছে, আমি অত ডিটেলসে যাচ্ছি না। এমন কিছু পোর্স তৈরি হয়, সেই পোর্সগুলো এয়ার এন্ট্র্যাপ করে এবং এয়ার যেহেতু তাপের কুপরিবাহী হিসেবে কাজ করে, সুতরাং এটা উইন্টার গার্মেন্টস হিসেবে ভালো ফল দিচ্ছে। এই ধরনের অনেক ভালো ভালো কাজ, এটা পেটেন্টেবল কাজ, পেটেন্টও অ্যাপ্লাই করা হয়েছে। এরকম ধরনের বেশ কিছু কাজ হয়েছে রবীন্দ্রনাথের টেক্সটাইল নিয়ে চিন্তাভাবনা। আমি একটুখানি যেটা বলতে বলতে সরে গেছিলাম যে 1922, তারপর 1928 সালে এখানে প্রোডাকশন অ্যাক্টিভিটি শুরু হয় এবং এই প্রোডাকশন অ্যাক্টিভিটিতে লস হতো তখন, 28 থেকে প্রায় 40 সাল পর্যন্ত লস হয়েছে। কিন্তু রবীন্দ্রনাথ একটা জায়গায় লিখছেন যে প্রফিট মেকিং ইজ নট দ্য মেন এইম অফ অ্যান ইউনিভার্সিটি, আমাদের কাজ হচ্ছে লোকে কাজ শেখাবো, তাতে যে লস হচ্ছে হোক, লোকে কাজ শিখুক, একদিন তাদের নিজেদের তাগিদেই তারা প্রফিট করবে। রবীন্দ্রনাথ ঠিক এই ধরনের কথা ইউজ করেছেন। এবং 1938 সালে এটা হয়েছিল নো প্রফিট নো লস, আমি যে অ্যাকাউন্টসগুলো আছে সেগুলো দিয়ে দেখেছি। 1938 সালের পরে 1940, 41, 43, 44 এগুলো খুব প্রফিট হতো তখন। এবং 1928 সালে প্রোডাকশন শুরু হলো হল অফ ইন্ডাস্ট্রিজে। তারপরে 1937 সালে এটা ওন ম্যানেজিং বোর্ড তৈরি করা হলো, ইন্ডাস্ট্রিজ ডিপার্টমেন্ট অফ শ্রীনিকেতন নামে। 1938 সালে, এক বছর পরে, এই অ্যাক্টিভিটিটাকে নিয়ে এলো শিল্প ভবন নামে, ভবনের মধ্যে ভবন স্ট্রাকচার, 1938 সাল। তারপরে 1951 সাল তো ইতিহাস, সেন্ট্রাল ইউনিভার্সিটি হলো এবং তখন কিছু মানে টেকনিক্যাল রিকোয়ারমেন্টসের জন্য এখানে কতগুলো ভবন তৈরি করা হলো, যেমন কলা ভবন, সঙ্গীত ভবন, পল্লী সংগঠন বিভাগ, এরকম ধরনের ভাষা ভবন, বিদ্যা ভবন এখন যেটা আছে, তো সেরকম একটা ভবন হলে সে নাম হলো পল্লী সংগঠন বিভাগ। 1922 সালই হয়েছিল আর করে জানি, ইনস্টিটিউট অফ রুরাল রিকোয়ারমেন্টস, তার মধ্যে শিল্প ভবনটা তখন শিল্প সদন হিসেবে একটা ডিপার্টমেন্ট হিসেবে স্থান পেল। এর মাঝখানে যেটা হয়েছিল যে প্রোডাকশনের যে কাজকর্ম, প্রোডাকশনের কাজকর্ম সেই সময় মনীন্দ্র চন্দ্র সেন, উনি রবীন্দ্রনাথ ওনাকে পাঠিয়েছিলেন জাপানে, উনি তখন উইভিং ইনচার্জ ছিলেন। মানে রবীন্দ্রনাথ কতটা আধুনিক মনে সেই সময় যে জাপানে গিয়ে তাকে কাজ শিখতে পাঠিয়েছিলেন, উইভিংয়ের কাজ। উনি যখন এলেন তখন 10টা ছোটো ছোটো হ্যান্ডলুম নিয়ে এলেন, ইনক্লুডিং অ্যাক্সেসরিজ, পার্টস কতগুলো নিয়েছে, এবং সেগুলো এখানে ইনস্টল করা হলো, তাতে প্রোডাকশন হলো। তারপরে সুইডিশ থেকে কিছু লুম এসেছিলো স্পেশাল কাইন্ড অফ ফ্যাব্রিক তৈরি করার জন্য, স্পেশাল ধরনের একটা ফ্যাব্রিক তৈরি করার জন্য, এই অ্যাক্টিভিটিগুলো তখন ছিল। তারপর আস্তে আস্তে আমরা এখন প্রোডাকশন অ্যাক্টিভিটি করি, আমাদের দুটো ভাগ আছে আমাদের অ্যাক্টিভিটি, একটা হচ্ছে একাডেমিক অ্যাক্টিভিটি, একাডেমিক অ্যান্ড রিসার্চ, আর একটা হচ্ছে এক্সটেনশন অ্যাক্টিভিটি। এই এক্সটেনশন অ্যাক্টিভিটির আন্ডারে আমরা প্রোডাকশন করি আশেপাশে যারা হ্যান্ডলুম উইভার্স আছে, শুধু হ্যান্ডলুম উইভার্স না, পটারি যারা আজ করে,
বা

0: যারা ছুতোর আছে তাদেরকেও কিন্তু আমরা কাজ দিই, এবং সেই কাজটা আমরা আমাদের এমপ্লয়মেন্ট থ্রু দিয়ে বিক্রি করি। তার ফলে কি হচ্ছে, তাদের যেমন লাইভলিহুডটা চলছে তেমনি অ্যাট দ্য সেম টাইম আমাদের ওই সামান্য কিছু আমরা রেভিনিউ জেনারেট করতে পারছি। এইভাবে কাজ চলছে। এখন একাডেমিক প্রোগ্রামে অনেক বড় সড়ো বদল হয়েছে।
1: আর একটা প্রশ্ন আপনার কাছে আমি রাখবো, নতুন শিক্ষার্থী যারা বা তরুণ প্রজন্ম, এই যে বিদ্যা অর্জন করতে গেলে, এখানে ভর্তি হতে গেলে তাদের কি যোগ্যতা লাগে বা কিভাবে তারা শিক্ষার্থী হতে পারেন?
0: আমাদের এখানে কোর্স আছে 4 বছরের আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম। আমরা ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 চালু করেছি। তো আমাদের 4 বছরের কোর্স আগেও ছিল, এখন আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম, ছাড়া 2 বছরের পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রাম এবং তারপরে পিএইচডি। আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে ভর্তি হতে গেলে আমাদের 11-12 60% মার্কস থাকতে হবে এবং সিইউটি যে পরীক্ষাটা হয় সেই পরীক্ষাটাই অ্যাপিয়ার হতে হবে। সমস্ত সেন্ট্রাল ইউনিভার্সিটিগুলো একটা পরীক্ষা ন্যাশনাল লেভেলে করে, কমন পরীক্ষা, এবং সেখানে ভাগ আছে যে তুমি এইটা পড়তে চাও সুতরাং তোমাকে এই সাবজেক্ট পড়তে হবে, এটা পড়তে গেলে এই সাবজেক্ট, এরকম সব ভাগ আছে। তো সেই পরীক্ষাটাতে একটা স্কোর নিয়ে আসতে হবে এবং আসার পরে আমাদের ডিপার্টমেন্টে তার এই ডিজাইন অ্যাপটিচিউড আছে কি না বোঝার জন্য আমরা একটা সামান্য টেস্ট, এই দুটো মিলিয়ে মিশিয়ে যে স্কোর হয় সেই স্কোরের উপর ভিত্তি করে আমরা অ্যাডমিশন করাই। প্রত্যেকটা কোর্সে 15টা করে ইনটেক আছে। আমাদের 3টে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম আছে, একটা হচ্ছে 4 ইয়ার্স ব্যাচেলার প্রোগ্রাম, আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম ইন টেক্সটাইল ডিজাইন, 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম ইন সেরামিক অ্যান্ড গ্লাস ডিজাইন, আর 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম ইন ফার্নিচার অ্যান্ড ইন্টেরিয়ার ডিজাইন। এরই করেসপন্ডিংলি 3টে আবার পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রাম আছে 2 বছরের। পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রামে হতে গেলে আবার ভর্তি হতে গেলে তখন আন্ডার গ্রাজুয়েটে 4 বছর থাকতে হবে, পাসটা করে তারপরে একটা নির্দিষ্ট পরীক্ষা অ্যাপিয়ার হয়ে এটা ভর্তি হতে হয়।
1: আচ্ছা, আমরা পড়েছি বা জেনেছি একদম কলা ভবনের প্রথম পর্বে, সেটা প্রতিমা দেবীর তত্ত্বাবধানে আর নন্দলাল বসুর স্ত্রী এবং চিত্রনিভা দেবী ছিলেন, এনাদের নাকি গুরুদেব পাঠাতেন মানে গ্রামের মেয়েদের ট্রেনিং দেবার?
0: একদম একদম ঠিক, ট্রেনিং দেওয়ার জন্য তারা এখানে এসেও ট্রেনিং নিতেন। এবং রবীন্দ্রনাথের তো টেক্সটাইলের উপর একটা বিশেষ আকর্ষণ ছিল বলে আমার মনে হয়েছে। কিরকম ঠাকুরবাড়িতে যখন অন্দরমহলে মহিলাদের যখন জামা কাপড় তৈরি হবে, ইভিন ব্লাউজ তৈরি হবে, দর্জি আসতেন, মহিলারা বলতেন রবিকে রাখো, মানে রবিকে রাখো, রবি এসে রবীন্দ্রনাথ এসে ডিজাইন বলে দেবেন এবং সেই অনুযায়ী তৈরি হবে। আর আমার কাছে এইসব নিয়ে একজন কাজ করেছে এসে আছে, তাতে কুষ্টিয়াতে দেখা যাচ্ছে যে কুষ্টিয়াতে প্রথম টেক্সটাইল স্কুল রবীন্দ্রনাথ করেছিলেন ওখানকার গ্রামের মেয়েদেরকে কাজ শেখানোর জন্য।
2: বিশ্বভারতীর কলা ভবনে টেক্সটাইল ডিজাইন বিভাগের ছাত্রছাত্রীদের অপূর্ব কাজ সত্যিই মুগ্ধ করে।
3: আমার নাম শিওসি সোম, আমি পৃথা প্রামাণিক।
4: আমার নাম সুমন দাস।
2: এটা কি কাজ হচ্ছে? বাটিক কাজ করছেন। আর এর পরে আসছে এই যে এক ছাত্রী আপন মনে বুনে চলেছেন, এটা কি কাজ?
3: এটা ট্যাপেস্ট্রি করছি আমরা। আর কনসেপ্টটা আমি ভেবেছি ধুয়ে যাওয়া বালির যে ডিজাইনটা আমরা দেখতে পারি ন্যাচারাল ফর্মে, আমি সেটাকে এখানে তুলে ধরার চেষ্টা করছি। আর সুতোগুলো আমি ন্যাচারাল কালার দিয়ে।
2: আচ্ছা আচ্ছা আচ্ছা, এটাকে আমি কি বলবো, আমরা এমনিতেও ইজেল বলবো, এখানে কি বলবো,
3: এখানে আমরা একটা ট্যাপেস্ট্রি বলেই জানি।
2: আচ্ছা,
3: ট্যাপেস্ট্রি উইভি।
2: আচ্ছা আচ্ছা, বা আর এরপরে যাচ্ছি আরেকটি কাজ দেখতে পাচ্ছি, এই যে ওখানে আরেকজন বোন আপন মনে কাজ করে যাচ্ছেন, একটু নামটা বলুন একটু।
5: আমার নাম অনুষ্কা দাস।
2: এটা কি করছেন?
5: এটা আমি ট্যাপেস্ট্রি করছি একটা আগন্ধ ফুলের আর কি, মোটিভসের উপর ফুল কুড়ি নিয়ে।
2: আচ্ছা,
5: এটা সব ন্যাচারাল টাইল করা,
2: দেখছি সব এভাবেই কাজ করছেন। এখানে আরেকজন ছাত্রী, একটু নামটা বলুন।
6: আমার নাম অনুপমা রায়, আমি বালুঘাট থেকে। তো আমাদের ডিপার্টমেন্টে ক্লাস ওয়ার্ক চলছে এখন ট্যাপেস্ট্রিতে। এটা আমার কৃষ্ণচূড়া ফুল নিয়ে করা, এটা আমার ক্যাম্পাস থেকেই নেওয়া, কালারটা খুব আমার অ্যাট্রাকটিভ লেগেছিল, খুব ভালো লেগেছিল বলে এই ট্যাপেস্ট্রিতে করা।
2: আচ্ছা আচ্ছা, এখানে আরেকজন ছাত্র, সবাই নিজের মতো করে কাজ করে চলেছেন, আপনি এটা কি কাজ করছেন?
7: গাছ আর ছাল, গাছের ছাল যেগুলো আছে শুকিয়ে যায় তারপরে একটা গাছ উঠে যাচ্ছে, সেটা নিয়ে আমি কাজ করছি।
2: কাজ শুরু করেছেন, এই যে দেখতে পাচ্ছি ট্যাপেস্ট্রিতে কাজ করছেন। আর একজন ছাত্র, একটু নাম বলুন।
8: আমি রাজেন দত্ত, এটা ট্যাপেস্ট্রি করছি, সেলফ পোর্ট্রেট।
2: আচ্ছা, সেলফ পোর্ট্রেট, আচ্ছা, আপন মনে কাজ করে চলেছে রাজন, সবাই কিন্তু এখানে কাজ করে যাচ্ছেন আপন মনে। এই যে আরেকজন ছাত্র, একটু নামটা বলুন।
9: আমার নাম দীপ দত্ত,
4: এটা হচ্ছে কচুরি পানা, কচুরি পানার কালার প্যালেটটা আমার ভালো লেগেছিল, তো সেটা নিয়েই আমরা ক্লাস ওয়ার্ক চলছে।

0: আচ্ছা আচ্ছা, বাহ, দারুণ দারুণ। এখানে কয়েকজন ছাত্রছাত্রী দেখছে এইভাবে, এটা কি বলবো আমরা, আপনারা যেটা গোটাচ্ছেন
1: এটা অ্যাকচুয়ালি ম্যাক্রামে থ্রেড, এটা ট্যাপেস্ট্রির জন্য কাজে লাগবে আমাদের।
2: কলা ভবনের টেক্সটাইল ডিজাইন বিভাগের অধ্যাপক ডক্টর দেবাশিস মহলানবিস ডিজাইনের বিভিন্ন আঙ্গিক তুলে ধরলেন ছাত্রছাত্রীদের কাছে।
3: এটা আঁকলাম, কি আঁকলাম?
4: সার্কেল।
3: এটা কি আঁকলাম?
4: ট্রায়াঙ্গেল।
3: এটা কি আঁকলাম?
4: স্কোয়ার।
3: তাহলে তিনটে অবজেক্ট, উত্তর কটা? তিনটে।
4: তিনটে।
3: তাহলে প্রথম প্রশ্নটা তুমি উত্তর সঠিকভাবে দিলে, এর জন্য খুব ভালো লাগলো আমার। এবারে আমি পরেরটায় যাচ্ছি, সেকেন্ড কোয়েশ্চেন। এটাকে ছোট করছি, এটা কি হলো?
4: স্মল সার্কেল, ডট।
3: না না, ডট করেছি, এটা এটাও সার্কেল তো।
4: সার্কেল, স্মল।
3: এটা তুই স্মল বললি না কেন? এর থেকে কি বড় সার্কেল নেই? তাহলে এখানে তুই স্মল বললি কেন? এটা হচ্ছে লজিক্যাল উত্তর,
4: কারণ এটা
3: এটা হচ্ছে বৃত্ত, এটাও বৃত্ত। ডিজাইনারকে লজিক্যাল হতে হবে, কে ছোট কে বড়? কম্পেয়ার তো আমার প্রশ্ন না, আমার হচ্ছে এটা কি বৃত্ত। ঠিক আছে, এটা কি আঁকলাম?
4: ট্রায়াঙ্গেল।
3: এটা
4: স্কোয়ার।
3: তাহলে তিনটে অবজেক্ট, তিনটেই উত্তর দিয়েছ।
4: হ্যাঁ।
3: এবার এটাকে ছোট করছি, এটা কি ছোট
4: করে? সার্কেল বা ডট বলা যেতে পারে।
3: সার্কেল বা ডট হয় কখনো? সার্কেল মানে হচ্ছে একটা স্পেস কভার করবে, ডটে কোনো তো ডাইমেনশন মানে ভাবাই যাবে না, ওটার ভার্চুয়াল জিনিস। এটাকে যখন আমি ছোট করতে করতে এটাই তো হবে, কি হবে?
4: ডট।
3: এটা
4: ডট।
3: তাহলে তিনটে অবজেক্ট, তোমার এতক্ষণ অবধি তিনটে উত্তর ছিল, এখন একটা উত্তর হলো। এটা হচ্ছে আমাদের লিমিটেশন। কে মোটিভ? যে মোটিভকে আমি ছোট করতে করতে সব ডটে গিয়ে যখন চলে আসবে, আমাদের সেই যোগ্যতা নেই যে তাকে আইডেন্টিফাই করি। ঠিক তেমনি বড় করতে করতে এমন একটা জায়গায় যাবে আমার সম্ভব হবে না যে আমি ওটা কে কী। তাহলে আমাদের চরাচর হচ্ছে এর মধ্যে, এই চরাচরটা অন্তত আমরা ঠিক করি।
2: টেক্সটাইলের মধ্যে ফাইন আর্টস এবং টেক্সটাইল ডিজাইনের সম্ভাবনার কথা তুলে ধরলেন ডক্টর প্রবীর চৌধুরী।
5: একটা খুব সাধারণভাবে মনে প্রশ্ন জাগে যে টেক্সটাইল নিয়ে কেন এখানে হইচই বা টেক্সটাইলের কোর্স শুরু হলো কেন, ইত্যাদি ইত্যাদি। আমারও প্রথমে খটকা লেগেছিলো যে এখানে তো আশেপাশে কোনো ইন্ডাস্ট্রি নেই টেক্সটাইলে, তা সত্ত্বেও টেক্সটাইল নিয়ে এত পড়াশোনা করা, বা এই যে আগে ছিল ডিপ্লোমা কোর্স, তারপরে সার্টিফিকেট কোর্স, তারপরে ডিপ্লোমা কোর্স, তারপরে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম, যে কেন? তো ইতিহাস ঘাঁটতে গিয়ে দেখা যাবে যে এখানে এই অঞ্চলটা মানে লোয়ার বেসিন এরিয়া অফ অজয় রিভার, আমাদের বীরভূম জেলার যে দক্ষিণ দিকে অজয় নদী আছে, এই অজয় নদীকে কেন্দ্র করে আমাদের এখানে ব্যবসা বাণিজ্য আগে হতো। মূলত তিন ধরনের বাণিজ্য চলতো, এবং অজয় নদীর তো উৎস হচ্ছে দেওঘরের থেকে সাউথ ইস্টে, ঝাড়খণ্ডে, বর্তমানে ঝাড়খণ্ডে দেওঘরের কাছে সাউথ ইস্টে 300 মিটার উঁচু একটা পাহাড়ের ওখান থেকে এই নদীটা বেরিয়েছে। তারপরে বীরভূম জেলার মধ্যে ইলামবাজার থেকে কাটোয়া পর্যন্ত এই স্ট্রেচ গঙ্গায় মিলেছে। তো আগে কী হতো, আগে বড় বড় বজরা বা বড় বড় নৌকো বা বড় বড় জাহাজ আসতো, এবং একটা সময় এখানে জোয়ারও আসতো, গঙ্গার জোয়ার। তো কাটোয়া থেকে পণ্য নিয়ে এই বড় বড় নৌকোগুলো এখানে আসতো। তিন ধরনের ব্যবসা হতো, একটা ছিল পশুর ব্যবসা মানে ঘোড়া, ঘোড়ার ব্যবসা হতো। এবং এখানে এই যে ঘোড়া, এটা আমাদের উত্তর প্রদেশ, সিকিম, নেপাল এইসব অঞ্চলেও কিন্তু এখান থেকে ঘোড়া সাপ্লাই হতো, পশু হাট ছিল। আর একটা হতো নুন ভাঙার ঘাট ছিল, যেখানে লবণ আসতো, অর্থাৎ এই ইয়ে থেকে গুজরাট থেকে জাহাজে করে লবণ এসে কাটোয়াতে একটা জায়গায় স্টক হতো, এবং সেখান থেকে ছোটো ছোটো নৌকো করে এখানে আসতো, গুঁড়ো করে বিক্রি হতো দুটো। আর ইন্ডিগো, নীল, এখানে এই অঞ্চলটা খুব ফার্টাইল ল্যান্ড ছিল ইন্ডিগো চাষের জন্য, এই সব ব্যবস্থা ছিল। এবং এটা কিন্তু নৌকোতে হতো, তখন কিন্তু রেল লাইনটা হয়নি, মানে খানা টু সাঁইথিয়া রেল লাইন হয়নি। তার আগে এখানে ফ্রেঞ্চরা একটা সময় রাজত্ব করেছিল, ফ্রেঞ্চদেরকে যুদ্ধে হারিয়েছিল ব্রিটিশরা, এবং জন চিপ সাহেব, চিপ যার জন্য এখন চিপকুটি বলে একটা জায়গা আছে, তাকে বলেছিল এখানে তুমি দায়িত্ব নিয়ে সামলাও। আর রায়পুরের যে জমিদার সিংহ পরিবার, যাদের কাছে দেবেন্দ্রনাথ ঠাকুর 20 বিঘে জমি মহর্ষি পাট্টা নিয়ে শুরু করেছিলেন, তার আমি আরো আগে বলছি লালচাঁদ সিংহ বলে একজন ভদ্রলোক। এই সিংহ পরিবার কিন্তু অরিজিনাল এখানকার ছিলেন না, এরা মেদিনীপুর থেকে এসেছিলেন। এই লালচাঁদ সিংহ তিনি যখন মেদিনীপুর থেকে এখানে আসেন চন্দ্রকোনা থেকে, তখন 1000 জন উইভি তাঁতি পরিবারকে নিয়ে আসেন, এবং 1000 জন পরিবার তাদের বিভিন্ন জায়গাতে তাদেরকে বসানো হলো। ধরুন সুরুল, বল্লভপুর, ওদিকে লাভপুরের কাছাকাছি জায়গা, ইলামবাজারে সুখবাজার বলে একটা জায়গা আছে, সেখানে এখনও তাঁতি আছে। ওখানে বিভিন্ন জায়গাতে তাদেরকে বসানো হলো এবং তাদের কাজ ছিল প্রত্যেক দিন একটা করে কাপড় তৈরি করা। কাপড়টা হবে ক্যানভাস ক্লথ, মোটা সুতোর কাজ। তো ক্যানভাস ক্লথ কেন হবে না, ওই যে নৌকোগুলো আসতো তারা সব ওই নৌকোর পাল চেঞ্জ করে ফিরত, এবং তারা যাওয়ার সময় ওই ক্যানভাস ক্লথ নিয়েও যেত। সো এটা বাণিজ্য চলতো, এটা একটা পাল হিসেবে ক্যানভাস ক্লথ, মোটা কাপড়। যার জন্য এখানকার তাঁতিরা সরু সুতোর কাজ করতে জানে না, যেটা ফুলিয়া বা শান্তিপুরের লোকেরা জানে। তাঁতের শাড়ি খুব ফাইন থ্রেড, ধনেখালি এরা কিন্তু মার করাটাই জানে না। যার জন্য এখানকার দেখবেন এখানে প্রোডাক্টের মধ্যে আছে টেবিল ক্লথ, বেড কভার, পর্দা, মোটা সুতোর যে কাজগুলো হয় সেগুলো তাতে এরা এক্সপার্ট। এবং ওই লালচাঁদ সিংহ উনি নিয়ে এলেন, আর ওই 1 টাকা করে দাদন দিতে হতো ওই জনচিপকে, জনচিপকেও বিক্রি করতো। এটা কাপড়গুলো তখন বিভিন্ন জায়গায় চলে যেত, তখন থেকে টেক্সটাইলের একটা এখানে অ্যাক্টিভিটি শুরু হয়, এবং সেটাই পরবর্তীকালে রান করেছে। এটা হচ্ছে ইতিহাস। এর পরবর্তীকালে কী হলো, 1850 সালে রেল লাইনটা তৈরি হয় খানা টু সাঁইথিয়া। 1859 সালের 1 সেপ্টেম্বর এটা ওপেন করে দেওয়া হলো, এবং এই অজয়ের ওপর যে ব্রিজটা আছে, এই ব্রিজটাকে বলে 32 ফুকোর ব্রিজ, মানে 32টা হোল আছে যার ভেতর দিয়ে জল আসে। ব্রিজটা হওয়ার জন্য আর নৌকা চলাচল বন্ধ হয়ে গেল, বাণিজ্যটা বন্ধ হয়ে গেল, তখন ওই রেলের থ্রু দিয়ে যেটুকু বাণিজ্য হচ্ছে, আর আলটিমেটলি এইগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে গেল এই অ্যাক্টিভিটিটা। কিন্তু টেক্সটাইলের কাজকর্ম চলছে, এবং তার মধ্যে কী হলো, 1859-1863 সালে দেবেন্দ্রনাথ এলেন, এবং দেবেন্দ্রনাথ আসার পরে তারপরে তো একটা রেভলিউশন হলো। রেভলিউশন কি, ঠাকুরবাড়ির যে নান্দনিকতা তার ছোঁয়া পেলো এখানকার প্রোডাক্টগুলো, টেক্সটাইল মানে মাটির কাজ, আপনি গালা শিল্প বলুন, আপনি যে লেদারের কাজ বলুন, ইলামবাজারের জঙ্গল থেকে লেকার গালা আসতে শুরু করলো। এবং এই প্রোডাক্টগুলোর মধ্যে একটা একটা নান্দনিকতার ছোঁয়া, কিন্তু এটা কিন্তু ঠাকুরবাড়ির ইনফ্লুয়েন্স। হ্যাঁ, এটা আস্তে আস্তে আস্তে আস্তে হয়েছে, এবং এখন যেমন ডোকরার কাজ থেকে আরম্ভ করে সমস্ত রকম, এবং শান্তিনিকেতনের স্টাইল অফ ডিজাইন একটা ট্রেন্ড সেটার হয়ে গেছে।
2: রবীন্দ্রনাথের পথ ধরে বিকশিত ভারতে বয়ন শিল্প এগিয়ে চলেছে অনন্ত সম্ভাবনার দিকে। আজ শুনলেন রবীন্দ্র আলোয় বয়ন শিল্পের সন্ধানে দ্বিতীয় পর্ব। উপস্থাপনায় ছিলাম আপনাদের চৈতি দিদি চৈতালি মল্লিক।

0: ক্ষেত খামারের কথা এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন অনুষ্ঠান আপনার স্বাস্থ্য।
1: আজ বিশ্ব হেপাটাইটিস দিবস, সেই উপলক্ষে আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে শুনবেন বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে কথিকা, বলছেন লিভার বিশেষজ্ঞ চিকিৎসক সুজয় রায়।
2: আজ ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে। ভাইরাল হেপাটাইটিসের প্রভাব সম্পর্কে সচেতনতা তৈরি করতে এবং সাধারণ মানুষকে এই রোগের ব্যাপারে অবগত করতে প্রতি বছর 28শে জুলাই বিশ্ব হেপাটাইটিস দিবস পালন করা হয়। এই বছর 2026 সালে বিশ্ব হেপাটাইটিস দিবসের প্রতিপাদ্য বা থিম হল হেপাটাইটিস, আসুন এর মূলচ্ছেদ করি। এই প্রতিপাদ্য বা থিমটি আর্থসামাজিক এবং স্বাস্থ্য ব্যবস্থাগত প্রতিকূলতা এবং এই রোগ সম্বন্ধে প্রচলিত ভুল ধারণা দূর করার প্রয়োজনীয়তার উপর আলোকপাত করা, যাতে আরও বেশি সংখ্যক মানুষ টিকাকরণ, শারীরিক পরীক্ষা এবং চিকিৎসার সুযোগ পায়, যা এই রোগের সংক্রমণ কমাতে, রোগাক্রান্ত ব্যক্তির রোগ প্রশমন করতে এবং নির্মূল করতে, এছাড়া লিভারের ক্যান্সার ও মৃত্যু প্রতিরোধ করতে সাহায্য করে এবং 2030 সালের মধ্যে একটি হেপাটাইটিস মুক্ত বিশ্বের দিকে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করে। এখন জেনে রাখা জরুরি কেন এই 28শে জুলাইকে আমরা ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে হিসেবে পালন করি। চিকিৎসক বিজ্ঞানী ডক্টর বারুক বুম

0: লুম্বার 1965 সালে হেপাটাইটিস বি ভাইরাস আবিষ্কার করেন, যার জন্য পরে তিনি নোবেল পুরস্কারে ভূষিত হন। তার কৃতিত্ব এবং অবদানকে স্মরণ করার জন্য তার জন্মদিন 28শে জুলাইকে বিশ্ব হেপাটাইটিস দিবস হিসেবে বেছে নেওয়া হয়েছে। এখানে হেপাটাইটিস রোগ সম্বন্ধে জেনে নেওয়া কিন্তু অত্যন্ত প্রয়োজন। ভাইরাল হেপাটাইটিস সাধারণত দু রকমের হয়, একটি অ্যাকিউট হেপাটাইটিস, একটি ক্রনিক হেপাটাইটিস। অ্যাকিউট হেপাটাইটিস সাধারণত হেপাটাইটিস এ এবং হেপাটাইটিস ই ভাইরাসের সংক্রমণে হয়। এই ভাইরাসগুলির প্রদাহ সাধারণত ক্ষণস্থায়ী হয় এবং সাধারণভাবে দেখা গেছে 2 থেকে 4 সপ্তাহের মধ্যে সংক্রমিত ব্যক্তি ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন। এবং এই রোগের উপসর্গগুলি হল হালকা জ্বর, ক্ষুধা মান্দ, বমিভাব, জন্ডিস। কিন্তু কখনো কখনো এই রোগ মারাত্মক লিভারের ক্ষতি সাধন করতে পারে এবং প্রাণঘাতীও হতে পারে, এমনকি এর জন্য লিভার প্রতিস্থাপনেরও প্রয়োজন হতে পারে। যেহেতু এই সকল ভাইরাসগুলো খাদ্যবাহিত বা জলবাহিত, সেক্ষেত্রে স্বাস্থ্যসম্মত বিধি মেনে চলে এবং নিরাপদ পানীয় জল সেবন করলে আমরা এই রোগের সংক্রমণ থেকে দূরে থাকতে পারি। তাছাড়া বর্তমানে এই ভাইরাসগুলির টিকাও পাওয়া যায়। অন্যদিকে হেপাটাইটিস ভাইরাস বি, সি এবং ডি দীর্ঘমেয়াদী লিভারের সংক্রমণ করে এবং অনেক সময় সংক্রমিত ব্যক্তির কোনো উপসর্গই থাকে না এবং দীর্ঘমেয়াদী লিভারের ক্ষতি সাধন হয়ে লিভার সিরোসিস এবং লিভার ক্যান্সার পর্যন্ত হতে পারে এবং বিশ্বব্যাপী হেপাটাইটিসজনিত মৃত্যুর 95%-এরও বেশি এই তিনটি দীর্ঘমেয়াদী হেপাটাইটিস ভাইরাসের সংক্রমণে হয়। যদিও এই ভাইরাসের সংক্রমণ হলে রোগ নির্ণয়, তার চিকিৎসা ব্যবস্থা এবং হেপাটাইটিস বি ভাইরাস প্রতিরোধের টিকা বর্তমান, কিন্তু এই পরিষেবাগুলি প্রায়শই সাধারণ মানুষের নাগালের বাইরে থাকে বা সচেতনতার অভাবে সাধারণ মানুষ এই পরিষেবা গ্রহণ থেকে বিরত থাকেন। সুতরাং আমাদের জেনে নেওয়া খুব জরুরি এই রোগ থেকে দূরে থাকার জন্য আমাদের কিভাবে পদক্ষেপ নিতে হবে। হেপাটাইটিস বি এর বিরুদ্ধে টিকা প্রদানকে উৎসাহিত করা এবং নবজাতক প্রত্যেকটি শিশুকে টিকা প্রদান করা, মা থেকে শিশুর মধ্যে সংক্রমণ রোধ করা এবং সকল গর্ভবতী মহিলার হেপাটাইটিস বি, এইচআইভি এবং সিফিলিসের পরীক্ষা করা এবং তার দরকার অনুযায়ী চিকিৎসা করা অত্যন্ত প্রয়োজন। এছাড়া মাদকসেবী, কারাবন্দী, অভিবাসী এবং অন্যান্য উচ্চ ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের সকলেরই হেপাটাইটিস প্রতিরোধ পরীক্ষা ও চিকিৎসা পরিষেবার পাওয়ার সুযোগ করে দেওয়া অত্যন্ত জরুরি। সুতরাং আসুন একসাথে আমরা হেপাটাইটিস মুক্ত এক ভবিষ্যৎ গড়ে তুলি।
1: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে একটি কথিকা, বললেন লিভার বিশেষজ্ঞ চিকিৎসক সুজয় রায়।
2: শুনলেন অনুষ্ঠান আপনার স্বাস্থ্য। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন জানিয়ে দেব 28/7/2026, অর্থাৎ আজকের মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের অন্যান্য অনুষ্ঠানগুলি সম্পর্কে। সন্ধ্যে 7টায় যুববাণীর অনুষ্ঠান যুববাণী থেকে গল্প বলি শোনো, উপস্থাপনায় থাকবেন ব্রতদীপ চক্রবর্তী। 7:45 অনুষ্ঠান কবি কণ্ঠে শুনবেন কবি শুভ দাশগুপ্তের সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে শর্মিষ্ঠা সরকার। 8:15 অনুষ্ঠান এক মাটি এক সুর, লোকশিল্পী অনুরূপ মল্লিকের সাক্ষাৎকার গ্রহণে পুনম বাগ। 9টায় অনুষ্ঠান কথায় গানে, উপস্থাপনায় অরিজিৎ ঘোষ। 9:15 অনুষ্ঠান বিশ্ব পরিক্রমা, 9:45 কলকাতা কলতান, জাপানিদের বাংলা শেখা। এই অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন তৃষিতা মুখোপাধ্যায়, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, এই অনুষ্ঠানে জিলা কাফির আগে শরৎ পরিবেশন শুনবেন, পরিবেশন করবেন রাজীব চক্রবর্তী, তাঁকে তবলায় সহযোগিতা করবেন ইমন সরকার। 10:45 উপমহাদেশের খবর, 11টায় হারানো দিনের গান নিয়ে উপস্থাপনায় থাকবেন অরিজিৎ ঘোষ। 12টায় আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। জানিয়ে দিলাম 28/7/2026 আজ অর্থাৎ মঙ্গলবারের আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠানগুলি সম্পর্কে।

আকাশবাণী মৈত্রী এখন জানিয়ে দেব আজ রাতের হারানো দিনের গানের বিষয় সম্পর্কে। অভিনয় ও চলচ্চিত্রের প্রতি প্রবল আকর্ষণ, বাল্যকালেই তাঁকে টেনে নিয়ে যায় টালিগঞ্জের স্টুডিও পাড়ায়। ঘটনাচক্রে হয়ে যান স্পট বয়, কালক্রমে তিনি হয়ে ওঠেন বাংলা ছবির অন্যতম জনপ্রিয় অভিনেতা, চিত্রনাট্যকার ও পরিচালক। ১৯৮০ দশকে তাঁর অভিনীত কিংবা পরিচালিত বাংলা ছবি দেখতে প্রেক্ষাগৃহের টিকিট কাউন্টারে মানুষের লম্বা লাইন পড়ত। তিনি সুখেন দাস। আজ তাঁর জন্মদিনে হারানো দিনের গান অনুষ্ঠানের বিষয় সুখেন স্মরণে, শ্রবণসঙ্গী অরিজিৎ ঘোষ। ঠিক রাত ১১টায় আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। জানিয়ে দিলাম আজ রাতের হারানো দিনের গানের বিষয় সম্পর্কে। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে ৫০৫ মিটারে, অর্থাৎ ৫৯৪ কিলোহার্টজে।

আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন অনুষ্ঠান যুববাণী থেকে গল্প বলি শোনো, উপস্থাপনায় ব্রতদীপ চক্রবর্তী।

0: আরো একটি গল্প বলি শোনো ডাটা, আর আরো একবার আমি আজকে এই অধম তোমাদের কি শোনাবে সেটা একবার বলেই দিই। আজকের গল্পটি প্রচণ্ড ইন্টারেস্টিং। আজকের গল্পটা আর পাঁচটা হেমেন্দ্র কুমার রায়ের যে গল্প আমরা শুনি সেই গল্পের থেকে প্রথাগত দিক থেকে তো আলাদা, কিন্তু গল্পটায় না টান টান উত্তেজনা রয়েছে এবং ভয়টাও রয়েছে। তাই চলো আপাতত আর আমি ভণিতা করব না, আপাতত সরাসরি গল্পেই যাই। আপাতত আজকে হেমেন্দ্র কুমার রায়ের কলমে রয়েছে আজও যা রহস্য তোমাদের জন্য। শোনো, শুনে জানিও কেমন লাগলো, বাকিটা গল্পের পরে।
1: ফ্রান্সের ইতিহাসে সবথেকে রহস্যজনক প্রেতের আগমন ঘটেছিল সম্ভবত মেরি অ্যান্টয়নেটের উপস্থিতি। ভার্সাইয়ের প্রাসাদ সংলগ্ন বাগানে দুজন সম্ভ্রান্ত ইংরেজ মহিলা একবার হারিয়ে যান। সেই বাগানে প্রকাশ্য দিবালোকে তারা কাকে দেখেছিলেন, মেরি অ্যান্টয়নেটকে, নাকি সবই তাদের দেখার ভুল? এটি একটি আশ্চর্যজনক ঘটনা যার রহস্য আজও আমাদের কাছে অনাবিষ্কৃত। কিন্তু তদানীন্তনকালে এ ঘটনা খুব আলোড়ন তুলেছিল, এ কথা সবাই স্বীকার করেছেন। পরবর্তীকালেও সেই দুই ইংরেজ রমণীর চাক্ষুষ অভিজ্ঞতাকে কেন্দ্র করে কিছু গবেষণা নতুন করে আলোকপাত করলেও সত্যই সেদিন মেরি অ্যান্টয়নেট এসেছিলেন কিনা তা আজও রহস্য এবং সন্দেহের পর্যায়ে রয়ে গেছে। ভার্সাইয়ের বাগানে সেই দিন দুইজন মহিলা যা দেখেছিলেন তা নির্ভরযোগ্য সত্য কিনা তা কেউ হলফ করে বলতে না পারলেও গবেষকরা যে এই দুই প্রত্যক্ষদর্শীর বিবরণকে এত মূল্য কেন দিয়েছিলেন তাও একটি ভাববার বিষয়। এই দুই মহিলা ছিলেন পেশায় সম্মানিতা, বয়স এবং বংশমর্যাদায় ছিলেন রানী ভিক্টোরিয়ার সমগোত্রীয়। এঁদের একজনের নাম শার্লো অ্যানি মোবারলি, তিনি জন্মগ্রহণ করেন 1846 সালে। 15টি ভাই বোনের মধ্যে তিনি দশম। লেখাপড়াতেও তিনি ছিলেন উচ্চশিক্ষিত, মেধায় ছিলেন অত্যন্ত তীক্ষ্ণ। এর জন্য তার পারিবারিক পরিবেশ তাকে খুবই সাহায্য করেছিল। বাবা ছিলেন উইনচেস্টার কলেজের কৃতি প্রধান শিক্ষক এবং স্যালিসবেরির বিশপ। অন্য ইংরেজ মহিলার নাম ছিল এলিনর জর্ডন। বংশমর্যাদায় তিনিও খুব একটা হেলা ফেলার নন। তার পিতা ছিলেন ডার্বিশায়ারের অন্তর্গত অ্যাসবর্নের ধর্মযাজক। যাই হোক, শার্লোর সঙ্গে জর্ডেনের বয়সের বেশ কিছু পার্থক্য সত্ত্বেও দুজন ছিলেন দুজনের পরম মিত্র। 1866 সাল, মিস মোবারলি অক্সফোর্ডের সেন্ট হুগস হলে অধ্যক্ষা হয়ে এলেন। তখন তার বয়স 42, বিবাহ করেননি, দিন রাত পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকেন, অবসর সময় কাটান দেশভ্রমণে। সেন্ট হুগস হলটি ছিল মেয়েদের আবাসিক হস্টেল। বিদেশ থেকে বা দূর দূর অঞ্চল থেকে যারা লেখাপড়া করতে আসত তারা ওখানে বসবাস করত। রাজবাড়ির অধ্যক্ষা হিসেবে মিস মোবারলিকে প্রত্যেকেই বেশ সমীহ করে চলত। দেখতে দেখতে অনেকগুলো বছর ওই হোস্টেলে প্রধান অধ্যক্ষা হিসেবে কাটিয়ে দিলেন মিস মোবারলি। আসলে তিনি হয়তো এই পেশাটিকে মনে প্রাণে ভালোবেসেছিলেন, তাই এতদিন তাঁর মধ্যে কোনো কর্মশৈথিল্য আসেনি। কিন্তু বয়স সবসময় মনের ইচ্ছে পূরণ করে না, শরীর এসে বাদ সাধে। দেখতে দেখতে প্রায় 55 বছর বয়স হয়ে গেল। কর্তৃপক্ষের কাছে তিনি আবেদন জানালেন এক সহকারিণীর জন্য। আবেদন মঞ্জুর হল, নতুন সহকারিণী হয়ে এলেন মিস জর্ডন। মিস মোবারলির থেকে ইনি বয়সে অনেকটা ছোট। জর্ডনকে প্রথম সাক্ষাতে মোবারলির বেশ ভালো লাগল, বেশ চটপটে আর করিতকর্মা। তবুও হোস্টেল কর্তৃপক্ষের নির্দেশে উভয়কে একই সঙ্গে একটি ছোট্ট ভ্রমণে বের হতে হল। ঠিক 15 দিনের ছুটিতে উভয় প্যারিস যাবেন। যদিও মিস জর্ডেনের অনেকবারই প্যারিস ভ্রমণ করা ছিল, তবুও তিনি নতুন সহকারিণীর সঙ্গিনী হলেন, কারণ মিস মোবারলির একবারও প্যারিস যাওয়া হয়নি। বলা বাহুল্য, জর্ডেন ছিলেন বেশ মিশুকে ধরনের মহিলা, আর মোবারলির তো মিস জর্ডেনকে ভালোই লেগেছিল। ট্রেনে ওঠার পর উভয়ের বন্ধুত্ব হতে বেশি সময় লাগল না। এরপরের কাহিনী সেই ঐতিহাসিক রহস্যময় ভ্রমণ বৃত্তান্ত। সেই বৃত্তান্ত শোনার আগে আমার মনে হয় একবার ইতিহাসের পাতায় কিছুক্ষণের জন্য ঘুরে আসা দরকার। মেরি অ্যান্টয়নেটের জীবন ইতিহাস সামান্য জানা থাকলে পরবর্তী কাহিনীর রহস্যময়তা অনুধাবন করতে সাহায্য করবে। মেরি অ্যান্টয়নেট পৃথিবীর ইতিহাসে একটি উল্লেখযোগ্য নাম, বিশেষ করে ফ্রান্সের ইতিহাসে তৎকালীন সভ্যতায়। মেরি অ্যান্টয়নেট রানী হয়েও জীবদ্দশায় তিনি জনখ্যাতি পাননি, বরং জনমানসে তিনি ছিলেন বিলাসী, খামখেয়ালি এবং হঠকারিণী। মেরি অ্যান্টয়নেট যখন ফ্রান্সের রানী তখন ফ্রান্সের ঘোর দুর্দিন। ফ্রান্সের জনগণ মনে করত তাদের দুঃখ দুর্দশার জন্যে রানীর দায়িত্ব কিছু কম ছিল না। 1755 সালের 2 নভেম্বর অ্যান্টোয়েট ভিয়েনায় জন্মগ্রহণ করেন। অস্ট্রিয়ার সম্রাট প্রথম ফ্রান্সিস এবং মরিয়ার থেরেসিস কন্যা ছিলেন এই মেরি অ্যান্টোয়েট। সম্রাট দুহিতা অ্যান্টোয়েট আজন্ম সুখ আর ভোগে লালিতা পালিতা। তার উপর বাবা মায়ের চোখের মণি তিনি। দুঃখ এবং দারিদ্র্য যে কি জিনিস সেটুকু বোঝার ক্ষমতা বা ইচ্ছা কোনোটাই ছিল না মেরির। আর তার খোঁজ রাখার প্রয়োজনই বা কি? ফলে খুব ছোট থেকেই মেরি হয়ে উঠলেন খামখেয়ালি আর বিলাসী প্রকৃতির। যখন যেটি দরকার সেই মুহূর্তেই সেটি হাতের সামনে পাওয়া চাই, নইলে যে কি তা বলার কোনো প্রয়োজন নেই। কন্যার এই খামখেয়ালিপনা আর অতি আদুরে স্বভাব বাবা মাও লক্ষ্য করেছিলেন, তাই তারা বেশি দিন কন্যাকে নিজেদের কাছে রাখতে চাইলেন না। মাত্র 15 বছর বয়সে মেরির বিয়ে দিয়েছিলেন। আশা করেছিলেন বিয়ের পর স্বামীর গৃহে গেলে হয়তো বা কন্যার স্বভাব পাল্টাতে পারে। বিয়ে হলো ফ্রান্সের যুবরাজের সঙ্গে। 1774 সালে ফ্রান্সের রাজার মৃত্যুর পর যুবরাজ সিংহাসনে বসলেন রাজা ষষ্ঠদশ লুইস নামে। ফ্রান্সের নতুন রানী হলেন মেরি অ্যান্টোয়েট। মেরির বাবা মা ভেবেছিলেন স্বামীর গৃহে গেলে মেয়ের হয়তো মতি ফিরবে, কিন্তু তা হল না। 15 বছর বয়সে যুবরাজের পত্নী হলেন আর 19 বছর বয়সে হলেন রানী। জীবনের দুঃখ কষ্টের দিক তাঁর দেখা হয়নি, আশেপাশের জগতে কেবল সচ্ছলতা আর স্বচ্ছন্দের জোয়ার। 19 বছরের রানীর পক্ষে তাই বেহিসেবী হওয়া ছাড়া অন্য কোনো গতি ছিল না। নিত্য নতুন উপায়ে তিনি সুখ খুঁজে বেড়াতেন। ফ্রান্সের তখন ঘোর দুর্দিন, বিশেষ করে রাজা ষষ্ঠদশ লুইসের রাজত্বকালে সাধারণ মানুষের দুঃখ দারিদ্র চরমে উঠেছিল। বিশেষ করে দিনমজুর আর চাষি সম্প্রদায়ের মধ্যে অভাবের জ্বালা তীব্র আকার ধারণ করেছিল। অনাহার আর রোগ একসঙ্গে ঝাঁপিয়ে পড়েছিল তাদের উপর। এক বেলাও পেট পুড়ে খাবার সংস্থান তাদের ছিল না। জনগণের ক্রোধ আর রোষ বেশিদিন চাপা রইল না। প্রতিদিন অবস্থা সঙ্গীন থেকে সঙ্গীনতর হয়ে উঠল, আর শেষ পর্যন্ত সেই জনরোষ একদিন ফরাসি বিপ্লবে রূপান্তরিত হল। মাত্র কটা বছর, 1774 থেকে 1779, 5 বছরের মধ্যে সারা দেশ একসঙ্গে জ্বলে উঠল। 1779 সালে অক্টোবরে ভার্সাইয়ের রাজপ্রাসাদে বিপ্লবের আগুন ধরে গেল। ক্রুদ্ধ জনতার রোষ রাজপরিবারকে প্রাসাদ থেকে প্যারিসে পলায়ন করতে বাধ্য করল। সাধারণ মানুষের ছদ্মবেশে তারা পালাতে চেয়েছিলেন উন্মত্ত জনতার হাত থেকে বাঁচার জন্য, কিন্তু তা হল না। রাজা রানীকে আশ্রয় দেওয়ার মতো কেউ ছিল না। দেশের আপামর জনতা যে রাজার শত্রু, উভয়ের শেষ পর্যন্ত জনতার হাতে বন্দী হলেন। সশস্ত্র প্রহরা বসল বন্দিনিবাসের দরজায়। বিদ্রোহী এবং দেশপ্রেমিক বিপ্লবীরা চাইল প্রকাশ্যে তাঁদের বিচার হোক। অবশেষে বিচার শুরু হল। ফল কি হবে তা জানাই ছিল। 1793 সালের 21শে জানুয়ারি গিলোটিনের করাত রাজা ষষ্ঠদশ লুইসের মাথাটি কেড়ে নিল। মুক্তি পেলেন না রানী অ্যান্টোয়েট। অবশেষে 1793 সালের 16ই অক্টোবর রাজা ষষ্ঠদশ লুইসের মতো তিনিও নিজের মাথা দিয়ে গেলেন গিলোটিনের নিচে। এরপর কেটে গেছে অনেক বছর। পৃথিবীর ইতিহাসে ঘটেছে অনেক বিবর্তন। জীবনের সব ঋণ শোধ করে মেরি অ্যান্টোয়েট হয়েছেন একটি চাঞ্চল্যকর এবং করুণ নাম। মেরির জীবন ইতিহাস বারবার স্মরণ করিয়ে দেয় স্বেচ্ছাচারিতার পরিণাম, কিন্তু সেটাই কি শেষ কথা? সত্যি কি মৃত্যুর পর আর কোনো কিছুই অবশিষ্ট থাকে না? অতৃপ্ত বাসনা নিয়ে কেউ মারা গেলে আমরা দেখেছি সেসব আত্মারা বারবার পৃথিবীর আশেপাশে ফিরে আসতে চেয়েছে। মেরিরও কি অতৃপ্ত বাসনা কিছু ছিল? তারও কি জীবনে মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে পুনর্বার বাঁচার বাসনা জেগেছিল? অন্তত ষষ্ঠদশ লুইসের জীবদ্দশায় আমরা দেখেছি মেরি বাঁচার জন্য শেষ সংগ্রাম করেছেন, কিন্তু রাজার মৃত্যুর পর মেরিকে আমরা পেয়েছি শান্ত এবং স্থির উদাসীন এক মূর্তির মতো। অনেক ঝড়ের শেষে পৃথিবী যেমন শান্ত হয়, মেরিও ঠিক তেমনি সারা জীবন ভোগবিলাসের শেষে হয়ে পড়েছিলেন নির্বিকার। শান্তভাবে এসেছেন নিজের বিচারের এজলাসে, দৃঢ় উন্নত ভঙ্গিতে শুনেছেন নিজের মৃত্যু পরোয়ানা, তারপর রানীর মতো বলিষ্ঠ পদক্ষেপে এগিয়ে গেছেন গিলোটিনের নিচে। তবু যেন মনে হয় সব শেষ হয়েও সব কিছু শেষ হয়নি। অন্তত পরবর্তী ঘটনা যদি সত্যি হয় তাহলে ধরে নিতে হয় মেরি অ্যান্টোয়েটেরও কিছু শেষ কথা বলার ছিল যা তিনি জীবদ্দশায় বলে যেতে পারেননি। সেদিন 10 আগস্ট 1901 সাল, এই শতাব্দীর বছর শুরু। রানীর মৃত্যুর পর কেটে গেছে 108 বছর। পৃথিবীর মানুষ ইতিহাসের পাতা ব্যতি রেখে তার সব কিছু ভুলে গেছে। সচরাচর মনে পড়ে না তার জীবনের করুণ আলেখ্য। মিস মোবার আলী আর মিস জর্ডন গেছেন প্যারিস ভ্রমণে। বাড়িতে বসে না থেকে দুই অসমবয়সী নারী প্রতিদিন বিকেলে বেরিয়ে পড়েন, আজ এখানে কাল সেখানে, কখনো ট্রেনে কখনো অন্য কোনোখানে। সেই দিন হঠাৎ মিস জর্ডেনের খেয়াল হল ভার্সাইয়ের বিখ্যাত রাজপ্রাসাদ দেখতে যাবেন। মিস মোবার আলীর প্যারিস ঘোরা হয়নি এর আগে। ভার্সাইয়ের রাজপ্রাসাদের ঐতিহাসিক মূল্যও আছে যথেষ্ট। এই দুই মহিলা ট্রেনে চেপে উপস্থিত হলেন ভার্সাইতে। যতটা উৎসাহ নিয়ে তারা এসেছিলেন, ভার্সাইয়ের রাজপ্রাসাদ তাঁদের তেমন মুগ্ধ করল না। তখন মিস মোবার আলী জানালেন তিনি প্রেট্রিট ট্রায়নোতে যাবেন। বিখ্যাত প্রেট্রিট ট্রায়নো ম্যারি অ্যান্টোয়েটের সাধের বাড়ি। ভার্সাই রাজপ্রাসাদ থেকে কিছু দূরে বাগানের মধ্যে অবস্থিত এই প্রেট্রিট ট্রায়নো পায়ে হেঁটেই তারা রওনা হলেন। সাধারণত অন্যান্য দর্শনার্থীরা কোনো পথ নির্দেশককে সঙ্গে নেন, অপরিচিত স্থান, পথ ভুল হতেই পারে। সঙ্গে পথ নির্দেশক থাকলে অনেক পরিশ্রম আর হয়রানি লাঘব হয়। কিন্তু মহিলা সুলভ লজ্জায় তারা কোনো পথ নির্দেশক বা কোনো পথ নির্দেশিকার বইও কিনলেন না। তারা ভাবলেন বিখ্যাত স্থান, স্থানীয় লোকজনদের জিজ্ঞাসা করলেই তারা প্রেট্রিট ট্রায়নোতে পৌঁছে যাবেন। আগেই বলেছি, অপরিচিত স্থানে পথ ভুল হওয়ার সম্ভাবনা প্রতি পদে পদে। অচিরেই তারা রাস্তা ভুল করলেন এবং পথ হারালেন। বড় রাস্তা ছেড়ে তারা একটি গলির মধ্যে ঢুকে পড়লেন, ফলে প্রেট্রিট ট্রায়নোতে পৌঁছনোর বদলে এসে উপস্থিত হলেন একটি গ্রাম্য আর মেঠো বাড়ির সামনে। মিস মোবার আলীর যেন

হঠাৎ কেমন সন্দেহ হল, হয়তো তারা ঠিক রাস্তায় আসেননি। সে কুঁড়েঘরটির জানালার সামনে দাঁড়িয়ে তখন একটি গ্রাম্য মহিলা কাপড় থেকে জল ঝাড়ছিলেন। এবার তার মনে হল মহিলাটিকে প্রেট্রিট ট্রায়ানো সম্বন্ধে জিজ্ঞাসা করেন, কিন্তু তিনি ফরাসি ভাষা জানতেন না। তবে আশ্চর্য হলেন মিস জর্ডেন, যৎসামান্য ফরাসি ভাষা জানা সত্ত্বেও গ্রাম্য মেয়েটিকে কিছুই জিজ্ঞাসা করলেন না। আসলে মিস জর্ডেন বোধহয় মেয়েটিকে লক্ষ্যই করেননি। যে গলি ধরে ওরা যাচ্ছিলেন কিছু দূর এগোবার পরেই দেখলেন গলিটি তিন ভাগে ভাগ হয়ে গেছে। দুজনে একবার থমকে দাঁড়ালেন, দুজনে দুজনের মুখের দিকে তাকালেন। দুজনের মুখে তখন একটাই প্রশ্ন আটকে আছে, এবার কোন রাস্তায়? কয়েক সেকেন্ড চিন্তা করতে না করতেই তারা মধ্যবর্তী রাস্তায় দুজন লোককে দেখতে পেলেন। তাদের দেখে প্রাসাদের মালি বলেই মনে হয়েছিল, সুতরাং আর কিছু চিন্তা না করে মাঝের রাস্তা ধরে এগিয়ে চললেন। মিস মোবারলির পরে অবশ্য বলেছিলেন, লোক দুটোকে দেখে তার মনে হয়েছিল সাধারণ মালি নয় এরা, নিশ্চয়ই সৈন্য বিভাগের কোনো উচ্চপদস্থ অফিসার হবেন। তাদের পরনে ছিল ধূসর সবুজ রঙের লম্বা কোট, আর মাথায় ছিল তিন কোণা টুপি। মিস জর্ডেনও পরবর্তীকালে বলেছিলেন তিনিও ওই রকম দুজন লোককে দেখেছিলেন, এমনকি তাদের হাতে যে ছড়ি জাতীয় কিছু ছিল তারও উল্লেখ করেছিলেন। যাই হোক, লোক দুটিকে দেখার পর মিস মোবারলি এগিয়ে গিয়ে ফ্রেট্রির ট্রায়ানো কোন রাস্তায় পড়বে তার হদিশ জিজ্ঞাসা করেছিলেন। লোক দুটি ইংরেজি প্রশ্নের কি মানে করেছিলেন কে জানে, তারা ফরাসি ভাষায় উত্তর দিয়েছিলেন টুট ড্রয়া। ভুল হয়েছিল এখানে, ড্রয়েট বা ড্রায়া শব্দটির ইংরেজি আভিধানিক অর্থ হল রাইট, মানে দাবি বা অধিকার। কিন্তু মিস মোবারলি ধরে নিলেন তাদের বুঝি ডান দিকের গলিতে যেতে বলা হচ্ছে। কাল বিলম্ব না করে তারা ডান দিকের রাস্তা ধরে কিছু দূর এগিয়ে গেলেন। একটু পরেই মিস জর্ডেনেরই প্রথম নজরে এলো একটি ছোট্ট কুঁড়ে ঘর। বাড়িটির নির্মাণ কৌশল ছিল বহু পুরনো আমলের ফরাসি কায়দায়। কুঁড়ে ঘরটির সামনে দাঁড়িয়েছিলেন একজন মধ্যবয়সী স্ত্রীলোক ও একটি অল্পবয়সী কুমারী মেয়ে। সম্ভবত ছোট মেয়েটি ওই বয়স্কা মহিলারই কন্যা হবে। মিস মোবারলি আর মিস জর্ডেন দুজনেই একটু আশ্চর্য হলেন, কারণ ওই দুজন গ্রাম্য মহিলার পরনে ছিল অতি পুরনো দিনের পোশাক আশাক, কম করে এক শতাব্দীর আগের পরিচ্ছদ। এসব পোশাকের চলন 1901 সালে ছিল না, কিন্তু বিস্ময়ের এখানেই শেষ নয়। আরও খানিকটা এগিয়ে গিয়ে তাঁরা একটা জিনিস লক্ষ্য করে বেশ চমকেই উঠেছিলেন। মেয়ে দুটির মুখে কোনো কথা ছিল না। বয়স্কা মহিলাটি দেখে মনে হল সে যেন হাতে একটি বালতি জাতীয় কিছু নিয়ে কোমর ভেঙে নিচু হয়ে কি যেন করছে, কিন্তু তার ওই ভঙ্গির মধ্যে জীবনের কোনো স্পন্দনই ছিল না। মনে হল কেউ যেন তাকে শাস্তি দিয়ে ওইভাবে আজন্মকাল ধরে দাঁড় করিয়ে রেখেছে। মিস জর্ডেন তো অস্ফুটে বলেই ফেললেন, দেখে মনে হচ্ছে ট্যাবলোর ভিভার মতো জীবন্ত কোনো প্রতিমূর্তি, কেউ যেন মন দিয়ে জ্যান্ত মানুষের মতো প্রতিকৃতি তৈরি করে রেখেছে। তাদের এই প্রথম অদ্ভুত অভিজ্ঞতাটি পরবর্তীকালে বেশ গুরুত্বপূর্ণ ঘটনা হয়ে দাঁড়িয়েছিল। মেয়ে দুটিকে ওইভাবে নিশ্চল এবং নিথর অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখে দুজনেই বেশ হতভম্ব হয়ে মুখ চাওয়াচাওয়ি করলেন। যখন তারা ভাবছিলেন এরপর কি করবেন, ঠিক তখনই অকল্পনীয় ঘটনা ঘটতে শুরু করল। মুহূর্ত মধ্যেই সুস্পষ্ট তাঁরা অনুভব করলেন চারিদিকের প্রকৃতির মধ্যে অভাবনীয় সব পরিবর্তন। আকাশের রং একটু আগেও নীল ছিল, হঠাৎই কেমন যেন সেই রং হয়ে উঠল বিবর্ণ হলুদ। আশেপাশের সমস্ত প্রকৃতির বুকে নেমে এলো রাতের নিস্তব্ধতা। এমন একটি পরিবেশ, চারিদিকে অসহ্য নিস্তব্ধ, আশেপাশে একটা জীবন্ত প্রাণী পর্যন্ত নেই, এমনকি গাছে গাছে যেসব পাখিটা ওড়াউড়ি করছিল তারাও ছবির মতো স্থির। মিস মোবারলি আর মিস জর্ডেনের মতোই শিক্ষিত দুই মহিলা রীতিমতো ভয় পেয়ে গেলেন। তাড়াতাড়ি পা চালিয়ে ওই অভিশপ্ত জায়গাটি পার হয়ে আসতে চেয়েছিলেন, কিন্তু কয়েক পা এগিয়েই আবার থমকে দাঁড়াতে হল। কুঁড়েঘরটার ঠিক পেছনে ছিল একটা জঙ্গল, কিন্তু জঙ্গলটাকে দেখে তাদের মনে হল কে যেন থিয়েটারের জন্য একটা চিরকালীন দৃশ্যপট এঁকে দিয়েছে। সেখানেও মৃত্যুর শীতলতা ছড়িয়ে রয়েছে। তারপর হঠাৎই তাঁরা দেখতে পেলেন মাটির একটি ছোট্ট ঢিপি, সেখানে বসে আছে একটি মাঝবয়সী লোক। লোকটির পরনে রয়েছে একটি পুরনো আমলের কালো আলখাল্লা আর মাথায় ঢাউস টুপি।
অন্য সময় হলে

0: এই লোকটিকে দেখে তাদের এমন কিছুই মনে হতো না, কিন্তু সেই অস্বাভাবিক পরিবেশের মধ্যে দাঁড়িয়ে দুজনেই তখন কিংকর্তব্য বিমূঢ়। মনে মনে তারা দুজনেই যখন ভাবছেন এখন কি করা যায়, ঠিক সেই মুহূর্তে সামনের সেই বসে থাকা লোকটি হঠাৎ যেন নড়ে উঠল। অনেকক্ষণ পর এই প্রথম মৃত্যুপুরীর শীতলতায় প্রাণের স্পর্শ লাগল যেন। লোকটি বসা অবস্থায় ধীরে ধীরে ওদের দিকে ফিরে তাকাল। সে কি বিভৎস মুখ আর কি জঘন্য চাওনি লোকটির! মিস মুবারলি তো আঁতকে দুপা পিছিয়ে এলেন। অবশ্য অত ভয়ের মধ্যেও দুজনের মনেই একটা কথার উদয় হয়েছিল। লোকটা তাদের দিকে তাকিয়েছিল বটে, কিন্তু তার দৃষ্টি ঠিক তাঁদের দিকে নিবদ্ধ ছিল না। তার ওই কুৎসিত শয়তানি দৃষ্টিটা যেন বারবার বলছিল,
1: কেন কেন তোমরা এখানে, তোমরা এখান থেকে যাও, পালাও পালাও এখান থেকে।
0: সেই মায়াময় পরিবেশে, সেই রহস্যময় বিকেলে রাস্তা হারিয়ে ফেলা দুই ইংরেজ মহিলা মনে মনে হয়তো এটাই চাইছিলেন যে এই ভয়াবহ পরিবেশ থেকে এক্ষুনি পালিয়ে যাওয়া উচিত, নইলে যে কোনো মুহূর্তে আরো ভয়াবহ কিছু ঘটে যেতে পারে। ঠিক তখনই ঘটল আরো এক অদ্ভুত কাণ্ড। আশেপাশে কোনো জনমানবের চিহ্ন ছিল না, কিন্তু হঠাৎ যেন মাটি ফুঁড়ে বেরিয়ে এলো একজন লোক। অবশ্য এই লোকটির মধ্যে অত ভীতিজনক তেমন কিছু ছিল না, তবে লোকটি যেভাবে হাঁপাতে হাঁপাতে এসে হাজির হলো, তাতে মনে হলো সে যেন অনেক দূর থেকে ছুটতে ছুটতে আসছে। লোকটি তখন রীতিমতো উত্তেজিত, চিৎকার করে সে বলে উঠল,
2: মহাশয়রা, আপনারা এখন এখানে দাঁড়িয়ে আছেন কেন? আর আর এক মুহূর্ত এখানে দাঁড়াবেন না, আপনারা যা দেখতে চাইছেন সেটা এইদিকে নয়, ওইদিকে,
0: বলেই হাত তুলে অন্য রাস্তা দেখিয়ে দিল। মিস জর্ডন বোধহয় কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু লোকটি সেই অবকাশই দিল না। লোকটির দেখিয়ে দেওয়া রাস্তা ধরে উভয় কিছু দূরে এগিয়ে গেলেন। সামনেই পড়ল প্রাচীন একটি গ্রাম্য সেতু। সেতুটি পার হতেই এসে পড়লেন বাগান ঘেরা একটি বাড়ির সামনে। তখন কিন্তু আর সেই আগের থমথমে অবস্থাটা ছিল না, প্রকৃতিও অনেক স্বাভাবিক। চারিদিকের পরিবেশ দেখে মনে হল তাঁরা যেন কোনো ব্যারাকে এসে পড়েছেন। যে বাড়িটার সামনে এসে ওরা দাঁড়ালেন ওটাই সেই বিখ্যাত প্রেট্রিট ট্রায়ানো, মেরি অ্যান্টয়নেটের সাধের বাড়ি। অস্বাভাবিকতা পার হয়ে স্বাভাবিক এক জাগতিক পরিবেশের মধ্যে আসতে পেরে উভয়ে যেন হাঁপ ছেড়ে বাঁচলেন, প্রাণ ভরে প্রকৃতির নির্মল বাতাস নিলেন। কিন্তু এখানেই মিস মোবারলির জন্য সব থেকে বেশি চমক আর বিস্ময় অপেক্ষা করেছিল। সবুজ ঘাসে মোড়া শান্ত লনটির দিকে চোখ ফিরিয়ে ফিরিয়ে দেখছিলেন দুজনে। সামনে প্রেট্রিট ট্রায়ানো, মেরি অ্যান্টয়নেটের প্রিয় আবাসস্থল, ঐতিহাসিক মূল্যেও স্থান বেশ উল্লেখযোগ্য। সহসা বিকেলের অর্ধম্রিয়মান আলোয় চমকে উঠলেন মিস মোবারলি। কোনো ভুল ছিল না তার দেখায়। বিকেলের আলোয় দৃশ্য অপেক্ষাকৃত কম উজ্জ্বল হলেও মিস মোবারলির চোখের দৃষ্টি খুবই প্রখর। তিনি দেখলেন বাড়ির দিকে পিছন ফিরে এক সুবেশা রমণী ছোট্ট একটি টুলের উপর বসে আছেন, তার হাতে ধরা একটি কাগজ। বাঁ হাতটিকে সোজা টান টানে রেখে কাগজটি চোখের সামনে ধরে আছেন। দেখে মনে হচ্ছিল তিনি যেন ছবি আঁকার স্কেচ করছেন। মিস মোবারলি বেশ আশ্চর্যই হলেন, এই পরিবেশে এখন একজন মহিলাকে একা বসে থাকতে দেখা একটু অস্বাভাবিক। কনুইয়ে ঠেলা দিয়ে তিনি পাশে দাঁড়ানো মিস জার্ডেনকে বললেন, কি ব্যাপার বলো তো, এমন এক নির্জন জায়গায় ওই মহিলা একা একা বসে কি করছেন? মিস জর্ডেন বেশ অবাক হয়ে চারিদিক দেখে বললেন,
3: কার কথা বলছেন মিস মোবারলি, কে বসে আছেন?
0: সে কি তুমি দেখতে পাচ্ছ না? ওই তো এক মহিলা ওখানে বসে কিছু বোধহয় আঁকছেন।
3: আপনি যে কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না, আমি তো কাউকেই দেখতে পাচ্ছি না। তবে হ্যাঁ হ্যাঁ, আপছা মতো একটা কিছু ওখানে রয়েছে বলে মনে হচ্ছে।
0: আপছা? কি বলছো তুমি, তোমার কি চোখের দৃষ্টিশক্তি কমে গেছে নাকি? আমি তো স্পষ্ট দেখতে পাচ্ছি। ওই তো উনি আমার দিকে

0: আমাদিকে আমাদিকে মুখ ফিরালেন। ঈশ্বর, হে হে, আমি কি দেখছি? উনি তো মেরি অ্যান্টোয়েট।
1: মিস মোবারেলি পরবর্তীকালে তার জবানবন্দিতে বলেছিলেন,
0: সেই অভিশপ্ত বিকেলে আমি যা দেখেছিলাম তা বিস্ময়ের হলেও বেশ স্পষ্ট।
1: এই ঘটনার কিছু পরেই মিস মোবারেলি এবং মিস জর্ডেনের আর সেখানে দাঁড়াবার মতো মানসিক ক্ষমতা ছিল না। তারা চটপট বাগান সংলগ্ন বাড়িটার কাছে গিয়ে দাঁড়ালেন। এমন সময় বাড়ির ভেতর থেকে খুব প্রাণবন্ত এবং হাসি খুশি ভরা এক তরুণ এসে তাঁদের সামনে দাঁড়াল। জিজ্ঞাসা করল তাঁরা কোথায় যেতে চান। তরুণটি শেষ পর্যন্ত তাঁদের প্রেট্রিটানোর প্রধান ফটকের কাছে নিয়ে যায়, কিন্তু সেখানকার পরিবেশ সম্পূর্ণ অন্যরকম। এই যে এতক্ষণের দেখা অলৌকিক সব কাণ্ড কারখানা, তার কোনো চিহ্নই ছিল না। প্রেট্রিটানোর প্রধান ফটক পার হতেই তাঁরা দেখলেন হাসি খুশি ভরা বহু দর্শনার্থীর ভিড়। সেই মুহূর্তে তাদের মনে হয়েছিল মৃত্যুপুরী থেকে তাঁরা ফিরে এসেছেন। ম্যারি অ্যান্টোয়েটের ঐতিহাসিক বাড়ি দেখে একসময় ওরা দুজনে অন্যান্য দর্শনার্থীদের সঙ্গে নির্বিঘ্নে ফিরে এসেছিলেন প্যারিসে। এই ঘটনার সপ্তাহকাল পরেও মিস মোবারেলিকে বেশ চিন্তাচ্ছন্ন এবং ভারাক্রান্ত দেখাত। তাঁকে দেখে মনে হতো তিনি সর্বদাই কি যেন ভাবেন। এমনকি মনের ভাব হালকা করার জন্য তিনি ইংল্যান্ডে তাঁর বোনকে সব কিছু জানিয়ে চিঠিও লিখেছিলেন। একদিন কথায় কথায় মিস জর্ডেনকেও জিজ্ঞাসা করেছিলেন,
0: জর্ডেন, তোমার কি মনে হয় প্রেট্রিটানোর বাড়িটা ভুতুড়ে বাড়ি?
1: মিস জর্ডেন এক কথায় উত্তর দিয়েছিলেন,
0: হ্যাঁ মিস মোবারেলি, কোনো সন্দেহ নেই, ও বাড়িতে ভূত আছে।
1: এরপর ওই দুই ইংরেজ মহিলা অনেক দিন ধরে সেই দিনের ঘটনার মানে খোঁজার চেষ্টা করেছিলেন। পুরনো দিনের শোনা সব ভূতের গল্পের সঙ্গে নিজেদের অভিজ্ঞতা বারবার মিলিয়ে দেখেছিলেন। তাঁরা দুজনেই একমত হয়েছিলেন যে সেদিন তাঁরা যা দেখেছিলেন তাতে তাঁরা দুজনেই একই সঙ্গে ভয়চকিত হয়েছিলেন। দুজনেই সেই বিকেলে একই সঙ্গে এক অজানা শিহরণে শিহরিত হয়েছিলেন। এমনকি দুজনে আলাদা আলাদাভাবে নিজেদের বক্তব্য আর অভিজ্ঞতার কথা লিখেছিলেন। পরে মিলিয়ে দেখেছিলেন দুজনের বক্তব্য আর অভিজ্ঞতা হুবহু এক। সেই দিনটা ছিল 10ই অগস্ট। পুরনো ইতিহাসে ওই দিনটার একটি ঐতিহাসিক ঘটনাও তাঁরা পেয়েছিলেন। 10ই অগস্ট 1792 সাল, রাজা সুইস রক্ষী দল সেদিন সম্পূর্ণভাবে পরাজিত হয়েছিল, যার ফলে আর রাজার পক্ষে নিজের রাজতন্ত্রবাদ বাঁচিয়ে রাখা সম্ভব হয়নি। এরপর তারা দুজনে তাদের পূর্ব অভিজ্ঞতা স্মরণ করে এবং মেরি অ্যান্টোয়েটের জীবন ইতিহাসের সঙ্গে মিলন ঘটিয়ে লিখলেন একটি বই। বইটির নাম দিলেন অ্যান অ্যাডভেঞ্চার। অ্যান অ্যাডভেঞ্চার প্রকাশিত হয়েছিল 1911 সালে, আর ওই একই বছরে বইটির এডিশনও হু হু করে বিক্রি হয়ে যায়। আজ গল্প বলি শোনোতে তোমরা শুনছিলে হেমেন্দ্র কুমার রায়ের আজও যা রহস্য। গল্প পাঠে ব্রতদীপ। তাহলে কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না আজকের গল্পটি। কোথায় জানাবে তোমরা? আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ যুবাণী কলকাতা, সেখানে গিয়ে আজকে যে পোস্টারটি রয়েছে গল্প বলি শোনোর, সেই পোস্টার কমেন্ট বক্সে চলে এসো, জানাও তোমাদের কেমন লাগলো। আর হ্যাঁ, যেতে যেতে গান শোনাবো না, তেমনটা কি হয়, কখনো হয়েছে? আপাতত যেতে যেতে তোমাদের জন্য রইল এই গানটি এবং যেতে যেতে 100 বার। এতক্ষণ ছিলাম তোমাদের সঙ্গে আমি, তোমার যুবাণীর বন্ধু ব্রতদীপ। ভালো থেকো, ভালো রেখো, ভালোবেসো, আর হ্যাঁ, থেমে নয় বরং প্রেমে থেকো। চলো টাটা। আর অঞ্জন দত্তের কণ্ঠে এই গানটাই আজকের সন্ধ্যার ইতি টানুক হয়তো এই অনুষ্ঠানে।

0: এতক্ষণ শুনলেন যুববাণীর অনুষ্ঠান যুববাণী থেকে গল্প বলি শোনো। উপস্থাপনায় ছিলেন ব্রতদীপ মুখোপাধ্যায়। আকাশবাণী মৈত্রী।
1: অগস্ট মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় অগ্নিযুগের অচেনা। ছোট ছোট রাজ্য, সামান্য রাজা বা রানী, সর্দার বললেও ভুল হয় না। সেই তারাই নাকাল করে ছাড়ত ইংরেজদের, অথচ তাদের কথা ফুটে ওঠে না বইতে লেখা ইতিহাসে, আসে না আরো অনেকের কথা। বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্র সশস্ত্র সংগ্রামে মদত দিয়ে পড়ে গেল ইংরেজদের বিষ নজরে, পালাতে হলো সাগর পাড়ে। দেশকে স্বাধীন করতে নিবেদিত এমন অজস্র মানুষের কথা থেকে যায় অগোচরে। অগস্ট মাসে বুধ সকালে জানতে চায় তাঁদের কীর্তির কথা। এ মাসের বিষয় অগ্নিযুগের অচেনা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নী কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রীকথা@gmail.com, MAITRWKATHA

রাত্রি কথা @gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়। ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে

0: প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না। পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15, বাংলাদেশ সময় 7:45। বেড়ানোর বন্ধু, সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে। আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।
1: আকাশবাণী মৈত্রী, একটু পরে শুনবেন সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। লোকসভায় আজ পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশনস অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 নিয়ে আলোচনা চলছে। নিট ইস্যুতে আন্দোলনরত পরীক্ষার্থীদের ওপর পুলিশি তৎপরতার প্রতিবাদে বিরোধীদের হই হট্টগোলের জেরে রাজ্যসভার অধিবেশন আজ দিনের মতো মুলতবি। দিল্লির যন্তরমন্তর থেকে ছড়িয়ে পড়া ছাত্র আন্দোলন নিয়ে পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার, উত্তরপ্রদেশ, আসাম ও কেরালা সহ বিভিন্ন রাজ্যের মুখ্য সচিবদের নোটিশ জারি করেছে সুপ্রিম কোর্ট। পাক অধিকৃত জম্মু কাশ্মীরে তথাকথিত বিধানসভা নির্বাচন করানো ওই অঞ্চলের মানবাধিকার লঙ্ঘন ও অবৈধ কার্যকলাপ চালানোর এক ছদ্ম পদক্ষেপ বলে জানিয়েছে নতুন দিল্লি। সরকার চলতি বছরের 1 আগস্ট থেকে 30 নভেম্বর পর্যন্ত ব্যবসায়ীদের ক্ষেত্রে চীনে মজুত রাখার নির্দিষ্ট সীমা আরোপ করার সিদ্ধান্ত নিয়েছে। চীনের হাংঝুতে ISSF শুটিং বিশ্বকাপে আজ 10 মিটার এয়ার রাইফেলের মিশ্র দলগত বিভাগে ভারত 2টি ব্রোঞ্জ পেয়েছে। আসছে বিস্তারিত খবরে। লোকসভায় আজ পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 নিয়ে আলোচনা চলছে। এই বিলে 2024-এর সংশ্লিষ্ট আইনটির বেশ কিছু সংশোধন করে প্রশ্ন ফাঁসের মতো গর্হিত অপরাধের ক্ষেত্রে সাজা হিসেবে 10 বছরের কারাদণ্ড, 10 কোটি টাকা পর্যন্ত জরিমানা এবং দোষীদের সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রস্তাব রাখা হয়েছে। মামলার তদন্ত দ্রুত শেষ করার লক্ষ্যে প্রতিটি রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত প্রশাসনকে প্রাত্যহিক শুনানির জন্য বিশেষ ফাস্ট ট্র্যাক আদালত স্থাপনের নির্দেশও দেওয়া হবে। এ ধরনের অপরাধের তদন্ত থানায় অভিযোগ দায়ের হওয়ার দিন থেকে পরবর্তী 2 মাসের মধ্যে এবং চার্জশিট পেশ করার পর থেকে 3 মাসের মধ্যে শুনানি সম্পূর্ণ করার উল্লেখ রয়েছে এই বিলে। বিলটি উত্থাপন করে কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেন, দেশের যুব সম্প্রদায় এবং পড়ুয়াদের কল্যাণের দিকটি সুরক্ষিত রাখতেই সরকারের কঠোর দায়বদ্ধতার প্রতিফলন হল এই নতুন বিল। একই সঙ্গে যুবাদের ভবিষ্যতের সঙ্গে যাতে কোনোভাবেই আপোষ করা না হয় তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর সংকল্পের দিকটিও এই বিল পেশের মাধ্যমে ফুটে উঠেছে। এই বিলকে ভারতের সংসদীয় ইতিহাসের এক মাইলফলক বলে উল্লেখ করেন তিনি। কংগ্রেস ও ইউপিএ জমানায় প্রশ্নপত্র ফাঁসের একাধিক ঘটনার উল্লেখ করে শ্রী সিং বলেন, তৎকালীন সময়ে এ ধরনের ঘটনা রুখতে কোনো নির্দিষ্ট আইন ছিল না। 2024 সালে মোদী সরকারই প্রথম এই আইন প্রণয়ন করেন।
1: In 2024, this bill was brought in to reassure the students that their future is safe. So we learned from the experience of the 2024 Act and the subsequent sequence of events, like any responsible government should do. And therefore, this amendment is being brought in to make the law more stringent, and to ensure speedy justice, so that the credibility of all these exams gets enhanced and gets reinstated.
0: আলোচনায় অংশ নিয়ে কংগ্রেসের গৌরব গগৈ শিক্ষাক্ষেত্র নিয়ে সরকারের উদাসীনতার অভিযোগ তোলেন। তিনি বলেন, এই বিল আগের আইনে সংশোধন মাত্র, প্রকৃত সংস্কারের পক্ষে সরকার রাজি নয়।
2: इस संशोधन वाले बिल का विवरण पढ़ के साफ साफ पता चल जाता है कि

0: ये सरकार शिक्षा विभाग को लेकर गंभीर नहीं है, सुधार नहीं लाना चाहिए। ये सिर्फ एक दिखावा का बिल है, क्योंकि ये बिल एक संशोधन बिल है।
1: বিলের পক্ষে সমর্থন ব্যক্ত করে তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক ব্যানার্জি বলেন, স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা হওয়ার প্রতিটি পড়ুয়ার অধিকার, প্রশ্নপত্র ফাঁস রুখতে কঠোর আইন প্রণয়নের প্রয়োজনীয়তার পক্ষে সওয়াল করেন তিনি। নিট ইস্যুতে আন্দোলনরত পরীক্ষার্থীদের ওপর পুলিশি তৎপরতার প্রতিবাদে বিরোধীদের হই হট্টগোলের জেরে রাজ্যসভার অধিবেশন আজ দিনের মতো মুলতবি হয়ে যায়। প্রথমবার মুলতবি হওয়ার পর দুপুর দুটোয় সভা বসলে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন রাম মাঝি ক্ষুদ্র অতিক্ষুদ্র মাঝারি এন্টারপ্রাইজেস উন্নয়ন সংশোধনী বিল 2026 সভায় পেশ করেন। এই বিলে 2006 সংশ্লিষ্ট আইনটি সংশোধন করা হয়েছে। বিল পেশের সময় বিরোধীরা তাদের নিজস্ব ইস্যুতে চিৎকার চেঁচামেচি করতে থাকেন। হই হট্টগোলের মধ্যেই ডেপুটি চেয়ারম্যান হরিবংশ সভা আগামীকাল বেলা 11টা পর্যন্ত মুলতবি করে দেন। দিল্লির যন্তর মন্তর থেকে ছড়িয়ে পড়া ছাত্র আন্দোলন নিয়ে মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার, কেরালা, উত্তরপ্রদেশ, আসাম ও পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যের মুখ্য সচিবদের নোটিশ জারি করেছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মল্ল বাগচি ও বিচারপতি ভি মোহানার বেঞ্চে অন্তর্বর্তীকালীন নির্দেশে জানিয়েছেন, বিক্ষোভ সংক্রান্ত সমস্ত সিসিটিভি, দ্রোণ ও বডি ক্যাম ফুটেজ এবং ওয়্যারলেসের তথ্য সংরক্ষণ করতে হবে। বিক্ষোভকারীদের ডিজিটাল তথ্য সংরক্ষণ করার পাশাপাশি তা জনসমক্ষে প্রকাশ না করারও নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। আদালত আরও বলেছে, যেসব শিক্ষার্থী বিক্ষোভ করেছে তাদের বিরুদ্ধে কোনো কঠোর বা দমনমূলক ব্যবস্থা নেওয়া যাবে না। এছাড়াও ছাত্র বিক্ষোভে গ্রেপ্তার হওয়া 18 বছরের কম বয়সী শিক্ষার্থীদের, যাদের কোনো অপরাধের রেকর্ড নেই, সব রাজ্যকে তাদের মুক্তি দিতে হবে। বিহার ও আসাম সরকার নিট ইউজি পরীক্ষায় অনিয়মের অভিযোগে বিক্ষোভ আন্দোলনে অংশগ্রহণকারীদের ওপর থেকে মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। তাদের বিরুদ্ধে আপাতত কোনো আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে না বলেও জানা গেছে। এদিকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরকে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে সম্প্রতি রাজ্য জুড়ে যেসব শিক্ষার্থীরা বিক্ষোভ দেখিয়েছিল তাদের বিরুদ্ধে দায়ের করা সমস্ত মামলা প্রত্যাহার করার নির্দেশ দিয়েছেন। সংশ্লিষ্ট আদালতের অনুমতি সাপেক্ষে এই FIR প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হবে। মুম্বাই, পুনে, নাগপুর এবং ছত্রপতি সম্ভাজিনগরের মতো বড় শহরগুলোতে এই বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল। রাষ্ট্রপতি ভবনে দায়িত্বভার গ্রহণ করার 4 বছর পূর্তিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ ভার্চুয়ালি একাধিক প্রকল্পের সূচনা করেছেন। তার ভাষণে রাষ্ট্রপতি দেশের উন্নয়ন এবং সাংস্কৃতিক নবজাগরণের উল্লেখ করেন। শ্রীমতী মুর্মু বলেন, গত 4 বছরে দেশের উজ্জ্বল সাংস্কৃতিক ঐতিহ্য এবং আত্মগৌরবের ভাবনা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নকে পাথেয় করে পুনরুজ্জীবিত হয়েছে। রাষ্ট্রপতি বলেন, সরকারের প্রাথমিক লক্ষ্য হল ভারতীয় সত্তাকে আরও শক্তিশালী করা। ঔপনিবেশিক মানসিকতাকে নির্মূল করতে গত 4 বছরে উল্লেখযোগ্য কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। দেশ বর্তমানে তার মূল সত্তায় ফিরছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AI নিউজ কলকাতাতে। পাক অধিকৃত কাশ্মীরে তথাকথিত বিধানসভা নির্বাচন করানো ওই অঞ্চলে মানবাধিকার লঙ্ঘন ও অবৈধ কার্যকলাপ চালানোর সুবিধার্থে নেওয়া এক ছদ্ম পদক্ষেপ বলে ভারত উল্লেখ করেছে। নতুন দিল্লিতে আজ এক সাংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, জম্মু কাশ্মীর এবং লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ।
2: The entire Union Territories of Jammu, Kashmir and Ladakh, including the areas currently under illegal and forcible occupation of Pakistan, are integral and inedible parts of India. The current cosmetic electoral exercise is nothing but an attempt by Pakistan to camouflage its illegal occupation and hide its grave human rights violations in the region. The ongoing mass protests in the Pakistan-occupied Jammu and Kashmir are the direct consequences of its economic exploitation, denial of fundamental rights to the people, and their administrative oppression.
1: ইউক্রেনের ওডেসা বন্দরে MV এজিএন র্যাগনার জাহাজে হামলার বিষয়ে শ্রী জয়সওয়াল বলেন, ওই জাহাজে 4 জন ভারতীয় নাগরিক ছিলেন। তাদের মধ্যে 2 জন নিরাপদে থাকলেও বাকি 2 জন এখনও নিখোঁজ। উদ্ধার কাজ চলছে এবং মন্ত্রক সেখানকার স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। নিখোঁজ 2 ভারতীয় নাগরিকের পরিবারের সঙ্গেও সরকার যোগাযোগ স্থাপন করেছে।
2: ओडेसा बंदरगाह के पास में जो हुई थी उसमें 4 भारतीय नागरिक उस पे सवार थे। 2 भारतीय नागरिक सुरक्षित हैं और 2 अभी भी लापता हैं। छानबीन चल रही है उनके लिए और वहाँ के जो स्थानीय अधिकारी हैं उनसे हम लोग संपर्क में हैं। साथ ही साथ 2 भारतीय जो लापता हैं उनके परिवारजनों के साथ में भी हम लोग संपर्क साधा है।
1: চীনের সঙ্গে সীমান্ত বাণিজ্য সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি জানান, নির্দিষ্ট তিনটি বাণিজ্য কেন্দ্রের মাধ্যমে সীমান্ত বাণিজ্য পুনরায় চালু করার বিষয়ে উভয় পক্ষ গত বছরই সম্মত হয়েছিল। এই কেন্দ্রগুলি হল লিপুলেক পাস, শিবকিলা পাস এবং নাথুলা পাস। নীরব মোদীর প্রত্যর্পণের বিষয়ে শ্রী জয়সওয়াল জানান যে বর্তমানে ব্রিটেনে এ সংক্রান্ত কিছু আইনি প্রক্রিয়া চলছে, সেই আইনি প্রক্রিয়া

0: সম্পন্ন হওয়ার পরেই তার প্রত্যর্পণের বিষয়টি এগিয়ে নিয়ে যাওয়া হবে। সরকার চলতি বছরের 1 আগস্ট থেকে 30 নভেম্বর পর্যন্ত ব্যবসায়ীদের ক্ষেত্রে চিনি মজুত রাখার নির্দিষ্ট সীমা আরোপ করার সিদ্ধান্ত নিয়েছে। উপভোক্তা বিষয়ক খাদ্য ও গণবণ্টন মন্ত্রক জানিয়েছে যে এই পদক্ষেপের লক্ষ্য হল মজুতদারি ও ফাটকা কারবার রোধ করা এবং ন্যায্য মূল্যে চিনির সরবরাহ নিশ্চিত করা। মন্ত্রক জানিয়েছে সকল চিনি ব্যবসায়ীকে তাদের কাছে থাকা চিনির মজুতের পরিমাণ ঘোষণা করতে হবে এবং প্রতি সপ্তাহে খাদ্য ও গণবণ্টন বিভাগের অনলাইন পোর্টাল foodstock.dfpd.gov.in এ এই মজুত সংক্রান্ত তথ্য জানাতে হবে। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা এবং পুনর্গঠিত আবহাওয়া ভিত্তিক ফসল বীমা প্রকল্প RWBCIS এর মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগ ও প্রতিকূল আবহাওয়ার কারণে ফসলের ক্ষতির জন্য বীমা সুরক্ষা প্রদান করা হয়। এটি কৃষকদের জলবায়ু সম্পর্কিত ঝুঁকি কমাতে সাহায্য করে। আজ লোকসভায় এক লিখিত জবাবে কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন যে RWBCIS উদ্যান পালন ও অন্যান্য ফসলের ক্ষেত্রে বৃষ্টিপাতের ঘাটতি বা আধিক্য, তাপপ্রবাহ বা শৈত্যপ্রবাহের মতো প্রতিকূল আবহাওয়াজনিত পরিস্থিতির বিরুদ্ধে বীমা সুরক্ষা প্রদান করে থাকে। চীনের হাংঝুতে ISSF শুটিং বিশ্বকাপে আজ 10 মিটার এয়ার রাইফেলের মিশ্র দলগত বিভাগে ভারতের সোনাম উত্তম মাস্কার ও হিমাংশু ধিলান ব্রোঞ্জ পদক জয় করেছেন। এই সাফল্যের ফলে হাংঝু বিশ্বকাপে ভারতের মোট পদক সংখ্যা বেড়ে হল 4। স্কটল্যান্ডের গ্লাসগোতে কমনওয়েলথ গেমসে ভারতের শ্রীহরি নটরাজ 100 মিটার ব্যাকস্ট্রোক সাঁতার প্রতিযোগিতার পরবর্তী ধাপের জন্য যোগ্যতা অর্জন করেছেন। নটরাজ 55.58 সেকেন্ড সময় নিয়ে হিটে পঞ্চম স্থান অধিকার করেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। লোকসভায় আজ পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 নিয়ে আলোচনা চলছে। নিট ইস্যুতে আন্দোলনরত পরীক্ষার্থীদের ওপর পুলিশি তৎপরতার প্রতিবাদে বিরোধীদের হই হট্টগোলের জেরে রাজ্যসভার অধিবেশন আজ দিনের মতো মুলতবি। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরের খবর 7:50।
1: আকাশবাণী মৈত্রী শুনছেন মৈত্রী প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন। মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন কবি কণ্ঠে। আজ শুনবেন কবি শুভ দাশগুপ্তের সঙ্গে আলাপচারিতার দ্বিতীয় পর্ব। তার সঙ্গে কথা বলছেন শর্মিষ্ঠা সরকার।
2: ভূতের বাড়ি ছিল আমার মামার বাড়ির কাছে। আজও শুনি সেই বাড়িতে 25টা ভূত আছে। ভূতের বাবা, ভূতের ছেলে, ভূতের পিসিমাসি আছে বাড়ির সব ঘরে, আর আছে 12 মাসি। কোনো ভূতের বয়স 12, কারো আবার 60। ভূতের ঘরে আলমারি নেই, নেই বিছানা খাট। অষ্টপ্রহর লাফিয়ে বেড়ায় যত ভূতের দল, একটা ভূত শান্ত নয় তো, সব বেটা চঞ্চল। গাছের ডালে লাফায়, কুয়োর জলেও নামে, ভয় বিক্রি করে তারা নেহাত অল্প দামে। বেলগাছের ওই মগডালেতে ব্রহ্মদত্তি থাকে, সব ভূতেদের জমা খরচ ব্রহ্মদত্তি রাখে। আমার মামা ভূত মানে না, বলে ওসব ভুল, ওসব যারা বলে বেলায় বদমাস বিলকুল। আমি মানি, আমি জানি ভূতরা কাছেই আছে, পাঁশকুড়াতে আমার মামা বাড়ির খুবই কাছে।
3: বেশ, আমরা শুরু করি আজকের অনুষ্ঠান কবি কণ্ঠে, যার নাম গত সপ্তাহে বলেছিলাম, কথা দিয়েছিলাম যে আমরা বাকি গল্প আর অনেক কবিতা নিয়ে আবারও আসবো আগামী পর্বে। হ্যাঁ, শুভ দাশগুপ্ত, বিশিষ্ট কবি শুভ দাশগুপ্ত, তিনি গীতিকার, তিনি প্রচ্ছদ শিল্পী, তিনি একাধারে অনেক কিছু, কিন্তু সবটা ছাপিয়ে আমাদের কাছে তিনি আমাদের পছন্দের কবি। শুভ দাশগুপ্ত, স্বাগত জানাই আপনাকে আমাদের অনুষ্ঠানে।
2: সবাইকে আরও একবার ভালোবাসা জানাই। অনেকদিন পরে আবারও আকাশবাণীতে এরকম একটা সকলের সঙ্গে যোগাযোগের সুযোগ ঘটানোর জন্য আকাশবাণীকেও ধন্যবাদ। ভালো লাগছে অনেকদিন পরে এখানে এসে।
3: আপনার কাছে আমরা কবিতা ও না কবিতা পেয়েছি, বড়দের কবিতা পেয়েছি, ছোটদের কবিতা পেয়েছি, ছন্দের কবিতা পেয়েছি, ছন্দ ছাড়াও পেয়েছি। যেহেতু ছন্দের একটি কবিতা দিয়েই আপনি শুরুটা করলেন, আমরা এমন অনেক কবিতা পেয়েছি যে কবিতাগুলিতে ছন্দ সেই অর্থে নেই, যে কবিতাগুলি গল্প বলে কবিতার মধ্য দিয়ে। আপনাকে যদি বলি যে কোন ফরম্যাট আপনার বেশি পছন্দ, ছন্দ না ছন্দ ছাড়া?
2: এটা না পছন্দের ব্যাপার না, এটা আমি ফিল করি এক এক সময়। এই যে একটি কবিতা দিয়ে শুরু হলো, এটা বাচ্চাদের ভালো লাগার কবিতা। তা আমার ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে এটা হয় যে কাজটা যখন আসে আমার কাছে যে এই বইটা করতে হবে, প্রকাশকের সঙ্গে কথা হলো একটা বাচ্চাদের জন্য বই করতে হবে, তা ছোটদের বই মানে ছড়ার বই, তো আমি নাম দিলাম ছড়া, দিলাম ছড়িয়ে। তাদের পছন্দ হলো। এবার ছড়া ছড়িয়ে দিতে গেলে তো ছড়াগুলোকে ছড়ার মতো হতে হবে, সহজ হতে হবে, ছন্দে হতে হবে। তো পরপর পরপর যে কটা লেখা তৈরি হলো সবই ছন্দে হলো। আবার যখন কোনো অন্য কবিতা বড়দের

0: থাকতেন, যেগুলো সাধারণ কবিতা বা না কবিতা, এটা তো এক এক সময় মাথার মধ্যে এক এক রকম ভাবে কবিতাটা চলে আসে। যেমন আমার একটা কবিতা আছে মনে পড়ে বলে, যেটা খুব পপুলারই বলা উচিত আমার, যেটা প্রথম রেকর্ড হয়েছিল HMV-তে স্বাগতালক্ষ্মী দাশগুপ্তর কণ্ঠে। আমারই একটা অ্যালবাম ছিল, সেখানে আমার কবিতার সঙ্গে গান ছিল নচিকেতার, আর স্বাগতার কবিতা ছিল। স্বাগতা ওই কবিতাটা আমি করেছিলাম, ও এসে শুনে বললো শুভদা এটা আমি করবো, আমি আচ্ছা তুমি করো। পরে অবশ্য আমিও রেকর্ড করেছি আরও কয়েক বছর পরে, কিন্তু প্রথম রেকর্ডিং হয় স্বাগতালক্ষ্মীর কণ্ঠে মনে পড়ে বলে। কবিতার প্রেক্ষাপটটা ছিল দেশভাগ। এবার দেশভাগ আমি দেখিনি, কারণ দেশ স্বাধীনতার পরে আমার জন্ম, কিন্তু দেশ সম্পর্কে বিশেষ করে এখন যেটা বাংলাদেশ, আমাদের ভাষায় ছিল পূর্ব বাংলা, সেই পূর্ব বাংলার সম্পর্কে নানান স্মৃতি, বাবা মা, বাড়ির আমার ঠাকুমা বা আমার কাকারা, তাদের মুখে শুনে শুনে বড় হয়েছি। সুতরাং একটা ছবি আমার ভেতরে আঁকা হয়ে গেছিল। এবার একবার একটা অনুষ্ঠান করে ফিরছি, আমি তো বললাম একটু আগে যে আমি তো প্রচুর অনুষ্ঠান করি, কবিতা শোনাতে যাই লোককে, তো ফিরছি, আমার সঙ্গে আমার বাড়ির লোকও ছিল আর আমাদের পাড়ার একটি মেয়ে, সে আবৃত্তি টাবৃত্তি করে, সেও গেছে। এক জায়গায় গাড়িটা দাঁড়িয়ে গেছে, মানে বিয়ে বাড়ি, রাস্তার ওপরেই বিয়ে বাড়ি, আলো টালো জ্বলছে, সানাই বাজছে, ওই বর এসছে সেই সময়, তো নর্মালি জ্যাম হয়ে গেছে, আমাদের গাড়িটা দাঁড়িয়েছে। তো সেই মেয়েটি আমাকে হঠাৎই খুব ক্যাজুয়ালি বলল, কাকু একটা জিনিস খেয়াল করেছেন যে এই যে বিয়ে বাড়িতে সানাই বাজছে? আমি হ্যাঁ হ্যাঁ সে তো বাজেই। বলে একটা জিনিস খেয়াল করেছেন, এই সানাই যে বাজে এটা সব হিন্দুদের বিয়েতেই বাজে, কিন্তু কোনো হিন্দু সানাই বাজে না, যত সানাই বাজায় সব বিসমিল্লা খান, সাজ্জাদ হোসেন, সব মুসলমান। এই কথাটা এইটুকুই ওর মাথায় এসেছিল, আমাকে বললো, কিন্তু ওইটা না বাকি রাস্তাটা আমাকে হন্ট করলো যে তাই তো, বিয়ের মতো একটা মাঙ্গলিক অনুষ্ঠানে একটা সানাই একটা অবিচ্ছেদ্য জিনিস, এবং সত্যি সত্যি তো হিন্দুদের বিয়েতেই সেটা বাজে, এবং সেটা কোনো হিন্দু মানুষ, কোনো সেনগুপ্ত ভট্টাচার্য কেউ বাজায় না, তো খাঁ সাহেবরাই বাজায়,
1: ঠিক,
0: এটা তো একটা অদ্ভুত সত্য কথা। ও এইটাকে বেস করে এই রাত্রিবেলা আমার মাথায় ঘুরতে ঘুরতে ওই মনে পড়ে কবিতাটা আমি লিখলাম, এবং সেই কবিতাটা এত জনপ্রিয় হলো যে একবার বিদেশে অনুষ্ঠান করতে গেছিলেন পার্থদারা, পার্থদা গৌরীদিরা, ওরা ওখানে ওই কবিতাটা পড়েছেন, পড়ে তখন আমাদের এখানে সকাল আমেরিকায় সম্ভবত, তো উনি ফোন করেছেন আমাকে ওখান থেকে, তখন আমি অফিসে চাকরি করি, অফিসের ফোনে ফোন করে বলছেন, শুভ তুমি একজনের সঙ্গে কথা বলে, এক ভদ্রমহিলা খুব কাঁদছেন, তো বলছেন এরা সব গৌরদি বলছেন পাশ থেকে যে এরা সব এখানে দীর্ঘদিন আছেন বিদেশে, এদের ছোটবেলা কেটেছে পূর্ব বাংলায়, তো এরা এই কবিতাটা শুনে আমাদের কাছে মানে এত মুভড হয়েছেন, জিজ্ঞেস করছেন এই কবির সঙ্গে আমরা কথা বলতে চাই, তখন আমার সঙ্গে কথা বলছে, তখন বলছেন ও আমরা ভেবেছিলাম আপনি অনেক বৃদ্ধ মানুষ হবেন, দেশভাগ দেখেছেন। আমি বললাম না না এগুলো সব আমার শোনা কথা, আমি শুনেছি আমার মায়ের কাছে বা বাড়ির আমার কাকাদের কাছে, অন্যান্য আত্মীয় স্বজনের কাছে শুনে শুনে একটা মনে ছবি তৈরি হয়েছিল সেই বিয়োগাত্মক ঘটনা সম্পর্কে বা বিচ্ছেদ সম্পর্কে, সেটাই কবিতায় রূপ পেয়েছে, এবং সেটা কিন্তু ওই রাস্তার একটা চকিত কথার থেকেই জন্ম হয়েছিল, এবং এইভাবেই হয়তো কবিতারা সব কবিদের কাছেই ধরা দেয় না।
1: একদম, আমরা একটা কবিতায় আসি।
0: প্রত্যেক মানুষ এক একটা বন্ধ করা বইয়ের মতো, এই কবিতার নাম ছদ্মবেশ। প্রত্যেক মানুষ এক একটা বন্ধ করা বইয়ের মতো, মলাট খুলে পাতা উল্টে মন দিয়ে পাতার পর পাতা না পড়লে কিছু জানা যায় না, বোঝা যায় না কোন পাতায় আনন্দ, কোন পাতায় চোখের জল, কোন পাতায় হতাশা, কোন পরিচ্ছেদে ভুলভ্রান্তি, না পড়লে জানা যায় না। প্রত্যেক মানুষের একাধিক ছদ্মবেশ থাকে, ছদ্মবেশ ছাড়া পৃথিবীতে থাকাই অসম্ভব, নিজের মতো নিজের পোশাকে চেনা পৃথিবীতে ঘোরাফেরা বড় কঠিন। দোকানির কাছে, প্রেমিকের কাছে, বাবার কাছে, পাওনাদারের কাছে, নেতাদের কাছে, অফিসের বসের কাছে, নানা ছদ্মবেশ, নানা মুখোশ, প্রত্যেকে আলাদা আলাদা মানুষের আলাদা আলাদা চিত্রনাট্য, কারো সাদা কালো, কারো রঙিন, কারো সঙ্গীত বহুল, কারো নির্বাক, তবু প্রত্যেক মানুষ কখনো না কখনো বুঝতে পেরে যায় তার পদক্ষেপে অনেক ভুল, তার সিদ্ধান্তে বহু বিচ্যুতি, তার কৃতকর্মের অনেক ভ্রান্তি। প্রতিটি মানুষ পুনর্জন্ম চায় এবং পরের বার নির্ভুল হতে চায় এবং নির্ভুলের মধ্যে দিয়ে সার্থক হতে চায়, এবং মানুষের যেহেতু সত্যি সত্যি পুনর্জন্ম হয় না, এক জন্মের পাপ, এক জন্মের কষ্ট, এক জন্মের আনন্দ, এসব কিছু নিয়েই তাকে চলে যেতে হয়। যাবার সময় সে শুধু সব ছদ্মবেশ আর সব মুখোশ ফেলে রেখে চলে যায়।
1: আহা, সত্যি কথা, ভারী সত্যি কথা। আসলে আমরা প্রত্যেকে রিলেট করতে পারি, খুঁজে পাই কোথাও একটা আপনার কবিতার মধ্যে দিয়ে, সেই জন্যই বোধহয় একটু আগে আপনি বললেন যে

0: এর পর্বে যে হাটে মাঠে ঘাটে সব জায়গায় তার কবিতা,
1: আসলে আমার চিরকালই মনে হয়েছে কবিতা বা সাহিত্য, মানে সাহিত্যের যে কোনো ফরম্যাট বা নাটক, তো এগুলো যদি মানুষকে না ছোঁয়ে, আমার চিরদিন মনে হয়েছে হিন্দি ছবির গান এত জনপ্রিয় কেন? কঠিন গান, সহজ গান, নানা রকম গান আছে তো, কিন্তু জনপ্রিয় এই জনতাটা কারা? জনতা তো 150 কোটি মানুষ, তাদের ইন্টেলেক্টের লেভেল, তাদের পড়াশুনোর লেভেল, তাদের বোধ বুদ্ধি নানা রকম, কিন্তু স্যাটিসফাইড হচ্ছে তারা। তাহলে কিছু একটা বিজ্ঞান আছে যেই সমস্ত ধরনের মানুষকে স্যাটিসফাই করবার কিছু একটা বুদ্ধি আছে, যেটা শিল্পের মধ্যে প্রয়োগ করলে কাজে দেয়। মানে পপুলার শিল্প একরকমের হয়, খুব ভারী গুরুগম্ভীর কোনো শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান হতে সবাই শুনবেন না, কিন্তু একটা রিক্সাওয়ালা তার রিক্সা চালাতে চালাতে দিনশেষে একটা হিন্দি ছবির গান গেয়ে ফেলে। এই যে হিন্দি ছবির গানটা তাকে কোথাও শান্তি দিচ্ছে, কোথাও তাকে তার কথা বলছে, সেটা কথায় বাণীতে বলছে, সুরে বলছে, ছন্দে বলছে। আমার সবসময় মনে হয়েছে কবিতায় লিখি না কবিতায় লিখি, সেটা যেন মানুষের কথা বলে, মানুষের ভেতরকার কথাটা বলে। সে যেটা বলতে পারছে না আমি তার হয়ে বলে দিচ্ছি, খানিকটা আমি কবি হবার অ্যাডভান্টেজ নিচ্ছি যে একজন সাধারণ মানুষ হয়তো সেটা বলছেন না, কিন্তু আমি আমার মতো করে বলে দিচ্ছি যে তার বলাটা আমার বলা হলো।
0: সে ভাবছে আরে তাই তো, এ তো আমারই কথা।
1: একবার একটা অনুষ্ঠানে গেছি কবিতা পড়তে, আমার একটা ছুটি বলে কবিতা আছে, সতীনাথের কণ্ঠে রেকর্ড হয়েছিল এবং পরে আমিও রেকর্ড করি, এবং সেই ছুটি কবিতাটা খুব সবাই খুব পছন্দ করেন, এবং আমিও অনুষ্ঠানে গেলে শেষে ওই কবিতাটা পড়তাম। ওটা পড়তে পড়তে আমি এত আবেগ বিহ্বল হয়ে পড়ি যে ওর পরে আর বলতে ইচ্ছে করে না। তো এক জায়গায় গেছি স্টেশনের কাছেই অনুষ্ঠান বলে উদ্যোক্তারা আমাকে বলেছে যে আপনাকে অনুষ্ঠান হয়ে গেলে আমরা একটা রিক্সা রেডি রাখবো, আপনাকে ট্রেন ধরিয়ে দেবো। আমি তো মফস্বলে থাকি, তো রিক্সাওয়ালা দাঁড়িয়ে আছে অপেক্ষা করছেন আমার জন্য, আমি কবিতা বলতে উঠেছি। তাই বৃদ্ধ রিক্সাওয়ালা একজন, আমার যখন হয়ে টয়ে গেছে আমারও চোখ জলে ভর্তি, আমি চোখ টোক মুছে রিক্সায় এসে বসেছি। রিক্সাটা চলতে শুরু করার পরই ভদ্রলোক বললেন যে দাদা, আমি এতক্ষণ বসে বসে আপনি বলছিলেন মাইকে, আমি শুনছিলাম, আপনি না ঠিকই বলেছেন জান তো। আমি ভাবছি কি বলছে এটা বৃদ্ধ রিক্সাওয়ালা, সে আমার কবিতা শুনলো এতক্ষণ ধরে বসে, বলছে না ওই যে শেষে বলছিলেন না ওই যে মেয়েটা মরে গেল হসপিটালে এরকম কারণে এইভাবে, এই আমার নিজের মেয়েটাও জানেন তো ওই বাচ্চা হতে গিয়ে মারা গেল, ও আমিও পারলাম না বাঁচাতে, আমিও হসপিটালে এত বললাম টললাম সবাইকে, কেউ কিছু করলো না। বলতে বলতে লোকটা কাঁদছে কাঁদছে আর রিক্সা চালাচ্ছে, আমাকে স্টেশনে না বল। আমি ট্রেনে উঠে ভাবলাম যে আমি অন্য কোনো পুরস্কার পাই বা না পাই, এটা তো পুরস্কার। আমি বাড়ি গিয়ে, তখন আমার মা বেঁচে ছিলেন, বাড়ি গিয়ে মাকে গল্পটা বললাম যে মা জানো এরকম আজকে ব্যাগ পুড়ে গিয়েছিলাম এরকম কবিতা বলতে, তাতে এরম এরম হলো, একজন রিক্সাওয়ালা এটা বলল। আমার মা বললো এটাই তোর প্রাইজ, এটাই তোর প্রাইজ যে তুই যাদের জন্য ভেবে লিখছিস, যে মানুষের কথা ভেবে, তাদের মধ্যে একজন তাদের হয়ে তোকে অ্যাকনলেজ করলো, বুঝলো যে না তোর কবিতাটা তাকে ছুঁয়েছে। তাহলে শুধু লিখলি, নাম হলো, পয়সা হলো, তাতে লাভ কি আছে যদি মানুষের সঙ্গে তোর সম্পর্কই না তৈরি হলো?
0: আপনার কাছ থেকে তো আমাদের অনেক প্রাপ্তি, কিন্তু কবিতা লিখে কবি হয়ে আপনার প্রাপ্তির কথা শুনবো। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা এই অনুষ্ঠান শুনছেন জানেন অনুষ্ঠানের নাম কবি কণ্ঠে, আর যারা একটু পরে টিউন করেছেন আকাশবাণী মৈত্রী তাদের জন্য জানাই আমাদের সঙ্গে রয়েছেন আজ বিশিষ্ট কবি শুভ দাশগুপ্ত, শুনবো তার কণ্ঠে কবিতা।
1: একটা একটু ছন্দ নিয়ে খেলা করবার ইচ্ছে হলো,
0: বেশ,
1: শূন্য কবিতাটার নাম। আমার লাট্টু লাটাই ঘুড়ি, আমার কদমা নাড়ু মুড়ি, আমার সব গিয়েছে চুরি, কি আর বলবো কাকে। আমার মেজকা ছোটকা নকা, আমার পিসির বকা ঝকা, আমার তেঁতুলে দাঁত টকা, কে আর মনে রাখে। আমার ঘুগনি আলু কাবলি, আমার প্রথম প্রেম সে বাবলি, আমার শীতের সরু চাকলি আজও পিছু ডাকে। আমার সাঁতার কাটার গঙ্গা, আমার মাসির বাড়ির বনগা, আমার দুধ সাবুতে চাঙ্গা, শুধু বনেই থাকে। আমার অঙ্ক খাতার শূন্য, আমার না বোঝা পাপ পুণ্য, আমার দারিদ্র অক্ষুণ্ণ জীবন দুর্বিপাকে। আমার মা হারানো রাত্রি, আমার অল্প শ্মশান যাত্রী, বিদায় দুঃখী জীবনদাত্রী, আজও ভাবছি মাকে।
0: আহা, নিশ্চয়ই ছন্দটা একটু অন্যরকম, কিন্তু এও বড় মন কেমনই এক কবিতা। ভাটপাড়ার গঙ্গার ধার, সেখান থেকে ক্রমশ রাজনীতি, দেওয়াল লিখন, গান লেখা, প্রচ্ছদ অঙ্কন, তারপর আবার পুজোর গান, এই সবকিছুর মধ্যে তো কোথাও কবিতা সেভাবে ছিল না, সেখান থেকে পৌঁছে যাওয়া একেবারে সলিল চৌধুরীর বাড়িতে এই যে যাত্রাটা আমরা পেয়েছি ছয় দশকে।

0: অভিযাত্রা ধুলোবালি মণিমুক্তা, সে এত বড়টা এত ছোট পরিসরে ধরা যাবে না জানি, তবে একটু
1: বড় আমি খুব বলতে চাই না আসলে,
0: ভাটপাড়া থেকে সলিল চৌধুরী ড্রয়িং রুম পর্যন্ত এবং তারপর কবিতার মধ্যে দিয়ে আমাদের সবার মনের ভিতরে পৌঁছে যাওয়া, এই যে যার
1: এটা আমি বলবো খানিকটা যদি ভাবালু হয়ে বলি তাহলে বলবো আমার মায়ের আশীর্বাদ, আর যদি খুব বাস্তব দৃষ্টিভঙ্গি দিয়ে বলি তাহলে বলবো যে যদি মানুষের মনে সেই জেদ থাকে, সেই সংকল্প থাকে এবং তার সেই এবিলিটি থাকে, তাহলে সে যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গায় পৌঁছতে পারে। আমার মা ছোটোবেলায় অনেক কষ্ট করেছেন, আমার বাবা ছিলেন না, অল্প বয়সে মারা গেছিলেন, তো মাকে অনেক জাগতিক কষ্ট সহ্য করতে হয়েছিল, এবং যেহেতু আমি তার কাছে মানুষ হয়েছি তার সঙ্গে সঙ্গেই আমার দিনগুলো কেটেছে, তো অনেক প্রাত্যহিক জীবনের একটা যৌথ পরিবারে ওই রকম একজন বিধবা মহিলার যে সমস্ত কষ্ট লাঞ্ছনার মধ্যে দিয়ে যেতে হয় এগুলো আমি দেখেছি, তো এগুলো পরোক্ষভাবে আমার ভেতরে একটা জেদের জন্ম দিয়েছে।
0: শুনতে শুনতে কোথাও আপনার সাবানদানি কবিতাটির কথা মনে পড়ে যাচ্ছে।
1: সাবানদানি কবিতায় যেমন আমার মা আছে, আবার প্রত্যেক কবিতায়
0: একদম যেন মনে পড়ে যাচ্ছে,
1: বিভিন্ন কবিতায় মায়ের অনুসঙ্গ চলে আসে, কারণ মাকে আমি ভীষণ কাছ থেকে দেখেছি, মাকে জড়িয়েই আস্তে আস্তে বড় হয়েছি, এবং
0: আপনার জেদের কথা আসছিল,
1: জেদের কথা, যে জেদটা আমার ভেতরে ছিল এবং পরবর্তীকালে এই কবিতার জন্য আমি দেশে বিদেশে মানুষের ভালোবাসা পেয়েছি। আমি দিল্লিতে গেছি যখন মা খুব অসুস্থ, আমি দিল্লিতে কিন্তু অনুষ্ঠান করতে গেছি, কবিতা শোনাতে গেছি, হ্যাবিটেট সেন্টারে কবিতা বলছি, তিন দিনের অনুষ্ঠানের একদিন ছিল আমার কবিতা, একদিন ছিল আমজাদ আলী সাহেবের শরদ, আর একদিন ছিল নাচের একটা অনুষ্ঠান, খুব বড় আয়োজন ছিল, প্রচুর মানুষ এসেছিলেন কবিতা শুনতে। তো রাত্রি আমি যখন কবিতা বলে যখন নেবে চলে আসছি, ওখানে যারা আমার কাছাকাছি মানুষজন ছিলেন তারা বললেন যে এরকম শুভদা মাসিমার শরীরটা খুব খারাপ, তো আপনার তো কালকে রাজধানীতে ফেরার কথা, তো আপনি যদি বলেন আমরা তাহলে প্লেনে ফেরার ব্যবস্থা করে দিই, রাত্রে একটা ফ্লাইট আছে। তা আমি বললাম শুধু শুধু মার শরীর খারাপ, আমার স্ত্রী তখন ছিলেন মার পাশে, তা আমি বললাম যে এত রাতে গিয়েও তো আমি কিছু করতে পারবো না, শুধু শুধু তোমাদের এত উদ্বেগের কিছু নেই, বরং কালকে ট্রেনেই যাব, দেখি না কি হয়। তা আমি যখন এখানে মানে দিল্লিতে বসে, তখন মাকে ডাক্তার এসছেন দেখছেন, মা তখন প্রায় অচৈতন্য, মাকে মার সেন্স আছে কিনা দেখার জন্য যে ডাক্তার এসছে সে আমার ছোটোবেলার বন্ধু সহপাঠী, বলছে মাসিমা ও কোথায়, আমার নাম করে জিজ্ঞেস করছে, ও কোথায় গেছে, মানে সেন্সটা আছে কিনা। মা কোনো রকমে কষ্ট করে বলছে দিল্লি গেছে, দিল্লি গেছে কবিতা শোনাতে। এই যে মার আনন্দ যে তার ছেলে ফাইনালি জিতে গেছে,
0: দিল্লি দিল্লি আমরা যাকে বলি একটা সাকসেস,
1: ফাইনালি তার ছেলে অ্যাকনলেজড হয়েছে পৃথিবীর কাছে, মার যে লড়াইটা ছিল সেই পরাজয় থেকে সে একটা বিজয়ের ইঙ্গিত পেয়েছে, এইটা আমি যখন ফিরে এলাম তখন মার একেবারে শেষ অবস্থা, কিন্তু মার ওই ডায়লগটা আমার কথাটা আমার ভীষণ মনে রাখলো, যেটা মার এই আনন্দটা প্রকাশ পেয়েছে যে ও গেছে, ওকে ডেকে নিয়ে গেছে দিল্লিতে, মানে মা যে সাফল্যটা চাইছিল নিজের জীবনে হয়নি ছেলের মধ্যে দিয়ে। তো এইগুলোই তো আমার মনে হয়েছে যে এইগুলোর মধ্যে দিয়েই কবিতার জন্ম হয়, কবিতা এইভাবেই আসে কবিদের কাছে নানা রূপে নানা সময়ে নানাভাবে, আর যদি তার মধ্যে সততা থাকে সত্য থাকে তাহলে একদিন শুভদাসগুপ্তকে কেউ চিনত না, আজকে বহু লোক চেনেন। তার কারণ হচ্ছে আমার কবিতা মূলত দাঁড়িয়ে থাকে রোজকার দিনের দৈনন্দিন জীবন তার অনুভবের মধ্যে যে সত্যটুকু আছে তার উপর ভিত্তি করে, এটাই হয়তো তার জোরের জায়গা। আমার
0: ওই বলে না এক্স ফ্যাক্টর, আপনার কবিতার এক্স ফ্যাক্টর ওটাই যে আমরা প্রত্যেকে কোনো না কোনো সময় কোনো না কোনোভাবে রিলেট করে ফেলতে পারি, যে আমার গল্পটাই তো, এ কি কি করে জানলেন, এ তো আমারই গল্প।
1: এটা আমাকে অনেকেই বলেন, তাই আমি উত্তরে একটাই কথা বলি যে আমি একজন মহিলাকে ভীষণ কাছ থেকে দেখছি, তো ছোটবেলা থেকে বকছেন মারছেন ধরছেন শাসন করছেন ভালোবাসছেন, আবার রাত্রিবেলা এসে হয়তো কোনো অন্যায় করেছি, মা হয়তো বিকেলবেলা ধরে বেশ চুলের মুঠি ধরে ঝাঁকিয়ে দিল মারধর করলো, আবার সন্ধ্যেবেলা সব কাজের শেষে রাত্রিবেলা যখন শুয়ে পড়েছি মা সব কাজ সেরে টেরে এসে গা টা ধুয়ে এসে আমার পাশে শুলো, তখন মাথার চুলে হাত বুলিয়ে দিচ্ছে, এই যে একটা সারাদিনের বৃত্তটা কমপ্লিট হলো, রাগ দুঃখ ক্ষোভ ভালোবাসা এবং সব কিছুর সঙ্গে ওই যে মার সঙ্গে জড়িয়ে থাকা, তো তার কাছ থেকে দেখেছি তার প্রতিটি ক্ষণের তার যে লড়াই, তার যে স্ট্রাগল, তার যে জীবনের সঙ্গে যুদ্ধ করে বেঁচে থাকা, অনেক কিছু নেই, কিছু নেই, অথচ তার মধ্যেও তার একটা ভরসা তার ছেলে বড় হয়ে কিছু তাকে সুখের সন্ধান দেবে। ওই যে মৃত্যুর আগে তিনি ফিল করছেন যে না, ছেলে গেছে সেইখানে, ছেলেকে সবাই স্বীকৃতি দিয়েছে, এইটা আমার কাছে মনে হয়

0: আমার থেকেও এখানে জিতে গেছে আমার কবিতা, আমি জিতেছি
1: যথেষ্ট, জিতে গেছেন মাও,
0: সঙ্গে মাও জিতেছেন, এবং মার সেই জয়টা আমার কবিতার মধ্যে দিয়ে স্বীকৃত হয়েছে। এইখানেই আমার কবিতার কাছে আমি কৃতজ্ঞ যে গান লিখেছি, ছবি এঁকেছি, বক্তৃতা দিয়েছি, রাজনীতি করেছি, অনেক কিছু করেছি, কিন্তু মায়ের ঋণ তো শোধ হয় না, কিন্তু মার যেখানে কষ্ট ছিল সেই জায়গায় একটু আনন্দের ছোঁয়া অন্তত আমার কবিতার মাধ্যমে আমি দিতে পেরেছি।
1: আর একটা কবিতা শুনব।
0: গলে যাচ্ছে আইসক্রিম। সেদিন বড় পার্টি ছিল সান্যালবাবুর মেয়ের জন্মদিনে, মস্ত প্রাসাদের মতো বাড়ি, ঝলমলে মার্বেল ঝাড়বাতি, ঝিমঝিম মিউজিক, টেবিলে সোফায় মহার্ঘ চাদর। পার্টিতে কে নেই? ফুটবলের প্রদীপদা, চুনিদা, গানের মান্নাদা, অমরদা, শ্রীকান্ত, ইন্দ্রনীল, সংবাদপত্রের সুমন, অলোক, ছবি আঁকার শুভা প্রসন্ন, আরও কত নাম। গ্লাসে গ্লাসে সব দামি পানীয়, প্লেটে প্লেটে কাজু পেস্ট্রি, ওপাশে মস্ত বড় ছাতে বুফে, সুসজ্জিত সব ছেলেমেয়েরা রেডি হয়েছে ডিনার সার্ভ করবার জন্য। খানা পিনা, সঙ্গীত, গল্প, উপদেশ, আড্ডা, ছক, নানা কিছু চলছে। হঠাৎ অনেকগুলো মুখ মনে পড়ল আমার। আমাদের স্কুলের সুধীর স্যার, প্রাইমারি স্কুলের মাস্টারমশাই ছিলেন, ধুতি আর শার্টে, কাঁচা পাকা চুলে আদ্যপান্ত এক নিম্নবিত্ত বাঙালি। বলতেন, কি রে আজ কি টিফিন আনলি, হালুয়া দে দেখি একটু টেস্ট করি। টিফিন কৌটো খুলে দিতাম। মনে পড়ল গোবিন্দর কথা, এক ক্লাসে পড়ত, প্রতি বছরই ফেল করতো, একবার বাংলায় দশ পেয়ে স্যারকে বলেছিল, স্যার দশ দিলেন কেন? স্যার বললেন, দশ কী রে, তোকে তো দুয়ের বেশি দেওয়াই যায় না। নীলমণি, ওর বাবার হাঁড়ি কলসির দোকান ছিল, ফোড়ে পড়ার সময় ওর বাবা মরে গেল, সে স্কুল ছেড়ে দোকানে গিয়ে বসলো, তারপর আর পড়া হয়নি। অনেক পরে সে দোকানও বিক্রি হয়ে গেছে। তারপরে এর ওর বাড়ির বাগান পরিষ্কার করে, ছাদ সাফাই করে। অশ্বিনীদা, দুরন্ত পেটা চেহারা, ভোরবেলা সাইকেলে করে খবর কাগজ দিত, পূব বাংলার লোক বলে আমাকে বাঙাল বলে ডাকত, শিশু সাথেই মৌচাক দিয়ে যেত মাসে মাসে। সেসব বই পড়ে কত ফুল ফুটেছে মনের মধ্যে। অশ্বিনীদা আজ হাঁপানিতে ক্লান্ত, তার দোকান উঠে গেছে, কাগজের ব্যবসা বন্ধ, স্টেশনের ব্রিজের নিচে একা বসে থাকেন। এসব মানুষেরা কেউ আজকের পার্টিতে নেই, একজনও না। কত মহাটকো খাবার, এরা কখনো এসব চোখেই দেখেনি। কত দামি আলোর বন্যা, এরা সব অন্ধকারে, ভীষণ অন্ধকারে, যুগের পর যুগ। আজকের পার্টিতে এরা কেউ নেই। আমার হাতে ধরা আইসক্রিমটা কেবল গলেই যাচ্ছে, কেবল গলেই যাচ্ছে, খেতে আর ইচ্ছে করছে না।
1: কিছু কিছু কবিতা থাকে, কিছু গানও থাকে কখনো কখনো বিভিন্ন অনুষ্ঠানের জন্য। আমাদের তো নিত্য রেডিওতে বসতেই হয়, মাইক্রোফোনের সামনে বসি বটে, কিন্তু কোনো শব্দ পাওয়া যায় না। আর কিছু কবিতা কিছু গান এমন হয়। এই যে কবিতা নিয়ে এত দিনের যাপন, তার আগেও আপনার কাছে অনেক কিছু ছিল, গান, সুর, ছবি আঁকা সবটাই, এরপর কবিতা এলো। কবিতা আসার পর তো কবিতা, অনুষ্ঠান, রেকর্ডিং সব কিছু চলছে, আর কি রইল তাহলে? কবিতা আসার পরেও আপনার সঙ্গে থেকে গেল কারা? ছবি আঁকা টাকা এখন অবসরে আর হয়
0: না? ছবি আঁকাটা আমার ভীষণভাবে আছে, নানা কারণে মাঝখানে একটু পেরে উঠিনি, কিন্তু এই ছবি আঁকার ব্যাপারটা কেন জানি না ঘুরে ফিরে আমাকে টানে। আরো টানার কারণ হচ্ছে,
1: আপনিও যে ফিরে যান এটা কিন্তু খুব বড় কথা। সব ব্যস্ততাদের একটুখানি পাশে সরিয়ে রেখে
0: ছবি আঁকতে আমার ভালো লাগে, ছবি আঁকতে ইচ্ছে করে। অনেক সময় নিজের বইয়ের অনেক ইলাস্ট্রেশন, এই বিগত কয়েকটা বই বেরিয়েছে যার সমস্ত ইলাস্ট্রেশন আমি নিজে করেছি। আগে অন্যের বইয়ের জন্য করতাম, এখন নিজের বইয়ের জন্য করেছি। আর আমার মেয়ে, সেও গ্রাফিক ডিজাইনিং নিয়ে পড়াশুনো করেছে, সেও ভালো ছবি আঁকে। সবচেয়ে বড় কথা, আমার নাতি 7 বছর বয়স, কিন্তু সে অসাধারণ তার এই বয়সে নিপুণতা অরিগামির কাজে। সে যে অরিগামিটা করে সেটা বড়রাও করতে গেলে
1: কাগজ কেটে,
0: কাগজ কেটে নয়, কাগজ ভাঁজ
1: ভাঁজ করে করে,
0: মানে প্রতি মুহূর্তে কথা বলতে বলতে করে ফেলে। এটা হয়তো আজকের বাচ্চা তো নেট টেট দেখে শিখেছে, কিন্তু শেখাটা ওর ভেতরে ওই শিল্পবোধটা আছে, যে এত অসাধারণ সুন্দর করে, নিজের বলে বলছি না, কিন্তু সত্যিই করে। তো তখন আমার ওরটা দেখে ইচ্ছে করে আমি আরেকবার ছবিটা আঁকি, আরেকবার একটা নতুন কিছু করি। আর এগুলো করার কথা, এগুলো, এটা গান লেখাও চ্যালেঞ্জিং, একটা কবিতা লেখাও চ্যালেঞ্জিং, কিন্তু ঈশ্বরই হোক, প্রকৃতিই হোক, কিছু মানুষকে তো কিছু ক্ষমতা দিয়েই দেন। আমাকে কেন, রবীন্দ্রনাথ থেকে কাজী নজরুল ইসলাম থেকে শুরু করে পরে গৌরীপ্রসন্ন, এরা, পুলকদা, যারা গান লিখেছেন, সকলকেই ফরমায়েশি কাজ করতে হয়েছে। ডিরেক্টর যেরম বলেছেন সেরম সিচুয়েশনের জন্য সেরম কথা লিখতে হয়েছে, আমাকেও করতে হয়েছে, প্রচুর করেছে। কিন্তু মজা হচ্ছে যে বিভিন্ন যে জায়গা আছে, ছবি আঁকা, গান গাওয়া, কথা বলা, মানুষের সঙ্গে মেলামেশা করা। আমি তো দীর্ঘদিন মানে 68 সাল থেকে আর 2012 অবধি একদম টানা আমি নৈহাটি টু শিয়ালদা ডেলি প্যাসেঞ্জারই করেছি ট্রেনে। প্রচুর মানুষ, প্রচুর স্মৃতি।
1: এটা কি আমরা বলতে পারি যে পারপাসফুলি ছিল? কারণ ততদিনে আপনি আপনি তো চাকরি করছেনই, তার সঙ্গে আপনি কবি হিসেবে সুপ্রতিষ্ঠিত, আপনি চাইলেই কলকাতায় চলে আসতে পারতেন।
0: নিশ্চয়ই পারতাম, কিন্তু আমার ইচ্ছে করেন। ওই যে ভাটপাড়ায় থেকে আমি বড় হয়েছি, আমার মা ছিলেন, কাকা ছিলেন, তাদের কাছেই বড় হয়েছি আমি, আমার পরিবারও ওখানে, আমার স্ত্রী, আমার মেয়ে ওখানকার স্কুলেই পড়েছে। তো মেয়ের বিয়ের পর মেয়ে এখানে এসছে, কিন্তু আমাকে তো চলে আসতে বাধ্য হলো অবজেক্টিভ কন্ডিশন, যে আমার শরীরটা খারাপ হয়ে গেল। তখন মেয়ে বলল যে অত দূরে থাকলে আমাদের পক্ষেও দেখভাল করা অসুবিধা, তুমি কাছাকাছি চলে এসো। তখন তো আমি ওখানকার সব কিছু পাট চুকিয়ে এখানে এসেছি। কিন্তু আমি গতকালকেও গিয়েছিলাম, আমার পুরনো এক ছোটোবেলার বন্ধুর মৃত্যু হয়েছে হঠাৎ করে, এই স্মরণসভায় গিয়েছিলাম, এবং পুরনো যে মাঠে আমি খেলেছি সেই মাঠেই স্মরণসভা হলো, এবং সেখানে সব বন্ধুরা এসছে, পরিচিত মুখ সব এসে, অনেককে চিনতে পারছি না, ছোটোবেলায় দেখেছি এখন চুল পেকে গেছে, মুখ চোখ পাল্টে গেছে, কিন্তু বসে বসে আমি ভাবছিলাম যে মানুষের জীবন কীরকম অদ্ভুত। এই মাঠে আমি তখন শর্ট হাইট ছিলাম বলে আমার কাকা আমাকে মজা করে বেঁটে বলে ডাকতো, আর এই মাঠেই আমার কাকা পাঠিয়ে দিয়েছিলেন জিমন্যাস্টিক্স শিখতে, এখানে একটা ব্যায়াম সমিতি ছিল, এবং আমি তখন রীতিমতো এখানে এসে জিমন্যাস্টিক্স করতাম। আমার জিমন্যাস্টিক্স জীবনের ওই প্রথম যে বন্ধু তারই স্মরণসভা ছিল। ওখান থেকে বাড়তে বাড়তে আস্তে আস্তে পরবর্তীকালে তো আর জিমন্যাস্টিক্স হয়নি, কিন্তু ওই খেলাধুলোর মধ্যে দিয়ে আমি একটু ধীরে ধীরে লম্বা হতে শুরু করলাম। শর্ট হাইট ছিলাম, তারপরে ওখানে যাওয়ার ফলে আমার, আমি আগে একটু ভীতু প্রকৃতির ছিলাম, ওখানে যিনি আমাদের ইনস্ট্রাক্টর ছিলেন মন্টুদা বলে, তার পাল্লায় পড়ে গঙ্গায় সাঁতার কাটা থেকে শুরু করে রাত্রিবেলা সাঁতার কেটে চড়ায় যাওয়া, এইসব দুঃসাহসিক কাজকর্ম করতে করতে আমার ভেতরে আস্তে আস্তে সাহস চলে এলো। এই যে একটা বিখ্যাত কথা আছে না, যে অবজেক্টিভ কন্ডিশন ডিসাইডস দ্য সাবজেক্টিভ, এই অবজেক্টিভ কন্ডিশনে পড়ে একজন সাধারণ নিরীহ মানুষ চোর বা ডাকাত হয়ে যায়, আর রত্নাকর বাল্মীকি হয়ে যায়। এই অবজেক্টিভ কন্ডিশনটা আমার ওই ডেলি প্যাসেঞ্জার জীবন, আমার ওই প্রত্যেক দিন সকাল 7:44 নৈহাটি লোকাল ধরা, এবং হাজারো মানুষের সঙ্গে গল্প করতে করতে আসা, নানা রকম অভিজ্ঞতা মধ্যে আমি এত মানুষ দেখেছি, তাদের জীবনকে দেখেছি। সুতরাং আমার কবিতা লেখবার সময় আমায় বললেন আপনি ভিড়ের মধ্যে বসে লেখেন কেন? আমরা তো ভিড়েই তো সারা জীবন কাটালাম, তাহলে অসুবিধা কি?
1: ওরাই তো আসে,
0: ওই ভিড়
1: লেখাই তো আসে,
0: ভিড়ই তো আসে।
1: তাই তো, আর একটা কবিতা শুনবো।
0: এ পর্যন্ত পৃথিবীতে মেয়েদের নিয়ে অনেক কথাই বলা হয়েছে, তবু মেয়েদের কথাই বলি। মেয়েরা পৃথিবীর অর্ধেক আকাশ জুড়ে থাকে, তাই তাদের কথা বলতেই হয়। মেঘ জমলে, বৃষ্টি এলে, বন্যা হলে, সব অবকাশেই মেয়েদের কথা আগে মনে আসে। খিদে পেলে, ঘুম পেলে, আশ্রয় দরকার হলেও মেয়েদের কথাই মনে পড়ে প্রথমে। মেয়েরা যখন মেয়ে তখন তাকে কোলে নিয়ে বেড়াতে যাই, মেয়েরা যখন মা তখন তাকে প্রণাম করি, মেয়েরা যখন স্ত্রী তখন তাকে পাশে রাখি দুঃখে সুখে, আর মেয়েরা যখন প্রেমিকা তখন সে পৌষের রোদ মাখা নরম গান। যে মেয়েটা সবজি নিয়ে বাজারে বসে, যে মেয়েটা সেক্টর 5 বড় চাকরি করে, যে মেয়েটা কলেজের মনোযোগী ছাত্রী, আর যে মেয়েটা এবারই ওবারই টিউশন করে, আর যে মেয়েটা সন্ধ্যের আবছা অন্ধকারে মুখে রং মেখে নগরের নটি হয়ে টাকার খোঁজে বেরোয়, সব মেয়েদের চোখে মুখে একটা অদ্ভুত আলো লেগে থাকে। পুরুষরা সে আলো সবসময় দেখতে পায় না বা দেখতে চায় না, তাই পৃথিবীর অর্ধেক আকাশ এখনো মেঘাচ্ছন্ন। মেয়েদের যখন আমরা দুর্বল ভীতু বলি তখন ভুলে যাই লক্ষ্মী সায়গাল, ঝাঁসির রানীদের কথা। মেয়েদের যখন আমরা স্বার্থপর ভাবি তখন ভুলে যাই মাতঙ্গিনী হাজরা, মাদার টেরিসের কথা। মেয়েরা আসলে চোখের তারায় কি এক রহস্য ঝুলিয়ে রাখে, সেই রহস্য ভেদ করতে পারে না সবাই, কেউ কেউ পারে যারা মেয়েদের ভালোবাসতে পারে, মেয়ে বলে, এবং অবশ্যই পরিপূর্ণ এক মানুষ বলে।
1: আরেকটা,
0: যাই চলে, বেলা হলো, চলি রে, আমার এতগুলো বছরের সকাল দুপুর, আমার এতগুলো শীত বর্ষা, আমার এতগুলো রং বেরঙের জামা কাপড়, তোরা সব সাবধানে থাকিস, আমি চলি, বেলা হলো। গেরুয়া নদীর চঞ্চল ঢেউ, ক্লাস 7 লাস্ট বেঞ্চে লুকিয়ে আচার, রাত জেগে ঠাকুর দেখা, নৌকো করে ব্যান্ডেলে যেতে গিয়ে ঝড় ওঠা, তোরা সব যে যার মতো ভালো থাকিস, আমি চলি, বেলা হলো। আমার ডানা ভাঙা গানগুলি, আমার অসমাপ্ত না হওয়া কবিতাগুলি, মোড়ের মাথায় চেনা রিক্সা, বৃষ্টির রাতের খিচুড়ি আর ডিম ভাজা, তোরা ভালো থাকিস, আমি চলি,

0: বেলা হলো, তোদের কারো ঋণই শোধ করতে পারলাম না, সব বাকি থেকে গেল। দেখি যদি আবার ফিরে আসি, পরের বার আর মানুষ হব না। মানুষ হলে বড় ঋণ বাড়ে, মানুষ হলে বড় কষ্ট বাড়ে, মানুষ হলে তার চেয়ে পরের বার গাছ হব। আমার পাতায় ডালে পাখিদের ঘরবাড়ি হবে, আমার ছায়ায় মানুষ ক্লান্তি মুছবে, আমার চেনা গাছগাছালি, আমার অচেনা নক্ষত্র তারা, আমায় না চিনতে পারা মানুষজন। চলি গো, বেলা হলো, আমার হীরে মানিক রোদ্দুর, আমার দুধ সাদা জ্যোৎস্না, আমার মহালয়া, আমার বিজয়া দশমী, যাই গো, এবার চলি, বেলা হলো।
1: সত্যি মানুষ হয়ে জন্মালে অনেক ঋণ থেকে যায়, ঠিক যেমন আপনি আমাদেরকে ঋণী করে দিয়েছেন আপনার এত অজস্র কবিতা দিয়ে, যে কবিতাগুলি আমাদেরকে ভরিয়ে রেখেছে। বোন তো সায় দেয় না যে এক্ষুনি বন্ধ করতে হবে এই ঝাঁপি, কিন্তু কিছু করার নেই, সময়ের দিকে তাকিয়ে বন্ধ করতেই হয়। দু পর্ব জুড়ে আপনার সঙ্গে অনেক গল্প, অনেক কবিতার পরেও মনে হচ্ছে বাকি রয়ে গেল অনেকটা।
0: না, শৈলদার গান ধার করেই বলি আজ তবে এইটুকু থাক,
1: বাকি কথা পরে হবে। তবে এটুকুই থাক, আর বাকি কথা নিয়ে আবারও যতদিন না আসছেন আপনি আমাদের আকাশবাণীতে, ততদিন ভালো থাকুন, আরও অনেক অনেক লেখায় ভরিয়ে দিন আমাদের।
0: তোমরাও ভালো থাকো, আর শ্রোতা বন্ধুরা যারা শুনলেন, কষ্ট করে আমাকে এতক্ষণ সহ্য করলেন, তাদেরকে অনেক প্রণাম। ভালো থাকুন, বাংলা ভাষার পক্ষে, বাংলা সাহিত্যের পক্ষে, সংস্কৃতির পক্ষে থাকুন। নমস্কার।
1: শুনলেন কবিকণ্ঠে অনুষ্ঠানে বিশিষ্ট কবি শুভ দাশগুপ্তের সাক্ষাৎকার, তার কণ্ঠে কবিতা। আজ এটুকুই, ভালো থাকুন সকলে, নমস্কার।
2: কবিকণ্ঠে অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন কবি শুভ দাশগুপ্তের সঙ্গে সাক্ষাৎকারের দ্বিতীয় পর্ব। তার সঙ্গে কথা বললেন শর্মিষ্ঠা সরকার। সম্পাদনা মনোজ কর, প্রযোজনা তনয়া বিশ্বাস, আকাশবাণী মৈত্রী। এখন এক মাটি এক সুর অনুষ্ঠানে শুনুন বিশিষ্ট লোকশিল্পী অনুরূপ মল্লিকের সঙ্গে সাক্ষাৎকার এবং তাঁর গাওয়া গান। সাক্ষাৎকার গ্রহণ করেছেন পুনম বাগ। শুনুন এই সাক্ষাৎকারের প্রথম পর্ব।

0: এপার বাংলা ওপার বাংলা এই দুই বাংলার শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি অনুষ্ঠান এক মাটি এক সুর। স্টুডিওর এ প্রান্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি, আপনাদের মৈত্রী বন্ধু পুনম বাগ, এবং রয়েছেন অলি গলি তস্য গলির মাটি গন্ধমাখা সুরকে যারা সাধনা করে চলেছেন তেমনই এক কাণ্ডারি, যিনি রবি ঠাকুরের অন্যতম এক উজ্জ্বল নক্ষত্র সুচিত্রা মিত্রের কাছে রবীন্দ্রসঙ্গীত শিখতে গিয়ে রবি ঠাকুরের গানে যে লোকসঙ্গীত রয়েছে তার প্রভাবে তিনি হয়ে যান প্রায় বাউন্ডুলে, এবং এই ছোঁয়া পেয়েই তিনি ঝোলা ব্যাগে টেপ রেকর্ডার সঙ্গে নিয়ে বেরিয়ে পড়েন লোকগান তথা লোকসঙ্গীতের সন্ধানে। তিনি হলেন বিশিষ্ট লোকশিল্পী অনুরূপ মল্লিক মহাশয়। অনুরূপবাবু, স্টুডিওতে আপনাকে স্বাগত জানাই।
1: ধন্যবাদ।
0: আপনি অনুষ্ঠান শুরু করলেন অসাধারণ একটি লালন ফকিরের গান শুনিয়ে। প্রথমেই লোকসঙ্গীতে আপনার গুরু পরম্পরাটি আমাদের বড় জানতে ইচ্ছে করছে।
1: গুরু পরম্পরা নিয়ে কিছু বলার আগে একটা কথা বলে নি, যে মৈত্রীর শ্রোতা বন্ধুদের সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা জানাই, আর এটাও বলি যে আসলে আমার কাছে লোকসঙ্গীতের গুরু হচ্ছেন সেই মানুষেরা, আমি মাঠে ঘাটে গিয়ে যাদের কাছ থেকে আমি গান শুনেছি, শিখেছি কতটা বলতে পারবো না, তবে শুনেছি প্রচুর, তাদের সঙ্গে থেকেছি, ঘুরেছি বাংলা আসাম সমস্তটা জুড়ে। আর এর বাইরে লোকসঙ্গীত যার কাছে আমি শিখেছিলাম তিনি হচ্ছেন শ্রদ্ধেয় ইন্দু বিকাশ রায়, তিনি আর আজ আমাদের মধ্যে নেই। আমি বেশ কিছুদিন সুযোগ হয়েছিল আমার বিখ্যাত লোকসঙ্গীত শিল্পী প্রতিমা বড়ুয়ার বাড়িতে থাকার, তার কাছ থেকে প্রচুর গান শুনেছি, এবং দু তিনবার বাংলাদেশের চন্দ্রাবতী রায়বর্মনের সঙ্গে আমার সাক্ষাৎ ঘটেছিল, আমি তাকেও আমার গুরু বলে মানি। এরা প্রত্যেকেই আমার গুরু। আর প্রথমেই বললাম মাঠে ঘাটে যাদের কাছ থেকে আমি গান শুনেছি, যারা পরম্পরাগতভাবে আমাদের লোকসঙ্গীতকে বাঁচিয়ে রেখেছেন, সেটা এপার বাংলা ওপার বাংলা দুই বাংলাতেই, এই আমার গুরু পরম্পরা।
0: বেশ অপূর্ব। আপনার গানের ঝুলিতে নানা ধরনের লোকগান রয়েছে, তার মধ্যে গোয়ালপাড়িয়া লোকসঙ্গীত গাওয়ার একটি দারুণ কাহিনী আপনার রয়েছে আমরা শুনেছি, এই বিষয়টি যদি একটু বলেন।
1: গোয়ালপাড়িয়া আসলে গোয়ালপাড়া জেলার গানই গোয়ালপাড়িয়া লোকগীতি বলে পরিচিত, যদিও সেটাও ভাওয়াইয়া গান বলে, আমাদের উত্তরবঙ্গ বা বাংলাদেশের ভাওয়াইয়া, সেই একই ভাওয়াইয়া গোয়ালপাড়াতেও হয়, কিন্তু সেটা গোয়াল

0: পাড়া জেলার নামানুসারে প্রতিমা বড়ুয়ার কারণে সেটা গোয়ালপাড়িয়া লোকগীতি বলে পরিচিত হয়ে যায়। আসলে আরেকটা কথা বলে নেওয়া দরকার, সেটা হচ্ছে যে লোকগানে কেবলমাত্র জীবন, জীবিকা, দৈনন্দিন সুখ দুঃখ, ব্যথা, বেদনা, আনন্দ, তার বাইরেও যেটা থাকে একটা আধ্যাত্মিক দর্শন থাকে, একটা দর্শনের কথা বলা থাকে, যাদের অনেক স্রষ্টার নাম আমরা জানি না, যেগুলো প্রচলিত লোকগান বলে আমরা বলে থাকি। কিন্তু এই যে গানটি আমি গোয়ালপাড়িয়া লোকগীতি যেটি গাইব, এটি একটা মানুষের জীবনকে যদি ধরি, তাহলে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই যে ক্রমশ বেড়ে ওঠা এবং একটা সময় পরে গিয়ে মানুষ এই যে শেষ হয়ে যাওয়া, তার মৃত্যু অবধি, এইখানে একটা জিনিস এই গানটার মধ্যে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে যে এই শরীরটাকে একটা দালানের সঙ্গে তুলনা করেছে, যে যেমন করে পুরনো বাড়ি ঘরদোর যেমন করে খসে খসে পড়ে, তার অনেক দিনের ব্যবহারের কারণে অনেক দিন আগে সৃষ্টি হয়েছে বলে,
1: ঠিক
0: সেইটার সঙ্গে তুলনা করে, শরীরটাকে তুলনা করেই এই গান, যেই কারণে বলে যে দিনে দিনে খসিয়া পড়িবে, কারণ সবকিছুই একটা সময়ে সৃষ্টি, স্থিতি আর লয়, এটা আমরা জানি, সেই সৃষ্টি, স্থিতি, লয়ের কথাই এখানে বারবার বলা হয়েছে এই গানটাতে, তারই আভাস পাই।

0: অনুরূপবাবু, লোকসঙ্গীতের আরও একটি ঐতিহ্যবাহী গান হল বেশ পরিচিত ঝুমুর গান। এই গান মূলত রাধাকৃষ্ণের জয়গান শোনায়, সঙ্গে রাঢ় বাংলার মানুষের নানান আবেগ এবং সামাজিক অবস্থানকেও তুলে ধরা হয়। সেরকম একটি ঝুমুর গান এখন আমরা বড় শুনতে ইচ্ছুক আপনার কণ্ঠে।
1: সব ক্ষেত্রে যে রাধাকৃষ্ণের বিষয় থাকে এমনটা নয়, তবে ভারতীয় সঙ্গীতের ক্ষেত্রে আমরা দেখেছি রাধাকৃষ্ণের একটা বিরাট প্রভাব রয়েছে গানে, এবং একটা সময়ে কীর্তনের প্রভাব এসেছিল ঝুমুর গানে। কিন্তু সেই গানটা গাওয়ার আগে না দুটো কথা বলে নেওয়াটা আমার মনে হয় জরুরি। সেটা হচ্ছে, লোকগানে তিনটে ধারার গান আছে যেখানে আমরা স্রষ্টার নাম পাই। একটু আগে বলছিলাম না যে প্রচলিত গান বলি যেখানে স্রষ্টার নাম পাওয়া যায় না, এই তিন ধারার গান হচ্ছে বাউল গান, মহাজনী পদ এবং ঝুমুর গানে স্রষ্টার নাম পাওয়া যায়। আমি এক্ষুনি যে ঝুমুর গানটা গাইব সেটার প্রেক্ষাপটটা এরকম যে পুরুলিয়ার সুবর্ণরেখা নদীতে এখনো বালি চলে চলে চালনি দিয়ে ওরা কি করে, সোনা খোঁজে যতটুকুই পাক, এবং এই সোনা খুঁজতে খুঁজতে তাদের মনে যে ভাবের উদয় হয়, সেই সোনা দিয়ে সে কি করবে, সে তার প্রেমিকার উদ্দেশ্যে সেই কথাগুলো সে বলে। এই গানের স্রষ্টার নাম পাওয়া যাবে যে ঝুমুর গানটি গাইব তার একেবারে শেষে, কহতা সুনিলে।
0: আচ্ছা,
1: সুনীল মাহাতো তার লেখা
0: ঝুমুর গান।
1: ঝুমুর গান

0: অপূর্ব, কখনো কি আপনার একান্তে মনে হয় যে লোকগান বর্তমানে ক্রমশ তার ঐতিহ্য হারাচ্ছে?
1: ঠিক তা নয়। এখন লোকগান বর্তমানে যে অবস্থায় এসে দাঁড়িয়েছে তাতে সবাই সব রকম গান গাইছে। একটা সময় ছিল যখন এই রেডিওতেই অনেক বিখ্যাত মানুষদের গান শুনতাম ছোটবেলায়। ধরো আমি বলছি যে 70-এর দশকের শুরুর দিকে, 60-এর দশকের শেষের দিকে, তারা সব বিখ্যাত লোকজন, যেমন নির্মলেন্দু চৌধুরী, অংশুমান রায়, এই সমস্ত প্রচুর গুণী মানুষ, তাদের গান শুনতে শুনতে আমরা বড় হয়েছি।
0: ঠিক।
1: তো এখন লোকসঙ্গীত সবাই গাইছে, এবং আমার যেটা কষ্ট হয় সেটা হচ্ছে যে ধরো কোনো একটা অঞ্চলের লোকগান আমি গাইছি, সেখানকার উচ্চারণ আমি শহরের মানুষ হিসেবে একেবারে 100% সেই উচ্চারণ আমার ভেতর থেকে নাও বেরোতে পারে, কিন্তু আমার উচ্চারণে অন্তত এরকম থাকুক সেই অঞ্চলের উচ্চারণ, যেটাকে আমরা উপভাষা বা ইংরেজিতে যেটাকে ডায়ালেক্ট বলে, সেই ডায়ালেক্টটা যদি আমরা 50-60% ঠিকঠাক বলতে পারি, তাহলে সেই অঞ্চলের মানুষ, তিনি যেখানকারই হোক, সেই অঞ্চলের মানুষ তারা সেই গানটি শুনে, আমার গলায় শুনে, বা আমার মতন যারা শহুরে লোকগায়ক আছেন, সেই অঞ্চলের মানুষ যেন তাদের কণ্ঠে গানগুলো শুনে বুঝতে পারেন যে হ্যাঁ, তাদের অঞ্চলের গানই গাইছে, এবং এই মানুষটির ভেতরে ওই অঞ্চলটাকে ধরার একটা প্রচেষ্টা আছে,
0: ধরনটা বজায় রেখেছে,
1: হ্যাঁ, যেটা পাওয়া যায় না। কারণ প্রত্যেকটা জেলার একটা নিজস্ব উচ্চারণগত বৈশিষ্ট্য আছে। সুনীতিবাবু বলেছিলেন যে প্রতি 10 কিলোমিটার অন্তর অন্তর ডায়ালেক্ট, উপভাষা বদলে বদলে যায়। এখানে আমি হাওড়ায় বলি এলাম, হাওড়ার আরেকটু ভেতর দিকে চলে গেলে আমি পাই এলুম, গেলুম,
0: একদম।
1: এইটা একটা জেলাকে তো বোঝা যায় তার উচ্চারণগত বৈশিষ্ট্য দিয়ে।
0: ঠিক।
1: সেইটি যদি ঠিকঠাক থাকে, এখনকার গায়করা যদি সেইটিকে ধরে রাখার চেষ্টা করেন, তাহলে খুব ভালো হয়।
0: বিচ্ছেদের বিরহে যে কাতরতা, সেই আবেগও আমাদের এই সমৃদ্ধ লোকগানে রয়েছে, বিচ্ছেদের গান হিসেবে। এখন তেমন একটি গান আপনার কণ্ঠে বড় শুনতে ইচ্ছে করছে,
1: যে বিচ্ছেদী গানটি গাইব, সেটি আমি শুনেছি যে আমার দাদু, মানে আমার বাবার বাবা, তিনি নাকি খমক বাজিয়ে গাইতেন, আমি তাকে দেখিনি, কাজেই বলতে পারবো না। কিন্তু এই গানটি আমি যখন একটি ধারাবাহিকের জন্য গাই, তখন আমি অবাক হয়ে ভেবেছিলাম যে এরকমও একটা গানের কথা হতে পারে যে আমাকে কি তোমার মনে পড়ে, আমার এনি পরে তোমার মনের বন্ধু, দূর বিদেশে গিয়া সে বিদেশে চলে গেছে মনের মানুষটি, এবং অদ্ভুত ব্যাপার যে সে ওখানে বলছে যে তোমার কথা আমার মনে উঠে রইয়া রইয়া, থেকে থেকে তোমার কথা আমার মনে ওঠে, এবং সে গানে গানে এটা বলে, তুমি রইলা দূর দেশে রাখিয়া পাগলের বেশে। তো পাগলের বেশে কাকে রেখে গেছে, না ওই মহিলাকে, সে যতই তার নিজের মনকে বোঝাতে চেষ্টা করুক সে বোঝাতে পারে না, সেই ব্যথাটা বেজে ওঠে এই গানে। চলো সেই গানটা শোনাই।
0: অবশ্যই।

অপূর্ব, এই মাটির সুর এমন আলোচনা একটি পর্বে শেষ হওয়ার নয়, বিদায় এবার নিতেই হবে আজ। তবে এইটুকু থাক, আবার আমরা ফিরব এর দ্বিতীয় পর্ব নিয়ে। ততক্ষণ

0: শুভ বিদায়।
1: এতক্ষণ একমাটি একসুর অনুষ্ঠানে বিশিষ্ট লোকশিল্পী অনুরূপ মল্লিকের সঙ্গে কথায় গানে আলাপচারিতায় ছিলেন পুনম বাগ। শুনলেন এই আলাপচারিতার প্রথম পর্ব, শেষ হল একমাটি একসুর। আকাশবাণী মৈত্রী।

ধ্রুবতারা। মাতা পিতার হাত ধরেই শৈশব থেকে জীবনপথে আমাদের এগিয়ে চলার শুরু। এরপর আমাদের শিক্ষক শিক্ষিকা ও আরও কত মানুষের কাছ থেকে আমরা কত কিছুই না শিখি। কর্মজীবনেও এমন মানুষের সান্নিধ্য লাভ হয় যারা অমূল্য পরামর্শ বা শিক্ষা দিয়ে আমাদের সমৃদ্ধ করেন। আমাদের একান্ত প্রার্থনা এই হোক যে আমরা যেন এমন মানুষদের সুভাষিস জীবনভর পাই, তা থেকে কখনো যেন বঞ্চিত না হই।

রজনীকান্তের গান শুনলেন কৃষ্ণা চট্টোপাধ্যায়ের কণ্ঠে। যিনি শিক্ষাদান করেন, যিনি আমাদের পথপ্রদর্শক, তিনি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বদাই আমাদের কাছে সম্মানীয়। এই সংসারে গুরুর স্থান সবার আগে, কারণ তিনি অভীষ্ট লক্ষ্যে পৌঁছনোর পথের প্রকৃত দিশারী। তাই গুরুই হলেন ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর। তাঁর আশীর্বাদে দূর হোক আমাদের সকল কালিমা, আমরা নির্মল হই, আমাদের মঙ্গল হোক।

0: রজনীকান্তের আরও একখানি গান শুনলেন শিল্পী হৈমন্তী শুক্লা। এই সঙ্গেই শেষ হল কথায় গানে। অনুষ্ঠান কেমন লাগলো জানান maitribondhu23@gmail.com এ মেল করে, অথবা আকাশবাণী মৈত্রীর একমাত্র ফেসবুক পেজ আকাশবাণী মৈত্রীতে পোস্ট করে।
1: অগস্ট মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় অগ্নিযুগের অচেনা। ছোট ছোট রাজ্য, সামান্য রাজা বা রানী, সর্দার বললেও ভুল হয় না। সেই তারাই নাকাল করে ছাড়ত ইংরেজদের, অথচ তাদের কথা ফুটে ওঠে না বইতে লেখা ইতিহাসে, আসে না আরো অনেকের কথা। বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্র সশস্ত্র সংগ্রামে মদত দিয়ে পড়ে গেল ইংরেজদের বিষ নজরে, পালাতে হলো সাগর পাড়ে। দেশকে স্বাধীন করতে নিবেদিত এমন অজস্র মানুষের কথা থেকে যায় অগোচরে। অগস্ট মাসে বুধ সকালে জানতে চায় তাঁদের কীর্তির কথা। এ মাসের বিষয় অগ্নিযুগের অচেনা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নী কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
0: আকাশবাণী মৈত্রী, জানিয়ে দিই আজ রাতের হারানো দিনের গান অনুষ্ঠানের বিষয় সম্পর্কে। অভিনয় ও চলচ্চিত্রের প্রতি প্রবল আকর্ষণ বাল্যকালেই তাঁকে টেনে নিয়ে যায় টালিগঞ্জের স্টুডিও পাড়ায়। ঘটনাচক্রে হয়ে যান স্পট বয়, কালক্রমে তিনিই হয়ে ওঠেন বাংলা ছবির অন্যতম জনপ্রিয় অভিনেতা, চিত্রনাট্যকার ও পরিচালক। 1980-র দশকে তাঁর অভিনীত কিংবা পরিচালিত বাংলা ছবি দেখতে প্রেক্ষাগৃহের টিকিট কাউন্টারে মানুষের লম্বা লাইন পড়ত। তিনি সুখেন দাস।

আজ তাঁর জন্মদিনে হারানো দিনের গান অনুষ্ঠানের বিষয় সুখেন স্মরণে। শ্রবণ সঙ্গী আমি অরিজিৎ ঘোষ। অবশ্যই শুনুন হারানো দিনের গান, ঠিক আজ ভারতীয় সময় রাত 11টায় এবং বাংলাদেশ সময় রাত 11:30 আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। শুনলেন আজ রাতের হারানো দিনের গান অনুষ্ঠানের বিষয় সম্পর্কে। একটু পরেই বিশ্ব পরিক্রমা।

0: আকাশবাণী মৈত্রী সংবাদ, দেশ বিদেশের খবর নিয়ে এখন শুনবেন বিশ্ব পরিক্রমা। উপস্থাপনায় আমি সৃজিত মুখোপাধ্যায়, সঙ্গে রয়েছেন চন্দ্রিমা রায়। আজকে শিরোনামে রয়েছে, লোকসভায় আজ পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স অ্যামেন্ডমেন্ট বিল 2026 নিয়ে আলোচনা,
1: দিল্লির যন্তর মন্তর থেকে ছড়িয়ে পড়া ছাত্র আন্দোলনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র সহ বিভিন্ন রাজ্যের মুখ্যসচিবদের নোটিশ জারি করেছে,
0: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ তার রাষ্ট্রপতি পদ গ্রহণের 4 বছর পূর্ণ করলেন,
1: পাক অধিকৃত জম্মু কাশ্মীরে কথিত নির্বাচন, পাকিস্তানের বেআইনি কর্মকাণ্ড ও গুরুতর মানবাধিকার লঙ্ঘনকে আড়াল করার প্রয়াস বলে মন্তব্য করেছে বিদেশ মন্ত্রক,
0: সরকার চলতি বছরের আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত ব্যবসায়ীদের ক্ষেত্রে চিনি মজুদ রাখার নির্দিষ্ট সীমা আরোপের সিদ্ধান্ত নিয়েছে,
1: ভারত ও চীন সীমান্ত এলাকার শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার ব্যাপারে সহমত প্রকাশ করেছে,
0: ভারতের সর্বপ্রথম সরাসরি বাণিজ্যিক কন্টেনারবাহী মালবাহী ট্রেন নেপালে পৌঁছেছে,
1: জাপানের দক্ষিণাঞ্চলে 7.1 তীব্রতার ভূমিকম্প, আহত অন্তত 50,
0: কমনওয়েলথ গেমসে ভারতের প্যারা অ্যাথলেটিক শর্মিলা ধানকার শর্টপুটে সোনা জিতেছেন,
1: ISSF শুটিং বিশ্বকাপে 10 মিটার এয়ার রাইফেলের মিশ্র দলগত বিভাগে ভারতের ব্রোঞ্জ পদক জয়।
0: আসছে বিস্তারিত খবরে, এখন দেশের খবর। পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স অ্যামেন্ডমেন্ট বিল 2026 লোকসভায় বিবেচনা ও পাশের জন্য গ্রহণ করেছে। এই বিলটির লক্ষ্য পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স অ্যাক্ট 2024-এ প্রয়োজনীয় সংশোধনী আনা। এই আইনে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে এই আইনে প্রতিটি রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনকে দৈনন্দিন ভিত্তিতে বিচার কার্য পরিচালনার জন্য বিশেষ ফাস্ট ট্র্যাক আদালত গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। থানায় তথ্য নথিভুক্ত হওয়ার তারিখ থেকে শুরু করে 2 মাসের মধ্যে অপরাধে তদন্ত শেষ করতে হবে, সেই সঙ্গে চার্জশিট দাখিলের 3 মাসের মধ্যে শেষ করতে হবে বিচার প্রক্রিয়া। বিলটি উত্থাপনকালে কর্মী, জন অভিযোগ ও পেনশন বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেন, এই নতুন আইন দেশের শিক্ষার্থী ও তরুণ সমাজের কল্যাণের প্রতি সরকারের গভীর অঙ্গীকারকে পুনর্ব্যক্ত করে, পাশাপাশি এটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৃঢ় সংকল্পের প্রতিফলন ঘটায়। কংগ্রেস ও ইউপিএ জমানায় ধারাবাহিক প্রশ্নপত্র ফাঁসের ঘটনাগুলোর উল্লেখ করে তিনি বলেন, তখন এ ধরনের ঘটনা মোকাবিলার জন্য কোনো পূর্ণাঙ্গ আইন ছিল না, তাই দ্রুত বিচার নিশ্চিত করতে মোদী সরকার পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স অ্যাক্ট 2024 প্রণয়ন করেছে।
2: You must compliment Prime Minister Modi and this government. It has finished an unfinished task which you should have accomplished. In 2024, this bill was brought in to reassure the students that their future is safe. So we learned from the experience of the 2024 Act, and therefore this amendment is being brought in to make the law more stringent, and to ensure speedy justice so that the credibility of all these exams gets enhanced and gets reinstated.
0: আলোচনায় অংশ নিয়ে কংগ্রেসের গৌরব গগৈ সরকারের বিরুদ্ধে শিক্ষাক্ষেত্রের বিষয়ে আন্তরিক না হওয়া এবং প্রকৃত সংস্কার আনার কোনো ইচ্ছা না থাকার অভিযোগ তোলেন। তিনি দাবি করেন যে এই নতুন বিলটি কেবলই লোক দেখানো একটি পদক্ষেপ, কারণ এটি আসলে আগের নিয়মকেই সংশোধনী মাত্র।
3: এই সংশোধন বিল কা বিবরণ পড়কে সাফ সাফ পতা চল জাতা।

0: है कि ये सरकार शिक्षा विभाग को लेकर गंभीर नहीं है, सुधार नहीं लाना चाहिए। ये सिर्फ एक दिखावा का बिल है, क्योंकि ये बिल एक संशोधन बिल है।
1: বিজেপি সাংসদ বাঁশুড়ি স্বরাজ এই আইনটিকে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে অভিহিত করেন এবং বলেন, সুষ্ঠু ও স্বচ্ছ পরীক্ষা নিশ্চিত করতে বর্তমান সময়ে এ ধরনের আইনের অত্যন্ত প্রয়োজন। তিনি বলেন, এটি নরেন্দ্র মোদী সংবেদনশীলতা ও দায়িত্ববোধেরই প্রতিফলন। সমাজবাদী পার্টির সাংসদ অখিলেশ যাদব বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ন্যাশনাল টেস্টিং এজেন্সিতে আউটসোর্সিংয়ের মাধ্যমে কর্মী নিয়োগের সরকারি সিদ্ধান্তের বিষয়ে প্রশ্ন তোলেন। বিলটির সমর্থনে এআইটিসির অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, প্রতিটি শিক্ষার্থী সুষ্ঠু নিরপেক্ষ পরীক্ষা পাওয়ার যোগ্য। প্রশ্নপত্র ফাঁস রোধে এটি কঠোর আইন প্রণয়নের প্রয়োজনীয়তার উপর জোর দেন তিনি। আইনের সমর্থনে বক্তব্য রাখার সময় শিবসেনার ডক্টর শ্রীকান্ত সিন্ডে বলেন, এই ঐতিহাসিক বিলটি দেশের কোটি কোটি যুবদের ভবিষ্যৎ আকাঙ্ক্ষা ও প্রচেষ্টাকে যথাযথ মর্যাদা দেবে।
2: প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা এবং পুনর্গঠিত আবহাওয়াভিত্তিক ফসল বীমা প্রকল্প RWBCIS এর মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগ এবং প্রতিকূল আবহাওয়ার কারণে ফসলের ক্ষতি হলে পূর্ণাঙ্গ বীমা সুরক্ষা প্রদান করা হয়। এর ফলে কৃষকদের আবহাওয়া সংক্রান্ত ঝুঁকি কমাতে সাহায্য করে। লোকসভায় আজ একটি লিখিত উত্তরে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, RWBCIS বিশেষ করে উদ্যান পালন এবং অন্যান্য ফসলের ক্ষেত্রে বৃষ্টিপাতের ঘাটতি বা আধিক্য এবং অত্যধিক বা কম তাপমাত্রা, তাপপ্রবাহ, শৈত্যপ্রবাহের মতো প্রতিকূল আবহাওয়াজনিত পরিস্থিতির প্রেক্ষিতে বীমা সুরক্ষা প্রদান করে। সরকার জানিয়েছে, পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন ও মন্ত্রকের অধীনে জাতীয় পরিসংখ্যান কার্যালয় ANSO দ্বারা পরিচালিত পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভের পরিসংখ্যান অনুযায়ী 2025 সালে দেশজুড়ে কৃষিকাজের জন্য যুক্ত মোট কর্মীর 59.8% মহিলা ছিলেন বলে জানানো হয়েছে। একই সময়ে কৃষিক্ষেত্রে নিয়োজিত মহিলা কর্মীদের মধ্যে 41.1% ছিলেন স্বনির্ভর গোষ্ঠীর। লোকসভায় আজ এক লিখিত উত্তরে কৃষি এবং কৃষক কল্যাণ প্রতিমন্ত্রী শ্রী রামনাথ ঠাকুর জানিয়েছেন, PM কিষাণ প্রকল্পের আওতায় কোনো লিঙ্গ বৈষম্য ছাড়াই যোগ্য সকল কৃষককে সরাসরি সুবিধা হস্তান্তর বা DBT মাধ্যমে বছরে 6,000 টাকা প্রদান করা হচ্ছে। এদিকে সরকার চলতি অর্থবর্ষে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড জীবিকা মিশন গ্রামীণ VBG রামজি আইন 2025-এর আওতায় 95,692 কোটি টাকা বরাদ্দ করেছে।
1: সরকার জানিয়েছে, তিনটি নতুন ফৌজদারি আইন, ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম নাগরিক কেন্দ্রিক ও কার্যকর বিচার ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে এক যুগান্তকারী পদক্ষেপ। লোকসভায় আজ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বন্দি সঞ্জয় কুমার বলেন, নতুন আইনের প্রধান বিধানগুলিতে শাস্তির চেয়ে ন্যায়ের ওপর বেশি জোর দেওয়া হয়েছে। তিনি জানান, ভারতীয় ন্যায় সংহিতা 2023-এ অপ্রাপ্ত বয়স্ককে ধর্ষণের অপরাধে মৃত্যুদণ্ডসহ কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। মন্ত্রী বলেন, অপ্রাপ্ত বয়স্কে গণধর্ষণের অপরাধের ক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। এখন থেকে যে কোনো ব্যক্তি থানায় সশরীরে না গিয়েও ইলেকট্রনিক যোগাযোগের মাধ্যমেই ঘটনার বিষয়ে অভিযোগ জানাতে পারবেন বলেও তিনি মন্তব্য করেন।
2: কেন্দ্রীয় সরকার 2023-24 থেকে 2025-26 পর্যন্ত গত 3 অর্থবর্ষে জাতীয় দুর্যোগ মোকাবিলা তহবিল NDRF এবং রাজ্য দুর্যোগ মোকাবিলা তহবিল SDRF এর অধীনে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে 75,000 কোটি টাকার বেশি অর্থ অনুমোদন করেছে। লোকসভায় আজ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় একটি লিখিত উত্তরে এই কথা জানান। পর্যটনমন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত আজ লোকসভায় জানিয়েছেন, দেশে পর্যটন শিল্পকে উৎসাহিত করার লক্ষ্যে পর্যটন মন্ত্রক, রাজ্য সরকার, ভারতীয় মিশন এবং সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে যৌথভাবে বিভিন্ন প্রচারমূলক কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে ট্যুরিজম রোড শো, ফুড ফেস্টিভ্যাল, ট্রেড মিট, পরিচিতিমূলক ভ্রমণ, প্রবাসী ভারতীয়দের যুক্ত করা এবং ট্যুর অপারেটর, শিল্পী ও সংবাদ মাধ্যমের সঙ্গে জনসংযোগের মতো বিষয়গুলি রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
1: নিট ইস্যুতে শিক্ষার্থীদের ওপর পুলিশি অত্যাচারের অভিযোগে বিরোধীদের প্রতিবাদের জেরে রাজ্যসভার অধিবেশন দিনের মতো মুলতুবি হয়ে গেছে। প্রথম দুপুর 2টায় সংসদের কাজ স্থগিত হয়ে যাওয়ার পর অধিবেশন পুনরায় শুরু হলে অতি ক্ষুদ্র ক্ষুদ্র মাঝারি শিল্পমন্ত্রী জিতনরাম মাঝি মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস ডেভেলপমেন্ট অ্যামেন্ডমেন্ট বিল 2026 পেশ করেন। এ সময় বিরোধীরা স্লোগান দিতে শুরু করায় হইহট্টগোল অব্যাহত থাকায় ডেপুটি চেয়ারম্যান হরিবংশ আগামীকাল সকাল 11টা পর্যন্ত রাজ্যসভার অধিবেশন মুলতুবি ঘোষণা করেন।
2: দিল্লির যন্তরমন্তর থেকে ছড়িয়ে পড়া ছাত্র আন্দোলন নিয়ে সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যের মুখ্য সচিবদের নোটিশ জারি করেছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং 2 বিচারপতি জয়মাল্য বাগচি ও ভি মোহনার বেঞ্চ অন্তর্বর্তীকালীন নির্দেশে জানিয়েছেন, বিক্ষোভ সংক্রান্ত সমস্ত CCTV, ড্রোন এবং বডি ক্যাম ফুটেজ ওয়্যারলেসে তথ্য সংরক্ষণ করতে হবে। যেসব শিক্ষার্থীকে বিক্ষোভে অংশ নিয়েছিলেন তাদের বিরুদ্ধে কোনো দমনমূলক ব্যবস্থা নেওয়া যাবে না। শীর্ষ আদালতের নির্দেশ, ছাত্র বিক্ষোভে গ্রেপ্তার হওয়া 18 বছরের কম বয়সী শিক্ষার্থীদের যাদের কোনো অপরাধের রেকর্ড নেই সব রাজ্যকে তাদের মুক্তি দিতে হবে। এদিকে

0: এই রায়ের পরেই ধর্মতলায় পুলিশ ও সাংবাদিকদের ওপর আক্রমণের ঘটনায় ধৃত 16 জনকে জামিন দিয়েছে ব্যাংশাল আদালত। এই সংক্রান্ত মোট 7টি মামলা দায়ের করা হয়েছিল। এর মধ্যে 5টি দায়ের করেছিলেন সাংবাদিকরা এবং 1টি মামলা ছিল পুলিশের স্বতঃপ্রণোদিত। এই মামলাতে 16 জনকে গ্রেফতার করা হয়। রাজ্য সরকার শীর্ষ আদালতের নির্দেশ মেনে মামলাটি প্রত্যাহার করে নিয়েছে। এর ফলে সকলেরই 500 টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর হয়েছে। বিহার ও আসাম সরকার নিট ইউজি পরীক্ষায় অনিয়মের অভিযোগে বিক্ষোভ আন্দোলনে অংশগ্রহণকারীদের ওপর থেকে মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। তাদের বিরুদ্ধে আপাতত কোনো আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে না বলেও জানা গেছে।
1: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে তার রাষ্ট্রপতি পদ গ্রহণের 4 বছর পূর্তি উপলক্ষে ভার্চুয়ালি বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেন। অনুষ্ঠানে দেশের উন্নয়ন এবং সাংস্কৃতিক নবজাগরণের গুরুত্ব উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, দেশজুড়ে জাতীয় চেতনাকে আরও শক্তিশালী করাই সরকারের প্রধান উদ্দেশ্য। গত 4 বছরে একাধিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে যা ঔপনিবেশিক মানসিকতা দূর করতে সফল হয়েছে।
2: ইন 4 বর্ষ মে সমাবেশী বিকাশ কি সোচ কে সাথ সাথ দেশ কি সমৃদ্ধ সাংস্কৃতিক বিরাসত কে প্রতি গর্ব ওর আত্মগৌরব কি ভাবনা কো নই ঊর্জা মিলি হে। এ খুশি কি বাত হে কি পিছলে বর্ষ এসে অনেক কার্য কিয়ে গিয়ে হে জিন মে ভারতীয়তা কি ভাবনা কা বিস্তার হুয়া। বিকাশ ওর জনসেবা কি এ যাত্রা নিরন্তর আগে বড়েগি তথা হাম সব নই সংকল্প উৎসাহ কে সাথ আপনে লক্ষ্য কি ওর অগ্রসর হে।
1: রাষ্ট্রপতি মুর্মু পরিবেশ বান্ধব ও অন্তর্ভুক্তিমূলক চলাচল ব্যবস্থাকে উৎসাহিত করতে রাষ্ট্রপতি ভবন অ্যাক্সেস অ্যান্ড হেরিটেজ ইন্টারসেপ্টার রাহি নামে একটি বিনামূল্যে বৈদ্যুতিক বাস পরিষেবাও চালু করেছেন। রাষ্ট্রপতি এস্টেটের কর্মী ও বাসিন্দাদের জন্য সম্পূর্ণ মহিলা পরিচালিত এই বাসটি চালু করেছেন।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তার বাসভবনে সরকারের বিভিন্ন দপ্তরের সচিবদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে তিনি অর্থনীতি, বাণিজ্য, শিল্প এবং প্রযুক্তি ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রক এবং দপ্তরের ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা পর্যালোচনা করেছেন। বিকশিত ভারতের লক্ষ্য অর্জনের গতি ত্বরান্বিত করার ওপর বৈঠকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বৈঠকে শ্রী মোদী বিভিন্ন মন্ত্রকের মধ্যে দলগত সংহতি বা টিম বিল্ডিং এর উপর জোর দিয়েছেন, আধিকারিকদের একটি অভিন্ন লক্ষ্য নিয়ে কাজ করার পরামর্শ দেন। তিনি সরকারি কাঠামোর মধ্যে বিদ্যমান বিভিন্ন বিভাগের বিচ্ছিন্ন কার্যপদ্ধতি ভেঙে ফেলার উপরও গুরুত্ব আরোপ করেছেন, যাতে বিভাগগুলি নিবিড় সমন্বয়ের মাধ্যমে কাজ করে যথোচিত ফলাফল নিশ্চিত করতে পারে।
1: ভারত পাক অধিকৃত জম্মু ও কাশ্মীরে কথিত নির্বাচনকে এই অঞ্চলে পাকিস্তানের বেআইনি দখলদারিত্ব আড়াল করার এবং সেই সঙ্গে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা গোপন করার একটি প্রয়াস বলে মন্তব্য করেছে। নতুন দিল্লিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল আজ সাংবাদিকদের বলেন, এটি একটি লোক দেখানো নির্বাচনী প্রক্রিয়া। জম্মু কাশ্মীর ও লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অবিভাজ্য অংশ। পাক অধিকৃত জম্মু ও কাশ্মীরে চলতি গণবিক্ষোভ পাকিস্তানের অর্থনৈতিক শোষণ, জনগণের মৌলিক অধিকার অস্বীকার এবং প্রশাসনিক নিপীড়নের প্রত্যক্ষ ফল বলে তিনি মন্তব্য করেন।
3: हमने पाक अधिकृत कश्मीर में सो कॉल्ड इलेक्शंस के बारे में खबरें देखी है। इस मसले पर भारत का पक्ष साफ और निरंतर रहा है। जम्मू कश्मीर लद्दाख जो कि केंद्र शासित प्रदेश हैं, उनका पूरा भूभाग भारत का अभिन्न और अविच्छेद्य अंग है। वहां चल रहे लीपा पोती वाले इलेक्शन पाकिस्तान द्वारा जम्मू कश्मीर का अपने अवैध कब्जा और वहां के लोगों का मानव अधिकार का हनन को छिपाने का प्रयास है।
1: পাকিস্তানের জেনজি প্রজন্ম সম্বন্ধে তিনি একটি প্রশ্নের জবাবে শ্রী জয়সওয়াল বলেন, সকলেই অবগত আছেন যে পাকিস্তান কয়েক দশক ধরে ভারতের বিরুদ্ধে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদে মদদ দিয়ে আসছে। যে দেশ কয়েক দশক ধরে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ, ধর্মীয় মৌলবাদ এবং হিংসাকে প্রশ্রয় দিয়ে আসছে তারা কোনো সাংস্কৃতিক ঐতিহ্যের দাবি করতে পারে না। ওড়িশা বন্দরে এমভি এজিএন র্যাগনারের ওপর হামলা প্রসঙ্গে শ্রী জয়সওয়াল জানান, স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে, সরকার নিখোঁজ দুই ভারতীয় নাগরিকের পরিবারের সঙ্গেও কথা বলেছে।
3: ओडिशा बंदरगाह के पास में जो हुई थी उसमें 4 भारतीय नागरिक उस पे सवार थे, 2 भारतीय नागरिक सुरक्षित हैं और 2 अभी भी लापता हैं। छानबीन चल रही है उनके लिए और वहां के जो स्थानीय अधिकारी हैं उनसे हम लोग संपर्क में हैं। साथ ही साथ 2 भारतीय जो लापता हैं उनके परिवारजनों के साथ में भी हम लोग संपर्क साधा है।
1: নীরব মোদী প্রত্যর্পণের বিষয়ে শ্রী জয়সওয়াল বলেন, ব্রিটেনে বর্তমানে কিছু বিচার প্রক্রিয়া চলছে, এই আইনি প্রক্রিয়া কার্যক্রম শেষ হলে প্রত্যর্পণের প্রক্রিয়াটি এগিয়ে নিয়ে চলা হবে।
0: সরকার চলতি বছরের 1 আগস্ট থেকে 30 নভেম্বর পর্যন্ত ব্যবসায়ীদের ক্ষেত্রে চিনি মজুত রাখার নির্দিষ্ট সীমা আরোপ করার সিদ্ধান্ত নিয়েছে। উপভোক্তা বিষয়ক খাদ্য গণবণ্টন মন্ত্রক জানিয়েছে, এই পদক্ষেপের লক্ষ্য হল মজুতদারি ও ফাটকা কারবার রোধ করা এবং ন্যায্য মূল্যে চিনি নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা। মন্ত্রক জানিয়েছে, সকল চিনি ব্যবসায়ীকে তাদের কাছে থাকা চিনির মজুতের পরিমাণ ঘোষণা করতে হবে। প্রতি সপ্তাহে খাদ্য গণবণ্টন বিভাগের অনলাইন পোর্টাল foodstock.dfpd.gov.in এ মজুত সংক্রান্ত তথ্য জানাতে হবে।
1: ঝাড়খণ্ডে

0: নকশাল বিরোধী অভিযান নেই দিশা নেই পহল আজ এক বড় সাফল্য অর্জন করেছে। কোলহান ও লাতেয়ার অঞ্চলের 16 জন মাওবাদী আজ রাঁচিতে ঝাড়খণ্ড পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। এদের মধ্যে রয়েছেন কমান্ডার সন্তোষ ওরফে বাসুদেব, যার জন্য 15 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল।
1: আজ বিশ্ব হেপাটাইটিস দিবস। ভাইরাল হেপাটাইটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিবছর 28 জুলাই এই দিনটি পালিত হয়। এবছরের মূল ভাবনা হল লেটস ব্রেক ইট ডাউন, হুইচ ইজ কল টু রিমুভ দ্য ব্যারিয়ার্স দ্যাট স্ট্যান্ড বিটুইন পিপল অ্যান্ড সার্ভিসেস দ্যাট ক্যান সেভ দেয়ার লাইভস। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক আজ ন্যাশনাল ভাইরাল হেপাটাইটিস কন্ট্রোল প্রোগ্রাম 8 বছর পূর্তি উপলক্ষে আজ বিশ্ব হেপাটাইটিস দিবস 2026 পালন করেছে। ন্যাশনাল হেলথ মিশনের আওতায় 2018 সালে চালু হওয়া এই কর্মসূচির লক্ষ্য হল 2030 সালের মধ্যে সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যমাত্রার সঙ্গে সামঞ্জস্য রেখে জনস্বাস্থ্যের জন্য বিপজ্জনক ভাইরাল হেপাটাইটিস নির্মূল করা।
0: ভারতীয় আবহাওয়া দপ্তর ছত্তিশগড়, পূর্ব মধ্যপ্রদেশ এবং বিদর্ভ অঞ্চলে অতি ভারী বৃষ্টির জন্য কিছু কিছু এলাকায় লাল সতর্কতা জারি করেছে। এছাড়া দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, উত্তরাখণ্ড ও উত্তরপ্রদেশে এই মাসের 31 তারিখ পর্যন্ত অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। রাজ্য জরুরি পরিষেবা কেন্দ্রের তথ্য অনুসারে ভূমিধস ও ভারী বৃষ্টির কারণে হিমাচল প্রদেশের 108টি রাস্তা বন্ধ রয়েছে। বিপর্যস্ত স্বাভাবিক জনজীবন, অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। অন্যদিকে ভারী বৃষ্টি ও ভূমিধসের জেরে উত্তরাখণ্ডে চারধাম যাত্রার পথ বেশ কয়েকটি স্থানে বন্ধ হয়ে গেছে। এখন বিদেশের খবর।
1: বিদেশ সচিব বিক্রম মিশ্রি বেজিংয়ের চীনের বিদেশ মন্ত্রকের ভাইস মিনিস্টার হুয়া চুন ইয়াং এর সঙ্গে সাক্ষাৎ করেছেন। তারা দ্বিপাক্ষিক সম্পর্কের সামগ্রিক বিষয়গুলি পর্যালোচনা করেন। বিদেশ সচিব তার এই সফরে দুদেশের অংশীদারিত্ব, উন্নয়ন এবং পারস্পরিক ক্ষেত্রে লাভজনক বাণিজ্যিক সম্পর্কের বিষয়েও মত বিনিময় করেন। চীনে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, উভয় পক্ষই ভারত চীন সীমান্ত এলাকায় শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখার বিষয়ে সহমত পোষণ করে। এর আগে বেজিংয়ে চাইনিজ পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্সের 14 জাতীয় কমিটির ডেপুটি সেক্রেটারি জেনারেল হুং লিয়াংয়ের সঙ্গে বৈঠক সচিব মিস্ত্রি ভারত ও চীনের মধ্যে রাজনৈতিক এবং দুদেশের জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ এবং আদান প্রদান বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা করেন।
0: ভারতের সর্বপ্রথম সরাসরি বাণিজ্যিক কন্টেনারবাহী মালবাহী ট্রেন নেপালে পৌঁছেছে। রেলের আন্তঃসীমান্ত মাল পরিবহনের ক্ষেত্রে এটি একটি নতুন অধ্যায় সূচনা করল বলে রেল মন্ত্রক জানিয়েছে। কনোলার চালাল বহনকারী 40টি ওয়াগন নিয়ে গঠিত ট্রেনটি সংশোধিত ভারত নেপাল ট্রেন ট্রানজিট প্রোটোকলের অধীনে তার যাত্রা সম্পন্ন করেছে। এর ফলে সীমান্তে পণ্য স্থানান্তর ছাড়াই কলকাতা বন্দর থেকে বিরাটনগর পর্যন্ত কন্টেনারে থাকা পণ্য সরাসরি রেলপথে পরিবহন করা সম্ভব হবে।
1: বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ দায়িত্ব গ্রহণের পর এই প্রথমবার বীর বিক্রম বঙ্গভবনে আজ তার কাজ শুরু করেন। বাংলাদেশ সংবাদ সংস্থা এক প্রতিবেদনে জানিয়েছে, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে পৌঁছলে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি সুসজ্জিত অশ্বারোহী দল তাকে অভ্যর্থনা জানায়। পরে তাকে গার্ড অফ অনার প্রদান করা হয়।
0: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমানে হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করছেন। আলোচনায় দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা ও কৌশলগত সম্পর্কের বিভিন্ন বিষয়গুলি প্রাধান্য পাবে বলে মনে করা হচ্ছে। বৈঠকের আগে এক সোশ্যাল মিডিয়া পোস্টে জেলেনস্কি জানান, অ্যান্টিব্যালিস্টিক মিসাইল প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত সহযোগিতা সম্প্রসারণই তার প্রধান অগ্রাধিকার। এদিকে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের আগে আজ ওয়াশিংটনে পৌঁছেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে এটা হবে অষ্টম বৈঠক।
1: লিবিয়ায় দীর্ঘ বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে সরকার বিরোধীরা ত্রিপোলির কাছে একটি গুরুত্বপূর্ণ জ্বালানি কমপ্লেক্সে ঢুকে পড়ায় দেশব্যাপী ব্ল্যাকআউটের আশঙ্কা তৈরি হয়েছে। বিক্ষোভকারীরা গতকাল মেল্লিতা অয়েল অ্যান্ড গ্যাস কমপ্লেক্সে প্রবেশ করে এবং বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহৃত গ্যাস পাইপলাইনগুলো বন্ধ করে দেয়। ওই বিদ্যুৎ কোম্পানি সতর্ক করে দিয়ে বলেছে, এর ফলে বিদ্যুৎ গ্রিড ভেঙে পড়তে পারে।
0: জাপানের দক্ষিণাঞ্চলে আজ একটি শক্তিশালী ভূমিকম্পের কারণে আতঙ্ক ছড়িয়েছে। জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, আজ বিকেলে কুমামোতো প্রিফেকচারে 7.1 মাত্রার এই ভূমিকম্পটি সংঘটিত হয়। এর ফলে অন্তত 50 জন আহত হন, হাজার হাজার ঘরবাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়ে, রাস্তাঘাটে ফাটল ফাটল দেখা যায়। জাপানের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, প্রায় 3 লক্ষ বাসিন্দাকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই আরিয়াকে সাগর ও সাতসুরোসিরো সাগরের উপকূলবর্তী অঞ্চলের জন্য সুনামি সতর্কবার্তা জারি করা হয়েছে।
1: উগান্ডাকে আনুষ্ঠানিকভাবে ইবোলামুক্ত ঘোষণা করা হয়েছে। জুনের মাঝামাঝি সর্বশেষ শনাক্ত হওয়ার রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর সেদেশে আর কোনো নতুন সংক্রমণ ধরা পড়েনি।
0: তাপমাত্রা বৃদ্ধির ফলে বোর্দোর পশ্চিমে ভয়ঙ্কর দাবানল পুনরায় ছড়িয়ে পড়ার আশঙ্কায় ফরাসি কর্তৃপক্ষ আজ আটলান্টিক উপকূলের পর্যটন এলাকাগুলো থেকে প্রায় 4,000 মানুষকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। জিরোন্ড অঞ্চলের যে দাবানলটি

0: শর্মিলা কমনওয়েলথ গেমসে ভারতের প্রথম প্যারা অ্যাথলেটিক্স স্বর্ণপদক বিজয়ী হওয়ার গৌরব অর্জন করলেন। এর ফলে এই প্রতিযোগিতায় প্যারা অ্যাথলেটিক্স ইভেন্টে পদক জয়ের জন্য ভারতের 20 বছরের অপেক্ষার অবসান ঘটল। স্কটসটাউন স্টেডিয়ামে পুরুষদের হাইজাম্প ইভেন্টে ভারতের হাইজাম্পার সর্বেশ কুশারে রৌপ্য পদক জয় করেন। এছাড়া ভারোত্তোলক ভাল্লুরি অজয়বাবু এবং জ্ঞানেশ্বরী যাদব প্রত্যেকে একটি করে রৌপ্য পদক জয় করেছেন। বিজয়ী ক্রীড়াবিদদের অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ এবং ডক্টর মনসুখ মান্ডভিয়া। কমনওয়েলথ গেমসে ভারতের শ্রীহরি নটরাজ আজ স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিত 100 মিটার ব্যাক স্ট্রোক সাঁতার প্রতিযোগিতার জন্য যোগ্যতা অর্জন করলেন। ভারতের প্যারা সাঁতারুরাও সফলভাবে প্রতিযোগিতা শেষ করেছেন। আর ভি কে বুডিগিনা এবং আলী ইমাম পুরুষদের 50 মিটার ফ্রিস্টাইলে S13 ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছেন। এদিকে পুরুষদের 50 মিটার বাটারফ্লাই ইভেন্টে স্বজন প্রকাশ সেমিফাইনালে উঠতে ব্যর্থ হন। ভারত বর্তমানে 2টি সোনা, 5টি রূপসহ 10টি পদক জিতে কমনওয়েলথ গেমসের পদক তালিকায় অষ্টম স্থানে রয়েছে।
1: চীনের হ্যাংঝাওতে চলতি ISSF বিশ্বকাপে আজ শুটিংয়ের 10 মিটার এয়ার রাইফেল মিশ্র দলগত ইভেন্টে ভারতের সোনাম উত্তর মাস্কার ও হিমাংশু দিলান ব্রোঞ্জ পদক জয় করেছেন। চীনের প্রথম ও দ্বিতীয় দল যথাক্রমে স্বর্ণ রৌপ্য পদক জয় করে। এই সাফল্যের মাধ্যমে হ্যাংঝাও বিশ্বকাপে 1টি সোনা 1টি রূপসহ ভারতের মোট পদক সংখ্যা এখন 4 ও 2টি ব্রোঞ্জ পদক রয়েছে।
0: শ্রীলঙ্কার বিরুদ্ধে 2 ম্যাচের টেস্ট সিরিজের জন্য 15 সদস্যের ভারতীয় দল আজ ঘোষিত হয়েছে। দলের নেতৃত্ব দেবেন শুভমন গিল। অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা দলে ফিরেছেন। অফ স্পিনার সারাংশ জৈন প্রথমবার ভারতীয় দলে সুযোগ পেলেন। ভারত ও শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট গলে 15-19 আগস্ট, দ্বিতীয় টেস্ট কলম্বোয় 23-27 আগস্ট অনুষ্ঠিত হবে।
1: বর্তমান দাবা বিশ্ব চ্যাম্পিয়ন ডি গুকেশ ও চ্যালেঞ্জার উজবেকিস্তানের জাখোভির সিন্দারোভের মধ্যে ফিডে বিশ্ব চ্যাম্পিয়নশিপ ম্যাচ 2026 আগামী 25 নভেম্বর থেকে 15 ডিসেম্বর সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত হবে। 20 বছর বয়সী দুই দাবাড়ু ফাইনালে মুখোমুখি হবে।
0: এবার দৃষ্টিকোণ। সুরস্রষ্টা কমল দাশগুপ্তের জন্মবার্ষিকীতে আকাশবাণী মৈত্রী সংবাদের শ্রদ্ধার্ঘ্য।

1940-50 যুগে এত উপার্জন হাতে গোনা সঙ্গীতকারেরই ছিল বলে শোনা যায়, যদিও শেষের দিকে তাকে ভুগতে হয় বেশ আর্থিক কষ্টে। বিশেষজ্ঞদের মতে এই বাঙালি বিশিষ্ট শিল্পীর সঙ্গীতের মূল উপাদান রাগ আর ঠুংরি।

কমল দাশগুপ্ত, কামারুদ্দিন আহমেদ। জন্ম ১৯১২র ২৮শে জুলাই, তৎকালীন ভারত, অধুনা বাংলাদেশের যশোরের নারায়ণে। সঙ্গীত নিয়ে তার ডক্টরেট বেনারস হিন্দু ইউনিভার্সিটি থেকে। সঙ্গীত শিক্ষার শুরু দাদা বিমল দাশগুপ্তের কাছে, প্রেরণা যোগান বাবা তারাপ্রসন্ন দাশগুপ্ত। পরবর্তীকালে গুরু হিসেবে পান দিলীপ কুমার রায়, কানাকৃষ্ট এবং উস্তাদ জামিরুদ্দিন খানকে। সঙ্গীত জগতে এক অনন্য প্রতিভা কমল দাশগুপ্ত। গান গেয়েছেন বাংলা, উর্দু, হিন্দি ও তামিল ভাষায়। সুর দিয়েছেন প্রায় ৮০০০ গানে। সুরারোপ করেন বেশ কিছু হিন্দি আর বাংলা ছবিতে।

শ্রোতা মনে বিশেষ ছাপ রেখে গেছে তার তুফান মেল, এই কি গো শেষ দানের মতো গানগুলি। একসময় সঙ্গীত নির্দেশক হিসেবে যোগ দেন গ্রামোফোন কোম্পানি অফ ইন্ডিয়াতে। সে সময় তার গভীর যোগাযোগ গড়ে ওঠে কাজী নজরুল ইসলামের সঙ্গে। বিদ্রোহী কবির বহু গান সেজে ওঠে তাঁরই।

0: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। লোকসভায় আজ পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স অ্যামেন্ডমেন্ট বিল 2026 নিয়ে আলোচনা।
1: দিল্লির যন্তরমন্তর থেকে ছড়িয়ে পড়া ছাত্র আন্দোলনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র সহ বিভিন্ন রাজ্যের মুখ্য সচিবদের নোটিশ জারি করেছে।
0: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ তার রাষ্ট্রপতি পদ গ্রহণে 4 বছর পূর্ণ করলেন।
1: পাক অধিকৃত জম্মু কাশ্মীরে কথিত নির্বাচন পাকিস্তানের বেআইনি কর্মকাণ্ড ও গুরুতর মানবাধিকার লঙ্ঘনকে আড়াল করার প্রয়াস বলে মন্তব্য করেছে বিদেশ মন্ত্রক।
0: সরকার চলতি বছরের আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত ব্যবসায়ীদের ক্ষেত্রে চিনি মজুত রাখার নির্দিষ্ট সীমা আরোপের সিদ্ধান্ত নিয়েছে।
1: ভারত ও চীন সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার ব্যাপারে সহমত প্রকাশ করেছে।
0: ভারতের সর্বপ্রথম সরাসরি বাণিজ্যিক কন্টেনারবাহী মালবাহী ট্রেন নেপালে পৌঁছেছে।
1: জাপানের দক্ষিণাঞ্চলে 7.1 তীব্রতার ভূমিকম্প, আহত অন্তত 50।
0: কমনওয়েলথ গেমসে ভারতের প্যারা অ্যাথলিট শর্মিলা ধনকর শটপুটে সোনা জিতেছেন।
1: ISSF শুটিং বিশ্বকাপে 10 মিটার এয়ার রাইফেলে মিশ্র দলগত বিভাগে ভারতের ব্রোঞ্জ পদক।

আকাশবাণী মৈত্রী শুনছেন মৈত্রী প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় রাত 9:45 হয়ে 17 সেকেন্ড, বাংলাদেশ সময় রাত 10:15 হয়ে 25 সেকেন্ড। এখন কলকাতা কলতান।

আকাশবাণী মৈত্রী কলকাতা কলতান। আজকের অনুষ্ঠানে আমরা শুনব জাপান থেকে আসা ছাত্রছাত্রীদের কথা, যারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা শিখছেন, বাংলা ভাষায় নানা কথা বলছেন, গান গাইছেন, কবিতা আবৃত্তি করছেন। তাদের সঙ্গে কথা বলেছেন তৃষিতা মুখোপাধ্যায়। আসুন শোনা যাক আজকের এই অনুষ্ঠান।

0: আশা,
1: মুদির গৌরব, মুদির আশা, আমরি বাংলা ভাষা। এই বাংলা ভাষার টানেই সুদূর জাপানের টোকিও বিশ্ববিদ্যালয় থেকে একদল পড়ুয়া যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে এসেছে বাংলা ভাষা ও সংস্কৃতি নিয়ে পড়াশোনা করতে।
2: আমার নাম মাহিরো।
1: তুমি জাপানের কোথায় থাকো?
2: টোকিও। টোকিওতে থাকি।
1: কেমন লাগছে এখানে বাংলা পড়তে?
2: খুব ভালো।
1: কি কি শিখছো?
2: বাংলা ভাষা, ইতিহাস।
1: জাপান ও বাংলার আন্তর্জাতিক সম্পর্ক শিক্ষাক্ষেত্রে ঠিক কি প্রভাব ফেলেছে এবং ছাত্রছাত্রীদের মধ্যে এই সাংস্কৃতিক সমন্বয়ের প্রভাব নিয়ে আলোচনা করলেন বাংলা বিভাগের অধ্যাপক রাজেশ্বর সিনহা।
3: এখানে যারা পড়তে আসেন তারা প্রধানত আমাদের সঙ্গে তাদের একটা চুক্তিপত্র স্বাক্ষর করা আছে যে আমাদের ছাত্রছাত্রীরা ওদের ওখানে পড়তে যাবেন এবং ওদের ওখানকার ছাত্রছাত্রীরা আমাদের এখানে পড়তে আসবেন। তো ওদের ওখানে যেহেতু ভাষা শিক্ষার একটা ওদের নিয়ম আছে যে ওরা যে কোনো দুটো ভাষা, জাপানি ছাড়া আরও যে কোনো দুটো ভাষা তাদেরকে শিখতে হয়, এটা তারা প্রধানত তৃতীয় ভাষা হিসেবে শেখে। ওদের দেশ থেকে কিন্তু অনেকেই আসছেন এখানে পড়াশুনো করতে এবং ওরা নিশ্চিতভাবে ভাষা শিক্ষার একটা বড় মানে বিষয় হচ্ছে সংস্কৃতির মধ্যে থেকে ভাষাকে চেনা এবং জানা, কারণ সংস্কৃতির প্রতিবেশ ছাড়া ভাষাকে জানা চেনা সম্ভব হয় না, ভালো করে বোঝা জানা সম্ভব হয় না। সেই কারণে আমরা এখানে যে কোর্সটা ওদের পড়াই এটা তো ওরা ওখানে টোকিওতে ওদের ওখানে বাংলার শিক্ষক আছেন তারা পড়াচ্ছেন, কিন্তু এখানে বিশেষ করে আমরা সংস্কৃতির যে প্রতিবেশ সেটাকে বোঝানোর, সংস্কৃতির মধ্যে থেকে ভাষাকে দেখা এইটার সুযোগ তাদেরকে এক মাস বা ছ সপ্তাহ ধরে করে দিই, এটাই আমাদের কাজ। যাদবপুরের ছেলে মেয়েদের মধ্যে একটা প্রবল উৎসাহ আছে তাদেরকে একটা আপন করে নেওয়ার, তাদেরকে বন্ধু করে নেওয়ার, এবং ভাষার একটা প্রতিবন্ধকতা আছে তারা জানেন, খুব দ্রুত খুব বেশি শব্দ তাদের স্টকে নেই, দ্রুত বাংলা বলতে পারেন না, কিন্তু ছাত্রছাত্রীরা আমি দেখেছি খুব ধীরে সুস্থে হলেও তাদের সঙ্গে কথা বলে একটা বন্ধুত্ব তৈরি করে নেওয়ার চেষ্টা করেন। এবং এই মুহূর্তে আমি বলছি যে এই মুহূর্তে এখানকার ছেলে মেয়েরা যেমন মাঝে মাঝে গল্প করছেন, তারা সন্ধ্যাবেলায় ফুটবল খেলছেন একসঙ্গে, ব্যাডমিন্টন খেলছেন একসঙ্গে, এমনকি গানের মহড়া দিচ্ছে, নাচ শিখছে এখানকার ছেলে মেয়েরা। অনেক দিন থেকেই আমরা এটা দেখছি, তারা এখানকার নাচ গান বাজারে যাচ্ছে, বেড়াতে যাচ্ছে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে চলে যাওয়ার পরেও অনেকজনের সঙ্গে, যেমন সামাজিক মাধ্যম যেগুলো রয়েছে তার মাধ্যমে যেমন যোগাযোগ রাখছে, এমনকি তারা বাংলায় তার বন্ধুদের চিঠিও লিখছে, এই যোগাযোগটা কিন্তু বেশ দীর্ঘস্থায়ী হয়ে যাচ্ছে। এবং বিশেষ করে বাংলার সংস্কৃতি

0: বিশেষ করে ওদের কাছে খুবই গুরুত্বপূর্ণ বাংলার খাবারের অভ্যেস, বাংলার গান নাচ, রবীন্দ্রনাথের গান ওদেরকে খুবই আপ্লুত করে এবং রবীন্দ্রনাথের গান ওরা শুধু শেখে না, এখান থেকে যে গান নিয়ে যায় বা শিখে যায় সেই গানগুলো ওরা ওখানে দীর্ঘ সময় পারফর্ম করে, অন্যকে শোনায়।
1: ছাত্রছাত্রীদের বাংলা ভাষা বিষয়ে আগ্রহের অন্যতম কারণ রবীন্দ্রনাথের গান ও রবীন্দ্র সাহিত্য। এই বিষয়ে কথা বললেন টোকিও বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিউগো আই।
2: আমি জাপান থেকে এসেছি, আমার বিশ্ববিদ্যালয়ে টোকিও ইউনিভার্সিটি অব ফরেন স্টাডিজ, এখানে লাস্ট সেপ্টেম্বর মাস থেকে কলকাতায় এসেছি। কেন আমি বাংলা ভাষা শিখছি সেটা হচ্ছে আমার আগ্রহ, রবীন্দ্রসঙ্গীত আগ্রহ ছিল, সেটা নিয়ে আমি শিখতে চাই, জানতে চাই, তাই আমি বাংলা ভাষা ও তার সংস্কৃতি নিয়ে এখন শিখছি। আমার পছন্দ প্রিয় গান অনেক আছে, যদি তোর দাক্ষিণে কেউ না আসে, আর তুমি রবে নীরবে, আর গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ, সবই আমার পছন্দ। রবীন্দ্রনাথের গান থেকে একটা ইন্ডিয়ান আইডেন্টিটিটা খুঁজে পাচ্ছি।
1: একুশে ফেব্রুয়ারি টোকিও যাদবপুরে ছাত্রছাত্রীরা একযোগে উদযাপন করল ভাষা দিবস। সেখানে জাপানি ছাত্রছাত্রীরা বাংলা গান গাওয়ার সঙ্গে সঙ্গে গাইল তাঁদের মাতৃভাষায়, অর্থাৎ জাপানি ভাষায় গানও।

0: শুধু রবীন্দ্রনাথ নয়, সুকুমার রায়ের কবিতাও ছাত্রছাত্রীদের কাছে কিন্তু খুব মজার।
1: সৎপাত্র সুকুমার রায়, শুনতে পেলাম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বুয়ে, গঙ্গারামকে ভাতর পেরে জানতে চাও সে কেমন চেরে, মন্দ নয় সে ভাতর ভারো, রং যদিও বেচায় খারো, তার উপরে মুখের গতন অনেকটা ঠিক পেচার মতন, ভিঠে বুঠি বলছি মশাই তিনি ছেড়ে অত্যবসয়, উনিশটি পার মাছি কেসে ঘায়ের হয়ে থাবল শেষে, বিষয় আশয় করি ভেজায় খসতে শেষে তিন ঝরে যায়, মানুষ তো নয় ভাই গুরু থার, একটা ফাগর একটা গল আরেকটি সে তৈরি চিরে, ঝার খরে নদ গেছেন জেরে, ঘনিষ্ঠটি থাবর বাজায় যাত্রাদের পাঁচ টাকা পায়, গঙ্গারাম তো খেবর বুকে ফিরের জোর আর ফাঁ রোগে, কিন্তু তারা উচ্চ গর ঘনসরাজের ফোনসর, সামনাহিরি গণগ্রামের কি যেন হয় গঙ্গারামের, যা হোক এবার কি ভাত্র ফেরে, এমন কি আর মন ছেড়ে।
0: এই সামগ্রিক কোর্স বিষয়ে জাপানি ছাত্রছাত্রীদের ভাষা সহকারী ও প্রশিক্ষক তিতাস চট্টোপাধ্যায় জানালেন তার অভিজ্ঞতার কথা।
2: জাপানিদের সঙ্গে কথা বলা এবং মানে একটা দেশের থেকে জাপানি শেখা, সেইটার তফাতটা আমি ঠিকমতো বুঝতে পারছি, এবং তাছাড়া হচ্ছে ওরা যে বাংলা শিখতে এসছে এতে আমি মানে নিজেকে খুব গর্বিত মনে করছি বাঙালি হিসেবে, যে মানে বাংলা ভাষা যেটা আমরা নিজেরাই মানে ঠিকমতো চর্চা করি না, ইংরেজি পড়ে ইংরেজি শেখাটা আমাদের মূল উদ্দেশ্য থাকে অনেক সময়, সেইটা যে ওরা করতে চাইছে, সেটা যেই কারণেই হোক, তারা ব্যবসা করতে চায় পশ্চিমবাংলার সাথে বা বাংলাদেশের সাথে, সেটা যেই কারণেই হোক মানে আমার খুবই গর্বিত মনে
3: হচ্ছে। তবে একলা চরুরে যদি তোর দাকশনে কেউ না আসে, তবে একলা চরুরে একলা চর একলা চর একলা চর একলা চরুরে, তবে একলা চর একলা চর একলা চর একলা চরুরে।

0: একরা চলুরে।
1: জাপান থেকে আসা ছাত্রছাত্রীদের বাংলা শেখা, বাংলা বলা, বাংলায় গান করা, আবৃত্তি করা, এই সব কিছু নিয়ে আজকের পরিবেশন তৈরি করেছেন তৃষিতা মুখোপাধ্যায়। শুনলেন কলকাতা কলতান, আকাশবাণী মৈত্রী।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00।
2: আকাশবাণী মৈত্রী, আরও একবার বলে দিই আজ রাতের হারানো দিনের গান অনুষ্ঠানের বিষয় সম্পর্কে। অভিনয় ও চলচ্চিত্রের প্রতি প্রবল আকর্ষণ বাল্যকালেই তাঁকে টেনে নিয়ে যায় টালিগঞ্জের স্টুডিও পাড়ায়। ঘটনাচক্রে হয়ে যান স্পট বয়, কালক্রমে তিনিই হয়ে ওঠেন বাংলা ছবির অন্যতম জনপ্রিয় অভিনেতা, চিত্রনাট্যকার ও পরিচালক। 1980 দশকে তাঁর অভিনীত কিংবা পরিচালিত বাংলা ছবি দেখতে প্রেক্ষাগৃহের টিকিট কাউন্টারে মানুষের লম্বা লাইন পড়ত। তিনি সুখেন দাস। আজ তাঁর জন্মদিনে হারানো দিনের গান অনুষ্ঠানের বিষয় সুখেন স্মরণে। শ্রবণ সঙ্গী আমি অরিজিৎ ঘোষ। শুনলেন আজ রাতের হারানো দিনের গান অনুষ্ঠানের বিষয় সম্পর্কে।
1: ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা, 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, শুনতে ভুলবেন না। পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15, বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান, 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে। আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

0: আকাশবাণী খবর পড়ছে সুপ্রজ্যোতি ঘোষ। প্রথমে বিশেষ বিশেষ খবর। লোকসভায় আজ পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 নিয়ে আলোচনা চলছে। প্রশ্নপত্র ফাঁসের মতো গর্হিত অপরাধের ক্ষেত্রে সাজা হিসেবে 10 বছরের কারাদণ্ড, 10 কোটি টাকা পর্যন্ত জরিমানা এবং অভিযুক্তের সম্পত্তি বাজেয়াপ্ত করার সংস্থান রয়েছে এই বিলে। দিল্লির যন্তর মন্তর থেকে ছড়িয়ে পড়া ছাত্র আন্দোলন নিয়ে সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যের মুখ্য সচিবদের নোটিশ জারি করেছে। পাক অধিকৃত জম্মু কাশ্মীরে তথাকথিত নির্বাচন ওই অঞ্চলের মানবাধিকার লঙ্ঘন ও অবৈধ কার্যকলাপ চালানোর এক ছদ্ম পদক্ষেপ বলে জানিয়েছে নতুন দিল্লি। সে দেশে আন্দোলনকারীদের উপর পাক সেনার গুলিচালনায় কমপক্ষে 18 জন প্রাণ হারিয়েছেন বলে খবর। ভারতের শিল্প উৎপাদন সূচক IIP চলতি বছরের জুন মাসে 7.3% বৃদ্ধি পেয়েছে। চীনের হ্যাংঝুতে ISSF শুটিং বিশ্বকাপে আজ 10 মিটার এয়ার রাইফেলের মিশ্র দলগত বিভাগে ভারত 2টি ব্রোঞ্জ পেয়েছে। আসছি বিস্তারিত খবরে। লোকসভায় আজ পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 নিয়ে আলোচনা চলছে। এই বিলে 2024-এ সংশ্লিষ্ট আইনটির বেশ কিছু সংশোধন করা হয়েছে। এই বিলে প্রশ্ন ফাঁসের মতো গর্হিত অপরাধের ক্ষেত্রে সাজা হিসেবে 10 বছরের কারাদণ্ড, 10 কোটি টাকা পর্যন্ত জরিমানা এবং দোষীদের সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রস্তাব রাখা হয়েছে। মামলার তদন্ত দ্রুত শেষ করার লক্ষ্যে প্রতিটি রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত প্রশাসনকে প্রাত্যহিক শুনানির জন্য বিশেষ ফাস্ট ট্র্যাক আদালত স্থাপনের নির্দেশও দেওয়া হবে। এ ধরনের অপরাধের তদন্ত থানায় অভিযোগ দায়ের হওয়ার দিন থেকে পরবর্তী 2 মাসের মধ্যে এবং চার্জশিট পেশ করার পর থেকে 3 মাসের মধ্যে শুনানি সম্পূর্ণ করার উল্লেখ রয়েছে এই বিলে। বিলটি উত্থাপন করে কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেন, দেশের যুব সম্প্রদায় এবং পড়ুয়াদের কল্যাণের দিকটি সুরক্ষিত রাখতে সরকারের কঠোর দায়বদ্ধতার প্রতিফলন হল এই নতুন বিল। একই সঙ্গে যুবাদের ভবিষ্যতের সঙ্গে যাতে কোনোভাবেই আপোষ করা না হয় তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর সংকল্পের দিকটিও এই বিল পেশের মাধ্যমে ফুটে উঠেছে। এই বিলকে ভারতের সংসদীয় ইতিহাসের এক মাইল ফলক বলে উল্লেখ করেন তিনি। কংগ্রেস ও ইউপিএ জমানায় প্রশ্নপত্র ফাঁসের একাধিক ঘটনার উল্লেখ করে শ্রী সিং বলেন, তৎকালীন সময়ে এ ধরনের ঘটনা রুখতে কোনো নির্দিষ্ট আইন ছিল না। 2024 সালে মোদি সরকারই প্রথম এই আইন প্রণয়ন করে।
1: In 2024, this bill was brought in to reassure the students that their future is safe. So we learned from the experience of the 2024 Act and the subsequent sequence of events, like any responsible government should do. And therefore, this amendment is being brought in to make the law more stringent, and to ensure speedy justice, so that the credibility of all these exams gets enhanced and gets reinstated.
0: আলোচনায় অংশ নিয়ে কংগ্রেসের গৌরব গগৈ শিক্ষাক্ষেত্র নিয়ে সরকারের উদাসীনতার অভিযোগ তোলেন। তিনি বলেন, এই বিল আগের আইনের সংশোধন মাত্র, প্রকৃত সংস্কারের পক্ষে সরকার রাজি নয়।
2: इस संशोधन वाले बिल का विवरण पढ़ के साफ साफ पता चल जाता है कि ये सरकार शिक्षा विभाग को लेकर गंभीर नहीं है, सुधार नहीं लाना चाहिए। ये सिर्फ एक दिखावा का बिल है, क्योंकि ये बिल एक संशोधन बिल है।
0: বিলের পক্ষে সমর্থন ব্যক্ত করে তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক ব্যানার্জি বলেন, স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা হওয়া প্রতিটি পড়ুয়ার অধিকার, প্রশ্নপত্র ফাঁস রুখতে কঠোর আইন প্রণয়নের প্রয়োজনীয়তার পক্ষে সওয়াল করেন তিনি। নিট ইস্যুতে আন্দোলনরত পরীক্ষার্থীদের উপর পুলিশি তৎপরতার প্রতিবাদে বিরোধীদের হৈহট্টগোলের জেরে রাজ্যসভার অধিবেশন আজ দিনের মতো মুলতবি হয়ে গেছে। প্রথমবার মুলতবি হওয়ার পর দুপুর 2টায় সভা বসলে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন রাম মাঝি ক্ষুদ্র, অতিক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজেস উন্নয়ন সংশোধনী বিল 2026 সভায় পেশ করেন। এই বিলে 2006-এর সংশ্লিষ্ট আইনটি সংশোধন করা হয়েছে। বিল পেশের সময় বিরোধীরা তাদের নিজস্ব ইস্যুতে চিৎকার চেঁচামেচি করতে থাকেন। হৈহট্টগোলের মধ্যেই ডেপুটি চেয়ারম্যান হরিবংশ সভা আগামীকাল বেলা 11টা পর্যন্ত মুলতবি করে দেন। দিল্লির যন্তর মন্তর থেকে ছড়িয়ে পড়া

0: ছাত্র আন্দোলন নিয়ে সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যের মুখ্য সচিবদের নোটিশ জারি করেছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত, দুই বিচারপতি জয়মাল্য বাগচি এবং ভি মোহানার বেঞ্চ অন্তর্বর্তীকালীন নির্দেশে জানিয়েছেন, বিক্ষোভ সংক্রান্ত সমস্ত সিসিটিভি, ড্রোন ও বডি ক্যাম ফুটেজ এবং ওয়্যারলেস তথ্য সংরক্ষণ করতে হবে। যেসব শিক্ষার্থীকে বিক্ষোভে অংশ নিয়েছিল তাদের বিরুদ্ধে কোনো দমনমূলক ব্যবস্থা নেওয়া যাবে না। শীর্ষ আদালতের নির্দেশ, ছাত্র বিক্ষোভে গ্রেপ্তার হওয়া 18 বছরের কম বয়সী শিক্ষার্থীদের, যাদের কোনো অপরাধের রেকর্ড নেই, সব রাজ্যকে তাদের মুক্তি দিতে হবে। এদিকে এই রায়ের পরই পশ্চিমবঙ্গে ধর্মতলায় পুলিশ ও সাংবাদিকদের উপর আক্রমণের ঘটনায় ধৃত 16 জনকে জামিন দিয়েছে ব্যাংশাল আদালত। এ সংক্রান্ত মোট 7টি মামলা দায়ের হয়েছিল। এর মধ্যে 5টি দায়ের করেছিলেন সাংবাদিকরা এবং 1টি মামলা ছিল পুলিশ স্বতঃপ্রণোদিত। এই মামলাতেই 16 জনকে গ্রেপ্তার করা হয়। রাজ্য সরকারের শীর্ষ আদালতের নির্দেশ মেনে ওই মামলাটি প্রত্যাহার করে নিয়েছে। এর ফলে সরকারি সকলেই 500 টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর হয়েছে। সংসদ ভবনে জাতীয় গণতান্ত্রিক জোট বা ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এনডির সংসদীয় দলের সাপ্তাহিক কৌশল নির্ধারণী বৈঠক মঙ্গল মিলন আজ অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সরকারের বিভিন্ন দপ্তরের সচিবদের সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করেছেন। বৈঠকে প্রধানমন্ত্রী দপ্তরের কার্যক্রমের পাশাপাশি অর্থ, বাণিজ্য, শিল্প এবং প্রযুক্তিগত ক্ষেত্রে ভবিষ্যৎ কর্মপন্থা আলোচনা করেন। বিকশিত ভারতের লক্ষ্য পূরণে গৃহীত উদ্যোগ আরও ত্বরান্বিত করার ব্যাপারেও বৈঠক আলোচনা হয়। শ্রী মোদী বিভিন্ন দপ্তর ও মন্ত্রকের মধ্যে সমন্বয় বাড়িয়ে তোলার উপর জোর দিয়েছেন। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। রাষ্ট্রপতি ভবনের দায়িত্বভার গ্রহণ করার 4 বছর পূর্তিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ ভার্চুয়ালি একাধিক প্রকল্পের সূচনা করেছেন। তার ভাষণে রাষ্ট্রপতি দেশের উন্নয়ন এবং সাংস্কৃতিক নবজাগরণের উল্লেখ করেন। পাক অধিকৃত জম্মু কাশ্মীরে তথাকথিত বিধানসভা নির্বাচন করানো, ওই অঞ্চলে মানবাধিকার লঙ্ঘন, অবৈধ কার্যকলাপ চালানোর সুবিধার্থে নেওয়া এক ছদ্ম পদক্ষেপ বলে ভারত উল্লেখ করেছে। নতুন দিল্লিতে আজ এক সাংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, জম্মু কাশ্মীর এবং লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ।
1: The entire Union Territories of Jammu, Kashmir and Ladakh, including the areas currently under illegal and forcible occupation of Pakistan, are integral and inedible parts of India. The current cosmetic electoral excise is nothing but an attempt by Pakistan to camouflage its illegal occupation and hide its grave human rights violations in the region. The ongoing mass protests in the Pakistan-occupied Jammu and Kashmir are the direct consequences of its economic exploitation, denial of fundamental rights to the people, and their administrative oppression.
0: এদিকে সেদেশে তথাকথিত বিধানসভা নির্বাচনের বিরুদ্ধে বিক্ষোভ চলাকালীন আন্দোলনকারীদের লক্ষ্য করে পাক সেনারা গুলি চালালে অন্তত 18 জনের মৃত্যু হয়েছে। ভারতে শিল্প উৎপাদন সূচক IIP চলতি বছরের জুন মাসে 7.3% বৃদ্ধি পেয়েছে, যা 23 মাসের মধ্যে সর্বোচ্চ। আজ প্রকাশিত সরকারি তথ্য অনুযায়ী জুনে 4টি প্রধান ক্ষেত্রের প্রতিটিতেই ইতিবাচক অগ্রগতি লক্ষ্য করা গেছে। ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে 7.8% বৃদ্ধি হয়েছে। অন্যদিকে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ ক্ষেত্রে বৃদ্ধি হয়েছে 10.6%। জল সরবরাহ, নিকাশি এবং বর্জ্য ব্যবস্থাপনায় এই হার 6%-এর সামান্য বেশি। ওড়িশায় অবিরাম বৃষ্টিতে সাধারণ জনজীবন ব্যাহত। প্রধান নদীগুলোর জলস্তর ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় বেশ কিছু জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বৈতরণী নদী বিপদ সীমা অতিক্রম করেছে। অন্যদিকে মহানদীর জলস্তরও ক্রমাগত বাড়ছে। IMD 4টি জেলার জন্য লাল সতর্কতা এবং অন্য 13টি জেলার জন্য কমলা সতর্কতা জারি করেছে। এই জেলাগুলিতে জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীর দলও মোতায়েন করা হয়েছে। ভদ্রক জেলার রাজঘাটে সালান্ডি নদীও বিপদসীমা অতিক্রম করেছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ভদ্রক ও জাজপুর জেলার সমস্ত স্কুল আগামীকাল বন্ধ থাকবে। জাপানের কুমামোতোতে আজ এক শক্তিশালী ভূমিকম্পে হাজার হাজার বাড়িঘর বিদ্যুৎহীন হয়ে পড়েছে। রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্তত 50 জন আহত হয়েছেন। আংশিক ক্ষতিগ্রস্ত একটি শপিং মলের ভেতরে বেশ কয়েকজন আটকা পড়েছেন বলে জানা গেছে। ভূমিকম্পের তীব্রতা ছিল 7.1। এদিকে এই ভূমিকম্পের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। চীনের হ্যাংঝুতে ISSF শুটিং বিশ্বকাপে আজ 10 মিটার এয়ার রাইফেলের মিশ্র দলগত বিভাগে ভারতের সোনম উত্তম মাস্কার ও

0: অংশু ধিলন ব্রোঞ্জ পদক জয় করেছেন। স্কটল্যান্ডের গ্লাসগোতে কমনওয়েলথ গেমসে ভারতের শ্রীহরি নটরাজ 100 মিটার ব্যাকস্ট্রোক সাঁতার প্রতিযোগিতায় পরবর্তী ধাপের জন্য যোগ্যতা অর্জন করেছেন। নটরাজ 55.58 সেকেন্ড সময় নিয়ে হিটে পঞ্চম এবং সামগ্রিকভাবে ত্রয়োদশ স্থান অধিকার করেন। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। লোকসভায় আজ পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন সংশোধনী বিল 2026 নিয়ে আলোচনা চলছে। দিল্লির যন্তরমন্তর থেকে ছড়িয়ে পড়া ছাত্র আন্দোলন নিয়ে সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যের মুখ্যসচিবদের নোটিশ জারি করেছে। খবর এখনকার মতো এই পর্যন্ত। পরবর্তী সংবাদ শুনবেন আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: আকাশবাণী মৈত্রী, এখন আগামীকাল অর্থাৎ বুধবার 29 জুলাই 2026 মৈত্রী প্রচার তরঙ্গের অনুষ্ঠান পরিচিতি। প্রথম অধিবেশন শুরু হবে ভারতীয় সময় ভোর 5:58। সকাল 6:05 সুচিন্তন, বিপিন চন্দ্রপালের রচনা থেকে পাঠ। 6:10 প্রথম আলো, সুবদ্ধ সঙ্গীতের এই অনুষ্ঠানে শুনবেন সেতার শিল্পী পণ্ডিত রবিশঙ্কর। 6:30 এই মহাজীবন, দেবেন্দ্রনাথ ঠাকুরের জীবনকথা। 6:40 রবীন্দ্রসঙ্গীত শিল্পী দেবারতী সোম। 6:55 কৃষক বন্ধুদের জন্য, ধানের পুষ্টি ও রোগ পোকা নিয়ন্ত্রণে জৈব কীটনাশকের ভূমিকা, এ বিষয়ে বলবেন ডক্টর অনুত্তম পরিয়ারি। লোকগীতি সকাল 7:05। 7:15 আসুন বেরিয়ে যান ভারতে, গন্তব্য দুবলাগড়ি সমুদ্র সৈকত ওড়িশা। 7:35 সকালের আড্ডা। 8:30 বুধ সকালে বিষয়ে বর্ষার কাছে চাওয়া পাওয়া, উপস্থাপনায় পল্লবী সিনহা, সম্পাদনা রিয়া ঘোষ, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সকাল 9:00 শুনবেন বাঁশি শিল্পী শক্তি পদনাগ। 9:30 মনের মতন গান, উপস্থাপনায় অনুক্তা ঘোষাল। 10:30 রামধনু, প্রথমে ভজন রাইমা কর্মকারের কণ্ঠে, এরপর অতুল প্রসাদী শিল্পী সোনালী দত্ত। 11:00 সংগ্রহশালা থেকে শুনবেন তরুণ মজুমদারের সাক্ষাৎকারের তৃতীয় পর্ব রম্যগীতি। 11:30 বেলা 12:00 যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্পকথা, উপস্থাপনায় শ্রীপর্ণা পাল। নজরুল গীতি 12:30 দুপুর 1:00 নাটক অসম সাহসিক, রচনা আশাপূর্ণা দেবী, বেতার নাট্যরূপ আমিনুল হক, প্রযোজনা পাপিয়া চক্রবর্তী। দুপুর 1:40 বাংলা ব্যান্ডের গান। দুপুর 2:30 মৈত্রী প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে ভারতীয় সময় বেলা 3:30। 3:35 অনুরোধের আসর, বিকেল 4:05 মহিলাদের আসর, বিষয় সাহিত্য বাসর, উপস্থাপনায় ব্রততী দাস। 4:35 কলকাতা কলতান, জাপানিদের বাংলা শেখা। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন ত্রিশিতা মুখোপাধ্যায়, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। 4:50 লালন গাথা, 5:05 আজ সন্ধ্যায়, উপস্থাপনায় রঞ্জনা মুখোপাধ্যায়। 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় নীলাদ্রি সেন। সন্ধ্যা 6:20 ক্ষেত খামারের কথা, অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন পম্পা বন্দ্যোপাধ্যায়। 6:50 আপনার স্বাস্থ্য, বিষয় লিভারে চর্বি জমা, বলবেন ডাক্তার সুজয় রায়। সন্ধ্যা 7:00 অসম সাহসিক এই নাটকটির পুনঃসম্প্রচার। রাত 8:00 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান আশার কথা, 8:30 বাংলা ব্যান্ডের গান। রাত 9:00 কথায় গানে, উপস্থাপনায় কেয়া মুখোপাধ্যায়। বিশ্ব পরিক্রমা শুনবেন রাত 9:15। রাত 9:45 সিনেমা জগৎ, বিষয় বিজয় চৌধুরীর সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে সিদ্ধার্থ মাইতি। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে বাঁশি শিল্পী শক্তি পদনাগ। 10:45 উপমহাদেশের খবর, রাত 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় কেয়া মুখোপাধ্যায়। রাত 12:00 আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। শুনলেন আগামীকাল অর্থাৎ বুধবার 29 জুলাই 2026 মৈত্রী প্রচার তরঙ্গের অনুষ্ঠান পরিচিতি।

আকাশবাণী মৈত্রী। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন জিলা কাফির আগে শরদ, শিল্পী রাজীব চক্রবর্তী। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন ইমন সরকার। জিলা কাফির আগে শরদ, শিল্পী রাজীব চক্রবর্তী।

এতক্ষণ জিলা কাফির আগে শরৎ শুনলেন, বাজিয়েছেন রাজীব চক্রবর্তী। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন ইমন সরকার। এই সঙ্গেই শেষ হল শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান আকাশবাণী মৈত্রী।

0: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন উপমহাদেশের খবর উপস্থাপনায় আমি চন্দ্রিমা রায়, সঙ্গে রয়েছেন সৃজিত মুখোপাধ্যায়। আজকে শিরোনামে রয়েছে, ভারত ও চীন সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার ব্যাপারে সহমত প্রকাশ করেছে।
1: ভারতের সর্বপ্রথম সরাসরি বাণিজ্যিক কন্টেনারবাহী মালবাহী ট্রেন নেপালে পৌঁছেছে।
0: পাক অধিকৃত জম্মু কাশ্মীরে কথিত নির্বাচন পাকিস্তানের বেআইনি কর্মকাণ্ড ও গুরুতর মানবাধিকার লঙ্ঘনকে আড়াল করার প্রয়াস বলে মন্তব্য করেছে বিদেশ মন্ত্রক। এদিকে নির্বাচনের একদিন পরই পাক বাহিনীর গুলিতে নিহত অন্তত 20 জন।
1: সরকার চলতি বছরের অগাস্ট থেকে নভেম্বর পর্যন্ত ব্যবসায়ীদের ক্ষেত্রে চিনি মজুদ রাখা নির্দিষ্ট সীমা আরোপের সিদ্ধান্ত নিয়েছে।
0: কমনওয়েলথ গেমসে ভারতের প্যারা অ্যাথলিট শর্মিলা ধনকর শর্টপুটে সোনা জিতেছেন। আসছি বিস্তারিত খবরে। বিদেশ সচিব বিক্রম মিশ্রি বেজিংয়ে চীনের বিদেশ মন্ত্রকের ভাইস মিনিস্টার হুয়া চুন ইয়াং এর সঙ্গে সাক্ষাৎ করেছেন। তারা দ্বিপাক্ষিক সম্পর্কের সামগ্রিক বিষয়গুলি পর্যালোচনা করেন। বিদেশ সচিব তার এই সফরে দুদেশের অংশীদারিত্ব, উন্নয়ন এবং পারস্পরিক ক্ষেত্রে লাভজনক বাণিজ্যিক সম্পর্কের বিষয়েও মত বিনিময় করেছেন। চীনে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, উভয় পক্ষই ভারত চীন সীমান্ত এলাকায় শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখার বিষয়ে সহমত পোষণ করেছে। এর আগে বেজিংয়ে চাইনিজ পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্সের চতুর্দশ জাতীয় কমিটির ডেপুটি সেক্রেটারি জেনারেল হং লিয়াং এর সঙ্গে বৈঠকে মিশ্রি ভারত ও চীনের মধ্যে রাজনৈতিক এবং দুদেশের জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ এবং আদান প্রদান বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা করেন। বৈঠকে চীনে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিক্রম দোরাইস্বামীও উপস্থিত ছিলেন।
1: ভারতের সর্বপ্রথম সরাসরি বাণিজ্যিক কন্টেনারবাহী মালবাহী ট্রেন নেপালে পৌঁছেছে। রেলের আন্তঃসীমান্ত মাল পরিবহনের ক্ষেত্রে এটি একটি নতুন অধ্যায় সূচনা করল বলে রেলমন্ত্রক জানিয়েছে। ক্যানোলার চালাল বহনকারী 40টি ওয়াগন নিয়ে গঠিত ট্রেনটি সংশোধিত ভারত নেপাল রেল ট্রানজিট প্রোটোকলের অধীনে তা যাত্রা সম্পন্ন করেছে। এর ফলে সীমান্তে পণ্য স্থানান্তর ছাড়াই কলকাতা বন্দর থেকে বিরাটনগর পর্যন্ত কন্টেনারে থাকা পণ্য সরাসরি রেলপথে পরিবহন করা সম্ভব হবে।
0: রাওয়ালকোটে জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি আয়োজিত এক লং মার্চ চলাকালে বিক্ষোভকারীদের ওপর পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর গুলিবর্ষণের ঘটনায় অন্তত 20 জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন বলে খবর। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক, তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। উল্লেখ্য, গতকালই পাক অধিকৃত জম্মু ও কাশ্মীরে কথিত নির্বাচনের প্রথম পর্যায়ে অনুষ্ঠিত হয়। এমন সময় এই ঘটনা ঘটল। যারা চলতি নির্বাচন বয়কটের ডাক দিয়েছে, পাক কর্তৃপক্ষ মূলত সেই গোষ্ঠীগুলোকেই লক্ষ্যবস্তু করছে। ভারত পাক অধিকৃত জম্মু কাশ্মীরে কথিত বিধানসভা নির্বাচনকে সেই অঞ্চলে পাকিস্তানের বেআইনি দখলদারিত্ব আড়াল করার, সেই সঙ্গে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা গোপন করার একটি প্রয়াস বলে মন্তব্য করেছে। নতুন দিল্লিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল সাংবাদিকদের বলেন, এটি একটি লোক দেখানো নির্বাচনী প্রক্রিয়া।
2: हमने पाक अधिकृत कश्मीर में सो कॉल्ड इलेक्शंस के बारे में खबरें देखी है। इस मसले पर भारत का पक्ष साफ और निरंतर रहा है। जम्मू कश्मीर लद्दाख जो कि केंद्र शासित प्रदेश हैं, उनका पूरा भूभाग भारत का अभिन्न और अविच्छेद्य अंग है। वहां चल रहे लीपा पोती वाले इलेक्शन, पाकिस्तान द्वारा जम्मू कश्मीर का अपने अवैध कब्जा और वहां के लोगों का मानव अधिकार का हनन को छिपाने का प्रयास है।
0: পাকিস্তানের জেনজি প্রজন্ম সম্পর্কে একটি প্রশ্নের জবাবে শ্রী জয়সওয়াল বলেছেন, সকলেই অবগত আছেন যে পাকিস্তান কয়েক দশক ধরে ভারতের বিরুদ্ধে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদে মদদ দিয়ে আসছে। যে দেশ কয়েক দশক ধরে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ, ধর্মীয় মৌলবাদ এবং হিংসাকে প্রশ্রয় দিয়ে আসছে, তারা কোনো সাংস্কৃতিক ঐতিহ্যের দাবি করতে পারে না। ওড়িশা বন্দরে MV AGN র্যাগনারের ওপর হামলা প্রসঙ্গে শ্রী জয়সওয়াল জানিয়েছেন, স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।
2: ओडेसा बंदरगाह के पास में जो हुई थी, उसमें 4 भारतीय नागरिक उस पे सवार थे। 2 भारतीय नागरिक सुरक्षित हैं और 2 अभी भी लापता हैं। छानबीन चल रही है उनके लिए और वहाँ के जो स्थानीय अधिकारी हैं उनसे हम लोग संपर्क में हैं। साथ ही साथ 2 भारतीय जो लापता हैं उनके परिवारजनों के साथ में भी हम लोग संपर्क साधा है।
0: নীরব মোদীর প্রত্যর্পণের বিষয়ে শ্রী জয়সওয়াল জানিয়েছেন, ব্রিটেনে বর্তমানে কিছু বিচার প্রক্রিয়া চলেছে, সেই আইনি কার্যক্রম শেষ হলেই প্রত্যর্পণের প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া হবে।
1: বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ দায়িত্ব গ্রহণের পর এই প্রথমবার বীর বিক্রম বঙ্গভবনে তার কাজ শুরু করেছেন। বাংলাদেশ সংবাদ সংস্থা এক প্রতিবেদনে জানিয়েছে, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে পৌঁছলে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি সুসজ্জিত অশ্বারোহী দল তাকে অভ্যর্থনা জানায়। পরে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। আনুষ্ঠানিকতা শেষে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নিজ অফিস থেকে কক্ষে বঙ্গভবনের

0: সরকার চলতি বছরের 1 আগস্ট থেকে 30 নভেম্বর পর্যন্ত ব্যবসায়ীদের ক্ষেত্রে চিনি মজুত রাখার নির্দিষ্ট সীমা আরোপ করার সিদ্ধান্ত নিয়েছে। উপভোক্তা বিষয়ক খাদ্য গণবণ্টন মন্ত্রক জানিয়েছে, এই পদক্ষেপের লক্ষ্য হল মজুতদারি এবং ফাটকা কারবার রোধ করা এবং ন্যায্য মূল্যে চিনি নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা। মন্ত্রক জানিয়েছে, সকল চিনি ব্যবসায়ীকে তাদের কাছে থাকা চিনির মজুদের পরিমাণ ঘোষণা করতে হবে। প্রতি সপ্তাহে খাদ্য ও গণবণ্টন বিভাগের অনলাইন পোর্টাল foodstock.dfpd.gov.in এ মজুদ সংক্রান্ত তথ্য জানাতে হবে।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তার বাসভবনে সরকারের বিভিন্ন দপ্তরের সচিবদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে তিনি অর্থনীতি, বাণিজ্য, শিল্প এবং প্রযুক্তি ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রক ও দপ্তরের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা পর্যালোচনা করেন। বিকশিত ভারতের লক্ষ্য অর্জনের গতি ত্বরান্বিত করার ওপর এই বৈঠকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বৈঠকে শ্রী মোদী বিভিন্ন মন্ত্রকের মধ্যে দলগত সংহতি বা টিম বিল্ডিংয়ের ওপর জোর দেন এবং আধিকারিকদের একটি অভিন্ন লক্ষ্য নিয়ে কাজ করার আহ্বান জানান।
0: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে তার রাষ্ট্রপতি পদ গ্রহণের 4 বছর পূর্তি উপলক্ষে ভার্চুয়ালি বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেছেন। অনুষ্ঠানে দেশের উন্নয়ন এবং সাংস্কৃতিক নবজাগরণের গুরুত্ব উল্লেখ করে রাষ্ট্রপতি বলেছেন, দেশজুড়ে জাতীয় চেতনাকে আরও শক্তিশালী করাই সরকারের প্রধান উদ্দেশ্য।
2: ইন 4 বছর মে সমাবেশী বিকাশ কি সোচ কে সাথ সাথ দেশ কি সমৃদ্ধ সাংস্কৃতিক বিরাসত কে প্রতি গর্ব আর আত্মগৌরব কি ভাবনা কো নই ঊর্জা মিলি হে। এ খুশি কি বাত হে কি পিছলে বর্ষ এসে অনেক কার্য কিয়ে গিয়ে হে জিন মে ভারতীয়তা কি ভাবনা কা বিস্তার হুয়া। বিকাশ আর জনসেবা কি এ যাত্রা নিরন্তর আগে বড়েগি তথা হাম সব নই সংকল্প উৎসাহ কে সাথ আপনে লক্ষ্য কি ওর অগ্রসর রহে।
1: পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স অ্যামেন্ডমেন্ট বিল 2026 লোকসভায় বিবেচনা ও পাশের জন্য গ্রহণ করেছে। এই বিলটির লক্ষ্য পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স অ্যাক্ট 2024 প্রয়োজনীয় সংশোধনী আনা। এই আইনে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। পরীক্ষা সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে এই আইনে প্রতিটি রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনকে দৈনন্দিন ভিত্তিতে বিচার কার্য পরিচালনার জন্য বিশেষ ফাস্ট ট্র্যাক আদালত গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। থানায় তথ্য নথিভুক্ত হওয়ার পর সেই তারিখ থেকে শুরু করে 2 মাসের মধ্যে অপরাধের তদন্ত শেষ করতে হবে। সেই সঙ্গে চার্জশিট দাখিলের 3 মাসের মধ্যে শেষ করতে হবে বিচার প্রক্রিয়া। এই আইনে দোষীদের কঠোর শাস্তির সংস্থান রয়েছে। অভিযোগ প্রমাণিত হলে 10 বছর পর্যন্ত কারাদণ্ড, 10 কোটি টাকা পর্যন্ত আর্থিক জরিমানা এবং অপরাধীদের সম্পত্তি বাজেয়াপ্ত করার বিধান অন্তর্ভুক্ত রয়েছে। বিলটি উত্থাপনকালে কর্মী, জন অভিযোগ ও পেনশন বিষয়ক প্রতিমন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং বলেন, এই নতুন আইন দেশের শিক্ষার্থী ও তরুণ সমাজের কল্যাণের প্রতি সরকারের গভীর অঙ্গীকারকেই পুনর্ব্যক্ত করে। পাশাপাশি এটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৃঢ় সংকল্পের প্রতিফলন ঘটায়।
3: You must compliment Prime Minister Modi and this government. It has finished an unfinished task which you should have accomplished. In 2024, this bill was brought in to reassure the students that their future is safe. So we learned from the experience of the 2024 Act, and therefore this amendment is being brought in to make the law more stringent, and to ensure speedy justice so that the credibility of all these exams gets enhanced and gets reinstated.
1: আলোচনায় অংশ নিয়ে কংগ্রেসের গৌরব গগৈ সরকারের বিরুদ্ধে শিক্ষাক্ষেত্রের বিষয়ে আন্তরিক না হওয়া এবং প্রকৃত সংস্কার আনার কোনো ইচ্ছা না থাকার অভিযোগ তোলেন। তিনি দাবি করেন, এই নতুন বিলটি কেবলই লোক দেখানো একটি পদক্ষেপ, কারণ এটি আসলে আগের এই আইনেরই সংশোধনী মাত্র।
4: इस संशोधन वाले बिल का विवरण पढ़ के साफ साफ पता चल जाता है कि ये सरकार शिक्षा विभाग को लेकर गंभीर नहीं है, सुधार नहीं लाना चाहिए। ये सिर्फ एक दिखावा का बिल है, क्योंकि ये बिल एक संशोधन बिल है।
1: বিজেপি সাংসদ বাঁশুড়ি স্বরাজ এই আইনটিকে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, এটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংবেদনশীলতা ও দায়িত্ববোধেরই প্রতিফলন। সমাজবাদী পার্টির সাংসদ অখিলেশ যাদব বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ন্যাশনাল টেস্টিং এজেন্সিতে আউটসোর্সিংয়ের মাধ্যমে কর্মী নিয়োগের সরকারি সিদ্ধান্তের বিষয়ে প্রশ্ন তোলেন। বিলটির সমর্থনে এআইটিসির অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, প্রতিটি শিক্ষার্থী সুষ্ঠু ও নিরপেক্ষ পরীক্ষা পাওয়ার যোগ্য। প্রশ্নপত্র ফাঁস রোধে একটি কঠোর আইন প্রণয়নের প্রয়োজনীয়তার উপর জোর দেন তিনি। আইনের সমর্থনে বক্তব্য রাখার সময় শিবসেনার ডক্টর শ্রীকান্ত সিন্ডে বলেন, এই ঐতিহাসিক বিলটি দেশের কোটি কোটি যুবকের ভবিষ্যৎ আকাঙ্ক্ষা ও প্রচেষ্টাকে যথাযথ মর্যাদা দেবে।
0: প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা এবং

0: সংগঠিত আবহাওয়া ভিত্তিক ফসল বিমা প্রকল্প RWBCIS এর মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগ এবং প্রতিকূল আবহাওয়ার কারণে ফসলের ক্ষতি হলে পূর্ণাঙ্গ বিমা সুরক্ষা প্রদান করা হয়। এর ফলে কৃষকদের আবহাওয়া সংক্রান্ত ঝুঁকি কমাতে সাহায্য করে। লোকসভায় আজ একটি লিখিত উত্তরে কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, RWBCIS বিশেষ করে উদ্যান পালন এবং অন্যান্য ফসলের ক্ষেত্রে বৃষ্টির ঘাটতি বা আধিক্য, অত্যধিক বা কম তাপমাত্রা, তাপপ্রবাহ, শৈত্যপ্রবাহের মতো প্রতিকূল আবহাওয়াজনিত পরিস্থিতির প্রেক্ষিতে বিমা সুরক্ষা প্রদান করে। গত মাসে 30 তারিখ পর্যন্ত প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা এবং RWBCIS এর আওতায় মোট 92,68,00,000 কৃষকের আবেদন নথিভুক্ত করা হয়েছে।
1: সরকার জানিয়েছে, পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রকের অধীনে জাতীয় পরিসংখ্যান কার্যালয় এনএসও দ্বারা পরিচালিত পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভের পরিসংখ্যান অনুযায়ী 2025 সালে দেশজুড়ে কৃষিকাজের সঙ্গে যুক্ত মোট কর্মীর 59.8% মহিলা ছিলেন বলে জানানো হয়েছে। একই সময় কৃষিক্ষেত্রে নিয়োজিত মহিলা কর্মীদের মধ্যে 41.1% ছিলেন স্বনির্ভর গোষ্ঠীর।
0: সরকার চলতি অর্থবর্ষে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড জীবিকা মিশন গ্রামীণ VBG রাম জি আইন 2025 আওতায় 95,692 কোটি টাকা বরাদ্দ করেছে। লোকসভায় কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, দেশের যে কোনো গ্রামীণ কর্মসংস্থান কর্মসূচির জন্য বাজেট বরাদ্দের নিরিখে এটি এ যাবৎকালের সর্বোচ্চ অর্থ বরাদ্দ।
1: নিট ইস্যুতে শিক্ষার্থীদের ওপর পুলিশি অত্যাচারের অভিযোগে বিরোধীদের প্রতিবাদের জেরে রাজ্যসভার অধিবেশন দিনের মতো মুলতবি হয়ে গেছে। প্রথম দুপুর 2টায় সংসদের কাজ স্থগিত হবার পর অধিবেশন পুনরায় শুরু হলে অতি ক্ষুদ্র ও মাঝারি শিল্পমন্ত্রী জিতনরাম মাঝি মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস ডেভেলপমেন্ট অ্যামেন্ডমেন্ট বিল 2026 পেশ করেন। এ সময় বিরোধীরা স্লোগান দিতে শুরু করেন। হই হট্টগোল অব্যাহত থাকায় ডেপুটি চেয়ারম্যান হরিবংশ আগামীকাল সকাল 11টা পর্যন্ত রাজ্যসভার অধিবেশন মুলতবি ঘোষণা করেন।
0: সুপ্রিম কোর্ট আজ 18 বছরের কম বয়সে এবং পূর্বে অপরাধমূলক রেকর্ড না থাকা আন্দোলনকারী শিক্ষার্থীদের মুক্তির নির্দেশ দিয়েছে। পাশাপাশি সম্প্রতি নিট প্রশ্নপত্র ফাঁসের জেরে দেশব্যাপী আন্দোলন সম্পর্কিত ইলেকট্রনিক্স ও ডিজিটাল প্রমাণাদি সংরক্ষণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। আদালতের আরও পর্যবেক্ষণ, গত সপ্তাহে পড়ুয়াদের বিক্ষোভের সময় শিক্ষার্থী ও পুলিশ সদস্যদের আহত হওয়ার অভিযোগগুলির একটি নিরপেক্ষ এবং স্বাধীন তদন্তের প্রয়োজন রয়েছে। বিক্ষোভের সময় পুলিশের অতিরিক্ত বল প্রয়োগের অভিযোগ এনে দায়ের করা একগুচ্ছ আবেদনের শুনানি নিয়ে শীর্ষ আদালত এই একাধিক অন্তর্বর্তীকালীন নির্দেশিকা জারি করে। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহনিয়ার বেঞ্চ যেসব রাজ্যে বিক্ষোভ হয়েছে সেই সমস্ত রাজ্যকে সিসিটিভি ফুটেজ, ড্রোন রেকর্ডিং, বডি ক্যামেরা ফুটেজ, ওয়্যারলেস বার্তালাপের রেকর্ড, PCR লগ এবং আন্দোলন সংক্রান্ত অন্যান্য ডিজিটাল প্রমাণ সংরক্ষণ করার নির্দেশ দিয়েছে। শীর্ষ আদালত দিল্লি সরকারকে দায়ের করা FIR এর ভিত্তিতে তদন্ত চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে, তবে আইনি প্রক্রিয়া চলাকালীন যোগ্য আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ নেওয়া যাবে না বলেও জানানো হয়েছে। এদিকে বিহার ও আসাম সরকার নিট UG পরীক্ষায় অনিয়মের অভিযোগে বিক্ষোভ আন্দোলনে অংশগ্রহণকারীদের ওপর থেকে মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে।
1: ঝাড়খণ্ডের নকশাল বিরোধী অভিযান নই দিশা নহি পায়াল আজ এক বড় সাফল্য অর্জন করেছে। কোলহান ও লাতেহার অঞ্চলের 16 জন মাওবাদী আজ রাঁচিতে ঝাড়খণ্ড পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে।
0: গ্লাসগো কমনওয়েলথ ক্রীড়া প্রতিযোগিতায় ভারতের প্যারা অ্যাথলিট শর্মিলা ধানকর মহিলাদের শর্টপাটে সোনা জিতেছেন। মহিলা কমনওয়েলথ গেমসে ভারতের প্রথম প্যারা অ্যাথলেটিক স্বর্ণপদক বিজয়ী হওয়ার গৌরব অর্জন করলেন। স্কটসটাউন স্টেডিয়ামে পুরুষদের হাই জাম্প ইভেন্টে ভারতের হাই জাম্পার সর্বেশ কুশারের রৌপ্য পদক জয় করেন। বিজয়ী ক্রীড়াবিদদের অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ এবং ডক্টর মনসুখ মান্ডভিয়া।
1: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। ভারত ও চীন সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার ব্যাপারে সহমত প্রকাশ করেছে।
0: ভারতের সর্বপ্রথম সরাসরি বাণিজ্যিক কন্টেইনারবাহী মালবাহী ট্রেন নেপালে পৌঁছেছে।
1: পাক অধিকৃত জম্মু কাশ্মীরে কথিত নির্বাচন পাকিস্তানের বেআইনি কর্মকাণ্ড ও গুরুতর মানবাধিকার লঙ্ঘনকে আড়াল করার প্রয়াস বলে মন্তব্য করেছে বিদেশ মন্ত্রক। এদিকে নির্বাচনের একদিন পরেই পাক বাহিনীর গুলিতে নিহত অন্তত 20 জন।
0: সরকার চলতি বছরের আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত ব্যবসায়ীদের ক্ষেত্রে চিনি মজুত রাখার নির্দিষ্ট সীমা আরোপের সিদ্ধান্ত নিয়েছে।
1: কমনওয়েলথ গেমসে ভারতের প্যারা অ্যাথলেটিক্স ধনকর শর্টপুটে সোনা জিতেছেন। আজকের উপমহাদেশের খবর এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।
0: শুভরাত্রি।
2: আকাশবাণী মৈত্রী, শুনছেন মৈত্রী প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন। মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টসে।

স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় রাত 11:13, বাংলাদেশ সময় রাত 11:30 হয়ে 18 সেকেন্ড। শুরু করছি হারানো দিনের গান, সঙ্গে আছি অরিজিৎ ঘোষ।

যারা অনুষ্ঠান শুনছেন তাদের স্বাগত জানাই। প্রখ্যাত পরিচালক তপন সিংহ 1961 সালে ঝিন্দের বন্দী ছবিতে নায়ক উত্তম কুমারের প্রতিদ্বন্দ্বী রূপে খলনায়কের ভূমিকায় সৌমিত্র চট্টোপাধ্যায়কে অভিনয় করিয়ে দর্শকদের চমৎকৃত করেছিলেন। এর প্রায় দু দশক পরে উত্তম কুমার অভিনীত আরও একটি ছবিতে ততদিনে রোম্যান্টিক নায়ক রূপে সুপ্রতিষ্ঠিত হওয়া সৌমিত্র চট্টোপাধ্যায়কে খলনায়কের ভূমিকায় অভিনয় করাবেন বলে ঠিক করেন সে ছবির নায়ক, কাহিনী ও চিত্রনাট্যকার তথা পরিচালক। অনেকেই আশঙ্কা প্রকাশ করেন যে এর ফলে ছবিটি ব্যর্থ না হয়। তবে 1981 সালে মুক্তি পাওয়া সে ছবিটি সুপার ডুপার হিট হল। সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতো একজন অত্যন্ত জনপ্রিয় রোম্যান্টিক নায়ককে হঠাৎ করেই খলনায়ক রূপে পর্দায় উপস্থিত করে দর্শকদের হিট ছবি উপহার দেওয়ার কৃতিত্ব অর্জন করেছিলেন সে ছবির নায়ক, কাহিনী ও চিত্রনাট্য রচয়িতা তথা পরিচালক। সেই বহুমুখী প্রতিভা সম্পন্ন শিল্পীর আজ জন্মদিন। তবে আজ তাঁকে হয়তো কারোর মনে আছে, হয়তোবা কারোর মনে নেই।

0: পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় অজয় দাসের সুরে গানটি শুনলেন শিল্পী কিশোর কুমার। ছবির নাম প্রতিশোধ। 1981 মুক্তি পাওয়া এই সুপারহিট ছবির চিত্রনাট্যকার, পরিচালক ও নায়ক হলেন সুখেন দাস। সুখেন দাস বাংলা চলচ্চিত্র জগতে যাঁর যাত্রা শুরু স্পট বয় হিসাবে, এরপর শিশু শিল্পী থেকে সংক্ষিপ্ত চরিত্রে অভিনয়, নায়ক হয়ে ওঠা এবং পার্শ্ব চরিত্রাভিনেতা থেকে কাহিনীকার, চিত্রনাট্যকার এবং সফল পরিচালকে রূপান্তরিত হওয়া। আজকের অনুষ্ঠানের বিষয় সুখেন স্মরণে শোনাব সুখেন দাস অভিনীত ও তাঁর পরিচালিত বিভিন্ন ছবির গান।
1: চোটের কথা যদি বললেন তাহলে দুকলি শোনাই, যদিও শরৎকাল তবু মনের মধ্যে কিন্তু ফাগুন মাস, দারুণ এ সময়। লেগেছে বিষম চোট, কি জানি কি হয়,

হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে ধন্নি মেয়ে ছবির গান শুনলেন। কথা প্রণব রায়, সুর নচিকেতা ঘোষ। ধন্নি মেয়ে ছবির একদম শুরুর দৃশ্যে পর্দায় উপস্থিত হয়ে সুখেন দাস বলেছিলেন, আমার নাম ন্যাড়া, আমি এই হাড়ভাঙা গ্রামে থাকি, তিনবার বিয়ে ফেল করেছি, কিন্তু আমি সব জানতাম। আমি এখন এখানকার হবু মাস্তান। জানেন

0: রেডিওতে রিলে শুনে শুনে না আমি একজন রিলে মাস্টার হয়ে গেছি। হ্যাঁ, ধন্নি মেয়ে ছবিতে ন্যাড়া যেমন রিলে শুনে শুনে রিলে মাস্টার হয়ে গেছিলেন, বাস্তব জীবনে ছোট থেকে অভিনয়ের প্রতি গভীর আগ্রহ। বালক সুখেন দাসকে নিয়ে যায় টালিগঞ্জের স্টুডিও পাড়ায়। এরপর কৈশোর ও নবযৌবনে চলচ্চিত্রের অসংখ্য গুণী শিল্পী ও কলাকুশলীদের কাজকর্ম খুব কাছ থেকে দেখে সে সব কৌশল দারুণভাবে আত্মস্থ ও রপ্ত করেছিলেন সুখেন দাস। ফলে অভিনয়ের পাশাপাশি এক বিশেষ পরিস্থিতিতেও প্রয়োজনে 1969 মুক্তি পাওয়া পান্না হীরে চুনি এই ছবির কাহিনী ও চিত্রনাট্য রচনা করেছিলেন তরুণ সুখেন দাস।
1: যেমন শ্রী রাধা কাঁদে

পান্না হীরে চুনি ছায়াছবির গান শুনলেন শ্যামল মিত্রর কণ্ঠে, কথা শিবদাস বন্দ্যোপাধ্যায়, সুর অজয় দাস। এবারে ছায়াছবি বাবা তারকনাথ, গীতিকার গৌরী প্রসন্ন মজুমদার, সুরকার নীতা সেন, শিল্পী আশা ভোসলে।

শৈশবেই বাবা মাকে হারিয়েছিলেন সুখেন দাস। একটি অনাথ আশ্রমে ঠাঁই পান। সেখান থেকে পালিয়ে গিয়ে এক চিকিৎসকের চেম্বারে কাজ করা থেকে ঘটনাচক্রে ছোট্ট সুখেন হাজির হন টালিগঞ্জ স্টুডিও চত্বরে। দ্বাররক্ষীদের ফাঁকি দিয়ে সুযোগ পেলেই শুটিং দেখতেন, তবে একদিন ধরা পড়ে যান, এর ফলে হই হট্টগোল বাঁধে। শব্দযন্ত্রী জেডি ইরানি ছোট্ট সুখেনকে স্টুডিওর ভেতরে ডাকেন। বালক সুখেন এরপর স্টুডিওতে স্পট বয়ের কাজ পেল। এই সময় তিনি পরিচালক দেবনারায়ণ গুপ্তর নজরে পড়েন। দেবনারায়ণ গুপ্তের পরিচালনায় শিশু শিল্পী মাস্টার সুখেনের বাংলা ছবিতে অভিষেক ঘটে 1949-এ মুক্তি পাওয়া দাসীপুত্র ছবিতে।

অভিমান ছায়াছবির গান শুনলেন সুরকার অজয় দাস, গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়, শিল্পী অনুরাধা পড়োয়াল। এবারের গানটি শুনুন আরতি মুখোপাধ্যায় ও কিশোর কুমারের দ্বৈত কণ্ঠে। ছায়াছবির নাম দাদামণি, কথা পুলক বন্দ্যোপাধ্যায়, সুর অজয় দাস।

আজকের হারানো দিনের গান সুখেন স্মরণে। শুনছেন সুখেন দাস সম্পর্কে কিছু কথা এবং তাঁর অভিনীত ও পরিচালিত ছায়াছবির গান। বাংলা চলচ্চিত্র জগতে 1950, 60 ও 70 দশকের প্রায় সকল প্রথম সারির প্রবাদ প্রতিম অভিনেতা অভিনেত্রী এবং পরিচালকদের সঙ্গে কাজ করেছেন সুখেন দাস। অভিনয় প্রতিভা ও বিনয়ী ব্যবহারের গুণে ইন্ডাস্ট্রিতে তাঁর চেয়ে বয়োজ্যেষ্ঠ সকলের প্রীতিভাজন ও আশীর্বাদ ধন্য হন সুখেন দাস। মহানায়ক উত্তম কুমার ছোট ভাইয়ের মতো স্নেহ করতেন সুখেন দাসকে। মনে পড়ে যাচ্ছে চৌরঙ্গী ছবিতে স্যাটা বোস রূপী মহানায়কের সুখেন দাসকে ভালোবেসে বৎস গুড়বেড়িয়া বলে উদাত্ত ও স্নেহ ভরা সম্বোধন।

অসীমা ভট্টাচার্যের সুরে মিল্টু ঘোষের কথায় মান্নাদের গাওয়া গান শুনলেন চৌরঙ্গী ছবি থেকে। এখন বলে দিই আগামীকালের হারানো দিনের গানের বিষয় সম্পর্কে। নানা রঙের চরিত্রে অনায়াস অভিনয় তাঁর সহজাত প্রতিভা। থিয়েটার প্রেমীদের মতে অহিন্দ্র চৌধুরী ও শিশির কুমার ভাদুড়ির পর বাংলার মঞ্চে অভিনয় নতুন যুগের অন্যতম স্থপতি ছিলেন তিনি। চলচ্চিত্রের পর্দায় আভিজাত্য, ব্যক্তিত্ব ও কর্তৃত্বকে আর কেউ ততটা বিশ্বাসযোগ্য করে তুলতে পারেননি যতটা তিনি পেরেছিলেন। রাজভারী, অভিজাত, দোর্দণ্ড প্রতাপ, এই তিনটি শব্দের বাংলা প্রতিশব্দ একটাই, ছবি বিশ্বাস। তাঁর অভিনয় জীবনের নানা গল্প আর অভিনীত ছবির গানে সাজানো আগামীকালের হারানো দিনের গান, সৃজনে কেয়া মুখোপাধ্যায়। শুনলেন আগামীকালের হারানো দিনের গান অনুষ্ঠানের বিষয় সম্পর্কে। ফিরে আসি আজকের বিষয়ে। ফণীন্দ্রনাথ দাস ও তাঁর স্ত্রী অমিয়া দাসের ঘরে 1938 সালের আজকের দিন অর্থাৎ 28 জুলাই জন্ম নিল তাঁদের পুত্র সন্তান সুখেন্দ্রনাথ দাস অর্থাৎ সুখেন দাস। আজ সুখেন দাসের 88তম জন্মবার্ষিকী।

গৌরী প্রসন্ন মজুমদারের কথায় অজয় দাসের সুরে কিশোর কুমারের কণ্ঠে শুনলেন অমর কণ্টক ছায়াছবির গান। ১৯৮০র ২৪শে জুলাই মহানায়কের অকাল প্রয়াণের পরবর্তী সময়ে গোটা ১৯৮০র দশক জুড়ে এবং ১৯৯০র দশকের প্রথমার্ধ পর্যন্ত বাংলা ছবির দর্শকদের সিনেমা হলে নিয়ে আসার ক্ষেত্রে সুখেন দাস অভিনীত ও পরিচালিত ছবির অবদান অনস্বীকার্য। সুখেন দাস অভিনীত ও পরিচালিত ছবি মানেই শ্রুতিমধুর গানের সম্ভার, যেমন তাঁর পরিচালিত ও অভিনীত সুনয়নী ছবিতে পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা অজয় দাসের সুরারোপিত রাজকুমারের গাওয়া এই গানটি।

ইন্ডাস্ট্রির বেশিরভাগ মানুষের কাছেই মহানায়িকা সুচিত্রা সেন ছিলেন ম্যাডাম অথবা মিসেস সেন। তবে স্পট বয় থাকার সময় একবার সুখেন দাসকে সুচিত্রা সেন ছোট ভাই বলেছিলেন, আর সেই থেকেই মহানায়িকাকে সুখেন দাস দিদিভাই বলে ডাকতেন। সেই দিদিভাইকেই সুখেন দাস তার পরিচালিত মান অভিমান ছবিতে অভিনয়ের প্রস্তাব দিলেন, কিন্তু সুচিত্রা সেন তা প্রত্যাখ্যান করলেন। মন খারাপ হয়ে গেল সুখেন দাসের। তবে সেই ছবির শুটিং চলার সময় একদিন সুখেন দাস সহ সবাইকে অবাক করে দিয়ে ছবির সেটে হাজির হলেন মহানায়িকা। বেশ কিছুক্ষণ ছবির শুটিং দেখলেন, আর যাবার আগে সুখেন দাসকে অকুণ্ঠ শুভেচ্ছা জানিয়ে গেলেন।

শিল্পী আরতি মুখোপাধ্যায়। শুনছেন হারানো দিনের গান, আজকের হারানো দিনের গান সুখেন স্মরণে। সুখেন দাস সম্পর্কে কিছু কথা বলছি এবং শোনাচ্ছি তাঁর অভিনীত ও পরিচালিত বিভিন্ন ছায়াছবির গান। লালু ভুলু গরিবের মেয়ে, অশ্রু দিয়ে লেখা, অচেনা অতিথি রাজনন্দিনী, সুনয়নী জীবনমরণ মিলনতিথি দাদামণি, অভিমান অমরকণ্টক সহ অসংখ্য ছবিতে সুখেন দাসের আবেগঘন ও মর্মস্পর্শী অভিনয় আজও দর্শকদের আনন্দ দেয়, আজও দর্শকদের অশ্রু সজল করে তোলে। এবারে শুনুন পরপর দুটি গান। দুটি গানেরই কথা পুলক বন্দ্যোপাধ্যায়, সুর অজয় দাস। প্রথমে জীবন মরণ ছায়াছবিতে কিশোর কুমার ও পরে মিলনতিথি ছায়াছবিতে আশা ভোসলের কণ্ঠে।

অনুষ্ঠান কেমন লাগলো জানান maitribondhu23@gmail.com এ মেল করে, অথবা মৈত্রীর একমাত্র ফেসবুক পেজ আকাশবাণী মৈত্রীতে আপনার পোস্ট করে। একাধারে অভিনেতা, কাহিনীকার, চিত্রনাট্যকার তথা পরিচালক সুখেন দাস। আসলে তাঁর শিল্পী জীবন সম্পর্কে এই সীমিত পরিসরে বিস্তারিত চর্চা করা অসম্ভব। আজ তাঁর 88তম জন্মবার্ষিকীতেই শুধু নয়, আমরা সর্বদাই সুখেন দাসকে মনে রাখব তাঁর ছায়াছবির স্মৃতি, গল্প ও গানের মধ্যে দিয়ে। শুনুন অনুষ্ঠানের শেষ গান প্রতিশোধ ছবি থেকে, কথা পুলক বন্দ্যোপাধ্যায়, সুর অজয় দাস, শিল্পী কিশোর কুমার।

এই সঙ্গেই শেষ হলো আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন। আগামীকাল আমাদের প্রথম অধিবেশন শুরু হবে ভারতীয় সময় ভোর 5:58, বাংলাদেশ সময় সকাল 6:28। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় রাত 11:58 হয়ে 40 সেকেন্ড, বাংলাদেশ সময় রাত 12:28 হয়ে 45 সেকেন্ড।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআইআর অ্যাপে। রাত ১২টা থেকে ২টো পর্যন্ত আপনাদের সঙ্গে থাকব বাংলা আধুনিক গান নিয়ে বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আজকে শুরুতেই উৎপলা সেন।

বাংলা আধুনিক গানের অনুষ্ঠান শুনছেন আকাশবাণী কলকাতার ডিটিএইচ বাংলা পরিষেবা এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়ির সময় বলছে রাত 12:12:03। উৎপলা সেনের গান শোনাচ্ছিলাম এতক্ষণ। পরবর্তী শিল্পী তরুণ বন্দ্যোপাধ্যায়।

হ্যাঁ, সেই সঙ্গে সঙ্গে আমাদের সময়ও কিন্তু বয়ে যায়। প্রথম ঘন্টার প্রায় অর্ধেক সময় আমরা পেরোতে চলেছি, আর কিছুক্ষণ বাকি। দুটো ঘন্টা জুড়ে আপনাদের শোনাব বাংলা আধুনিক গান আকাশবাণী কলকাতার ডিটিএইচ বাংলা পরিষেবা এবং নিউজ অন এআইআর অ্যাপে শুনছেন। তরুণ বন্দ্যোপাধ্যায়ের পর এবারে শিল্পী সুপ্রীতি ঘোষ।

স্টুডিওর ঘড়ির সময় বলছে রাত 12:33 হয়ে 25 সেকেন্ড। আকাশবাণী কলকাতার ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন আধুনিক গান, এখন শিল্পী কিশোর কুমার।

কিশোর কুমারের কণ্ঠে শুনছিলেন বাংলা আধুনিক গান। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। এবারে আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে পরপর তিনটি গান।

শুনছেন বাংলা আধুনিক গান একক কণ্ঠের পর এবার দ্বৈত কণ্ঠে মান্না দে ও সুমিতা। পরপর তিনটে গান আবারও দ্বৈত কণ্ঠে আকাশবাণী কলকাতার ডিটিএইচ বাংলা পরিষেবা এবং নিউজ অন এআইআর অ্যাপে।

শুনছিলেন দ্বৈতকণ্ঠের গান, এখন একক কণ্ঠে বাংলা আধুনিক গানে নির্মলা মিশ্র।

স্টুডিওর ঘড়িতে সময় বলছে রাত 1:30 হয়ে 35 সেকেন্ড। শুনছেন বাংলা আধুনিক গান। প্রথম দেড় ঘন্টা সময় আমরা পেরিয়ে এসেছি। এতক্ষণে শুনিয়েছি অনেক রকমের আধুনিক গান। এবারে শিল্পী সুমন চট্টোপাধ্যায়।

ক্যাডবেরি মাদার ডেয়ারি, আমাদের জন্য সব আমাদের জন্য, বাজারের দরাদুরি রুটি ভাত তরকারি সানি ধাবা মাদার সাম মাদার টেরেসা, আমাদের জন্য সব আমাদের জন্য, ধোঁয়াশা কুয়াশা কাদা।

আর চিত্রাঙ্গদা আর শ্যামসাপ মোচনের অশ্রু মোচন আমাদের জন্য। গজলের ছয়লা বাধনিক কিং খাব কিং সাইজ ভজনের শিবের গাজন আমাদের।

নয় আমাদের জন্য। সত্যজিতের ছবি শক্তির পদ্ম লিটল ম্যাগাজিনের লেখা অনবদ্য, গ্রুপ থিয়েটার আর একাডেমি সমাচার, একুশে আইন আর গণেশ পাইন, আমাদের জন্য সব আমাদের জন্য। কেরানিও অফিসার পাটোয়ার নেতা, ফুটপাতে ছোট বড় ক্রেতা বিক্রেতা, বেশ দালাল টিকিধারী পুরো।

লালচে পুবের কোণে আসে আশ্বাস, আমাদের জন্য মিষ্টি সকাল, নীলের গভীরে হাসে একা মহাকাল, আমাদের জন্য বৃষ্টি এসেছে।

হয়েছে আমাদেরই খামে, যে যেখানে লড়ে যায় আমাদেরই লড়া, জীবনের কথা বলা গানের মহড়া যেন সব্বার জন্যে, সব্বার জন্যে। আমরাই কলকাতা আজ আগামীর, আমরাই গান গাই আমির তুমির, ইট কাঠ কংক্রিট শ্যাওলা ময়লা, প্রতিটি নতুন গান মাসের পয়লা, আমার জীবন থেকে উঠে আসা সুর,

0: তার আশেপাশে আমাকে পড়লে মনে খুঁজে এখানে এখানে খুঁজছি আমি জীবনের মানে আমাকে পড়লে মনে খুঁজো এইখানে এখানে খুঁজছি আমি জীবনের মানে আমাকে পড়লে মনে খুঁজো এইখানে এখানে খুঁজছি আমি জীবনের মানে
1: আধুনিক গান শুনছেন সুমন চট্টোপাধ্যায়ের কণ্ঠে।

গানের ভেলা নিয়ে আমরা এগিয়ে চলেছি। স্টুডিওর ঘড়ির সময় বলছে রাত 1:47 হয়ে 55 সেকেন্ড। বাংলা আধুনিক গান শুনছেন আকাশবাণী কলকাতার ডিটিএইচ বাংলা পরিষেবা এবং নিউজ অন এআইআর অ্যাপে। সুমন চট্টোপাধ্যায়ের পর এখন শিল্পী লোপামুদ্রা মিত্র।

যায় যাক, এ কথা বলতে বলতে আমাদের ঘড়ির কাঁটা বলছে বাংলা আধুনিক গানের সময়টাও কিন্তু আস্তে আস্তে চলে গেছে। অর্থাৎ এই দু ঘন্টা ধরে আপনাদের শোনাচ্ছিলাম বাংলা আধুনিক গান আকাশবাণী কলকাতার ডিটিএইচ বাংলা পরিষেবা এবং নিউজ অন এআইআর অ্যাপে। সেই সময়টুকু আজকের মতন ফুরলো। পরবর্তী অনুষ্ঠান আপনারা জানেন প্রতিদিনের মতোই বাংলা ছায়া ছবির গান এক ঘন্টা সময় জুড়ে, এবং তারপরে অর্থাৎ রাত তিনটে থেকে ভোর চারটে পর্যন্ত এক ঘন্টার সময় আমরা থাকব নানা রঙের গানের অনুষ্ঠান নিয়ে। পরবর্তী সময়টুকু শুধুই বিভিন্ন বাংলা ছায়া ছবির গান আপনাদের জন্য আকাশবাণী কলকাতার ডিটিএইচ বাংলা পরিষেবা এবং নিউজ অন এআইআর অ্যাপে।

স্টুডিওর ঘড়ির সময় বলছে রাত দুটো বেজে 30 সেকেন্ড। এই ঘন্টা জুড়ে বাংলা ছায়াছবির গান আপনাদের জন্য। একেবারে শুরুতেই থাকছে অরুণা দাসের কণ্ঠে হামি দুই ছায়াছবি থেকে গান, এবং তারপরে এই ছায়াছবিরই অন্যান্য গানগুলি রয়েছে। শুরু করছি হামি দিয়ে, হামি দুই।

শুনছেন হামিদুই ছায়াছবির গান। এবারে সমবেত কণ্ঠে ঈশান দাস, রোহন দাস, ঐন্দ্রনা সান্যাল এবং শর্মিষ্ঠা দেবনাথ, হামিদুই ছায়াছবি থেকে।

বাংলা ছায়াছবির গান শোনাচ্ছি আপনাদের, আর রাত যেন বলে উঠছে অন্তহীন হতে চাই, কারণ গোটা রাত জুড়েই এই গানের আসর। বিভিন্ন ধরনের গান প্রথম দু ঘন্টায় শোনাচ্ছিলাম, বাংলা আধুনিক গান, এখন ছায়াছবির গানের ঘন্টা, এবং তারপরেই থাকবে নানা রঙের গান। এই মুহূর্তে বাংলা ছায়াছবি অন্তহীন থেকে শ্রেয়া ঘোষাল।

অন্তহীন ছায়া ছবির কবিতা, মাফ করবেন, গান শুনছেন। আর এবারে দ্বৈতকণ্ঠ থেকে এককণ্ঠে অনিন্দ্য চট্টোপাধ্যায়।

আমরা কিন্তু রোজ রাত্রে আপনাদের মনটাকে ছোঁয়ার চেষ্টা করি গান দিয়ে। বিভিন্ন ধরনের গানের ডালি সাজিয়ে আমরা বসে থাকি আপনাদের অপেক্ষায়। আর দেখতে দেখতে রাত গড়িয়ে যায়, স্টুডিওর ঘড়ির কাঁটা বলে ওঠে রাত 2:25:10। আমরা দ্বিতীয় ঘন্টার প্রায় অর্ধেক সময় দিকে এগিয়ে চলেছি আর গান শোনাচ্ছি বাংলা ছায়াছবি থেকে। এবারের ছায়াছবি আপনাদের জন্য অপরাজিতা তুমি। কণ্ঠে রয়েছেন শ্রেয়া ঘোষাল।

অপরাজিতা তুমি ছায়াছবির গান শুনছেন। এবারে শ্রেয়া ঘোষালের পর দ্বৈতকণ্ঠে আসছেন শ্রেয়া ঘোষালের সঙ্গে হামসিখা আইয়ার।

অপরাজিতা তুমি ছায়াছবির গান শুনছেন এবারে অনিন্দ্য চট্টোপাধ্যায় এবং শান্তনু মৈত্রের দ্বৈত কণ্ঠ।

শুনছিলেন অপরাজিতা তুমি ছায়াছবির গান। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবা এবং নিউজ অন এআইআর অ্যাপে। আজকের প্লেলিস্টে পরবর্তী ছায়াছবি খাদ। পরপর দুটো গান খাদ থেকে অরিজিৎ সিং এর কণ্ঠে।

শোনাচ্ছিলাম খাদ ছায়া ছবির গান। আকাশবাণী কলকাতার স্টুডিওর ঘরে বলছে রাত 2:51 হয়ে 22 সেকেন্ড। পরবর্তী ছায়া ছবি আপনাদের জন্য বেলা শুরু। প্রথম গানে সমবেত কণ্ঠে রয়েছেন ইমন চক্রবর্তী, অনন্যা ভট্টাচার্য এবং উপালী চট্টোপাধ্যায়।

স্টুডিওর ঘড়িতে বলছে, এবার আমাদের বাংলা ছায়াছবির গান থেকে চলে যেতে হবে নানা রঙের গানের অনুষ্ঠানে। কারণ ইতিমধ্যেই ঘড়ির কাঁটায় তিনটে আমরা পেরিয়ে গেছি। এই ঘন্টায় অর্থাৎ তিনটে থেকে চারটে এই সময়কালে আপনাদের শোনাবো নানা রঙের গান, নানান ধরনের গান। শুরু করব বাউল গান দিয়ে। রয়েছেন আপনাদের সঙ্গে পূর্ণ দাস বাউল।

নানা রঙের গানের অনুষ্ঠান শুনছেন আকাশবাণী কলকাতার ডিডিএইচ বাংলা পরিষেবা এবং নিউজ অন এআইআর অ্যাপে। এতক্ষণ শুনছিলেন পূর্ণদাস বাউলের কণ্ঠে বাউল গান, এবারে লোকগীতি পরিবেশনায় মাদোল।

নানা রঙের গানের অনুষ্ঠানে শুনছেন লোকগীতি পরিবেশনায় আপনাদের সঙ্গে থাকছে মাদল।

ঘড়ির কাটা বলছে রাত 3টে বেজে 38 মিনিট হয়ে 52 সেকেন্ড। আমরা কিন্তু এই ঘন্টায় প্রায় শেষের পথে চলে এসেছি, আর এই ঘন্টা ফুরিয়ে যাওয়া মানেই আমাদের গানের আসর আজকের মতো শেষ হবে। শোনাচ্ছি নানা রঙের গান, এতক্ষণ শুনছিলেন লোকগীতি এবং তার আগেও শুনিয়েছি বাউল গান, এরপরে নজরুল গীতি আপনাদের জন্য। একটু একটু করে ভোরের দিকে এগোচ্ছি আমরা, আর এগোতে এগোতে শোনাচ্ছি গান। আপনারা কান রাখছেন আকাশবাণী কলকাতার ডিটিএইচ বাংলা পরিষেবা এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন শিল্পী তন্দ্রা রায়, নজরুল গীতিতে।

গানের দোলায় দুলছি আমরা, রাত 12টা থেকে ভোর 4টে পর্যন্ত আমাদের আকাশবাণী কলকাতার ডিটিএইচ বাংলা পরিষেবা এবং নিউজ অন এআইআর অ্যাপে। এই যে গানের সফর,

জ্ঞানের জার্নি, চলতে চলতে কোথাও গিয়ে আমাদের থেমে যেতে হবে, কিন্তু তার জন্য মন খারাপ নয়, বরং প্রত্যেক রাতে প্রত্যেক দিনের জন্য আমরা অপেক্ষা করে থাকবো আরও নতুন নতুন গান শোনার, আরও নতুন নতুন গান শোনানোর। স্টুডিওর ঘড়ির সময় বলছে রাত 3:53 হয়ে 53 সেকেন্ড, তার মানে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি 4টের পথে, এবং একটু পরেই ভোর আসবে, ডেকে উঠবে পাখিরা তাদের নিবিড় কূজনে। সেই অপেক্ষায় থাকবো আমরা, ঘুম ভাঙার চোখে উঠে কেউ হয়তো রেডিও টিউনটা অন করবেন, আর যেসব বন্ধুরা সারা রাত জুড়ে আমাদের সঙ্গে ছিলেন তারা এবারে এই শেষ গান শুনতে শুনতে বিদায় নেবেন, পাড়ি দেবেন ঘুমের জগতে। এই আশা রেখেই আজকের মতো আমাদের নানা রঙের গানের অনুষ্ঠান শেষ করব আরও একবার তন্দ্রা রায়ের কণ্ঠে নজরুল গীতি দিয়ে।

এই গানের সঙ্গেই শেষ হলো আজকের নানা রঙের গানের অনুষ্ঠান। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছিলেন ডিটিএইচ বাংলা পরিষেবা এবং নিউজ অন এআইআর অ্যাপে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

শরীর ঘড়ি বলছে এখন সময় ভোর 4:04। শুরু করছি ভোরে রাগে রাগানো শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী। প্রভাতী অনুষ্ঠানে এখন শুনবেন খেয়াল, রাগ আহিরি টোরি, শিল্পী মসকুর আলী খানের পরিবেশনায়।

এতক্ষণ শুনলেন আহিরি টোরি রাগে খেয়াল শিল্পী মসকুর আলী খানের পরিবেশনায়। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীতে এখন শুনবেন সেতার রাগ শঙ্কর ভৈরব পণ্ডিত কুশল দাসের পরিবেশনায়।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতিতে এতক্ষণ শুনলেন সেতারি রাগ শঙ্কর ভৈরব পণ্ডিত কুশল দাসের পরিবেশনায়। এর সঙ্গে শেষ হল ভোরের আগে রাঙানো শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান।

0: প্রভাতি। এখন শুনব কবিগুরুর গানে সাজানো অনুষ্ঠান আনন্দধ্বনি। আজকের আনন্দধ্বনি অনুষ্ঠানে আপনাদের সঙ্গে রয়েছি আমি, আপনাদের বন্ধু সোহম।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

পূবের আকাশ হালকা আলোয় উজ্জ্বল হয়ে উঠেছে, কিন্তু মনের আকাশ রবির আলোয় উজ্জ্বল। তার কারণ এখন সময় আনন্দধ্বনির। কবিগুরুর গানে সুরে সৃষ্টিতে সাজানো অনুষ্ঠান আনন্দধ্বনিতে সামনের একটা ঘন্টার কাছাকাছি সময় আপনাদের সঙ্গে রয়েছি আজ আমি, আপনাদের বন্ধু সোহম। আজ বিভিন্ন প্রথিত যশা শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শোনার পাশাপাশি কবিগুরুর কবিতা থেকে পাঠ করে শোনাব। চলুন শুনে নিই আজকের প্রথম রবীন্দ্রসঙ্গীত শিল্পী সাগর সেন।

গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

এই যে সবার সামান্য পথ, পায়ে হাঁটার গলি, সে পথ দিয়ে আমি চলি, সুখে দুঃখে লাভে ক্ষতিতে, রাতে রাধার দিনে জ্যোতিতে, প্রতিতুচ্ছ মুহূর্তেরই আবর্জনা আমি জড়ো করি, আমি জড়ো কারো চেয়ে নই কো আমি বড়। চলতে পথে কখনো বা বিচ্ছে কাঁটা পায়ে, লাগছে ধুলো গায়ে, দুর্বাসনার এলোমেলো হাওয়া, তারই মধ্যে কতই চাওয়া পাওয়া, কতই বা হারানো, খেয়া ধরে ঘাটে আঘাটায় নদী পারানো। আমি কবিতাটি পাঠ করে শোনাচ্ছি কবিগুরুর। চলুন এই কবিতার বাকি অংশ পড়ব, তার আগে পরপর দুটি রবীন্দ্রসঙ্গীত, শৈলজা রঞ্জন মজুমদার এবং সঞ্চারী বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠ।

এমনি করে দিন কেটেছে, হবে সেদিন সারা বে সর্বসাধারণের ধারা। সুধাও যদি সবশেষে তার রইল কি ধন বাকি, স্পষ্ট ভাষায় বলতে পারি তাকে? জানি এমন নাই কিছু যা পড়বে কারো চোখে, স্মরণ বিস্মরণের দোলায় দুলবে বিশ্বলোকে। নয় সে বাণিক নয় সে শোনা, যায় না তারে যাচাই করা, যায় না তারে গোনা। কবিগুরুরা আমি কবিতাটি পাঠ করে শোনাচ্ছি, আর তার পাশাপাশি আজ আনন্দধ্বনির অনুষ্ঠানে রয়েছে প্রথিত যশা শিল্পীদের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত, অভিক নীলা মজুমদার এবং বৈতালিক শিল্পগোষ্ঠীর কণ্ঠে পরপর তিনটি রবীন্দ্রসঙ্গীত রইল একান্তই আপনাদের জন্য।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: ওই দেখো না শীতের রোদে দিনের স্বপ্নে বোনা, সেগুন মনে সবুজ মেশা শোনা, সজনে গাছে লাগলো ফুলের রেশ, হিমঝুড়ির হৈমন্তী পালা হয়েছে নিঃশেষ, বেগনি ছায়ায় ছোঁয়া লাগা স্তব্ধ বটের শাখা ঘোর রহস্যে ঢাকা, ফলসা গাছের ঝরা পাতা গাছের তলা জুড়ে হঠাৎ হাওয়ায় চমকে বেড়ায় উড়ে, গরুর গাড়ি মিঠু পথের তলে উড়তি ধুলোর দিকে আঁচল ধূসর করে চলে, নীরবতা বুকের মধ্যখানে দূর অজানার বিধুরবাসী ভৈরবী সুরানে, কাজফোলা এই দিন নীল আকাশের পাখির মতন নিঃসীমে হয় লীন, এরই মধ্যে আছি আমি সব হতে এই দামি। আমি কবিতাটি পাঠ করে শোনাচ্ছি আর আনন্দধ্বনি মানি বিখ্যাত শিল্পীদের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শোনা, ইমন চক্রবর্তী, শ্রীকান্ত আচার্য এবং কিশোর কুমারের কণ্ঠে পরপর তিনটি রবীন্দ্রসঙ্গীত রইল আপনাদের জন্য।